0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশে যুগল তারা চলে সাথে সাথে, অনন্তের মন্দিরেতে আলোক মেলাতে। আনন্দধ্বনি অনুষ্ঠানে এবারে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনব কিশোর কুমার, কবিতা কৃষ্ণমূর্তি এবং আশা ভোঁসলের কণ্ঠে।

যে তুমি ওগো সেই তপরিন, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ লগ্নের দিকে অগ্রসর হচ্ছি আর মনে হচ্ছে আজকের ভোরটা বড়ই ভালো কাটল। কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে অবগাহন করে একটা দীর্ঘ সময় অতিবাহিত করলাম। আপনাদের সারাদিনের ব্যস্ততা, আমার সারাদিনের ব্যস্ততা, হাজার কাজের মাঝে এই

ভোরের সঙ্গীত, এই ভোরের মুহূর্তগুলো আমাদের কাছে, আমাদের মনে একটা সম্পদ হয়ে থেকে যাবে। চলুন আরও একটা গান শুনিনি, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নেব। শুরু করেছিলাম যে কথা দিয়ে, কবিগুরুর সৃষ্টি, যা দেখলে আমাদের মনে হয় যে বহু যুগ আগে তিনি আমাদের মনের কথা সব জেনে গিয়েছিলেন, আর জেনে গিয়ে তাকে অসামান্য শিল্প সুষমায় সৃষ্টি করে গেছেন। তার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে পড়ি আবারও, দুঃখ এড়াবার আশা নেই এ জীবনে, দুঃখ সহিবার শক্তি যেন পাই মনে। সত্যি এই দর্শনটাকেই যেন আমরা আমাদের জীবন দর্শন করে ফেলি। অর্থাৎ দুঃখ আমরা এড়াতে তো পারবো না, তাকে সহ্য করতে পারবো এবং তাকে অতিক্রম করতে পারবো, তবেই তো জীবনে সাফল্য আসবে, তবেই তো

জীবনটা সুন্দর হবে। আর কবিগুরুর ভাষায় বলি, আজকের এই আনন্দধ্বনি অনুষ্ঠানকে ক্ষণকালের গীতি, চিরকালের স্মৃতি। হ্যাঁ, এটাও ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকেই পাঠ করে শোনালাম। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন আপনার প্রিয়জনকে, আপনার পাশের জনকে, সারাদিন খুব ভালো কাটুক, হাজার পরিশ্রমের মাঝেও।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ বুধবার, 5ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:32, বাংলাদেশ সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

0: পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 400 বৎসর পূর্বে ইউরোপ আমাদিগের অপেক্ষাও অসভ্য ছিল। একটি ঘটনায় ইউরোপ সভ্য হইয়া গেল। অকস্মাৎ বিনষ্ট, বিস্তৃত, অপরিজ্ঞাত গ্রিক সাহিত্য ইউরোপ ফিরিয়া পাইল। ফিরিয়া পাইয়া যেমন বর্ষার জলে শীর্ণা স্রোতস্বতী কুল পরিপ্লাবিনী হয়, যেমন মুমূর্ষ রোগী দৈব ঔষধে যৌবনের বল প্রাপ্ত হয়, ইউরোপের অকস্মাৎ সেইরূপ অভ্যুদয় হইল। আজ প্রেত্রাক কাল লুথার, আজ গ্যালিলিও কাল বেকন, ইউরোপের এইরূপ অকস্মাৎ সৌভাগ্যোচ্ছ্বাস হইল। আমাদিগেরও একবার সেই দিন হইয়াছিল, অকস্মাৎ নবদ্বীপে চৈতন্য চন্দ্রোদয়, তারপর রূপ সনাতন প্রভৃতি অসংখ্য কবি, ধর্মতত্ত্ববিদ, পণ্ডিত, এদিকে দর্শনে রঘুনাথ শিরোমণি, গদাধর, জগদীশ, স্মৃতিতে রঘুনন্দন এবং তৎপরগামীগণ, আবার বাঙ্গালা কাব্যের জলোচ্ছ্বাস, বিদ্যাপতি, চণ্ডীদাস চৈতন্যের পূর্বগামী, কিন্তু তাহার পরে চৈতন্যের পরিবর্তিনী যে বাঙ্গালা কৃষ্ণ বিষয়িনী কবিতা, তাহা অপরিমেয় তেজস্বিনী, জগতে অতুলনীয়া, সে কোথা হইতে? আমাদের এই রেনেসাঁ কোথা হইতে? কোথা হইতে সহসা এই জাতির এই মানসিক উদ্দীপ্তি হইল? এ রোশনায় কে কে মশাল ধরাইয়াছিল? ধর্মবেত্তা কে? শাস্ত্রবেত্তা কে? দর্শনবেত্তা কে? ন্যায়বেত্তা কে? কে কবে জন্মিয়াছিল? কে কি লিখিয়াছিল? কাহার জীবনচরিত কি? কাহার লেখায় কি ফল? এ আলোক নিবিল কেন? নিবিল বুঝি মোগলের শাসনে, হিন্দু রাজা তরল মল্লের আমলে, তোমার আমার দোষে। সকল কথা প্রমাণ করো। প্রমাণ করিবার আগে বলো যে যে বাঙ্গালা ভাষা বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাসের কবিতায় এ ভাষ্যতে কিরণমালা বিকীর্ণ করিয়াছিল, এ বাঙ্গালা ভাষা কোথা হইতে আসিল? বাঙ্গালা ভাষা আত্মপ্রসূতা নহে। সকলে শুনিয়াছি তিনি সংস্কৃতের কন্যা। কেহ কেহ বলেন সংস্কৃতের দৌহিত্রী মাত্র, প্রাকৃতি এর মাতা। কথাটায় আমার বড় সন্দেহ আছে। হিন্দি, মারাঠা প্রভৃতি সংস্কৃতের দৌহিত্রী হইলে হইতে পারে, কিন্তু বাঙ্গালা যেন সংস্কৃতের কন্যা বলিয়া বোধ হয়। প্রাকৃতে কার্যের স্থানে কার্য বলিত, আমাদের চাষার মেয়েরাও কার্যের স্থানে কাজী বলে। বিদ্যুতের স্থলে বিজ্জুলও বলি না, বিজুলিও বলি না, চাষার মেয়েরাও বিদ্যুৎ বলে। অধিকাংশ শব্দই প্রাকৃতের অনুগামী, অতএব বিচার করা আবশ্যক। প্রথম, বাঙ্গালার অনার্য ভাষা কি ছিল? দ্বিতীয়, কি প্রকারে তাহা সংস্কৃতমূলক ভাষার দ্বারা কতদূর স্থানচ্যুত হইল? তৃতীয়, সংস্কৃতমূলক যে ভাষা তাহা একেবারে সংস্কৃত হইতে প্রাপ্ত না প্রাকৃত হইতে প্রাপ্ত? বোধহয় খুঁজিয়া ইহাই পাইবে যে কিয়দংশ সংস্কৃত হইতে প্রাপ্ত, কিয়দংশ প্রাকৃত হইতে প্রাপ্ত। চতুর্থ, সেই সংস্কৃতমূলক ভাষার সঙ্গে অনার্য ভাষা কতদূর মিশ্রিত হইয়াছে? ঢেকি, কুলো ইত্যাদি শব্দ কোথা হইতে আসিল? পঞ্চম, ফরাসি, আরবি, ইংরেজি কোন সময়ে কতদূর মিশিয়াছে?
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনুন খেয়াল, শিল্পী সুমতি মুতাতকার, প্রথমে রাগ কোমল আশাবরী।

প্রথমে কোমল আশাবরী ও পরে দেশির আগে খেয়াল শুনলেন, গিয়েছেন সুমতি মুতাতকার। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই বাংলা সংবাদ।

গোয়েন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার জাহাজে থাকা 13 জন কর্মী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে।

0: উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা প্রদান করবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো অনুমতির প্রয়োজন নেই বলে স্পষ্ট বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট রুট ছাড়া অন্য পথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না, পাল্টা সতর্কবার্তা ইরানের। ভারতের তানভীর শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে আজ তাদের অভিযান শুরু করবেন। আজ বিস্তারিত খবরে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল 10টায় মুম্বাইতে এবারের রেপো রেট সহ অন্যান্য বিষয়ে জানাবেন। ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবারের সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি গত সোমবার থেকে নিয়ে 3 দিনের বৈঠকে বসে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফয়েজ নূরে ওলিয়ার উপর হামলার ঘটনার ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা 13 জন ভারতীয় নাগরিককেই উদ্ধার করা হয়েছে। রিয়াথে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে তারা সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। এ ধরনের অন্তঃসারশূন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে প্রবল জনরোষের জেরে পাকিস্তান বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে লাগাতার দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। জনগণের অসন্তোষ দমনে পাকিস্তান গুলিচালনা, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, ভয় দেখানো এবং দমনপীড়নের পথ বেছে নিয়েছে বলে তাঁর অভিযোগ। এজন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে শ্রী জয়সওয়াল মত প্রকাশ করেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression. And now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে হতে চলা ব্রিক্স শিখর সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, ভারত আলাদাভাবে বাংলাদেশকে বিমস্টেকের বর্তমান সভাপতি রাষ্ট্র হিসেবে ব্রিক্সের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, প্রচলিত রীতি মেনেই এই আমন্ত্রণ জানানো হয়েছে, একইভাবে অন্যান্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
1: The invitation that has been extended to the Bangladesh Prime Minister, let me put things before you. You would be aware that a formal invitation to Bangladesh Prime Minister to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi.
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে, চলবে 7 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা, উদ্ভাবন সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি বিষয়ক কর্মীগোষ্ঠীর 2 দিনের বৈঠক মধ্যপ্রদেশের ভোপালে আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের আগে সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বার্তালাপের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধিরা একত্রিত হবেন। উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের জন্য 100 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। শাসকদল ভারতীয় জনতা পার্টি তাদের লোককল্যাণ সংকল্পপত্রে এই প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও অসহায় মহিলাদের পেনশন প্রকল্প, মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা এবং নারী ও শিশু সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি রূপায়ণে সরকার নারী কল্যাণ দপ্তরের জন্য অতিরিক্ত প্রায় 1,095 কোটি টাকা বরাদ্দ করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ 3 দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে আসছেন।

নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: দিয়ে নৌ চলাচলের উপর কোনো একক পক্ষের নিয়ন্ত্রণ নেই। এদিকে ইরানের সেনা উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালীতে তেহরানের নির্দিষ্ট রুট ছাড়া অন্য পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি কাউকে দেওয়া হবে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আজ বা আগামীকাল ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। তিনি বলেন, নৌ চলাচলের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে। উপসাগরীয় এলাকায় আটকে থাকা শতাধিক জাহাজ বেরিয়ে এলে বিশ্ববাজারে পণ্যের দাম আরও কমবে। এদিকে কাতার নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সে লক্ষ্যে কাজ করার পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে আলোচনা চালাচ্ছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাম্প্রতিক চুক্তির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ইসরায়েলকে হামলা বন্ধ করার এবং বর্তমানে গাজার যে প্রায় 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহু বলেন, নিজেদের সুরক্ষা, ভূখণ্ড ও নাগরিকদের রক্ষায় যা কিছু করা প্রয়োজন ইসরায়েল তা করবে। ইংলিশ চ্যানেলে অগ্নিকাণ্ডের কবলে পড়া একটি নৌকা থেকে 173 জন অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স ও ব্রিটেন। চ্যানেল এবং উত্তর সাগরের দায়িত্বে থাকা ফরাসি মেরিটাইম প্রিফেকচারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ফ্রান্সের উপকূল থেকে রওনা হয়েছিল। ফ্রান্স ও ব্রিটেনের জলসীমার কাছাকাছি এলাকায় নৌকাটিতে আগুন ধরে যায়। দুদেশের উদ্ধারকারী দল তৎক্ষণাৎ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে সেদেশের পাহাড়ি অঞ্চলে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 3। গত 2 দিনের প্রবল বর্ষণে দেশের বহু এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে বেশ কিছু স্কুলও বন্ধ রাখা হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে নৌ ও স্থলসেনা মোতায়েন করা হয়েছে। ভারতের ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত সহ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা আজ কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, রৌনক চৌহান, সানিধ দয়ানন্দ এবং তরুণ মান্নেপল্লি খেলতে নামবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন অনমোল খর, মালবিকা বনসোড়, আকর্ষি কাশ্যপ, ঈশারানী বড়ুয়া এবং তানিয়া হেমন্ত। এদিকে গতকাল পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গাডাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চালম্পন চরয়ন কিটামন ও ওরসাল থাংসাঙ্গাকে 21-16, 21-18 গেমে হারিয়ে দিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 8-0 সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। মোহনবাগানের হয়ে মনবীর সিং হ্যাট্রিক করেছেন, সুহেল আহমেদ ভাট 2টি, আলবার্তো রড্রিগেস মার্টিন ও রাহুল ভেকে 1টি করে গোল করেছেন, 1টি গোল আত্মঘাতী। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 আজ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের ইউজিনে অবস্থিত হেওয়ার্ড ফিল্ডে এই প্রতিযোগিতা চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় ভারতের 36 সদস্যের একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল অংশ নেবে। 23 জন পুরুষ ও 13 জন মহিলা অ্যাথলেটদের ভারতীয় দল ওরেগনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের, নিরাপদে উদ্ধার জাহাজে থাকা 13 জন কর্মী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা প্রদান করবে। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন কথা।
2: চিত্তরঞ্জন দাস ঢাকা মুন্সীগঞ্জের তেলিরবাগ গ্রামে এক সম্ভ্রান্ত শিক্ষিত ব্রাহ্ম পরিবারে 1870 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ভুবনমোহন দাস ছিলেন কলকাতা হাইকোর্টের একজন সলিসিটর ও সাংবাদিক। তাঁর মায়ের নাম ছিল নিস্তারিণী দেবী। চিত্তরঞ্জন ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে পড়াশুনো শেষ করে প্রেসিডেন্সি কলেজ থেকে 1890 সালে স্নাতক হন। এরপর তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে ইংল্যান্ডে যান, কিন্তু ফিরে আসেন ব্যারিস্টার হয়ে 1893 সালে এবং আইন ব্যবসা শুরু করেন। ছাত্রজীবনে প্রেসিডেন্সি কলেজে সুরেন্দ্রনাথ প্রবর্তিত ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। বিলেতে অবস্থানকালে এবং দেশে ফিরে এসেও রাজনৈতিক

0: রাজনৈতিক ব্যাপারে বরাবর তৎপর ছিলেন চিত্তরঞ্জন দাস। অনুশীলন সমিতির প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সংশ্লিষ্ট ছিলেন। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ও বারিন্দ ঘোষ সহ অন্যান্য বিপ্লবীদের পক্ষ সমর্থনকালে তাঁর আইনি চাতুর্য ও বাগ্মিতার খ্যাতি দেশে ছড়িয়ে পড়ে। তাঁর বিখ্যাত উক্তি, ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ আ ক্রাইম দেন আই এম আ ক্রিমিনাল, স্মরণযোগ্য আজও। তিনি দেশের অন্যতম প্রথম সারির আইনজীবী হিসেবে প্রভূত অর্থোপার্জন করতে থাকেন। তিনি ১৯০৬ সালে কলকাতা কংগ্রেসের প্রতিনিধি এবং ১৯১৭ সালে বঙ্গীয় প্রাদেশিক রাজনৈতিক সম্মেলনের সভাপতি হন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার, পাঞ্জাবে সরকারি দমননীতি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সক্রিয় আন্দোলন গড়ে তোলেন। ১৯২০ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় আইনসভা বর্জনের সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে স্বয়ং অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং বিরাট উপার্জনের ব্যারিস্টারি ত্যাগ করে দেশসেবায় আত্মনিয়োগ করেন। খোদ ভারত সরকার প্রখ্যাত মিউনিশনস বোর্ড ঘটিত মামলায় প্রচলিত নজির উপেক্ষা করে সাহেব অ্যাডভোকেট জেনারেলের অপেক্ষা বেশি পারিশ্রমিক দিতে স্বীকৃত হয়ে তাঁকে সরকারি কৌঁসুলি নিযুক্ত করেন। তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্যারিস্টারি ত্যাগ করার আগে তিনি সপরিবারে দৃষ্টান্তমূলক বিলাসিতায় ও সাহেবী কেতায় জীবনযাপন করতেন, কিন্তু অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে সব ছেড়ে সন্ন্যাসী সুলভ অনাড়ম্বর জীবনযাপন করতে থাকেন। তিনি বিলিতি স্যুট পরিত্যাগ করে খদ্দর পরতেন। আইসিএস ত্যাগী সুভাষচন্দ্র দেশে ফিরে চিত্তরঞ্জনকে তাঁর রাজনীতির গুরু হিসাবে বরণ করে নেন। এরপর ১৯২১ সালে তিনি নিজেই আইন অমান্য করে কারাদণ্ডে দণ্ডিত হন। তার পূর্বেই তাঁর স্ত্রী বাসন্তী দেবী আইন অমান্য করে কারারুদ্ধ হন, ফলে আহমেদাবাদ কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েও অনুপস্থিত ছিলেন। পরের বছর কারাগারের বাইরে থাকায় গয়া কংগ্রেসের সভাপতিত্ব করেন এবং সরকারি নীতির বিরোধিতা করার জন্য আইনসভায় প্রবেশের পক্ষে মত দেন, কিন্তু গান্ধীজির বিরোধিতায় এই প্রস্তাব পরিত্যক্ত হয়। চিত্তরঞ্জন কংগ্রেস সভাপতিত্ব ত্যাগ করে স্বরাজ্য দল গঠন করেন। মতিলাল নেহরু আর চিত্তরঞ্জনের নেতৃত্বে এই দল তৎকালীন ভারতের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকা নিয়েছিল, ফলে পরের বছরই কংগ্রেস আইনসভায় প্রবেশের নীতি গ্রহণ করতে বাধ্য হয়। এই বছরই হিন্দু মুসলিম ঐক্য রক্ষার জন্য স্বরাজ্য দল ও মুসলিম নেতাদের মধ্যে বেঙ্গল প্যাক্ট নামে একটা চুক্তি হয়। ১৯২৪ সালে চিত্তরঞ্জন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন আর সুভাষচন্দ্র হন চিফ এক্সিকিউটিভ অফিসার। বিপ্লবী গোপীমোহন সাহার ফাঁসির পর তাঁর সাহসিকতা ও দেশপ্রেমকে শ্রদ্ধা জানিয়ে চিত্তরঞ্জনের নেতৃত্বে ১৯২৪ সালে একটি প্রস্তাব নেওয়া হয়। অত্যধিক পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে ১৯২৫ সালে ১৬ জুন তিনি মাত্র ৫৪ বছর বয়সে মারা যান। মৃত্যুর পূর্বে তিনি তার সর্বস্ব জনসাধারণকে দান করে যান। দেশের মানুষ তাঁকে দেশবন্ধু উপাধি দিয়ে সম্মানিত করেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন সমুদ্রের ওই সুদূর দিগন্তের ওপারে ঠিক কি আছে? কখনো কি রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কিংবা কোনো জাহাজের ডেকে বসে তাকিয়ে দেখেছেন সেই অনন্ত বিস্তার নীলের দিকে? সমুদ্র কি শুধুই বিপুল জলতরঙ্গের অবাধ খেলাঘর, নাকি প্রথম প্রাণ সৃষ্টির অবিশ্বাস্য আধার? সমুদ্রের প্রতিটি ঢেউ যেন সুদূর থেকে কোনো এক হারানো দিগন্তের চিঠি বয়ে নিয়ে আসে তীরে। সত্যি কি প্রাচীন দর্শন বা আজকের বিজ্ঞান সমুদ্রের গভীরতাকে ছুঁতে পেরেছে? তবে কোন অনাদিকাল থেকে এই গ্রহের তিন ভাগ জলরাশি নিরন্তর

মানব সভ্যতাকে বুকে লালন করছে। ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধুরা সত্যি সত্যি অসহায় লাগে। সীমিত উপলব্ধি দিয়েই আজ হোক না হয় সুদূর সমুদ্রের মন্থন। সঙ্গে থাকছেন মৈত্রী বন্ধু শর্মিষ্ঠা রায়। হারানো দিনের গান অনুষ্ঠানে ঠিক আজ ভারতীয় সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় রাত 11:30। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর নীরৎপল ঘোষ।
2: গ্রামেগঞ্জে বহুদিন থেকেই মুক্তাঙ্গন পদ্ধতিতে অর্থাৎ ছেড়ে মুরগি পালন প্রথা প্রচলিত আছে। এই ধরনের দেশি মুরগি দেরিতে ডিম পাড়া শুরু করে, একটানা কয়েকটা ডিম পাড়ার পর বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়ে। এই পদ্ধতিতে একটা দেশি মুরগি থেকে বছরে 60 থেকে 70টির বেশি ডিম পাওয়া খুব মুশকিল। আপাতদৃষ্টিতে এই পদ্ধতিতে 5-10টি মুরগি পুষলে কোনো খরচ নেই বললেই মনে হয় এবং লাভ হিসাবে অল্প একটা ডিম পাওয়া যায়। বিশেষ কিছু পন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে এই পদ্ধতিতে পালিত মুরগি থেকে আমরা বেশি ডিম পাব এবং এদের যে মৃত্যু হার সেটাও আমরা কমাতে পারব। প্রথমেই বলি, দেশি মুরগি যে চোরে যে পরিমাণ খাবার খায় সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। যদি 100 গ্রাম খাবার দরকার হয় তারা হয়তো 70 থেকে 80 গ্রাম খাবার তারা হয়তো জোগাড় করতে পারছে। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা মুরগির জন্য হিসেব করে অল্প পরিমাণ দানা খাদ্য এদের খাওয়াতে হবে। এই দানা খাদ্য নিজেই তৈরি করে নেওয়া যায়। চালের কুঁড়ো, খুদ ভাঙা বা গম ভাঙা, বিভিন্ন রকমের খোল যেমন সর্ষের খোল, তিল খোল, তিসি খোল, এগুলো 30 ভাগ 30 ভাগ 30 ভাগ এভাবে মিশিয়ে এবং সঙ্গে একটু খনিজ পদার্থ ভিটামিনের মিশ্রণ যেটা বাজারে কিনতে পাওয়া যায় 2 ভাগ হিসেবে দিয়ে আমরা এই খাবারটা তৈরি করতে পারি। এবং প্রত্যেকটা মুরগি পিছু হিসেব করে যদি প্রত্যেক দিন আমরা 50 গ্রাম খাবার দিই, অর্থাৎ 10টা মুরগি থাকলে 500 গ্রাম খাবার, সকালে 250 গ্রাম আর বিকালে 250 গ্রাম, এভাবে যদি দিই তাহলে মুরগির স্বাস্থ্য ভালো হবে, বৃদ্ধি ভালো হবে এবং এদের ডিম পাড়ার হারও বাড়বে। এরপর হচ্ছে, আমরা দেখেছি যে এই ছেড়ে মুরগি পালন যারা করছেন এই মুরগিগুলো কিন্তু নর্দমা থেকে জল খাচ্ছে, ফলে বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরে ঢুকছে। সেই জন্য মুরগির ঘরের কাছে যদি খাবার পাত্রের সাথে জলের পাত্র রাখা হয় তাহলে মুরগি ঘর থেকে বেরিয়ে এই জল খাবে। এতে দুটো উপকার, একটা হচ্ছে যে মুরগি ঘর থেকে বেরিয়ে এই ভালো জল খেয়ে তারপর বাইরে চড়তে যাবে, এরা আর নর্দমার জল খাবে না। শুধুমাত্র এই পদ্ধতিটা অবলম্বন করলেই এদের রোগ জীবাণু অনেক কমে যাবে। এরপর হচ্ছে যে মুক্তাঙ্গন পদ্ধতিতে যে মুরগি পালন তার যে রাত্রিবাস সেটা হচ্ছে একটা বদ্ধ ঘর, সেখানে কোনো জানালা নেই, একটা কাঠের পাটাতন দিয়ে দরজা বন্ধ। এতে বিভিন্ন রকমের অসুবিধা আছে, ঘর স্যাঁতস্যাঁতে থাকে, বিভিন্ন রকমের উকুন বা অন্যান্য জীবাণু ঘটিত রোগ হতে দেখা যায়। ঘরে একটা জানালা করতে হবে এবং মেঝে সবসময় শুকনো রাখতে হবে। যদি আমি বাঁশ বা কাঠের পাটাতন দিয়ে মেঝেটা করি তাহলে ভালো হয়। আর একটা কথা মাথায় রাখতে হবে যে মুরগির ডিম পাড়ার জন্য ঘরে 16 থেকে 17 ঘন্টা আলো দরকার, তার মধ্যে 12 ঘন্টা হচ্ছে দিনের আলো, আরও যে 3-4 ঘন্টা আলো দরকার, 4 থেকে 5 ঘন্টা আলো দরকার, সেটা কিন্তু এই দেশি মুরগি পাচ্ছে না। ফলে জানালাটা এমন দিকে ফোটাতে হবে যাতে খামারির বাড়ির যে আলোটা সেটা মুরগির ঘরে গিয়ে পৌঁছয়, তাহলে শুধুমাত্র এটা করলেই মুরগির ডিম পাড়া বেড়ে যাবে। এছাড়া মুরগিকে প্রত্যেক মাসে একবার করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। ছেড়ে মুরগি পালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা মুরগিরই কিছু না কিছু কৃমির সংক্রমণ হতে থাকে, তো এটা স্থানীয় প্রাণীস্বাস্থ্য কেন্দ্রে গেলে এই কৃমিনাশক ওষুধ বিনা পয়সাতেও পাওয়া যেতে পারে বা তারা লিখে দিলে বাজার থেকে কিনে এটা খাওয়াতে হবে। আমরা দেখেছি যে মুরগির কিছু ভয়াবহ রোগ হয়, রানীক্ষেত রোগ, মারেক্স রোগ, পক্স রোগ, এরকম রোগের টিকা পাওয়া যায়। এই টিকা অনেক সময় বিনা পয়সায় প্রাণীস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়, এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর একটা কথা বলবো যে এই দেশি মুরগির জিনগত গুণই হচ্ছে যে এরা কম ডিম দেবে এবং বৃদ্ধি কম, ফলে আজকাল নতুন ভ্যারাইটির মুরগি আমাদের দেশে পাওয়া যাচ্ছে, আমাদের দেশের বিজ্ঞানীরা এটা বার করেছেন। এই ডিমের জন্য হচ্ছে গ্রামপ্রিয়া এবং ডিম ও মাংসের উভয়ের জন্য হচ্ছে বনরাজা। এরকম আরো অনেক সিনথেটিক ভ্যারাইটি আছে, এই দুটো ভ্যারাইটি খুব নাম করেছে। দেশি মুরগির জায়গায় যদি আমরা এই ভ্যারাইটির মুরগি ছেড়ে পালন করি তাহলে কিন্তু ডিম উৎপাদনের যে হার সেটা প্রায় ডবল হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর নীলোৎপল ঘোষ।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:20, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 28 সেকেন্ড। এখন আজ অর্থাৎ বুধবার 5 আগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য ওড়িশার আস্তারঙ্গা সমুদ্র সৈকত, 7:35 সকালের আড্ডা, 8:30 বুধ সকালে বিষয় অগ্নিযুগের অচেনা, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোমা পান।

9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু। প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী দীপালী দত্ত, এরপর আধুনিক গান সুমানা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 সংগ্রহশালা থেকে রবি ঘোষের সঙ্গে আলাপচারিতায় দিলীপ বন্দ্যোপাধ্যায়। শুনবেন এই আলাপচারিতার প্রথম পর্ব। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী। নজরুল গীতি শুনবেন 12:30। 1:00 নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর। শুনবেন অনুষ্ঠান ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আত্রেয়ী সমাজপতি, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, বিষয় শব্দ সংগ্রহশালা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। লালন গাথা 4:50, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানের সার ব্যবস্থাপনা, এ বিষয়ে ডক্টর গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন মাতৃদুগ্ধপান ও স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 7:00 বেতার নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। বিশ্ব পরিক্রমা 9:15। 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা। শুনবেন প্রথম পর্ব, দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী। উপমহাদেশের খবর 10:45। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ বুধবার 5 আগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

শেষ হলো লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুরু করছি অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ।

সন্ধানমূলক এবং বর্ণনামূলক এই অনুষ্ঠান। ভ্রমণপ্রিয় বা ভ্রমণ রসিক তথা ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণ তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে আকাশবাণী মৈত্রীর এই নিয়মিত উপস্থাপনা আসুন বেরিয়ে যান ভারতে। আচ্ছা, সমুদ্র বা সাগর নিয়ে কত কত শ্রুতিমধুর গান আছে, তাই না? হীরক রাজার দেশে ছবিতে অনুপ ঘোষাল গেয়েছেন, আহা সাগরে দেখো চেয়ে, দেখো ঢেউয়ের পরেতে ঢেউ আসে ধেয়ে, ওই আকাশে জলেতে মিলে হলো একাকার, কি বাহার কি বাহার। জীবন সৈকতে ছবিতে আশা ভোসলে গেয়েছেন, সাগর ডাকে আয় আয় আয়। তাহলে চলুন আজ বরং সাগরের ডাকে সাড়া দিয়েই সাগরের বাহারকে দেখতে আমিও আপনি মানস ভ্রমণে যাই ভারতের ওড়িশা রাজ্যের আস্তারঙ্গা সমুদ্র সৈকতে। আস্তারঙ্গা সি বিচ বা আস্তারঙ্গা সমুদ্র সৈকত। আস্তারঙ্গা এই নামটির মধ্যেই মিশে রয়েছে এক প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক এক মনোরম দৃশ্যের কথা। আস্তা অর্থাৎ সূর্যাস্ত এবং রঙ্গা মানে হল রং বা রঙিন। দুয়ে মিলেই আস্তারঙ্গা নামের অর্থ হল রঙিন সূর্যাস্ত। তাহলে আজকের মানস গন্তব্য হল রঙিন সূর্যাস্ত সমুদ্র সৈকত বা আস্তারঙ্গা সি বিচ। বলে দিই আস্তারঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছনোর উপায়গুলি। কলকাতা ও হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে ওড়িশার পুরী বা ভুবনেশ্বরে পৌঁছনোর জন্য। এই দুটি স্টেশন থেকেই বাস বা ট্যাক্সি করে 65 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসুন আস্তারঙ্গায়। সড়ক পথে কলকাতা থেকে নিজস্ব গাড়িতে বা কয়েকবার বাস বদল করে 16 নম্বর জাতীয় মহাসড়ক ধরে কলকাতা, তারপর খড়গপুর, ভদ্রক, কটক ও ভুবনেশ্বর হয়ে চলে আসা যায় আস্তারঙ্গায়। প্লেনে করে এলে আপনাকে নামতে হবে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক বিমানবন্দরে। সেখান থেকে ক্যাবে বা বাসে করে প্রায় 70 কিলোমিটার দীর্ঘ পথ 2 থেকে 2.5 ঘন্টায় অতিক্রম করে আপনাকে পৌঁছতে হবে আস্তারঙ্গা সি বিচে।

অস্তরঙ্গা বীচ কোণারক ও পুরীর নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এখানে ভিড় বা জনসমাগম তুলনামূলকভাবে কম হয়। অস্তরঙ্গা সমুদ্র সৈকত এবং তার নিকটবর্তী অঞ্চলের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে জাহানিয়া পীরের মাজার। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা এই পবিত্র স্থানটি দর্শন করেন। এটি পীর মখদুম জাহাঙ্গাস্তের মাজার। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী জানা যায় যে তিনি বাগদাদ থেকে ভারতে এসেছিলেন। গান্ধীজির লবণ সত্যাগ্রহ যাত্রা এই অস্তরঙ্গা সি বিচে পৌঁছেছিল। এই সি বিচে দেখা মেলে অলিভ রিডলি প্রজাতির কচ্ছপের। এছাড়া রয়েছে গেটওয়ে টু প্যারাডাইজ বিচ বা স্বর্গদ্বার সমুদ্র সৈকত। গেটওয়ে টু প্যারাডাইজ ওড়িশার ও পুরীর নিকটবর্তী

কাস্তারঙ্গা অঞ্চলের এই স্বর্গদ্বার বীচ একটি অন্যতম পবিত্র স্থান রূপে গণ্য হয়। এই স্থানে শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন বলে এর খ্যাতি ও মাহাত্ম্য স্থানীয় মানুষদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এই স্বর্গদ্বার সমুদ্র সৈকতে পুণ্য স্নান করতে আসেন। বঙ্গোপসাগর ও কুশভদ্রা নদীর সঙ্গমস্থল বা মোহনায় অবস্থিত রামচণ্ডী বীচ হল এখানকার আরও একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। বহু ভ্রমণার্থী এখানে ধূসর বালির উপর সমুদ্রতীরে শুয়ে থেকে আকাশ ও সাগরের নীল শোভা উপভোগ করেন। এই বীচটি সামান্য ঢালু হয়ে সমুদ্র গর্ভে মিশেছে। এই কম ঢালের জন্য এখানে বোটিং করা অপেক্ষাকৃত সহজ। অবশ্যই দর্শনীয় এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলের উপহ্রদ চিল্কা হ্রদ। ওড়িশার পুরী, গঞ্জাম ও খুর্দা জেলা জুড়ে প্রায় 1100 বর্গ কিলোমিটার বিস্তৃত এই চিল্কা হ্রদ। এই হ্রদে দেখা মেলে ইরাবতী ডলফিনের।

চিল্কারদের আরও একটি আকর্ষণীয় বিষয় হল প্রায় সারা বছরই কম বেশি পরিযায়ী পাখিদের সমারোহ এখানে দেখা যায়। ভারতের জীববৈচিত্র্যের এক বিশাল সমারোহ রয়েছে এই চিল্কারদে। তাদের মধ্যে রয়েছে বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। অস্তারঙ্গা, রামচণ্ডী ও সংলগ্ন বীজগুলিতে বিভিন্ন ধরনের সি স্পোর্টস বা সমুদ্র জলক্রীড়ার সুযোগ রয়েছে, যেমন প্যাডল বোটিং এবং স্কুবা ডাইভিং। অস্তারঙ্গা সি বিচে বেড়াতে আসার সেরা সময় অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত হলেও বছরের অন্যান্য সময়তেও এখানে মোটামুটিভাবে মনোরম আবহাওয়াই পাওয়া যায়। এখানে বেড়াতে এসে থাকার জন্য রয়েছে স্থানীয় বেশ কয়েকটি নেচার ক্যাম্প এবং রিসর্ট। এছাড়া আপনি কোণারক বা পুরীর সি বেচের হোটেল বা রিসর্টে তো থাকতেই পারেন। তাহলে আর দেরি না করে চলে আসুন ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত অস্তারঙ্গা সমুদ্র সৈকতে। আজকের মতো এখানেই শেষ করছি আসুন বেরিয়ে যান ভারতে। আকাশবাণী মৈত্রী, একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা 14 জন কর্মী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে। হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন। ভারতের তানভীর শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে আজ তাদের অভিযান শুরু করবেন। আসছে বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল 10টায় মুম্বাইতে এবারের রেপো রেট সহ অন্যান্য বিষয়ে জানাবেন। ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবারের সিদ্ধান্ত

0: হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রক পড়ুয়াদের সুবিধার্থে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। কাউন্সেলিং প্রক্রিয়ার সময় কোনো সহায়তার প্রয়োজন হলে প্রার্থীরা মেডিকেল কাউন্সেলিং কমিটি MCC-র হেল্পলাইন নম্বর 1800-102-7637 যোগাযোগ করতে পারবেন অথবা MCC2026@gov.in এ ইমেল করে তাদের সমস্যা জানাতে পারবেন। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফয়েজ নুরে ওলিয়ার উপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা 13 জন ভারতীয় নাগরিক সহ 14 জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ হতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। এ ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে প্রবল জনরোষ দমনে পাকিস্তানি বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে। এজন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
1: The so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে হতে চলা ব্রিক্স শিখর সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, ভারত আলাদাভাবে বাংলাদেশকে বিমস্টেকের বর্তমান সভাপতি রাষ্ট্র হিসেবে ব্রিক্সের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় বা আলোচনার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এই অনুষ্ঠানের আয়োজক একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা, এতে সরকারের কোনো যোগ নেই।
1: वो एक प्राइवेट मीडिया संस्थान उसका आयोजन कर रहा है। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहां पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, ना हमारा कोई उससे कोई रिश्ता नहीं है।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে, চলবে 7 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা, উদ্ভাবন সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি বিষয়ক কর্মী গোষ্ঠীর দুদিনের বৈঠক মধ্যপ্রদেশের ভোপালে আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের আগে সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বার্তালাপের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধিরা একত্রিত হবেন। উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের জন্য 100 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অসহায় মহিলাদের পেনশন প্রকল্প, মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা এবং নারী ও শিশু সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি রূপায়নে সরকার নারী কল্যাণ দপ্তরের জন্য অতিরিক্ত প্রায় 1095 কোটি টাকা বরাদ্দ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ অসম ও মেঘালয় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কণ উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালাম, মাহে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাম্প্রতিক চুক্তির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ইসরায়েলকে হামলা বন্ধ করার এবং বর্তমানে গাজার যে প্রায় 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহু বলেন, নিজেদের সুরক্ষা, ভূখণ্ড ও নাগরিকদের রক্ষায় যা কিছু করা প্রয়োজন।

0: ইসরায়েল তা করবে। হরমুজ প্রণালী দিয়ে কোনো অস্থায়ী নৌ চলাচলের পথের জন্য কোনো অনুমতি, অনুমোদন বা মাশুলের প্রয়োজন হবে না বলে এক মার্কিনী শীর্ষ আধিকারিক জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচলের উপর কোনো একক পক্ষের নিয়ন্ত্রণ নেই। এদিকে ইরানের সেনা উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালীতে তেহরানের নির্দিষ্ট রুট ছাড়া অন্য পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি কাউকে দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। গত মাসে দুই মার্কিন কূটনীতিককে ব্রাজিল ভিসা না দেওয়া এবং ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিতে বিলম্বের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। তবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। জাপান সরকার বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ড্রোনের মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে দেশকে। প্রতিরক্ষা মন্ত্রকের সদ্য প্রকাশিত শ্বেতপত্রে উপকূলীয় প্রতিরক্ষার জন্য নিজস্ব ওয়ার ড্রোন তৈরির উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। শ্বেতপত্রে চীনকে জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভ গতকাল নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তাঁরা। ভারতের ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত সহ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা আজ কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, রৌনক চৌহান, সানিধ দয়ানন্দ এবং তরুণ মান্নেপল্লি খেলতে নামবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন অনমোল খাড়, মালবিকা বানসোড, আকর্ষি কাশ্যপ, ইশারানী বড়ুয়া এবং তানিয়া হেমন্ত। অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 আজ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের ইউজিনে অবস্থিত হেওয়ার্ড ফিল্ডে এই প্রতিযোগিতা চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় ভারতের 36 সদস্যের একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল অংশ নেবে। 23 জন পুরুষ ও 13 জন মহিলা অ্যাথলেটদের ভারতীয় দল ওরেগনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ক্রিকেটে আসন্ন টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছেছে। 7 আগস্ট থেকে কলম্বোতে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর 15 আগস্ট গলে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ, দ্বিতীয় ম্যাচ 23 আগস্ট। বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 17 আগস্ট শুরু হচ্ছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু নবম বাছাই হিসেবে অংশ নেবেন। পুরুষদের ডাবলসে পঞ্চম বাছাই হিসেবে নামবেন সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। টেনিসে অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস সিনসিনাটি ওপেন 2026 মহিলাদের ডাবলসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। এর ফলে 2022 যুক্তরাষ্ট্র ওপেনের পর প্রথমবারের মতো তারা একসঙ্গে কোর্টে ফিরছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা।

আজ সকালের আড্ডা অনুষ্ঠানে আপনার সঙ্গে আড্ডা দিতে আমি রয়েছি আপনার সঙ্গে অরিজিৎ ঘোষ। আজ বলবো জন্মদিন উপলক্ষে তিনজন বিশিষ্ট মানুষের কথা, বিশ্বব্যাপী একটি সপ্তাহ পালনের কথা, আজ পালিত হওয়া একটি দিবস সম্পর্কে কিছু তথ্য, সড়ক পরিবহন সংক্রান্ত একটি সাম্প্রতিক তথ্য, আর সেই সঙ্গে শোনাব দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান।

গানটি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে জয় ছায়াছবি থেকে। আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের দেশে তথা এই বঙ্গে যখন নারী শিক্ষা বা নারী প্রগতি কিংবা কর্মজগতে নারীদের গতিবিধি বা বিচরণের চিত্রটি নেহাতি বিবর্ণ ছিল, সেই সময়ের এক কৃতি নারীর আজ জন্মদিন। 1916 সালের 5ই অগস্ট জন্মেছিলেন নলিনী দাস, একাধারে সাহিত্যিক, শিক্ষাবিদ এবং পত্রিকা সম্পাদক। তার পিতা অরুণ চক্রবর্তী, তার মা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা পুণ্যলতা। সুকুমার রায় হলেন নলিনী দেবীর মামা, সত্যজিৎ রায় তাঁর মামাতো ভাই। অত্যন্ত মেধাবী ছাত্রী নলিনী দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিএ পরীক্ষাতে কলা বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। বিএ ও এমএ দুটি পরীক্ষাতেই তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে শিক্ষিকারূপে কর্মজীবন শুরু করেন। 1945 সালে সরস্বতী বৃত্তি বা স্কলারশিপ অর্জন করে ইংল্যান্ডে গিয়ে বিদ্যালয় শিক্ষকতার প্রশিক্ষণ লাভ করেন। পরবর্তী সময়ে 1968 থেকে 1974 সাল পর্যন্ত তিনি বেথুন কলেজের অধ্যক্ষার পদটি অলঙ্কৃত করেন। 1930 ও 1940-এর দশকে তিনি মেয়েদের কথা শীর্ষক মহিলাদের পত্রিকাটির যুগ্ম সম্পাদক ছিলেন। 4 জন কিশোরী স্কুল ছাত্রী, কাকলি চক্রবর্তী ওরফে কালু, মালবিকা মজুমদার ওরফে মালু, বুলবুলি সেন বা বুলু আর টুলু বোস বা টুলু, এদের দল অর্থাৎ গন্ডালু হল বাংলা শিশু কিশোর সাহিত্যের প্রথম স্কুল পড়ুয়া নারী গোয়েন্দা চরিত্রের দল, যার স্রষ্টা নলিনী দাস। 1964 থেকে আজীবন তিনি বাংলা শিশু সাহিত্য পত্রিকা সন্দেশের সম্পাদনার কাজ করেছেন লীলা মজুমদার ও সত্যজিৎ রায়ের সঙ্গে। রাকা যে টেনাপা, রঙ্গাগড়ের রহস্য, মধ্যরাতের ঘোড়সওয়ার, অশরীরীর আসর তাঁর রচিত কয়েকটি গ্রন্থ। 1990-তে তিনি রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যাসাগর মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন। আজ নলিনী দাসের 110তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শুনুন পরের গান জয় ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এখন সচেতনতার বার্তা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: শুনলেন সচেতনতার বার্তা। এবারে বসন্ত বিলাপ ছবির গান, দ্বৈতকণ্ঠে আরতি মুখোপাধ্যায় ও সুজাতা মুখোপাধ্যায়।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আচ্ছা, বসন্ত বিলাপ ছবির সেই দৃশ্যটির কথা মনে পড়ে, যেখানে সিদ্ধেশ্বর ওরফে সিধু অর্থাৎ চিন্ময় রায় ভয়ের চোটে পুকুরে ঝাঁপ দেন, পেটে খিল ধরানো একটি হাসির দৃশ্য। সিধু তার অত্যন্ত রাগী কাকিমার ভয়ে পুকুরে ঝাঁপ দেন, আর সেই ভয়ঙ্করী কাকিমার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই বিখ্যাত অভিনেত্রী গীতাদের জন্ম হয়েছিল 1931 সালের আজকের দিন অর্থাৎ 5ই আগস্ট। আজ অভিনেত্রী গীতাদের 95তম জন্মবার্ষিকী। মাত্র 6 বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। 10 বছর বয়সে 1941-এ ধীরেন গঙ্গোপাধ্যায় পরিচালিত আহুতি ছবিতে শিশুশিল্পী রূপে প্রথমবার অভিনয় করেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ সহ বাংলা ছবির প্রায় সকল প্রবাদ প্রতিম পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন গীতাদে। হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। কলিকাতা বেতারে নাটক বিভাগে দীর্ঘ সময় তিনি যুক্ত থেকেছেন। গীতাদের অভিনয়ে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন 20শ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ মঞ্চে আলোড়ন তোলা অভিনেতা লরেন্স অলিভিয়ের। তিন কন্যার অন্তর্গত সমাপ্তি, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, সাথীহারা, ইন্দ্রাণী, ছায়াসূর্য, হাটে

বাজারে অভয়া ও শ্রীকান্ত, পিতাপুত্র, কাঁচের স্বর্গসহ অসংখ্য ছবিতে গীতাদের স্মরণীয় অভিনয় করেছেন। 1998 লাভ করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্টার মেডেল। পরবর্তী সময়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের হাত থেকে গ্রহণ করেছেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এছাড়াও অসংখ্য সম্মানে ভূষিতা হয়েছেন অভিনেত্রী গীতা দে। শুনছেন সকালের আড্ডা। পৌরাণিক কাহিনী কিংবা গল্পে সাহিত্যে আমরা অমৃতের কথা শুনেছি, তাই না? অমৃত এমনই এক শক্তিশালী পানীয় যা পান করলে অমরত্ব লাভ করা সম্ভব। বাস্তব জীবনে আমাদের কাছে ঠিক তেমনই অমৃত সম গুরুত্বপূর্ণ এবং অমূল্য হল মাতৃদুগ্ধ অর্থাৎ মায়ের দুধ, যা অমরত্ব প্রদান না করলেও জন্ম মুহূর্ত থেকে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা ভিত্তি স্থাপনের নির্বিকল্প স্বরূপ। 1 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 7 আগস্ট পর্যন্ত পৃথিবী জুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2026, অর্থাৎ বিশ্ব স্তন্যপান বা স্তন্যদান সপ্তাহ 2026। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন অর্থাৎ WABA এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মিলিত উদ্যোগে ও সমন্বয়ে এক সপ্তাহব্যাপী এ সম্পর্কে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে পৃথিবী জুড়ে। বিশেষজ্ঞরা এবং ডাক্তাররা বলছেন, সন্তান প্রসবের পরেই যে হলুদ বর্ণের গাঢ় দুধ বা কোলেস্ট্রাম তা অবশ্যই যেন প্রতিটি নবজাতক পায়। এছাড়াও জন্মের প্রথম ঘণ্টার মধ্যে শিশুকে স্তন্যপান করাতে হবে। জন্মের পর প্রথম 6 মাস শিশুর এক ও একমাত্র খাদ্য হল মাতৃদুগ্ধ। 2 বছর বয়স পর্যন্ত এমনকি তার পরেও শিশুকে অন্যান্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের সঙ্গে মাতৃদুগ্ধ খাওয়ানো যেতে পারে। এ বছরের এই সপ্তাহ পালনের থিম বা মূল ভাবনাটি হল ব্রেস্ট ফিডিং ফর এ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ স্ট্রেংথেন হোয়াট ওয়ার্কস, অর্থাৎ জীবনের এক সুস্থিত সূচনার জন্য স্তন্যদান বা স্তন্যপান, যা কার্যকরী তাকে শক্তিশালী করুন। এবারে পরপর 2টি গান, প্রথমে মান্নাদের কণ্ঠে আধুনিক গান, পরে কিশোর কুমারের কণ্ঠে অমর কণ্ঠক ছবির গান।

0: এবারে প্রবাদ প্রতিম বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আশ্বিজের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
2: শারদোৎসব যত কাছে বা দূরেই থাক না কেন, এই সুর সৃষ্টি করে দেবী আবাহনের পরিবেশ, এনে দেয় উৎসবের আমেজ, অসুর দলনীর আগমন বার্তা। যুগ যুগ ধরে চলে আসছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাণীকুমার বীরেন্দ্রকৃষ্ণ পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনী ছাড়া দুর্গোৎসবের সূচনা বাঙালি হয়তো কল্পনাই করতে পারবেন না। আর মহালয়া মানেই যেন তাদের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক প্রতিভার নাম, লিখতেন বিরূপাক্ষ ছদ্মনামেও।
3: ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠছে, অসাহারের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে, ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে, প্রভাতের সাদ্যাঙ্গে ঘা কুঁজ পড়ছে। হে সুন্দরী বিভৎসতা, তুমি এত সুন্দরী, তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে চেয়ে আসি।
2: বেতারের সঙ্গে তার যোগ বড় নিবিড়, যদিও শোনা যায় শেষ জীবনে ভুগেছেন অর্থকষ্টে। সে যুগে অবসর ভাতা নিরবচ্ছিন্ন পাওয়া অনেক সময় খুব একটা সহজ ছিল না। কেমন ছিলেন সেই মানুষটি, তাকে কাছ থেকে দেখেছিলেন প্রাক্তন বেতারকর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য। বিরূপাক্ষের জন্মদিনে তার কিছু কথা তিনি আকাশবাণী মৈত্রীকে শুনিয়েছেন, তারই কিছু অংশ।
4: তখন কলকাতা বেতারের অফিস, একদিন দেখা গেল এক ভদ্রলোক বেতারেরই কর্মী, অফিসের দেয়ালে একটা নোংরা লেগেছে, নিজের মনে কাপড়ের খুঁট দিয়ে পরিষ্কার করছেন। পাশাপাশি যারা উপস্থিত ছিলেন একটু অবাক হয়ে গেলেন। একজন তার মধ্যে বললেন, আপনি পরিষ্কার করছেন? পাশ ফিরে বললেন ভদ্রলোক যিনি দেওয়ালটা মুছছিলেন, আমার কাছে এই বেতার অফিস মন্দির, এই ভদ্রলোকই হলেন প্রবাদ প্রতিম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এর সঙ্গে আমার চাকরি জীবনে অনেক দিনই আলাপ ছিল, কথাবার্তা হতো, এবং বেতারের কর্মী হিসেবে আমার জিজ্ঞাসা অনেক কিছু ছিল তখনকার দিনের রেডিও সম্পর্কে, অনেকগুলির উত্তর উনি দিয়েছেন। যেমন একদিন জিজ্ঞেস করেছিলাম, বীরেন্দা আপনি বলতে পারেন, অনেকে বলে যে কাস্টিং প্রেসের স্টুডিওয় বুথ ছিল, এটা কি সত্যি? একটু হেসে নিয়ে বললেন যে দেখ সেটা আমি বলবো না, কারণ আমি যেটা দেখেছি সেটাই তোকে বলবো। একটা বড় পিয়ানো ছিল, সেটা বোধহয় এখনকার স্টুডিওতেও আছে, সেই পিয়ানোটার উপর দিয়ে রাত্রিবেলা ছোট ছোট ইঁদুর চলে যেত, ওই ইঁদুর চলে যাওয়ার পর রিডের উপর দিয়ে টুংটাং করে আওয়াজ হতো, এবং অনেকে ভাবতো সত্যি ভূত রাস্তা দেশে রয়েছে। এই যে বীরেন্দ্রা এসেছিলেন রেডিও, এর পেছনে একটা ইতিহাস আছে। শ্যামবাজারে নাটক পাগলদের ক্লাব ছিল, বিচিত্রা সংসদ, সেখানে জড়ো হতেন যত নাটক পাগল, তাদের মধ্যে বীরেন্দ্রাজাম ছিলেন, ছিলেন বাণীকুমার, সাহিত্যিক বিমল মিত্র, প্রেমাঙ্কুর আতর্থী, এইরকম অনেকে ছিলেন। তার মধ্যে বীরেন্দ্রা এবং বাণীকুমার, বাণীকুমার আলিপুরের মিন্টে জয়েন করেছিলেন, সেখানে কাজ পছন্দ না হয় উনি পরবর্তীকালে বেতারে আসেন। বীরেন্দ্রা এবং বিমল মিত্র দুজনেই কিন্তু তখনকার দিনে স্ট্যান্ডেলের একটা ভালো চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিলেন, বীরেন্দ্রা যেটা ছিল বেতারে ঢুকব। বেতারে ওনার যারা সহকর্মী তারা বলতেন, বেতারের ডালে ঝোলে অম্বলে বীরেন, এর একটা কারণও ছিল। অনেক অনুষ্ঠানে দেখা যেত আর কেউ নেই, বীরেন ভট্টই রয়েছেন। আমরা জানি মহিষাসুর মর্দিনীর সত্যকার বীরেন ভট্ট তা নয়, তাছাড়াও শিল্পী আসেনি গান গিয়ে দিচ্ছেন বীরেন ভদ্র, মহিলা মজবি সেখানেও বীরেন ভদ্র। উনি নিজের একটা ছদ্মনাম নিয়েছিলেন বিরূপাক্ষ, সে বিরূপাক্ষের আসরে উনি নানা রকম কৌতুকজনক গল্প বলতেন, ছিল নাটক প্রযোজনা, নিজে নাটকে অংশ নেওয়া, মহাভারত থেকে পাঠ করা, রামায়ণ থেকে পাঠ করা, তারপরে বিদ্যার্থী মন্ডল টকার আসেনি নিজেই চালিয়ে দিলেন আধ ঘন্টার অনুষ্ঠান। এই জন্যে ওনাকে বলা হতো বেতারের ডালি ঝোলে অম্বলে বীরেন। এই যে মহিষাসুর মর্দিনী আমরা শুনি, প্রেমাঙ্কুর চতুর্থীর মাথা থেকে এসেছিল, একদিন আড্ডা দিতে দিতে উনি বললেন যে রোজ একঘেয়ে একঘেয়ে হয়, এবারে পুজোর আগে ভোর চারটে শুরু করে দেওয়া যায়। প্রেমাঙ্কুর চতুর্থী আর নৃপেন মজুমদার তখনকার ভারতীয় প্রোগ্রামের ডাইরেক্টর ছিলেন, ওরা দুজন বললে চালিয়ে দাও, ওই বীরেন স্তোত্র পড়বে আর বাণী লিখে দেবে, বাণী মানে বাণী কুমার। অনেকে আবার অবজেকশন দিল যে বীরেন ভদ্র কেন উনি পড়বেন, উনি তো ব্রাহ্মণ নন। বাণী কুমার পরিষ্কার বললেন, বীরেন যদি না স্তোত্র পড়ে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখব না।
5: সরস্বতী মহাভাগে বিদ্যে কবল লোচনে।

প্রবাদ প্রতিম বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: আচ্ছা, আপনি পথ নিরাপত্তার নিয়মগুলি ঠিক মতন মেনে রাস্তায় হাঁটাচলা করেন তো, বা গাড়ি চালান তো? কারণ পথ নিরাপত্তা আমার, আপনার, আমাদের সকলেরই নিরাপত্তা। আজকের তারিখটি অর্থাৎ 5ই অগস্ট সমগ্র বিশ্বে পথ নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আজ 5ই অগস্ট পালিত হয় ইন্টারন্যাশনাল ট্রাফিক লাইট ডে। 1934 সালের 5ই অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর ক্লিভল্যান্ডে ইউক্লিড অ্যাভিনিউ আর ইস্ট 105th স্ট্রিটের সংযোগস্থলে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপিত হয়েছিল। 1868তে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে একটি গ্যাসবাতিযুক্ত হস্তচালিত ট্রাফিক সংকেত ব্যবস্থা ছিল। তবে 1914 ক্লিভল্যান্ড ট্রাফিক সিগন্যালে লাল ও সবুজ আলোর সঙ্গে একটি বাজার ব্যবহৃত হতো, যেটি আলোর রং পরিবর্তনের আগে মানুষকে সতর্ক করত। ঠিক এখন যেমন সবুজ থেকে লাল আলো জ্বলার আগে মাঝখানে হলুদ আলো জ্বলে, সেরকম। এই সবুজ ও লালের মাঝে হলুদ বর্ণের আলোর ব্যবহার শুরু হয়েছিল 1920-এর দশকে। শুধুমাত্র আজ বা বছরের একটিমাত্র দিনেই নয়, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে পথ নিরাপত্তা রক্ষা, সড়ক পরিবহনের নিয়মকে সম্মান করা, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সম্পর্কে সকলকে সচেতন করা, সর্বোপরি সকলের নিরাপত্তা সুনিশ্চিত করাই হোক আমাদের লক্ষ্য। এখন সচেতনতার বার্তা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: শুনলেন সচেতনতার বার্তা। এবারে চোখ রাখব আবহাওয়ার খবরের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 99%, সর্বনিম্ন পরিমাণ ছিল 80%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.1 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নেই, জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা থেকে বাসে করে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণকেন্দ্র বা বলা যায় প্রিয় হিল স্টেশন অর্থাৎ দার্জিলিং যাত্রার ক্ষেত্রে কলকাতা শিলিগুড়ি বাস পরিষেবায় যুক্ত হয়েছে অত্যাধুনিক ও বিলাসবহুল বাস পরিষেবা। লাক্সারি ভলভো স্লিপার বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া যাচ্ছে। বাসে রয়েছে ওয়াইফাই, আরামদায়ক বিছানা, খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং বায়ো টয়লেট। এই বাসে কলকাতা হয়ে এয়ারপোর্ট, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, বাগডোগরা হয়ে আপনি শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন। আধুনিক সুবিধার মধ্যে আরও যেগুলি রয়েছে এই বাসে তা হল টিভি, লাগেজ বক্স, রিমোট, হেডফোন, চার্জিং পয়েন্ট এবং রিডিং লাইট। তাহলে আর কি, এবার সড়কপথেও অত্যাধুনিক সুযোগ সুবিধে ও আরামদায়ক সফর করে আপনি পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে শিলিগুড়ি। শুনুন আজকের নায়ক ছবির গান, মান্না দে, রবি ঘোষ ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন প্রফুল্লচন্দ্রের বইপত্র। আজ দ্বিতীয় ও শেষ পর্ব, বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
3: 1906, 1910 এবং 1919 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রফুল্লচন্দ্রের তিনটি পুস্তিকা, নব্য রসায়নী বিদ্যা ও তাহার উৎপত্তি, বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার এবং রাসায়নিক পরিভাষা। রাসায়নিক পরিভাষার সহলেখক ছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ও ইংরাজিতে নিরন্তর পুস্তক রচনা করেছেন প্রফুল্লচন্দ্র। পাঠ্য বই লিখেছেন ইংরাজিতে, এলিমেন্টারি ইনঅর্গানিক কেমিস্ট্রি, প্রকাশিত হয়েছে বেঙ্গলি ব্রেন অ্যান্ড ইটস মিস ইউজেস, মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, ডিসকভারি অফ অক্সিজেন, রাধাচরণ পাল এ স্টাডি ইত্যাদি ইংরাজি পুস্তিকা। 1918 সালে মাদ্রাজ থেকে প্রকাশিত হয়েছে ইংরাজি নিবন্ধের সংকলন এসেস অ্যান্ড ডিসকোর্সেস। বাংলায় লেখা একগুচ্ছ পুস্তিকায় সমাজ ভাবনা সম্পর্কে তাঁর সুচিন্তিত মতামত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। সমাজ সংস্কার সমস্যা, জাতিভেদ ও পাতিত্ব সমস্যা, অন্য সমস্যা, অধ্যয়ন ও সাধনা, জাতি গঠনে বাধা ভিতরে ও বাহিরে, বস্ত্র সমস্যা, মিথ্যার সহিত আপোষ ও শান্তি ক্রয়, চাপান ও দেশের সর্বনাশ, জাতীয় মুক্তির পথে অন্তরায়, বিশ্ববিদ্যালয়ের তকমা ও শিল্প ব্যবসায় কৃতিত্ব লাভ এই তালিকার অন্তর্গত। ভবেশচন্দ্র রায় কর্তৃক সংকলিত তাঁর লেখা বিখ্যাত পুস্তিকা হিন্দু রসায়নী বিদ্যা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয় 1937 সালে। পুস্তক পুস্তিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন সাময়িক পত্রিকা এবং সাহিত্য পত্রিকায় প্রফুল্লচন্দ্রের বহু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার কিছু কিছু তাঁর জীবদ্দশাতেই সংকলিত হয়ে গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রবন্ধ ও বক্তৃতাবলী দুটি খণ্ড সংকলিত হয়েছিল 1938 এবং 1941 সালে। প্রসন্নকুমার রায়ের সংকলিত আচার্য বাণী তিন খণ্ডে সংকলিত হয়ে প্রকাশিত হয় 1953 থেকে 1955 সালে, তাঁর মৃত্যুর পর। প্রফুল্লচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ইংরাজিতে লেখা আত্মজীবনী, লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট। এই বইয়ের প্রথম খণ্ড 1932 সালে এবং দ্বিতীয় খণ্ড 1935 সালে প্রকাশিত হয়। বিজ্ঞানী নিজের জীবন এবং সমসাময়িক আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট বুঝতে এইটি একটি আকর গ্রন্থ বলা চলে। 1937 প্রকাশিত হয় তাঁর বাংলা আত্মজীবনী আত্মচরিত। 1936 সালে প্রফুল্লচন্দ্র বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর নিজের লেখা নিবন্ধ সংকলন করে একটি বই প্রকাশ করেন, অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার। জীবৎকালে তাঁর আরও একটি উল্লেখযোগ্য বই খাদ্যবিজ্ঞান। 1936 সালে বইটি প্রকাশিত হয়। সহলেখক হরগোপাল বিশ্বাস ছিলেন বেঙ্গল কেমিক্যালের আচার্য প্রফুল্লচন্দ্র রিসার্চ ল্যাবরেটরির প্রধান রাসায়নিক। প্রফুল্লচন্দ্রের মতে আহার্য বিষয়ে কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয় তাহা সাধারণ লোকে অনেক সময় স্থির করিয়া উঠিতে পারে না। এই অসুবিধা দূর করিবার মানসে খাদ্যবিজ্ঞান প্রণয়ন করা হইল। বইখানি দুষ্প্রাপ্য ছিল, বর্তমানে সেটি পুনর্মুদ্রিত হয়েছে। প্রফুল্লচন্দ্রের মৃত্যুর কিছুদিন পর থেকেই তাঁর একাধিক গ্রন্থ দুষ্প্রাপ্য হতে শুরু করে। তাঁর জন্মশতবর্ষে অধিকাংশ বই পাঠকের কাছে সহজলভ্য ছিল না। অধিকাংশ গ্রন্থেরই প্রাপ্তিস্থান ছিল প্রাচীন ও সমৃদ্ধ গ্রন্থাগারগুলি। জন্মের সার্ধশতবর্ষের বেশ কিছুদিন আগে থেকেই প্রফুল্লচন্দ্রের বিভিন্ন লেখা সংকলিত হয়ে গ্রন্থ প্রকাশ হতে থাকে। অধ্যাপক শ্যামল চক্রবর্তীর সম্পাদনায় 2001 সালে আচার্যের 20টি প্রবন্ধের একটি সংকলন প্রকাশিত হয়। 2002 সালে তাঁরই সম্পাদনায় পুনঃপ্রকাশিত হয় এই হিস্ট্রি।

0: অফ হিন্দু কেমিস্ট্রির অখণ্ড সংস্করণ। ক্যালকাটা রিভিউ পত্রিকায় 1939 থেকে 1941 সাল পর্যন্ত 17টি সংখ্যায় শেক্সপিয়ারের নাটকগুলির উপর লেখা প্রফুল্লচন্দ্রের 17টি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 2003 সালে আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর ব্যবস্থাপনায় পিনাকপাণি দত্তের উদ্যোগে দ্য শেক্সপিয়ারিয়ান পাজল এন্ডেভার্স আফটার ইটস সলিউশন নামে প্রবন্ধগুলি সংকলিত হয়। রসায়নের অধ্যাপক অনিল ভট্টাচার্যের উদ্যোগে 2006 সালে প্রফুল্লচন্দ্রের সমগ্র গবেষণাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানুকূল্যে সংকলিত হয়। অধ্যাপক ভট্টাচার্যের আরেকটি উল্লেখযোগ্য কাজ খণ্ডে খণ্ডে প্রফুল্লচন্দ্রের রচনা সংকলন প্রকাশ করা। প্রথমে নববারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় ও পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রকাশনায় প্রফুল্লচন্দ্রের প্রাপ্ত রচনাগুলি 10টি খণ্ডে সংকলিত হয়েছে। এই কাজ শুরু হয়েছিল 2008 সালে। আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর সহায়তায় পিনাকপাণি দত্ত এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রফুল্লচন্দ্রের প্রবন্ধ সংগ্রহ 2টি খণ্ডে সংকলিত হয়েছে 2012 এবং 2016 সালে। এছাড়াও খণ্ডিতভাবে প্রফুল্লচন্দ্রের বিজ্ঞান রচনা সংগ্রহ ও শিক্ষা সংক্রান্ত প্রবন্ধগুলি সম্পাদনা করে প্রকাশ করেছেন সুবিমল মিশ্র। বারিদবরণ ঘোষ আচার্যের বেশ কয়েকটি প্রবন্ধ ও কয়েকটি চিঠির একটি সংকলন প্রকাশ করেছেন। কিশোর রচনা সংকলন প্রকাশ করেছেন বিভা বসু ঘোষ এবং ছোটদের সেরা বিজ্ঞান রচনা সংকলন প্রকাশিত হয়েছে শ্যামল চক্রবর্তীর সম্পাদনায়। দীপক কুমার দায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে জাতি গঠনে আচার্য প্রফুল্লচন্দ্রের প্রয়াস। এখন প্রফুল্লচন্দ্রের অনেক রচনাই পাঠকের নাগালের মধ্যে, যা এককালে দুর্লভ ছিল। একটা বিষয় না বললে আলোচনা অসমাপ্ত থেকে যাবে। প্রফুল্লচন্দ্রের নিজের লেখা নয়, কিন্তু বঙ্গভঙ্গের আবহে 1905 সালে প্রফুল্লচন্দ্র সংকলিত দেশাত্মবোধক গান ও কবিতার একটি সংকলন উদ্দীপনা নামে প্রকাশিত হয়েছিল বেঙ্গল কেমিক্যাল স্টিম প্রেস থেকে মুদ্রিত হয়ে। এ কথা অনেকেরই অজানা।
1: প্রফুল্লচন্দ্রের বইপত্র দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। 1996 সালের 9ই মার্চ, ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের 287 রান তাড়া করছে পাকিস্তান। পাকিস্তানের আমির সোহেল স্টেপ আউট করে ভারতের এক ছিপছিপে লম্বা মিডিয়াম পেসারের বলে এক্সট্রা কভার দিয়ে একটি বাউন্ডারি হাঁকালেন, আর বোলারকে ডেকে ইশারায় বোঝালেন যে পরের বলটিও তিনি সেখানেই পাঠাবেন। ভারতের সেই বোলার তার পরের বলে আমির সোহেলের অফ স্ট্যাম্পটি উপড়ে দিলেন। বাকিটুকু আজ ইতিহাসের রূপকথা। সেই দৃশ্যের বর্ণনা আজ এত বছর পরেও সেই বোলারকে করতে হয় বিভিন্ন অনুষ্ঠানে অসংখ্য মানুষের অনুরোধে। 1999 বিশ্বকাপ ক্রিকেটেও সুপার সিক্সের ম্যাচে সেই বোলার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্মরণীয় জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, 5টি উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ হয়ে। 1969 তাঁর জন্ম হয়েছিল। আজ তাঁর 58তম জন্মদিন। তিনি বাপু কৃষ্ণরাও ভেঙ্কটেশ প্রসাদ, অর্থাৎ আমাদের প্রিয় ভেঙ্কটেশ প্রসাদ, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা মিডিয়াম পেসার ভেঙ্কটেশ প্রসাদকে আজ তাঁর 98তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুনে নেব হংসরাজ ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

কাকে কো হয়ে যায় দুফালা একই মজার খেলারে ভাই।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। এ বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি। কিছু চিঠি এসেছে মেইলের মাধ্যমে, কিছু চিঠি এসেছে ডাকযোগে। যারা এখনও চিঠি পাঠাননি তাদের জন্য চিঠি পাঠানোর ঠিকানাটি আরেকবার বলে দিই। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। অগস্ট মাসে বুধ সকালে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। প্রথম চিঠিটি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে। বলতে দ্বিধা নেই, ইতিহাসের পাতায় অচেনা চরিত্রটা কিন্তু আমার ভীষণভাবে চেনা। কেমন? এই তো আটের দশকের শুরু।

দিতেই তাকে রোজ সন্ধ্যায় আমাদের পাশের বাড়ির খোকন আর চাঁপাকে পড়াতে আসতে দেখতাম। সামনাসামনি দেখা হলে সৌজন্য বশত প্রণাম করতাম। তিনিও ভালো মন্দের খোঁজখবর নিতেন। তাঁর নাম অর্থেন্দু শেখর দত্ত। এবার আসি পরিচয় পর্বে। 1930 সালে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম তখন যুব বিদ্রোহে উত্তাল। জালালাবাদ পাহাড়ে শুরু হল অসম যুদ্ধ। 12 জন বিপ্লবী শহীদ হলেন। বাকি সহযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে যত্রতত্র আত্মগোপন করেন। তার মধ্যে অর্থেন্দু শেখরও ছিলেন, বয়স মাত্র 19। এপার বাংলাতে অন্য অনেক বিপ্লবীর মতো তিনি হুগলি জেলাকেই বেছে নেন। তখন থেকেই তিনি আজীবন ছিলেন আমার জন্মস্থান ত্রিবেণী শহরের সহনাগরিক। জীবনে এলো শান্তিতে বাঁচার প্রয়াস, অবলম্বন শিক্ষা। কর্মক্ষেত্র হিসেবে বেছে নিলেন ডুমুরদহ ধ্রুবানন্দ উচ্চ বিদ্যালয়, যার পাশেই ধর্মগুরু ওঙ্কারনাথের আশ্রম। শিক্ষাদানের পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কাজেও ব্রতী ছিলেন। না ছিলেন রাজনীতির অংশীদার, না নিয়েছেন স্বাধীনতা সংগ্রামীর কোনো স্বীকৃতি। ইনিই হলেন আমার অগ্নিযুগের অচেনা স্বজন। লিখছেন সর্বেশ্বর পাল মাহেশ, হুগলি থেকে। চলে যাই পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে। এই ভারতবর্ষ ইংরেজির শাসন থেকে মুক্তি পেয়েছে, তাতে কতজন অজানা অচেনা বিপ্লবী দেশীয় জমিদার সর্দার চাষী প্রাণ দিয়েছেন তার উল্লেখ নেই, কোথাও পাওয়া যায় না এদের নাম। শহীদ দিবসে কেউ এক ফোঁটা চোখের জল ফেলেন না এদের জন্য। দূরগাঁয়ের ছেলেটি পড়তে চলল এতমপুর কলেজে। মা বলে দিল পড়াশুনো মন দিয়ে করবি, রক্তে যার বিপ্লব সে আর কি করে, জড়িয়ে পড়ল। হোস্টেলে ইংরেজ পুলিশের বুটের আওয়াজ, পালাল ছাত্রটি। হেঁটে হেঁটে অনেক দূরে গিয়ে ট্রেন ধরে একেবারে বিহার, কলিয়ারি অঞ্চল। সে ভাবল ইংরেজের চাকরি করে ইংরেজকে ধ্বংস করার চেষ্টা করতে হবে। সেই মতো পূর্ব রেলওয়েতে চাকরি পেল। এখন সে অফিসার হয়েছে, ফার্স্ট ক্লাস পাস। যথারীতি কাজে যাবে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছে। একজন লালমুখ সাহেব কম্পার্টমেন্টে উঠেই বলল, ইউ ব্লাড ইন্ডিয়ান নেটিভ, গেট ডাউন ফ্রম দিস কম্পার্টমেন্ট, ইউ ডোন্ট নো দ্যাট ইন্ডিয়ান্স অ্যান্ড ডগস আর নট অ্যালাউড ইন দিস কম্পার্টমেন্ট। না, আমি নামব না, আমি একজন অফিসার, স্যুট টাই পরা বাঙালি বাবুটি বলল। না, তোমাকে নামতেই হবে, ইউ ডার্টি ব্ল্যাকি পার্সন। নামও বলছি, তোমার সঙ্গে এই কামরা আমি শেয়ার করব না। এই বলে লালমুখ সাহেব তাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগল। কিন্তু বিপ্লবী এই বীরের সঙ্গে লড়াইয়ে তা তত সহজ হল না। ততক্ষণে অবশ্য ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়েছে। এক ধাক্কা আর সাহেব একেবারে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চিত হয়ে পড়ল, একেবারে প্রপাত ধরণীতলে। হই হই পড়ে গেল। পরবর্তী স্টেশনে গাড়ি দাঁড়াতেই সে কোট প্যান্ট ছেড়ে সুন্দর কলারওয়ালা শার্ট, সেটা আবার ধুতির মধ্যে গোঁজা, এবং তার ওপরে কোট ও টাই পরে বুট জুতো পরে এলেন। একেবারে টিপিক্যাল বাঙালি বাবুর সাজ। পরবর্তী স্টেশনে পুলিশে পুলিশে ছয়লাভ। একজন ইন্সপেক্টর বাবুকে জিজ্ঞেস করলেন, বাবু আপনি কি এইখানে একজন কোট প্যান্ট পরা টেরোরিস্ট দেখিয়াছেন? বাবুর মুখে পান, মাথা নাড়িয়ে বললেন, না দেখিনি। ইংরেজ ইন্সপেক্টর তখন কোট প্যান্ট পরা বিপ্লবীকে খুঁজে বেড়াচ্ছে, আর বাঙালি বাবু তখন খবরের কাগজ পড়তে পড়তে মুচকি মুচকি হাসছে। এদের কথা কোনো কাগজে বা কোথাও দেখতে পাবেন না। লিখলেন শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে। পরের চিঠি গৌতমপতি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের নাম উজ্জ্বল হয়ে আছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহের সময়ে
কাঁথি রামনগরের সীমানায় একটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খালের পাড়ে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা ইংরেজদের উদ্দেশ্যে গর্জে উঠলেন, আমরা পিছাবনি, অর্থাৎ কিছুতেই পিছিয়ে যাব না, লবণ সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাব। ব্রিটিশ ভারতে গ্রামটির নাম ছিল নিমদাসবাড়, কিন্তু এখন নিমদাসবাড় নামের সঙ্গে খুব কম মানুষই পরিচিত। সেদিন স্বাধীনতা সংগ্রামী স্থানীয় মানুষদের একরোখা জেদ ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কট্টর মানসিকতা থেকেই এই গ্রাম পিছাবনি নামে পরিচিত, আর সেই খালকে পিছাবনি খাল হিসেবে চেনেন মানুষজন। ডাক্তার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ঝাড়েশ্বর মাঝির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এলাকার শত শত মানুষ। 11 এপ্রিল ব্রিটিশ পুলিশ লবণ সত্যাগ্রহী সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলে আন্দোলন তীব্র আকার নেয়। এখানে লবণ সত্যাগ্রহীদের উদ্যোগে গড়ে উঠেছিল লবণ সত্যাগ্রহ কেন্দ্র। পরবর্তীতে আন্দোলনের স্মৃতিতে স্থানীয় মানুষজন পিছাবনি হাইস্কুলের সামনে লবণ সত্যাগ্রহ স্মারকস্তম্ভ গড়ে তোলেন। পিছাবনি খালের উপর 2006 সালে তৈরি হয়েছে লবণ সত্যাগ্রহ স্মারক সেতু। সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরবময় স্মৃতি ফিকে হচ্ছে, বছরভর অবহেলায় পড়ে থাকলেও বিশেষ বিশেষ দিনে ফুল ও আলোয় সেজে ওঠে এই স্মারকস্তম্ভ। চিঠি পাঠিয়েছেন গৌতমপতি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন কাকুলি মণ্ডল ঘোষ খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। তোমার এ মাসের বিষয় শুনে মনে পড়ে গেল আমার ফেলে আসা এক টুকরো সুগন্ধি ছোটবেলার কথা, মনে পড়ে গেল আমার সোনালি শৈশবের কথা। ছোটবেলায় স্বাধীনতা দিবসের সকালে আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুলে যখন জাতীয় পতাকা উত্তোলন করে সকলে মিলে একসাথে বন্দে মাতরম ধ্বনি দিতাম, তখন দেখতাম দাদুর চোখের কোণ দুটো চিকচিক করে উঠত। কারণ জিজ্ঞেস করলে দাদু বলতেন, এই দিনটির জন্য কত মানুষ যে প্রাণ দিয়েছেন তার কি অত্যাচার ছেড়ে দিদি ভাই, আমরা আর কজন বিপ্লবীর নাম জানি বল। দাদুর জন্ম পরাধীন ভারতবর্ষে, স্বাধীনতাকে খুব কাছে থেকে দেখেছেন, তাই মাঝে মাঝে সুযোগ পেলেই টুক করে দাদুর ঘরে এসে তাঁর কাছ থেকে দেশ স্বাধীনের গল্প শুনতাম। একদিন দাদুর মুখে শুনলাম এই জেলারই সুধীর বিশ্বাস নামে দাদুর এক পরিচিত বিপ্লবীর কথা। দিনের বেলা সুধীরবাবু তাঁত বুনতেন, আর রাতে এলাকার ছেলে মেয়েদের নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মিটিং করতেন, সভা করতেন, গান লিখতেন। একবার থানার দারোগাবাবু এসে তাকে স্বদেশী দ্রব্যের পরিবর্তে বিদেশি দ্রব্য ব্যবহার করতে বললে সুধীরবাবু তার তীব্র বিরোধিতা করেন, শাস্তি হিসেবে তার কপালে জোটে হাজতবাস। জেলে তার উপর অকথ্য অত্যাচার চললেও থানার অফিসাররা তার মুখ থেকে কোনও বিপ্লবীর নাম বের করতে পারেনি। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, নাম জানি নে বাবু, তবে ওরা সবাই আমার ভাই। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না সুধীর বিশ্বাসের। মাস তিনেক পর জেল থেকে একটা 2 লাইনের চিঠি আসে, ভালো আছি মা, চরকা ঘোরাস। 1947 সালে দেশ স্বাধীন হলে এলাকায় বাড়ি বাড়ি মিষ্টি বিলি করা হয়, পতাকা তোলা হয়, কিন্তু সুধীরবাবু আর ফিরে আসে না। এমন হাজার হাজার সুধীর বিশ্বাস যারা জেল হাজতেই মারা গেছেন, যাদের লাশ নদী দিয়ে বয়ে গেছে, যারা পরিবার পরিজন ছেড়ে জঙ্গলে পালিয়ে গেছেন, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা না থাকলেও ভারত মাথার বুকে যে লেখা আছে এ কথা আমি হলফ করে বলতে পারি। চিঠি লিখেছেন কাকুলি মণ্ডল ঘোষ খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। আগস্ট মাসে বুধ সকালে বিষয় অগ্নিযুগের অচেনা। পরের চিঠি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল খানাকুল হুগলি থেকে। ছোটবেলা থেকে খানাকুলের এই বাজারটাতে যতবার এসেছি বাজারের পাশে বুক চিতিয়ে বীরের মতো পতাকা কাঁধে দাঁড়ানো এই মূর্তিটার দিকে তাকিয়েছি আমি ততবারই। সেই সঙ্গে মূর্তির নিচে বেদিটার জীর্ণ লেখাগুলো পড়বার চেষ্টাও করেছি বারবার, না, অস্পষ্ট লেখাগুলো
কখনো পড়তে পারিনি।

আশপাশের মানুষদের জিজ্ঞেস করলেও জুৎসই কোনো উত্তরও পায়নি। কেউ বলেছেন উনি উকিল, কেউ বলেছেন উনি একজন সমাজসেবী ছিলেন, আবার কেউ বা বলেছেন উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইংরেজদের গুলিতে শহীদ হন। দিন যায়, বছর যায়, লেখাগুলোর মতো মূর্তিটাও আরও জীর্ণ হয়ে যায়, তবু আমার মন থেকে ওই মূর্তির সম্বন্ধে কৌতূহল কমেনি এতটুকু। গত 3 আগস্ট দুপুরের পর ওই বাজারের পথ ধরেই ফিরছিলাম, এমন সময় দেখলাম একজন বৃদ্ধা মহিলা ফুল দিয়ে প্রণাম করছেন মূর্তিটাকে। আমি ওনার সামনে দাঁড়িয়ে মূর্তিটার সম্পর্কে জানতে চাইলে বৃদ্ধা দৃঢ়কণ্ঠে বলেন, হ্যাঁ, উনি আমার ছোট দাদু, বাবার ছোটকা ছিলেন। তখন এইসব এলাকায় ধান চাষ হতো না, সবাই মকাই, ভুট্টা, আটা খেয়ে দিন কাটাত। আর সেই সময় বর্ধমান থেকে কিছু কিছু চাল ঘাটালের বাজারে আসত। তখন আমতা, তারকেশ্বর, খানাকুলের বেশ কিছু মানুষ সেই চাল খাবার জন্য ও গ্রামের বাজারে সেগুলো বিক্রির জন্য মাথায় করে কেউ বা গরুর গাড়ি করে কিনে নিয়ে আসতেন। আর তাদের সেই চাল ইংরেজির পুলিশ বেআইনি বলে কেড়ে নিয়েই ছেড়ে দিতেন না, টাকা পয়সাও কেড়ে নিয়ে তাদেরকে জেলে পড়তেন। ছোটদাদু তখন যুবক, সবেমাত্র বিয়ে পাশ করে আইন পড়বার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় গরিব নিরীহ চাল ব্যবসায়ীদের উপর ইংরেজদের এক পুলিশ কর্তা দিনের পর দিন অমানুষিক অত্যাচার করায় তার বিরুদ্ধে মানহানির মামলা না করে পারলেন না। কিন্তু ওই ব্রিটিশ পুলিশ অফিসারের তাতে কিছুই যায় এলো না, উল্টে দাদুকে এই মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঠোকায়। দাদু 3 মাস পর জেল থেকে বেরিয়ে শ্রীরামপুরের গুপ্ত বিপ্লবীদের খাতায় নাম লিখিয়ে ওই ব্রিটিশ পুলিশ অফিসারকে শাস্তি দিয়ে ফেরার হন। তারপর বহুদিন আর দাদুর কোনো খবর জানা যায়নি। সেবার দীঘায় লবণ আইন আন্দোলনে যে শতাধিক ভারতবাসীকে ব্রিটিশের পুলিশ নির্বিচারে হত্যা করলেন, তার প্রতিবাদে ছোট দাদুও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন বলে শোনা যায়। না, দাদুর মৃতদেহ এ গ্রামে আসেনি, তবে দাদুর বাবা উদ্যোগী হয়ে এই মূর্তি উন্মোচন করেছিলেন। প্রথম প্রথম এখানে সভা সমিতি বক্তৃতা চলত, 3 আগস্ট সারা দিন ধরেই। তারপর দেশ স্বাধীন হল, একে একে দাদুর বাবা দাদুও চলে গেলেন। ধীরে ধীরে স্মৃতির অতলে অদৃশ্য হল বিপ্লবী অধর মণ্ডলের নাম। লিখেছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে। আমরা প্রচুর চিঠি এবং মেইল পেয়ে থাকি, সব চিঠি পাঠ করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। প্রদীপ বসাক, হাট সিমলা, পূর্ব বর্ধমান। অর্ণব কুমার বসু, লেক গার্ডেন্স, কলকাতা। লক্ষণ দাস ঠাকুরা, কালনাগেট, পূর্ব বর্ধমান। এবং বিশ্বজিৎ কর, গড়িয়া, কলকাতা থেকে। চিঠি পাঠানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই চিঠি পাঠাতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। অগস্ট মাসে বুধ সকালে বিষয় অগ্নিযুগের অচেনা। পরের চিঠি এসেছে ডাকযোগে, পাঠিয়েছেন অমিতাভ মিত্র, দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে। এই 80তম 15ই আগস্টের আবহে অগ্নিযুগের অচেনাদের সন্ধানে তোমার দুরন্ত সফরের সহযাত্রী আমি। একটা সময় ছিল, তখনও বিগত শতাব্দী, আমার পাড়ায় ছিলেন বিমল অধিকারী মিশো। কেমন উদাস তাকিয়ে থাকতেন, একজন বিকলাঙ্গ কিশোর, দুজন বেকার যুবক যুবতী, সামান্য স্বাধীনতা সংগ্রামীর পেনশনের টাকায় এই তিনজনের চাহিদা মেটানোর ভার তুলে দিয়েছিলেন অধিকারী মাসিমার হাতে। প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী জিতেন বসু জেঠু আবার দেশ গড়া আর কলোনি গড়ে তোলাকে মনে করতেন সমার্থক। ক্ষুদ্র পত্রিকার জন্য সাক্ষাৎকার নিতে গিয়ে তার হাতে দেখেছি লাইসেন্সড পিস্তল, বেশ রোমাঞ্চিত হই দেখে। মুক্তির মন্দিরের সোপানতলে যারা অলক্ষেই থেকে গেলেন, রক্তে রাঙা ইটের পাশে ইঁট হয়ে, তাদেরই একজনের কাহিনী বড্ড লিখতে ইচ্ছে করছে। হরিগোপাল বল ছোটবেলা থেকেই খুব একরোখা প্রকৃতির ছিলেন বলে
সকলে তাকে আদর করে টাইগার বলে ডাকত। টাইগার থেকে টেগরা। জালালাবাদ পাহাড়ে বাহিনীর সঙ্গে এক অসম লড়াইয়ে সামিল হয়েছিলেন মাস্টারদা নেতৃত্বাধীন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই সর্বকনিষ্ঠ 14 বছরের সদস্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতেই তিনি পাহাড়ির বুকে ঢলে পড়লেন, সোনাদা বলে আর্তনাদ করে। এই সোনাদা অগ্নিযুগের চেনা লোকনাথ বল। লোকনাথ তাকে মাত্র এক মুহূর্তের জন্য বুকে তুলে নিয়ে সঁপে দিলেন দেশমাতৃকার কোলে। লিখলেন অমিতাভ মিত্র, দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে। অগস্ট মাসে বুধ সকালে, বিষয় অগ্নিযুগের অচেনা। পরের চিঠি উত্তম দালাল বেগমপুর হুগলি থেকে পাঠিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী মানুষরা অন্য এক আদর্শের কাছে সতত বলি প্রদত্ত। লজিক দিয়ে এদের বিচার করা যায় না, আবেগ দিয়ে যায়। আর এই আবেগের জোরেই কেউ জেলের একরত্তি সেলে পচে মারা গিয়েছেন, কেউ বা নিজের মনের কষ্টকে চেপে অসহনীয়ভাবে দিন যাপন করেছেন। কিন্তু সকলেই জীবনের সঙ্গে বাজি খেলেছেন অনাগত স্বপ্নের ভোর দেখবেন বলে। পরোয়া করেননি নশ্বর কোনো কিছুই। এরকমই এক বিচিত্র নারী সাবিত্রী দেবী। পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনে ওনার অবদান বিন্দুমাত্র কম নয়। ব্রিটিশ পুলিশের গুলিতে যখন অসংখ্য মানুষ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে একটু জলের জন্য আর্তের সুর তুলেছিল, তাদের কণ্ঠনিঃসৃত আর্তনাদের খবর পেয়ে সাবিত্রী দেবী ছুটে যান শঙ্কর আড়াপোলে এবং আহত মানুষের মুখে জল দেন, তাদের সেবায় নিযুক্ত হন। আহত স্বাধীনতা সংগ্রামীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় সচেষ্ট ভূমিকায় অবতীর্ণ হন। ব্রিটিশ পুলিশ টোটাভর্তি রাইফেল তুলে ভয় দেখালেও অকুতোভয় রমণী তাতে ভ্রুক্ষেপ না করে নিজ কার্যে রত থাকেন। এদেশের অনামা স্বাধীনতা সংগ্রামীরা জনশ্রুতিতে উপেক্ষিত। ভাঙাচোরা একটা বাড়িতে বৃদ্ধা সাবিত্রী দেবী নিঃসঙ্গ জীবন যাপন করেছেন। চরম দারিদ্র ঘরের প্রতিটি কোণায় বিরাজ করেছে। এই বৃদ্ধার কাজকর্ম করে দেওয়ার কোনো সাহায্যকারী ছিল না। একপাশে ছোট্ট একটুখানি রান্নাঘর, সেখানে মাটির উনুন, গরিব ঘরের উপযোগী কিছু তৈজসপত্র। শূন্য দৃষ্টিতে সাবিত্রী দেবী তাকিয়েছিলেন মৃত্যুর প্রতীক্ষায়। চিঠি পাঠিয়েছেন উত্তম দালাল বেগমপুর হুগলি থেকে। চলে যাই পরের চিঠিতে। পূর্ব বর্ধমান বাদপুর থেকে বিকাশ মণ্ডল লিখছেন, স্বাধীনতা সংগ্রামের রক্তনদীর প্লাবনভূমির অতলে চাপা পড়ে আছে শত সহস্র মৃত্যুহীন প্রাণ। আমি তেমনি একজন অন্তঃপুরবাসিনী অগ্নিযুগের অচেনা সংগ্রামী। তুমি কি আর আমায় চিনবে? আমি বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির পিসিমা, হাওড়া জেলার বালি নিবাসিনী ননীবালা দেবী। মাত্র 16 বছর বয়সী স্বামীকে হারিয়ে ভাইপোর কাছে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত হই। তখন থেকেই বিপ্লবীদের আশ্রয় দিতে কখনো চন্দননগর, কখনো রিসরাতে ঘর ভাড়া নিয়ে গৃহকর্ত্রীর ছদ্মবেশে ইংরেজ পুলিশকে বোকা বানাতে লাগলাম। 1915 সালে আমি বিধবা স্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের হাতে গ্রেপ্তার বিপ্লবী রামচন্দ্র মজুমদারের সধবা স্ত্রীর ছদ্মবেশে জেলখানায় গিয়ে তার লুকিয়ে রাখা মাউজার পিস্তলের সন্ধান জেনে এসেছিলাম। পুলিশ এই কর্মকাণ্ডের কথা জানবার আগেই আমি প্রবোধচন্দ্র মিত্রের সঙ্গে পেশোয়া গিয়ে আত্মগোপন করলাম। না, তাতেও শেষ রক্ষা হল না। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আমাকে কলেরা আক্রান্ত অবস্থায় গ্রেপ্তার করে। পরে পেশোয়ার থেকে কাশীর জেলখানায় স্থানান্তরিত করে। কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি আমায় জেরা করে অসফল হওয়ায় ক্রোধান্বিত হয়ে আলো বাতাসহীন অস্বাস্থ্যকর কুঠুরিতে আটকে রেখে শুরু করে অকথ্য পাশবিক নির্যাতন। উফ, সে কি তীব্র যন্ত্রণা! প্রাণ ওষ্ঠাগত, তবু আমার মুখ থেকে
পুলিশ বিপ্লবীদের গোপন কার্যকলাপ

0: প্রকাশে ব্যর্থ হয়ে আমায় কাশি থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে এল। আমি প্রথম মহিলা রাজবন্দী হিসেবে শুরু করলাম আমরণ অনশন। ওখানকার আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি আমার জেলারকে লেখা সারদা মায়ের সঙ্গে দেখা করবার আবেদনপত্র ছিঁড়ে ফেলাতে গোল্ডির গালে চর কষিয়ে দিলাম। ১৯ দিনের অনশন শেষে জেলমুক্ত হয়ে এলাম বালির নিজস্ব বাড়িতে। জেলমুক্ত হলাম বটে, তবে সেই সময়কার রক্ষণশীল সমাজের অনুশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে আমার এসব দুঃসাহসিক কর্মকাণ্ড কেউই মেনে নেয়নি। তাই তো বাধ্য হয়ে বালির বসতবাড়ি ছেড়ে কলকাতার এক খুপচি ঘরের অজ্ঞাতবাসে রান্নার কাজ করে কায়ক্লেশে একাকী জীবনের অন্তিম সময়টুকু কাটিয়ে স্মৃতির গহীন আধারে হারিয়ে গেলাম। লিখেছেন বিকাশ মণ্ডল, বাদপুর, পূর্ব বর্ধমান থেকে। অগ্নিযুগের অচেনা বিষয়ে চিঠি পাঠিয়েছেন অসীম মণ্ডল, ঠিবা, বীরভূম থেকে। আমার বাবার কাছে এক অগ্নিযুগের অচেনা অনামী স্বাধীনতা সংগ্রামীর সত্য কাহিনী শুনেছিলাম। আমার পাশের গ্রাম ভাট্রায় জন্মেছিলেন অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী জলতবরণ সরকার। ম্যাট্রিক পাশ করার পর থেকে শুরু হয় তার সংগ্রামী জীবন, পুরোপুরি ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। যেমন করে হোক নিজের মাতৃভূমিকে স্বাধীন করতেই হবে। সেই সময় স্বাধীনতা সংগ্রামী নেপাল বোস, সমর বোস, লালবিহারী সিং প্রমুখদের সান্নিধ্যে এসে অনুপ্রাণিত হয়ে নির্ভীক জলতবরণ বাবু সরাসরি অসহযোগ আন্দোলনে যোগ দেন। বিপ্লবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নানাবিধ গোপন তথ্য সুকৌশলে তাদের ডেরায় পৌঁছিয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালনে তিনি ছিলেন অদ্বিতীয়। তদানীন্তনকালে বকেয়া খাজনা না দিতে পারায় এক অত্যাচারী জমিদার তাঁর এক নিরীহ প্রজাকে নির্বিচারে চাবুক মারতে দেখে অগ্নিযুগের নির্ভীক এই জলদবরণবাবু থাকতে না পেরে জমিদারের চাবুক কেড়ে নিয়ে তার তীব্র প্রতিবাদ করেছিলেন। এর জন্যে তাকে পুলিশের কাছে নির্বিচারে লাঠিপেটা খেতে হয়েছিল। কিন্তু তার চোখে যে দেশের স্বাধীনতার স্বপ্ন, তিনি বহুবার কারাবরণ করেছিলেন, কিন্তু অগ্নিযুগের এই সৈনিকের কখনো কণ্ঠরোধ করতে পারেনি ব্রিটিশ রাজ। একদিন সন্ধ্যায় ওনার বাড়ি ঘিরে ফেলে পুলিশে। বুদ্ধি খাটিয়ে মহিলা সেজে আর দুজন মহিলাকে সঙ্গে নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। আজ আর জলদবরণবাবু বেঁচে নেই। অগ্নিযুগের এই অচেনা সংগ্রামীর কথা না আছে কোনো বইয়ের পাতায়, না ছিল কোনো সংবাদপত্রের শিরোনামে, না কোনো অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে তার নাম। কালের স্রোতে তিনি হারিয়ে গেলেও এখনকার মানুষ তাকে কোনো দিনই ভুলবে না। লিখলেন অসীম মণ্ডল, ঠিবা, বীরভূম থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন দেবাশিস সাহা, কয়াপাট, হুগলি থেকে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে অগ্নিযুগ বা সশস্ত্র বিপ্লবের অধ্যায়। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘাযতীন কিংবা ভগৎ সিংয়ের নাম সকলেরই জানা, কিন্তু এই অগ্নিযুগের আড়ালে রয়ে গিয়েছে অসংখ্য অনামা শহীদ, রোমহর্ষক গোয়েন্দাগিরি, গোপন সাংকেতিক ভাষা এবং নারীদের অভাবনীয় অবদানের মতো নানা অজেনা ও অচেনা কাহিনী। ব্রিটিশ পুলিশের কড়া নজরদারি এড়িয়ে বিপ্লবীরা কীভাবে যোগাযোগ করতেন তা এক রোমাঞ্চকর ইতিহাস। গোপন তথ্য আদান প্রদানের জন্য তারা সাংকেতিক ভাষা, ছদ্মনাম এবং অদৃশ্য কালির ব্যবহার করতেন। চিঠি আদান প্রদানের ক্ষেত্রে এমন সব সাংকেতিক শব্দ ব্যবহার করা হতো যা সাধারণ মানুষের কাছে অর্থহীন মনে হলেও বিপ্লবীদের কাছে তা ছিল স্পষ্ট নির্দেশ। এমনকি বিপ্লবীরা ছদ্মবেশ ধারণে এতটাই দক্ষ ছিলেন যে স্বয়ং ব্রিটিশ গোয়েন্দারাও অনেক সময় তাদের ধরতে ব্যর্থ হতেন। বিপ্লবী আন্দোলনের পিছনে বৈজ্ঞানিক চিন্তাধারার এক বিরাট ভূমিকা ছিল। আলিপুর বোমার মামলায় উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র কানুনগর মতো বিপ্লবীরা নিজ হাতে বোমা তৈরি করতে শিখেছিলেন। বোমা তৈরির জন্য অত্যন্ত দুর্লভ রাসায়নিক উপাদান জোগাড় করা এবং নিরাপদ স্থানে পরীক্ষাগার তৈরি করা ছিল চরম ঝুঁকিপূর্ণ। এই অচেনা কারিগরেরা কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতিতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি করে বিপ্লবকে এগিয়ে নিয়েছিলেন। সাধারণত অগ্নিযুগ বললে পুরুষ বিপ্লবীদের কথাই বেশি মনে আসে, কিন্তু এই আন্দোলনে নারীদের অবদান ছিল অনস্বীকার্য। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাসের মতো নারীরা কোনো অস্ত্র লুকিয়ে রাখা বা বিপ্লবীদের আশ্রয় দেওয়ায় নয়, সরাসরি সম্মুখ যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ব্রিটিশ রাজভবনে দীক্ষাগ্রহণের সময় গভর্নরকে গুলি করে সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করেছিলেন বীণা দাস। তাদের এই অবদান দীর্ঘদিন ধরে ইতিহাসের মূল স্রোতে সেভাবে আলোচিতই হয়নি। বিপ্লবীদের জীবনের একটি বড় অংশ কেটেছিল দুর্ভেদ্য কারাগারে। আন্দামানের সেলুলার জেলের মতন কারাগারে অমানসিক নির্যাতন সহ্য করতে হতো তাদের। সেখানে বন্দি অবস্থায় তারা নিজেদের অধিকারের দাবিতে দিনের পর দিন অনশন ধর্মঘট করতেন। জেলের নিভৃত প্রকোষ্ঠে বসেই তারা কবিতা লিখতেন, স্বদেশী গান গাইতেন এবং ভবিষ্যতের স্বাধীন ভারতের নকশা তৈরি করতেন। অগ্নিযুগের বিপ্লবীরা শুধু পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্নই দেখেননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেদের জীবনকে হাসি মুখে আহুতি দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের আদর্শ এবং চমকপ্রদ রণকৌশল আজও আমাদের দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। লিখলেন দেবাশিস সাহা, কয়া পাঠ, হুগলি থেকে। আজ বুধ সকালে এখানেই শেষ করছি। অগস্ট মাসে বুধ সকালে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চিঠি লিখতে থাকুন বুধ সকালের দপ্তরে। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমি তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
1: শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন বিলাস খানি টোড়ির আগে খেয়াল, শিল্পী সোমা পান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তাপস মুখোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন সোমা পান, রাগ বিলাস খানের তরি। তবলায় শিল্পীকে সহযোগিতায় ছিলেন তাপস মুখোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন মনের মতো গান উপস্থাপনায় আমি শ্রাবণী চট্টোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে শ্রোতা বন্ধু, যেগুলো আকারে ছোট হলেও অনুভূতির গভীরতায় অসীম। তেমনই একটি শব্দ যদি, মাত্র দুটি অক্ষর, অথচ এই দুটি অক্ষরের মধ্যে লুকিয়ে থাকে মানুষের কত স্বপ্ন, কত আশা, কত অপূর্ণতা, কত না বলা কথা। কখনো যদি আমাদের নতুন পথ দেখায়, কখনো আবার ফিরিয়ে নিয়ে যায় স্মৃতির অলিতে গলিতে, কখনো সে ভবিষ্যতের দিকে হাত বাড়ায়, কখনো অতীতের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের প্রতিদিনের জীবনেও কতবার যে এই যদি ফিরে এসেছে, যদি দেখা হয়, যদি ফিরে আসে, যদি আরেকবার সুযোগ মেলে, যদি ওকে বলতে পারতাম, এই ছোট্ট শব্দটি যেন মানুষের চিরন্তন আশার কল্পনার অন্য নাম, তাই না? আজকের মনের মতো গানের প্রতিটি গান সেই যদিরই ভিন্ন ভিন্ন রূপের কথা বলবে। কোথাও ভালোবাসার কথা, কোথাও অপেক্ষা, কোথাও স্মৃতি, কোথাও আবার সাহস আর নতুন করে শুরু করার স্বপ্ন। তাহলে দেরি কেন, চলুন যদির হাত ধরে শুরু করি আজকের সুর ভরা এই সফর। প্রথমে শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি।

মানুষের জীবনে যদি কখনো আনন্দের কখনো আক্ষেপের, একটু আগেই যেটা বলছিলাম আর কি, আর সেই আক্ষেপের সবচেয়ে বড় ঠিকানা বোধ হয় আমাদের মন। এই মনই কখনো অকারণে ভালোবেসে ফেলে, কখনো অকারণে কষ্ট পায়, কখনো আবার হাজার যুক্তির পরেও অনুভূতির কাছে হার মানতেই হয় তাকে। তাই অনেক সময় মনে হয় যদি মনটাই না থাকতো তাহলে হয়তো এত টানা পড়েন, এত অপেক্ষা, এত না পাওয়ার যন্ত্রণা থাকতো না। কিন্তু সত্যি কি তাই? মন না থাকলে কি ভালোবাসা থাকতো, গান থাকতো, স্মৃতি থাকতো? এই প্রশ্নগুলোকেই সুরে সুরে ছুঁয়ে যায় পরের গানটি। শুনুন আশা ভোঁসলের কণ্ঠে।

যদি আমাদের কল্পনাকে ডানা দেয়, মানুষ শুধু যা আছে তা নিয়েই ভাবে না, যা হতে পারত সেই স্বপ্নেরও রং খোঁজে। তাই কখনো মনে হয় যদি ছোট্ট মনটা আরও বড় হতো, যদি তার গভীরতা সাগরের মতো হতো, তাহলে হয়তো সেখানে জায়গা হয়ে যেত সব ভালোবাসার, সব অভিমানের, সব স্মৃতির। সেই কল্পনা, সেই বিস্তার আর অনুভূতির গভীরতাকেই সুরে বেঁধেছে আমাদের পরের গান। শুনুন অমিত কুমারের কণ্ঠে।

যদি শুধু বর্তমানের কথা বলে না, কিন্তু সে কখনো অতীতের দরজায়ও নীরবে কড়া নাড়ে। জীবনের পথ চলতে চলতে এমন কত মুহূর্ত, কত সম্পর্ক, কত ঋতু আমাদের পিছনে পড়ে থাকে, তবু মন বড় আশ্চর্য। সে ফিরে যেতে চায় অন্তত একবার, ফিরে পাওয়ার জন্য নয়, হয়তো শুধু আর একবার ছুঁয়ে দেখার জন্য। কবিগুরু সৃষ্টিতে এই ফিরে আসার আকাঙ্ক্ষা বারবার নানা রূপে ধরা দিয়েছে। সে আবেগ নিয়ে এবার শুনব লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।

যদি শব্দটির সঙ্গে আরেকটি শব্দ যেন খুব সহজেই জুড়ে যায়, দেখা। জীবনের পথে কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আবার কত মানুষ সময়ের স্রোতে হারিয়েও যায়, তবু মনের গভীরে কোথাও অপেক্ষা কিন্তু থেকে যায়। সেই মধুর প্রত্যাশার আবহ নিয়ে এবার শুনব মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি। আমি জানি আমার শ্রোতা বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে কোন গানটির কথা আমি বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই জীবনে আর যদি কোনোদিনও দেখা হয় দুজনার, শুনবো।

জীবনের সব যদি যে শুধুই ফিরে পাওয়ার কথা বলে তা কিন্তু নয়, কিছু যদি আমাদের মুক্ত হতে শেখায়, বাঁধন ছিঁড়ে পরিচিত পথ ছেড়ে অজানার দিকে এগিয়ে যাওয়ার সাহসও যোগায়। যদি মনটা নদী হয়ে যায় তবে সে তো আপন খেয়ালেই বয়ে চলবে, কখনো আঁকা বাঁকা পথে, কখনো অচেনা গন্তব্যের দিকে। আসলে জীবনও তো অনেকটা নদীর মতো, সোজা পথে নয়, অসংখ্য বাঁক পেরিয়েই সে নিজের গন্তব্য খুঁজে নেয়। সে জীবনবোধের সুর নিয়েই এবার শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও নচিকেতা ঘোষের সুরে ছায়াছবি বিলম্বিত লয়ের এই গানটি।

দিনের ব্যস্ততায় অনেক অনুভূতিকেই আমরা লুকিয়ে রাখতে পারি, কিন্তু রাত বড় নির্ভেজাল। চারপাশে যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন মনের দরজায় আলতো করে কড়া নাড়ে কিছু স্মৃতি, কিছু মুখ, কিছু না বলা কথা। হয়তো সেই কারণেই মানুষের জীবনে গভীর রাতের সঙ্গে জড়িয়ে থাকে অনেক যদি। সে নিঃশব্দ রাতের অনুভূতিকেই সুরে বেঁধেছেন নজরুল ইসলাম, আর কণ্ঠে শুনব বাবুল সুপ্রিয়র গানটি।

কিছু কিছু গান আছে যা মনকে একেবারে তোলপাড় করে দেয়। তার মধ্যে এই নজরুল গীতি অর্থাৎ শাওন রাতে যদি, আমার মনে হয় আমার মতো আমার শ্রোতা বন্ধুদেরও এই গানটি ভেতরটাকে একেবারে নাড়া দিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে মনের মতো গান এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন সকাল 9:30 সম্প্রচারিত হয় আকাশবাণী মৈত্রীতে এবং 10:30 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা আপনারা থাকেন মনের মতো গানের সঙ্গে। আর আজকের মনের মতো গানের বিষয় যদি, অর্থাৎ যদি জানতেন। শ্রোতা বন্ধুরা, মনের মতো গান আপনাদের কেমন লাগছে আমাদের তো অবশ্যই আপনারা জানাতে থাকবেন। তবে মানুষের জীবনের মতো এই যদির ক্ষেত্রে আমি বলবো যে নদীরও একটা স্বপ্ন থাকে সাগরে গিয়ে মেশার। পথ যত দীর্ঘ হোক, বাঁক যত কঠিনই হোক, নদী থেমে থাকে না। আর যদি নদী কথা বলতে পারত, তাহলে হয়তো সে তার মনের সব কথা বলতো সেই বিশাল সাগরকে। যদি কখনো শুধু মানুষের নয়, প্রকৃতিরও।

মানুষের জীবনে যদি শব্দটা অনেক সময় অনুশোচনার সঙ্গেও জড়িয়ে থাকে, কখনো ভুল হয়, কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো না চাইলেও প্রিয় মানুষকে কষ্ট দিয়ে ফেলা হয়, তখন মনে হয় যদি সব কিছু আবার নতুন করে শুরু করা যেত, যদি একটু বুঝে নেওয়া যেত একে অপরকে। আসলে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, সম্পর্ককে বাঁচিয়ে রাখার শক্তির পরিচয়। আর সেই আন্তরিক অনুভূতি ধরা পড়ে আমাদের পরের গানে। শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কিছু নাম শ্রোতা বন্ধুরা কাগজে লেখা থাকে, আবার কিছু নাম লেখা থাকে শুধু মনের পাতায়। সময়ের সঙ্গে কাগজ হলদে হয়ে যায়, কালিও মুছে যায়, কিন্তু হৃদয়ের পাতায় লেখা নাম কখনোই সহজে মুছে যায় না। যদি কখনো একটি নামকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখার ইচ্ছে হয়, সেই মধুর অনুভূতি নিয়েই এবার শুনব মান্না দের কণ্ঠে এই গানটি।

কবির কবিতাতেও ধরা পড়েছে যদির কথা। যেমন বিশ্বকবি বলছেন, ইহাচ্ছি হতেম যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরুদিগন্তে বিলীন। জীবনানন্দ বলছেন, আমি যদি হতেম বনহংস, বনহংসী হতে যদি তুমি। প্রেমেন্দ্র মিত্র বলছেন, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। অর্থাৎ এই যদি আমাদের ভাবনার কোনো সীমানা নিয়ে যায়, কোন সীমানায় যে নিয়ে যায়, যেখানে যা খুশি তাই ইচ্ছে জাগে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরও এরকম ইচ্ছা হয় না কি, যা খুশি তাই হয়ে যেতে? মানে মনে মনে ভাবতে যে যদি এরকমটা হওয়া যেত। এবারে যে গানটি শোনাবো, লতা মঙ্গেশকর কি বলছেন শুনুন।

যদি শুধু ভালোবাসার নয়, বন্ধুত্বেরও ভাষা। জীবনের পথে একজন সত্যিকারের বন্ধু থাকলে অনেক কঠিন পথও সহজ হয়ে যায়। বন্ধুত্বে থাকে না কোনো শর্ত, থাকে শুধু পাশে থাকার নীরব অঙ্গীকার। তাই তো মনে হয়, যদি বন্ধু হও। এবার শুনব শুভমিতার কণ্ঠে এই গান।

শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান মনের মতো গান? তা জানাতে ভুলবেন না যেন। আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আমাদের ইমেল মৈত্রীবন্ধু @gmail.com, MAITREEBANDHU@gmail.com। ফেসবুক পেজেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয়, বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের অনুষ্ঠানে যদি কখনো হয়ে উঠেছে ভালোবাসা, কখনো স্মৃতি, কখনো কল্পনা, কখনো অনুশোচনা, কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি যদি এসে মিশেছে সুরের কাছেই। কারণ জীবন যতই প্রশ্নে ভরা থাকুক, সুর কখনো প্রশ্ন করে না, সে শুধু হৃদয়ের কথা বলে। তাই আজকের আসরের শেষ গান মান্নাদের কণ্ঠে। এই সুরের রেশ নিয়েই বিদায় নিচ্ছি আজকের মতো। আবার কথা হবে নতুন কোনো ভাবনা, নতুন কিছু গান নিয়ে।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মনের মৈত্রী প্রচার তরঙ্গে এখন রামধনু। রামধনু অনুষ্ঠানে শুরুতেই শুনবেন নজরুল গীতি, শিল্পী দীপালী দত্ত।

পরপর তিনটি আধুনিক গান শুনলেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। রবি ঘোষের সঙ্গে আলাপচারিতায় দিলীপ বন্দ্যোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব।
1: আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন এক ব্যক্তিত্ব যিনি সমানভাবে সিনেমা এবং থিয়েটারে পারদর্শী। সেই উজ্জ্বল ব্যক্তিত্বের নাম আপনাদের সকলেরই জানা, তিনি হচ্ছেন রবি ঘোষ। আমার প্রথম প্রশ্ন রবিদাকে, যে আপনি ছেলেবেলায় কি ভেবেছিলেন যে সিনেমা বা থিয়েটারের মধ্যে দিয়ে আপনার প্রতিভার সম্যক বিকাশ ঘটবে?
2: না, এ তো সম্ভব না হয়। আমাদের জানোই তো, আমাদের যেসব সমাজে বাস করি বা যে পরিবারের ছেলে আমি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, ও বায়োস্কোপ থিয়েটার নিয়ে চিন্তাভাবনাটা চলেই না। ওটা ভেতরের ছিল হয়তো, একটা ভালোবাসা, উৎসাহ, সব কিছু। সেটা অ্যাকচুয়ালি ছেলেবেলায় তো হয়নি, ঠিক এই স্কুলটা ক্রস করে কলেজে ঢুকেছি তখন থেকে মাথার ওই চাগার দিল যে এই ঘটনাগুলোর মধ্যে একটু জড়িয়ে থাকলে কীরকম লাগে। তখন থেকে আমরা একটা নিজেদের মতন একটা ওই এক্সপেরিমেন্টাল থিয়েটার গ্রুপ তৈরি করলাম। তারপরে ইন্টারমিডিয়েট পাশ করে থার্ড ইয়ারে পড়তে পড়তে উৎপলদের সঙ্গে যোগাযোগ আমার হয়, এলটিজিতে এই জয়েন করি।
1: আপনি তো এলটিজির প্রতিষ্ঠাতা সদস্য।
2: হ্যাঁ, বাংলা গ্রুপ যেটা আমরা জয়েন করেছিলাম, আমি সত্য বন্দ্যোপাধ্যায় একসাথে, আমরা ইংলিশ গ্রুপে জয়েন করেছিলাম। তা আমাদের খুব কথাবার্তা ছিল না, সেটা কন্ডিশনই করে নিয়েছিলাম যে বেশি ইংরেজি কথাবার্তা, আমরা কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়িনি। হ্যাঁ, এরকমভাবে বললো না তোমাদের কথা নেই, তোমরা নর্মালি একটু ঘুরে ফিরে অ্যাক্টিং আছে। তারপরে বাংলা গ্রুপটা আমরা আরম্ভ করি সেটা।
1: কিন্তু তার সব তো বিস্ময়কর প্রযোজনা, যেরকম অলিক বাবু আপনার ছায়া।
2: প্রথম প্রথম বাংলা গ্রুপে যে আমাদের যেটা হয়েছিল সাংবাদিক, সেমন অফ এ রাশিয়ান কোয়েশ্চেন, তার ট্রান্সলেশন সাংবাদিক, খুব সুন্দর একটা প্রোডাকশন উৎপল্লা করেছিলেন, দারুণ সুন্দর প্রোডাকশন ট্রান্সলেশন। তারপরে তো সেই ফিফটিস থেকে শুরু হলো তো টানা এলটিজির কাজ, তার সঙ্গে আমি ছিলাম আপ টু 60 পর্যন্ত, যা পরিণতি হচ্ছে অঙ্গার।
1: অঙ্গার অঙ্গার হলো তো মানে আমাদের দেখা আর কি সবচেয়ে বিস্ময়কর প্রযোজনা, আপনার সেই সনাতন চরিত্র যেটা আজও মনে যে কোনো বাঙালি দর্শকের কাছে মানে গেঁথে রয়েছে। এবং সবচেয়ে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার লাস্ট ডায়ালগটা, যদিও তখন দর্শকে হাততালি দিচ্ছে কিন্তু একটা প্রচণ্ড রকম,
2: সেটা ভাই চমকের জন্য দিত জানো তো, মানে একটা লাইট আলো দেখাতো না, তারপর জল আসতো। এখন আমাদের দেশের দর্শক, সাধারণ দর্শক, ওটা ম্যাজিক ট্যাজিক পছন্দ করে ভাই, ওগুলো বললে হবে না। অভিনয়ের উৎকর্ষতা বা নাটকের উৎকর্ষতা, তার যে কোয়ালিটি, এটা কিন্তু সিলেক্টেড অডিয়েন্স চিরকালই পছন্দ করে এবং আজও তাই। এখনও কিন্তু একটা ম্যাস অডিয়েন্স ভ্যালু আছে একটা, আর ক্লাস অডিয়েন্স ভ্যালু আছে, ওটা বললে হবে না। তুমি যেরকম বললে, সে তখনকার দিনে শচীন সেনগুপ্ত জীবিত, তখন তিনি দেখতে এসেছিলেন আমার মনে আছে, ব্যাক স্টেজে এসে তার বাইরে নমস্কার করলাম, খুব আশীর্বাদ করলেন। হ্যাঁ, সেই
1: সেই ছোঁয়াটা যদি আজ মানে যারা শুনছে শ্রোতাদের একটু দিতে পারেন, এক দু লাইন কথা বলে আর কি।
2: অসম্ভব, মানে 32 বছর আগে ঘটনা তো মনে থাকে না। তো গলাটা আমি তো, আমার তো ওই চরিত্র যখন উপহার দিল তখন আমার যেটা ভাবতে হয়েছিল যে একটা তো ম্যানারিজম বের করতে হবে চরিত্রর। তো দেখেছিলাম কলিটিতে, আমরা গিয়েছিলাম কলিটিতে, গিয়ে আমরা চরিত্র দেখে দেখে

0: ওই একটা পার্টিকুলার গলা উৎপল দাকে আমি বলেছিলাম যে একটা গলা উৎপল পারো যদি খুব ভালো হয়। তো লাকিলি বেরিয়ে গেছিল, আমার গলাটাও বোধ হয় মোটামুটি একটা কোয়ালিটি ছিল, তো এইরকম একটা গলায় পাঠ করেছিলাম।
1: হ্যাঁ সেটা
0: এখানে রোজ গান হয় শুনতে চাই, আমি ওই ওই দু নম্বর ধাওড়ার পিঠে থাকি, তোমার এখানে আলো নাই, আলো জ্বালো নাই। এই যে এখন মুশকিল কি, তখন বয়সটাও কম, বুঝতেই পারছো যে 30 বছর আগের ঘটনা, এটা কিন্তু প্র্যাকটিস করতে হয়েছিল আমাকে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করে। এবং ভাবো তুমি যে এই গলাটা কিন্তু, এখন তো মাইক্রোফোন থাকে থিয়েটারে, আর তখনকার দিনে তো মাইক্রোফোন ছিল না,
1: আর মিনার্ভার অ্যাকোস্টিক্স খুব সেই অর্থে
0: খুব একটা ভালো না, এবং সেটা কিন্তু আমাকে লাস্ট বেঞ্চের দর্শককে শোনাতে হতো। তো সে অনুশীলন তখন একটা লেভেল ছিল এমন, এত আমাদের অনুশীলন করতে হতো সব ব্যাপারটা নিয়েই করেছিলাম। তো সে তোমার যদি শুনতে চাও, ওই আমার সাউন্ড ট্র্যাক রয়েছে, উৎপলদার ডকুমেন্টারি করলো গৌতম ঘোষের, ওখানে করে দিয়েছিলাম। হ্যাঁ
1: আচ্ছা, মানে আপনি তো অনেকদিন ছিলেন, কিন্তু হঠাৎ মানে এলটিজি ছাড়লেন কেন? মানে কোনো
0: সেটা সম্পূর্ণ একদম নীতিগত কারণে, কতগুলো নীতিগত ব্যাপার উৎপলদার আমরা তৈরি করেছিলেন, আমরা সেটা হয়তো আমাদের পছন্দ, আমি শুধু ছাড়িনি, আমাদের বাঞ্চ অনেক অভিনেতা,
1: আপনার মানে সহযোগী ভোলা দত্ত, তো
0: ভোলা দত্ত অনেক এক্সেপ্টিং সত্য যে রয়েছে এখন, ও বাদে পুরোনো দিনের কেউ নেই এলটিজিতে এখন, তারপরে পিএলটি।
1: কিন্তু তারপরে আপনি নতুন দল গড়লেন, যে তাতে আমি দুটো নাটক দেখেছিলাম,
0: হ্যাঁ
1: রঙ্গ আর বোধহয় এই আপনার
0: কিউবা করেছিলাম, রঙ্গ ঠক করেছিলাম,
1: ঠক এবং স্বপ্ন নিয়ে, সেগুলো সবই তো আপনারই পরিচালনা।
0: হ্যাঁ কিন্তু আমি ভাই ওই তো বেরিয়ে এসে না একটা জিনিস টের পেলাম যে গ্রুপ থিয়েটারের ওই শুধুমাত্র খেটে খেটে না কতদিন আর চলে। হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের ধারণা হয়েছিল যে একটা রুজি রোজগারের রাস্তা বের করতে হবে, রুজি রোজগার যদি থাকে তো খুব ভালো, না থাকলে কিন্তু অভিনয়ের মাধ্যমে যদি তুমি রোজগার করতে পারো তার চাইতে সম্মানীয় জিনিস কিন্তু আর কিছু নাই,
1: একটু ঘটনা।
0: এবং চলাচলে কিন্তু তখন আমার বায়স্কোপে নেমে গেছি আমি, তখন বায়স্কোপের নাম হয়ে গেছে এখন, ফলে আমার এই বায়স্কোপের নামটাই দেখতাম বেশি যারা নিয়ে যেত আমাদের কাজে লাগাতো, গ্রুপের নামটা কাজে লাগাতো না,
1: এখন যারা গ্রুপ থিয়েটার করেন যে গ্রুপ থিয়েটার কি ব্যবসায়িক থিয়েটারে পরিণত হতে চলেছে, সেদিন একটা বিতর্ক হয়ে গেল রবীন্দ্রসদন।
0: যদি ব্যবসায়িক থিয়েটার গ্রুপ থিয়েটার না হতে চায় খুব আনন্দের কথা, কিন্তু সারা জীবন তাকে কিন্তু কারোর ছায়ার তলে থাকতে হবে, হয় সরকারের ছত্রছায়ায়, তাহলে বড় কোম্পানির ছত্রছায়ায়, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে থিয়েটার করা, কারণ থিয়েটারের পৃথিবীর ইতিহাসে আমরা একটা লোকের নাম স্মরণ করে থিয়েটার করতাম যখন, তার নাম কনস্ট্যান্টিন স্ট্যানিসলাভস্কি। স্ট্যানিসলাভস্কি কিন্তু কখনো আমার মনে পড়ে না কোনো বইতে এরকম ধরনের কথাবার্তা বলেছেন, বা পৃথিবীতে যে কোনো বিখ্যাত ডিরেক্টর বা পরিচালক তারা এইরকম ধরনের কথাবার্তা বলেছেন যে আমরা ব্যবসায়িক থিয়েটার করবো না, কারণ থিয়েটার তোমার হচ্ছে যত লোক দেখবে তোমার তত মজা, আর লোক তোমার আসবে কতদিন স্পন্সরদের বা স্পন্সরদের উপর ঘাড়ে ভর করে তুমি থিয়েটার করবে, তোমাকে একটা টাইমে আসতেই হবে। যেমন এই অঙ্গার তুমি বললে যেটা, আমাদের মিনার্ভা থিয়েটারে যে নাটকগুলো করেছিলাম আমরা সেই সময়, নিচের মহল, ওথেলো, চাঁদির বাক্স, সেগুলো নিউ এম্পায়ারে সেই যুগে আমাদের টপ গ্রুপ থিয়েটার ছিলাম আমরা, বহুরবিয়ান এলটিজি। তুমি ভাবতে পারবে না যে আমাদের প্রত্যেকটা হাউসফুল হয়ে যেত নিউ এম্পায়ারে, যেই আমরা 20 দিন থিয়েটার করতে গেলাম মিনার্ভাতে, এই আমাদের 80,000 টাকা লোন দাঁড়িয়ে গেল 6 মাসের মধ্যে। তখন আমাদের কিন্তু আর সেই বাধ্যবাধকতা গ্রুপ থিয়েটারের মাথা দেনা দাঁড়িয়ে গেছে, তো করা যাবে।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে ব্যবসায়িক থিয়েটারের সঙ্গে গ্রুপ থিয়েটারে কোনো দ্বন্দ্ব নেই?
0: কেন দ্বন্দ্ব থাকবে আমি বুঝতে পারছি না, ব্যবসায়িক থিয়েটার মানে কি? তোমার পয়সা দিয়ে তোমাকে দেখতে আসছে, ভাদুরী মশাই আমাদের এখনো তাকে ফাদার বলা হয়, হ্যাঁ মডার্ন স্টেজের। তা ভাদুরী মশাই অত বড় মানুষ, অত বড় প্রফেসর ছিলেন, তা তিনি তো সব ছেড়ে ব্যবসায়িক থিয়েটারে এসেছিলেন, তিনি তো ইচ্ছে করলে সারা জীবন একটা গ্রুপ থিয়েটার তৈরি করে থাকতে পারতেন, থাকেননি তো। এগুলো যখন থাকেননি, স্ট্যানিসলাভস্কি যখন এগুলো করেননি, তখন এই ডিবেট বা আলোচনার মধ্যে আমি যাই না কখনো, আমি এসব জায়গায় যাই না, কারণ এগুলো একটা মধ্যবিত্ত সুলভ একটা আলাপ আলোচনার লেভেলের লাভ না হল ব্যাপারটা থিয়েটার সম্বন্ধে এরকম বলছি, যে কোনো মানে কমিউনিকেটিভ আর্ট তোমাকে যত বেশি লোক দেখবে তাতে তোমার কিন্তু সার্থকতা ভাবে।
1: আচ্ছা, আপনি টেমিং অফ দ্য শুরু শ্রীমতী ভয়ঙ্কর এটা করেছিলেন, এটা আপনারই পরিচালনায়?
0: হ্যাঁ, আমার পরিচালনা।
1: এটা মানে আমার কাছে অসাধারণ প্রযোজনা লেগেছে। তো মানে এটার যদি কিছু অভিজ্ঞতা করতে গিয়ে বা মানে আপনাকে তো প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে,
0: তোমাকে বলি
1: যেহেতু এটা কমার্শিয়াল।
0: হ্যাঁ, শেখর চ্যাটার্জি আমার সঙ্গে পুরনো কর্মী, আমার বন্ধু, এবং শেখর চ্যাটার্জি যখন এলো আমার কাছে এসে বললো, রবি আমাদের থিয়েটার তুই জয়েন কর। আমি বললাম, দেখ আমি তো পেশাদারি লোক, পেশাদারি মঞ্চে না, আমরা তোকে কিছু টাকা দেবো, তারপরে আমি বললাম কী নাটক করবি? তো আমাকে কিন্তু কিছু কিছু বিলিতি নাটকের, মডার্ন নাটকের, আধুনিক যারা নাট্যকার তাদের কিছু কিছু ওদের প্রোডাকশন আমি দেখেছি, খুব ভালো প্রোডাকশন। কিন্তু এটাও বলেছিলাম, এটা কিন্তু তুমি মফস্বল দর্শকটা আনতে পারবে না, আর মফস্বল দর্শক না এলে তোমার থিয়েটার চলবে না, দেনা হয়ে যাবে, ওদেরও দেনা,
1: মানে কল শো পাবে না
0: না, মানে হলেই আসবে না। হলে যে ক্যালকাটা অডিয়েন্সটা, ও তো আমাদের 50 নাইটই শেষ হয়ে যায়, এরপর যে অডিয়েন্সটা আসে সব কিন্তু মফস্বল থেকে আসে, হাওড়া শিয়ালদা ধরে। তখন আমি বললাম, তুই যে নাটকগুলো বলছো শেখর, সেগুলো আমি করতে পারি, তুমি কিন্তু বাহবা পাবে, কাগজের লোকরা তোমার নামে লিখবে, কিন্তু দর্শক আসবে না। তাহলে কিসে আসবে? আমি, আমার কাছে একটা নাটক আছে, এটি ছেলে টেমিং অফ দ্য শ্রু ঠিক এক্স্যাক্টলি করে, একটা ওয়াইল্ড অ্যাডাপ্টেশন করেছে, কিন্তু সেরকম বাঙালি ওয়ানা আছে তার মধ্যে, এত একটা বাঙালি পোনা এনেছে নাটকটার মধ্যে। সেটা হচ্ছে মধুরেণ ছিল নাম, নামটা আমি পাল্টে দিয়েছি, নামটা পাল্টে দিয়ে শ্রীমতী ভয়ঙ্করী করেছিলাম,
1: মানে আরো নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট,
0: এবং শুনলে চমকে যাবে, দেনা তো শোধ হলোই। ওই নাটকটা ওই রকম স্টেজে 1000 নাইট চলল। হ্যাঁ, এখন একটা এলিমেন্ট অফ এন্টারটেনমেন্ট আমরা যেটা করি, আমরা তো জ্ঞানের জায়গা না, জ্ঞান দেওয়ার জায়গা তো ইউনিভার্সিটি, আর সে যদি জ্ঞান না দেয়, থিয়েটার থেকে আমি জ্ঞান দেবো, এটা তো আমার ভাবাই ভুল আমার। কারণ আমাদের, আমি পরবর্তী জীবনে এসে দেখেছি যে অত বড়ো মনীষী সত্যজিৎ রায়ের সঙ্গে আমি কাজ করে, বহু কাজ করে দেখেছি, কাছাকাছি থেকেছি, কখনো কিন্তু কোনো ছবি করতেন না, শুনিও নি কখনো স্ক্রিপ্টের সময় যে লোককে জ্ঞান দেওয়ার জন্য ছবি করছেন। তিনি ছবি করার আনন্দে ছবি করতেন এবং ইন্টেলিজেন্ট দর্শকের জন্য করতেন, বলেই দিতেন, আই মেক ফিল্ম ফর দি এডুকেটেড মিডল ক্লাস অডিয়েন্স।
1: কিন্তু শেষকালে কিন্তু পিপলের জন্যই, মানে সেই রবীন্দ্রনাথের যে কথা আছে না, মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক, এবং সেটা মানে উনিও
0: রিয়েলাইজ বলেছে, ধরো যতই করুক মানিকদাকে যদি পার্সোনালি আমি জিজ্ঞেস করেছি, গোপী গায়ন বাঘামাইনের মানিকদার যে খ্যাতি বা যে চিরন্তন থেকে যাবেন, সেটা তো মানিকদা খুব আনন্দিত হতেন, যে আশ্চর্য 20 বছর পর্যন্ত একটা ছবি নিয়ে লোকে দেখছে এবং আলোচনা করছে। এগুলো তো ফ্রিক এক একটা হয়ে যায়, মানিকদার যেমন গোপী গায়নটা যেরকম পপুলার, ডেফিনেটলি তুমি জেনে রাখো, পথের পাঁচালি বাদ দিলে বা চারুলতা বাদ দিলে ওরকম পপুলার চিরন্তন অনেক ছবি হয়তো থাকবেও না ভবিষ্যতে।
1: আপনি এগ্রি করবেন কি না জানি না, আমি মানে ওনার যে 3টে এপিসোড আর কি, সেগুলো মানে স্বয়ংসম্পূর্ণ এপিসোড আর কি, যদি গোপী গায়ন বাঘা বায়ন দেখে, এবং সেই ক্ষেত্রে আমি বহু লোককে দেখেছি, আমি রাস্তার ছেলেদেরও দেখেছি, তারা আপনার ডায়ালগ নিজের মতো করে নিজের স্বরে বেশ বলে আর কি, মানে সেটা একাত্মীকরণ ঘটে যায় আর কি।
0: যেমন লাস্ট ছবিটা আমি দেখেছি, আমরা যেটা কাজ, আমি ছোট্ট একটা পাঠ করেছিলাম আগন্তুকে, এবং আগন্তুক ছবিটা দেখে আমি বহু বয়স্কদের, আমার যাদের সঙ্গে কাজ করি আমরা, ইয়াং ছেলে ডিরেক্টর যারা উঠছে, তাদের বললাম ছবিটা তোমরা দেখো একটা কারণে, অন্য কোনো কারণ না, কারণ ওই অভিনয় তো তোমরা করাতে পারবে না, কেউ সম্ভব না তোমাদের, কিন্তু চিত্রনাট্য কী জিনিস একটা ছবির, এবং সাধারণ লোকের জন্য চিত্রনাট্য করেছেন আগন্তুকের মধ্যে, যে গল্প মানে 3 থেকে 4 মিনিটের মধ্যে গল্প ধরে গেছে, এবং তার যে দর্শন গল্পের মধ্যে, সেটা হচ্ছে বিদগ্ধজনের জন্য, ইন্টেলিজেন্সে যারা তাদের জন্য, কিন্তু টানা কিন্তু একটা গল্প আছে এমন, সেটা কিন্তু সাধারণ লোকের জন্য,
1: এবং সেটা মানে মর্মে পৌঁছে যায়, সবারই চোখে জল দেখে।
0: সেটা আমি তখন বললাম যে এইটার জন্য দেখো, কারণ তোমরা তো ছবি করো সবাই, চিত্রনাট্যর উপর কেউ তোমরা সেরকম ইম্পর্টেন্স দাও না, তারা যা তা কাণ্ড করে ছবি করতে নাবো। চিত্রনাট্য মানিতে চিরকালই বলতো যে তুই চিত্রনাট্য ইজ দ্য বেস অফ ফিল্ম, আর ফিল্ম তো তৈরি করতে গেলে তার প্রথম দরকার হলো চিত্রনাট্যটা, বাড়ির জন্য কাঠামো।
1: অভিনেতারও তো দরকার করে, যে ধরুন আপনার গোপী গায়ন বাঘা বায়ন যে সাকসেস, সেটা তো আপনার অভিনয় বা তপেনের অভিনয় এবং সত্যজিতের পরিচালনা এবং গল্প বা,
0: এখানে তুমি সবচেয়ে বেশি বলো, এখানে মানিকদার মতন লোক ছিল বলে অভিনয়টা বেরিয়েছে, এটা যদি মানিকদা না হয়ে গোপী গান বাঘা বায়নটা এনি এবিসিডি করতো, তার কি হাল হতো ভাই আমি জানি না। তো ওই রকম চার্মিং, ওই রকম মজাদার ব্যাপার কিন্তু থাকতো বলে মনে হয় না আমার।

0: আচ্ছা, মানে কথা প্রসঙ্গে মানে একটু এড়িয়ে যাচ্ছে যে উৎপল দত্ত এবং সত্যজিৎ রায় দুই দিকপালের সঙ্গে আপনি বহুদিন জড়িত ছিলেন,
1: উৎপল দত্তের সঙ্গে 10 বছর একটানা
0: মানে
1: ছিলাম।
0: এদের ইনফ্লুয়েন্স আপনার কিরম, মানে কিন্তু তার
1: প্রচন্ড
0: থেকেও আপনি স্বকীয় ভাবে বিশিষ্ট আর কি।
1: উৎপল দাস সম্বন্ধে তোমাকে বলি, যেটা যেটা একাডেমি রিসেন্টলি করছে, উনি ক্লাস নিচ্ছেন এখন। উৎপল দা ওয়াজ এ ট্রিমেন্ডাস টিচার অ্যান্ড ডিরেক্টর। স্টেজে মনে করো, আমি বিদেশেও নাটক দেখেছি, ভারতবর্ষে আমি বড় বড় ডিরেক্টর নাটক দেখেছি, ওই রকম কোরিওগ্রাফি, ওরকম তার রিহার্সালের মেথড, ওরকম ট্রেনিং অফ দি অ্যাক্টার্স, এটা যেটা করতেন উনি, সেটা আমাদের 50s আমি বলছি তোমাকে। যে ধরো এক একটা ছোট ছোট হয়তো 5-7 লাইনের একটা জায়গা, একটা হোল ইভিনিং কেটে গেল সেই রিহার্সালে দিতে। শুধু ছেলেগুলোকে দাঁড় করাবে কী করে, কী করে দাঁড়াবে, জেস্টিকুলেশন কাকে বলে দেখাতেন, মুভমেন্ট কাকে বলেন দেখাতেন, গলার থ্রো কাকে বলে দেখাতেন, তারপর রিয়াকশন যেগুলো আর কি, হ্যাঁ মানে ইন্টারাকশন যেগুলো বলে, সেগুলো তখনকার দিনে আমাদের শিখিয়ে দিয়েছিলেন। সো উৎপল দা অ্যাজ এ ডিরেক্টর, স্টেজ ডিরেক্টর মেইনলি, আমি কিন্তু আমার কাছে এটা অতুলনীয় লোক লাগে। উৎপল দা নিজে একজন স্টেজের, এই আমি কমেডি অ্যাক্টিংটা করি এত, আমার কিন্তু হোল শিক্ষাটা হচ্ছে উৎপল দার কাছ থেকে দেখে দেখে। কারণ উৎপল দা নিজে এত সুন্দর একজন কমেডি অভিনেতা, তার সেন্স অফ টাইমিং, তার সেন্স অফ মুভমেন্ট, ডেলিভারি। হ্যাঁ, আমি উৎপল দার ইংরেজি নাটক আর্মস অ্যান্ড ম্যানের বারণেশ্বর ইয়ে দেখেছিলাম, ক্যাপ্টেন ব্লুঞ্চলি করতেন উনি। হ্যাঁ, সে অসাধারণ, সে ইংরেজি নাটকে দেখেছিলাম, সে তার মুভমেন্টে বিলিতি সব গুড কমেডি অ্যাক্টারদের কথা মনে করিয়ে দিতেন। এখন তারপরে তো পরবর্তী যুগে উৎপল দাকে ছেড়ে যখন সত্যজিতের কাছে এলাম, এই তফাতটাই বলতে পারবো না। তো এইটুকুই বলতে পারি যে এতদিন ছিলাম নদ নদীতে, মানিকদের কাছে এসে মনে হয় মহাসাগরে পড়েছি। মানিকদের যে ফিলসফি, মানিকদা তো ঠিক ওই রকম বেঁধে কাঠামো করে মানিকদাকে বলা যায় না। মানিকদাকে সে দেখলেন যে ভাস্ট একেবারে, মানে কতখানি কত রকম ব্যাপারের সম্বন্ধে মানিকদের যে ইন্টারেস্ট, সাহিত্য থেকে আরম্ভ করে, আঁকা থেকে আরম্ভ করে, অভিনয় থেকে আরম্ভ করে, মানিকদা থিয়েটারের লোক নন, কিন্তু কি কেন ইন্টারেস্ট অফ দি ইন থিয়েটার তুমি ভাবতে পারবে না। এই যে ইদানিংকালে গ্রুপ থিয়েটার, যারা যে কটা লিডিং গ্রুপ থিয়েটার,
0: সব দেখতেন,
1: প্রত্যেকটি নাটক দেখতেন মানিকদা। এবং আমাদের নাটক তো তখন দেখেছিলেনই, আমরা যখন মনে আছে মিনারভাতে এই নিউ এম্পায়ারের রিহার্সাল দিতাম, মানিকদা তখন ডিজে ক্যামারের একজন আর্টিস্ট, নাম করা আর্টিস্ট, উনি এসে আমাদের রিহার্সাল দেখতেন। হ্যাঁ, মানে এই এই মানিকদার যে ভাস্টনেসটা, সেটা একটা মহাসাগরের মতন ভাস্টনেস, বুঝলে।
0: তাহলে আমরা কি বলতে পারি রবি ঘোষ সেই দুজনের মিলিত একটা ডাইমেনশন?
1: কিছুই না, তাও বলা তোমার উচিত না, বলা উচিত আমার ভাগ্য। আমার ভাগ্য,
0: আমি তো অভিনেতা যদি ভাগ্যে বিশ্বাস করে তো
1: ভাগ্য বিশ্বাস, এই কারণেই ভাগ্য তো বিশ্বাস করতেই হবে, এই কারণেই যে আমার তো কেরিয়ার স্টার্ট হয়েছে ফিল্মে সত্যজিতের হাত দিয়ে। নাও তো হতে পারতো, আমার যদি অন্য কোনো আজে বাজে লোকের হাত দিয়ে স্টার্ট হতো, তাহলে হয়তো যে ডাইমেনশন অফ ফিল্ম অ্যাক্টিংটা আমি মোটামুটি এখনও বুঝতে পারি, তার মূল কারণ কিন্তু আমার শুরুটা। হ্যাঁ, এবং থিয়েটারও তুমি দেখো, থিয়েটারও কিন্তু আমি কিন্তু আজে বাজে লোকের হাতে যদি থিয়েটার করতে যেতাম, ওই যে পাড়ায় পাড়ায় শাজাহান বা সিরাজউদ্দৌলা করে যারা নাম করে, সে করার চেষ্টা করিনি কোনো দিন। থিয়েটার অ্যাক্টিংটা কী এই ব্যাপারটা জানার বড় আগ্রহ ছিল ছোটোবেলার থেকে, মানে একটু যখন বয়স হয়েছে, কলেজে পড়ি যখন, সেটাকে থিওরিটিক্যালি জানার যে ভীষণ দরকার এটা বুঝতে পেরেছিলাম। আমাদের বন্ধুবান্ধব সার্কেল ছিল, আমরা খুব এইসব নিয়ে আলোচনা করতাম,
0: মানে সেই জন্যই বোধহয় আপনার অভিনয় রীতিতে শৈলীতে আর কি দুটো ডিফারেন্ট আর কি, সিনেমায় যখন আপনি প্রচণ্ড মাত্রায় সিনেমাটিক এবং থিয়েটারে যখন থিয়েট্রিক,
1: অ্যাবসলিউট দুটো মিডিয়া,
0: কোনো ইনফ্লুয়েন্স কোনোটাতে পড়েনি মানে আমার মনে হয়েছে।
1: সেটা তো আমি সবসময় বলি যে আমি সিনেমা করতে গিয়ে তুমি শুনলে চমকে যাবে যে আমি তপন দাকেও বলেছিলাম, মানিকদাকেও বলেছিলাম, একসাথে দুজনের ছবির শুটিং আরম্ভ করি আমি। আমি প্রথমেই ঢুকে বলেছিলাম, দেখুন আমি কিন্তু ফিল্ম অ্যাক্টিং জানি না। তোমার এখন মনে আছে, তপন দা বললেন যে ফিল্ম অ্যাক্টিং জানেন না মানে আপনি অ্যাক্টিং জানেন? আমি অ্যাক্টিং জানি তো স্টেজের। বলে ঠিক আছে, ওটা আমরা আমরা আমরা ম্যানেজ করে নেবো। এখন আমি দেখতাম কিন্তু যারা ফিল্মে এস্টাবলিশড অভিনেতা, এখন তখনকার দিনে আমাদের বিদেশি অভিনেতাদের অভিনয় দেখার ভীষণ একটা আমাদের ঝোঁক ছিল, মানে দেখতামই সে চার্লস লটন, কলম্যান, তারপরে তখনকার দিন ওই র্যাঙ্কের অভিনেতা পলমনি,
0: অনেকে মানে দুটোতেই করতেন।
1: হ্যাঁ, এবং ওদের ফিল্ম অ্যাক্টিংটা দেখতাম কি অসাধারণ, সেটা বুঝতে পারতাম কিন্তু। কিন্তু যতক্ষণ না একটা ভালো পরিচালকের হাতে তুমি

0: করছো ততক্ষণ ফিল্ম মিডিয়াটা কি, হ্যাঁ সেটা কিন্তু ধরতে পারবে না। সেটা কিন্তু আমার একদিক দিয়ে আমি লাকি বলবো যে প্রথম দুটো ছবি কিন্তু হচ্ছে সত্যজিৎ রায় এবং তপন সিনহার হাতে। ওই যে করলাম আমি কিন্তু মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলাম যে এই লেভেল অফ অ্যাক্টিংটা ফিল্মে রাখা দরকার। হ্যাঁ ধরো আমি যদি খুব দীর্ঘদিন রেডিওতে অ্যাক্টিং করি, তাই রেডিও লোকদের কাছে শিখবো কিন্তু আমি এটা। আমি এসে কখনো বলবো না যে আমি সব জানি, আমি বলবো না আপনারা বলে দিন তো গলা কতখানি ছাড়বো, কতখানি ফেলবো, কোন লেভেলে গলাটা রাখবো। কারণ যে যে মিডিয়ামটা জানে তার কাছে শিক্ষা নিতে তো কোনো লজ্জা নেই। হ্যাঁ আমার এই দাম্ভিকতা, বহু 15 দিন অভিনেতাদের শুনেছি যে তারা স্টেজ অ্যাক্টিংটা ছাড়বেন না, তা তো হয় না। বিলেতে বহু বড় বড় অভিনেতা জানি আমরা যে তারা স্টেজেও যেমন দক্ষ, ফিল্মেও তো এরকম পাওয়ারফুল।
1: আচ্ছা রবিদা, এবারে আসি এই আপনার হাস্যকৌতুকের ব্যাপারটায়। আপনি কিছু কৌতুক নকশা করেন, কিন্তু মানে সেটা কিভাবে ইন্সপায়ার্ড হন, এই নাটক থেকে বা সিনেমা থেকে বা এই ব্লেন্ডে, মানে এই দুটোকে মিশিয়ে করেন?
0: না ভাই, আমি ওই বায়স্কোপ যখন প্রথম নাবি 62-তে, তারপরে তো এক ছবিতেই তো ভীষণ পপুলার হয়ে যায় অভিযান ছবি সত্যজিৎ রায়ের, তখন আমাদের যে ফাংশন পার্টি যেটা হয় সারা বাংলাদেশ ময় যেটা হয়, এরা আসতো আমি ফিরিয়ে দিতাম। তা আমাকে হেমন্ত দেখিন দেখে বললো যে রবি এরকম অনবরত লোক এলে ফিরিয়ে দিও না। আমি দাদা আমি তো কমিক করতে পারি না, ক্যারিকেচার কমিক আমি জানি না, ওগুলো করতেই পারি না। তুমি কী জানো? আমি বললাম আমি জানি রবীন্দ্রনাথের স্কিট করতে পারি, হাস্যকৌতুক ব্যঙ্গকৌতুক যেগুলো আছে ওগুলো করতাম এলপিজি থাকতে আমরা। তো সেই আমি শুরু করি প্রথম। তখন বললো যে শোনো, এই দর্শকের ওপর বেশ করে তুমি কিন্তু বেঁচে আছো, এই দর্শক 10 বার ডাকলে অন্তত 4 বার যেও। তা সেটা সত্যি কথা বলছি, আমি এই গত কয়েক বছর ধরে বয়স হয়ে গেছে, আমার ভালো লাগে না ফাংশনে যেতে, রাত্রি টাত্রি করতে। আমি কিন্তু এক নাগারে 20-25 বছর করে গেছি। তখন আমি আমার বন্ধু ভোলা দত্ত আছে, তাকে দিয়ে লেখাতাম আমি, দেখ আমরা তো এই মিডিয়ামে যেতে পারবো না, এবং বলেই দিতাম দর্শককে যে আপনাদের কাছে অভিনয়ের মাধ্যমে ব্যঙ্গাত্মক কিছু কমিক করব, শুধুই কমিক না, হ্যাঁ হ্যাঁ এখন হাসার জন্য না, হাসির মধ্যে যদি কোনো রকম বক্তব্য প্লেস করতে পারি। তখনই নানান রকম ছোটো ছোটো ছোটো ছোটো নকশা, কখনো ভোলা লিখত, কখনো আমি লিখতাম।
1: হ্যাঁ সেটা মানে প্রচলিত যারা হাস্যকৌতুক করে মানে নকল করে করে তাদের থেকে টোটালি ডিফারেন্ট,
0: একদম ডিফারেন্ট। এবং আমি প্রথম করি সেটা ভানুদাও আমায় বলে গেছেন যে তুই এই জিনিসটা ভীষণ রিস্ক নিয়ে করতেছিস। আমি রিস্ক নিই না, অনেক তো রিস্ক লাইফে নিচ্ছি, অসুবিধে কী আছে। তা করে এই যে দেখেছি তো ভীষণ সাকসেসফুল হয় জিনিসটা।
1: আচ্ছা রবিদা, এই যে
0: তবে এও বলে দিচ্ছি তোমাকে, আমি কখনো বাইরে গিয়ে কলকাতা বাইরে বিরাট অডিয়েন্স 20,000 দর্শক তার সামনে কখনো রবীন্দ্রনাথ করি না, ওই ভুলটা আমি করি না।
1: কিন্তু রবীন্দ্রনাথ যারা বোঝেন বা ব্যঙ্গকৌতুক থেকে সেগুলো নির্যাস পান মানে প্রেজেন্টেশনের আর কি?
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি আমার নিজের তরিকা যেটা, নিজের যে ওয়ে, তার বাইরে আমি যাবো না ভাই, যাওয়া সম্ভব না। এখন দর্শকের ব্যাপারটা কিরম জানো তো, দর্শক তোমাকে তাদের ওয়ান্টের মানে লিমিটলেস ওয়ান, তাদের একটা পয়েন্টে গিয়ে তোমাকে এমন কিছু করতে বলবে যেটা তোমার রুচিতে বাঁধবে। সুতরাং আমার রুচির মধ্যে আমি থাকবো, সেদিকগুলো দর্শকের পছন্দ হলো হলো, না হলো আমার কিছু করার নেই। আমি এইটুকুই বলতে পারি, আমি ফেল করলাম আবার এক জায়গায় সাকসেসফুল হলাম।
1: আচ্ছা হাস্যরসের মানে উত্তরণই বলুন বা বিবর্তন বলুন বাংলা ফিল্মে, মানে আগে খুব আমার মতে খুব স্থূল ছিল, বা ধরুন মানে একটা পূর্ববঙ্গের ভাষা বলে লোকে হাসাতো আর কি। আমার মনে হয় যে এগুলো কোনো রুচিতে বাধা উচিত প্রত্যেকের আর কি, যে একটা পূর্ববঙ্গের ভাষা যথেষ্টই মিষ্টি এবং তাকে একটা এমনভাবে প্লেস করা।
0: জানো আমাদের বাংলা ছবিতে বহু আগে যদি ওয়াচ করে তুমি দেখবে এই সমস্ত প্রভিনশিয়াল ক্যারেক্টার দিয়ে লোকে হাসাবার চেষ্টা করতো।
1: হ্যাঁ এটা নিঃসন্দেহে আপনিও একমত হবেন না যে এটা করা উচিত,
0: কারণ হাস্যরস হচ্ছে একটা যে সায়েন্স বলো। হ্যাঁ আমরা তো শিখেছি থিয়েটার থেকে, সেখানে আমরা জানতাম যে কমেডি ইজ এ ফর্ম, যেমন ট্র্যাজেডি ইজ এ ফর্ম। তো কমেডি ফর্মটা করতে হলে তার ফর্মটা লিখে দিয়ে এরকম নাট্যকার দরকার আমাদের। কমেডি নাটকের ডায়লগ লেখা ভীষণ কঠিন। হ্যাঁ আমাদের ফিল্মে খুব সাটল কমেডি তুমি দেখবে সত্যজিৎ রায় পরশপথ যদি দেখো, তুমি দেখবে যে কি লেভেলে চলে গেছেন ছবিটা। আমার কমেডি আছে যে পেছনে কাপড়ের কোঁচাটা খুলে ফেললো পাবলিকের সামনে। হ্যাঁ এখন কি জানো তো তোমাকে কথা বলি, দর্শকের শ্রেণী কিন্তু চিরকাল তুমি জানবে 3 ভাগে ভাগ করা হবে,
1: 3 ভাগ।
0: হ্যাঁ উত্তম মধ্যম অধম, এটা যদি যত ইন্টেলেকচুয়াল যত কর্তারা কথাবার্তা বলুক ও ভরতনাট্য

0: শাস্ত্রে যা বলে গেছে সেটা কিন্তু চিরকাল থাকবে। হ্যাঁ, উত্তম, মধ্যম, অধম। হ্যাঁ, এখন আমরা যেটা মেইনলি বেস করি আমরা, সেটা কিন্তু মধ্যম অডিয়েন্সের জন্যে। উত্তম অডিয়েন্সকে তুমি যদি ক্যাটার করতে যাও সেটা কিন্তু 5% হবে।
1: হ্যাঁ, সেটা এলিটস থিয়েটার হয়ে
0: যাবে, একদম এলিটস থিয়েটার হয়ে যাবে। এখন তুমি বললে তো এলিট থিয়েটার একটা কথা বললে, যে ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে আমাদের এনসাইক্লোপিডিয়াতে দেখবে লেখা আছে বিদেশের, যে রবীন্দ্রনাথকে একমাত্র মডার্ন নাট্যকার বলা হয়, সবচেয়ে মডার্ন নাট্যকার বলা হয়। এবার তুমি বলো আমাকে, রবীন্দ্রনাথ কতখানি হয়, এত এত তো গ্রুপ থিয়েটার, হ্যাঁ কেন রবীন্দ্রনাথ হয় না? কারণ রবীন্দ্রনাথকে বুঝতে গেলে তোমার রবীন্দ্রনাথের লাইন বুঝতে হবে, তার মানে বুঝতে হবে, তার দর্শন বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে কিন্তু রবীন্দ্রনাথ বুঝতে পারবে।
1: এবং যেটা হয় ধরুন একই বিসর্জনই বেশিরভাগ হয় আর,
0: যে কোনো রবীন্দ্রনাথের যে কোনো জিনিস পড়ো। ধরো আমি বাচ্চা বয়সে, আমার মনে আছে এখনও, আমরা বেশ অল্প বয়স তখন, বোধহয় নাট্যরচনা শুরু করেছি, শ্যামা নাটক দেখছিলাম, এখনও হঠাৎ মনে পড়ে গেল আমার, ডক্টর কালিদাস নাগ আরও সব বিদগ্ধ লোকজন সামনে বসে দেখছিলেন, আমি লক্ষ্য করলাম ওরা দেখতে দেখতে কাঁদছেন, হ্যাঁ শেষের দিকটাতে আমার কিন্তু হাসি পেল। আমি যে কী আছে এর মধ্যে এত কাঁদবার, কারণ আমি তখন অধম ছিলাম কিন্তু, বুঝলে, ওরা উত্তম লোক। হ্যাঁ, পরবর্তীকালে আমি যখন রবীন্দ্রনাথ বুঝতে পারলাম, একটু পড়তে পড়ে বুঝতে পারলাম, শিখলাম, বিদগ্ধজনের মুখে শুনলাম, তখন কিন্তু আমারও আবার শ্যামা ওই লাস্টের দিকটা শুনলে আমার চোখে জল এসে যেত,
1: একই ধরনের রিয়াকশন,
0: একই ধরনের রিয়াকশন। তাহলে এইটারও তফাৎ আর কি, বুঝলে, উত্তম, মধ্যম, অধম, এ চিরকাল থাকবে, এ তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না।
1: কিন্তু অধমকে ক্যাটার করার জন্য কিছু আছে, মানে তার উত্তরণ ঘটানোর জন্য।
0: অধমকে ক্যাটার জন্য কোনো বায়োস্কোপ আছে, যে সমস্ত অত্যন্ত বাজার চলতে বায়োস্কোপ দেখো, অত্যন্ত বাজে থিয়েটার দেখো, বা যে কোনো রকম লাইভ প্রোগ্রাম, অধমদের ক্যাটার করিতে পয়সাটা আসে। অধম ক্যাটার না করলে তো পয়সা পাবে না তুমি পৃথিবীর সব জায়গায়, আমাদের এখানে শুধু বলে না।
1: না, কিন্তু নাট্যকার বা অভিনেতা হিসেবে প্রত্যেকেরই তো একটা দায়িত্ব থাকে সমাজকে।
0: আমি তোমায় বললাম যে আমরা উত্তম তো সবসময় হতে পারবো না, অত ক্ষমতা আমাদের নাই। উত্তম হতে পারতাম একটা টাইমে কিন্তু ভাদুরী মশাই, হ্যাঁ ভাদুরী মশাইয়ের টাইমে আমরা শুনেছি যে ক্লাস অফ অডিয়েন্স সামনে বসে থাকতেন, সেটা কিন্তু ইদানিংকালে আসে মাঝে মাঝে। কিন্তু আমাদের মেইনলি ক্যাটার করতে হয় কিন্তু মধ্যম শ্রেণীর দর্শককে, যারা ইন্টেলিজেন্ট হ্যাঁ কিন্তু নিকৃষ্ট নয়।
1: কিন্তু ধরুন হাস্যরসের যে উত্তরণ আপনারা ঘটিয়েছেন, মানে আপনারা এসে যেটা মানে বলতে পারেন যে ইন্টেলেকচুয়াল লেভেলটা হাই হয়ে গেছে, কিন্তু সেটা আবার ক্রমশ পড়ছে বলে আমার মনে হয়। যে ধরুন আপনারই করা একটা নাটকের কথা বলছি আমি, রিসেন্টলি ঘটক বিদায় দেখলাম, মানে খুব কতগুলো চিপ জায়গা আছে, ধরুন একটা ব্লাউজকে এরমভাবে টেনে দেখানো বা এ করা, মানে
0: বললাম তো যে তুমি তো তুমি যেরকমভাবে জিজ্ঞেস করছো, ধরো তোমায় যদি বলি এক্ষুনি যে আমরা চাঁদির কৌটো বলে একটা নাটক করতাম 50s-এ, সিলভার বক্স গলসওয়ার্দির বোধহয় নাটকটা অ্যাডাপ্টেশন, অসম্ভব রকম তার রিয়াকশান হতো যখন নিউ এম্পায়ারে করতাম, জানো, ছোটো ছোটো ছোটো ছোটো সব কমেডি টাচেস ছিল। আচ্ছা, সেই নাটকে যখন করলাম আমরা মিনার্ভাতে গিয়ে পেশাদারিভাবে, কোনো রিয়াকশান হলো না।
1: আচ্ছা,
0: এখন মুশকিল কি জানো তো, যে আমি কাকে ক্যাটার করছি তার সঙ্গে সঙ্গে নেবে গেলেও বিপদ, আবার তাকে ভুলে গেলেও বিপদ। এমন একটা বিচ্ছিরি জায়গা না, এই যে পেশাদারি মঞ্চ, পেশাদারি জায়গাটা এমন বিচ্ছিরি জায়গা। ধরো আমাদের রবিদা মানে পণ্ডিত রবিশঙ্করজি বলেছিলেন যে এমন একটা টাইম আসবে, কবেই বলেছিলেন আমাদের, যে দেখো ওই 2 ঘন্টা ধরে ক্লাসিক্যাল গান আলাপ শুনবে না লোকে, ওটাকে কমাতেই হবে। হ্যাঁ, এইরকম আর কি।
1: আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন।
0: না, তথ্য কিছুই দিইনি, যা যা মনে মনে ছিল।
1: আগামী দিনে আরও একটা বিষয় নিয়ে, মানে আপনার স্ল্যাপস্টিক কমেডি, ব্ল্যাক কমেডি এসব নিয়ে একটু কিছু বলতে হবে আপনাকে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, রবি ঘোষের সঙ্গে আলাপচারিতায় ছিলেন দিলীপ বন্দ্যোপাধ্যায়, শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী।

স্ত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

BANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।

রোমগীতিতে আজকে শুরুতেই মিল্টু ঘোষের কথায় অসীমা মুখোপাধ্যায়ের সুরে শুনব ইন্দ্রাণী সেনের কণ্ঠে গান।

এর পরের গানটি সমবেত কণ্ঠে, যার গীতিকার কৃষ্ণ চক্রবর্তী এবং সুরকার গোরাচাঁদ মুখোপাধ্যায়।

রোমগীতিতে এবারের গানটির গীতিকার অমিয় চট্টোপাধ্যায়, সুরকার প্রবীর মজুমদার, গেয়েছেন সন্ধ্যা গোস্বামী।

0: চলে যে যায় দিন দিন।
1: এবারের গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার অসীমা মুখোপাধ্যায়, গেয়েছেন হৈমন্তী শুক্লা।

রোমগীতিতে আজকের শেষ গানটির কথা সুরে অজয় দাস এবং গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

ঘড়ি কাটা বলছে সময় এখন বেলা ১২টা, মানে সময়টা এখন যুববাণী। আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি। আর আজ সারাদিন, এটাকে তুমি মনে ভেবে দেখেছো যে ধরো সারাদিন ধরে আমরা এত রকমের কাজ করছি, আর এই সব কাজ করে যখন আমরা দিনের শেষে বাড়ি ফিরে যাই, তখন কি তোমার কখনো এটা মনে হয়েছে যে কিছু যেন বাকি রয়ে গেছে রাতে ঘুমিয়ে যাওয়ার ঠিক আগে, যখন তুমি বিছানার মধ্যে শুয়ে পড়েছো আর তোমার ফোনের স্ক্রিনটা অনেকক্ষণ আগে নিভে গেছে, তবু মাথার ভিতরে দেখবে একটা যেন সিনেমা যেন চলতেই থাকে, সারা দিনের ছোট ছোট মুহূর্তগুলো একটার পর একটা করে ফিরে আসছে, কোথাও না বলা একটা কথা, কোথাও চাপা অভিমান, কোথাও হঠাৎ পাওয়া একটা হাসি, আবার কোথাও এমন একটা শূন্যতা যেটার কোনো নামই নেই, মনে হয় যেন কিছু একটা বলতে ইচ্ছে করছে কিন্তু কাকে, বন্ধুকে, পরিবারকে, নাকি নিজেকে, কিংবা হয়তো কাউকেই না, কারণ সব অনুভূতির কিন্তু ভাষা খুঁজে পাওয়া যায় না, আর সব গল্প শব্দে লেখাও যায় না, সবাইকে বলাও যায় না, আর হয়তো সেই কারণেই মানুষ যুগের পর যুগ ধরে ফিরে গেছে একটা সাদা পাতার কাছে, এমন একটা খাতা যে পাতাটা কোনো প্রশ্ন করে না, কোনো বিচার করে না, সে শুধু চুপচাপ তোমার যে অনুভূতিগুলো আছে সেগুলোকে জায়গা করে দেয়। একটা সময় এই সম্পর্কের নামই ছিল ডায়েরি। অবশ্যই এখনও সেই সম্পর্কটা ভীষণভাবে প্রযোজ্য, কিন্তু দিনের শেষে দেখবে প্রিয় ডায়েরি, সেটা লিখে শুরু হয় ছোট ছোট সুখ, মানুষের মন খারাপ, প্রথম ভালো লাগা, ব্যর্থতা কিংবা কোনো স্বপ্নের গল্প, সব কিছুর জায়গা পায় সেই প্রিয় ডায়েরিতে। আর পুরনো ডায়েরির পাতাগুলো আজও খুললে কিন্তু লেখা শুধু ফিরে আসে না, তার সঙ্গে ফিরে আসে একটা সময়, কাগজের গন্ধ, শুকিয়ে যাওয়া কালির দাগ, পাতার ভাঁজে চাপা পড়ে যাওয়া একটা শুকনো ফুল, সেই সব কিন্তু ফিরে আসে। আর এই যে ডায়েরি, যে ডায়েরিতে আমরা মনের কথা বলছি, সেই ডায়েরির আজকের দিনে কি খবর? ডায়েরি লেখা কি আমরা একেবারেই কমিয়ে দিয়েছি, বা আমরা কেউই কি লিখছি না? না, সেটা একেবারেই নয়, তবে অবশ্যই তার ধরন কিন্তু পাল্টেছে, আর সেই নিয়ে আজকে আমাদের আড্ডা চলবে। তোমার সঙ্গে আছি আমি মৌলি, আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় আড্ডা হবে ডায়েরি লেখা নিয়ে, জার্নালিং নিয়ে, তবে তার আগে তোমার জন্য থাকছে সানাইয়ের কণ্ঠে এই গানটা।

ফিরে এসেছি গানের পর, শুনছিলাম সেন্টারালা মন শানায়ের কণ্ঠে। আর আজকে আমরা কথা বলছিলাম জার্নালিং নিয়ে। দেখবে সময় বদলেছে, আর বদলেছে অনুভূতি প্রকাশের ভাষাও। আর আজ শুধু শব্দ নয়, রং, ডুডলস, কোলাজ আর ছোট ছোট স্কেচ, স্টিকার কিংবা একটা ট্রেনের টিকিটও কিন্তু হয়ে উঠতে পারে তোমার একটা দিনের গল্প। আর এই যে নতুন অভ্যেস, এই অভ্যেসটার নামই হচ্ছে ভিজুয়াল জার্নালিং। নামটা শুনে অনেকেই হয়তো ভাবছো যে এটা বুঝি শুধু শিল্পীদের জন্যই, কিন্তু সত্যিটা আবার একটু উল্টো। এই যে ভিজুয়াল জার্নালিং, এখানে এটার সঙ্গে সুন্দর ছবি আঁকার কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক একেবারেই নেই। এখানে আসল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মনের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো প্রকাশ করা। এখানে একটা নীল রঙের ছোপ হয়তো বোঝাতে পারে যে আজ মনটা খুব শান্ত লাগছে। আবার হয়তো কালো রঙের একটা গোল, সেটা বোঝাতে পারে মনের কোণে রাখা একটা শূন্যতা। আবার কয়েকটা এলোমেলো রেখাও কখনো এমন একটা অনুভূতি প্রকাশ করে যেটা হয়তো আমরা ভাষা দিয়ে বলতেই পারছি না। ধরো, সহজ করে বলছি, ধরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর তুমি শুধু চাইছো এটা লিখতে পারো। তুমি যদি চাও লিখতেই পারো যে আজ বৃষ্টি হচ্ছে। কিন্তু ভিজুয়াল জার্নালিং এটাই বলে যে পাতার একটা কোণায় একটু, ধরো তুমি জল রং ছড়িয়ে দিলে এবং সেখানে কয়েকটা বৃষ্টির ফোঁটা এঁকে দিলে, আর একটা শুকনো পাতা আটকে দিয়ে নিচে লিখে রাখলে আজকে মনটাও একটু ভিজেছিল, ব্যাস। তোমার এই যে বৃষ্টির দিনের অনুভূতিটা, সেটা কিন্তু শুধু লেখার মাধ্যমে না, তুমি তার ছবির মাধ্যমে, রঙের মাধ্যমে তোমার নিজস্ব যে ক্রিয়েটিভিটি, সেটা দিয়ে তুমি বোঝাতে পারো। আর এখানেই ছবি আর লেখা একসঙ্গে গিয়ে একটা অনুভূতির ভাষায় হচ্ছে। এমনকি এই যে ভিজুয়াল জার্নালিং, এই জার্নালিং মানে তো ডায়েরি লেখা। এই ডায়েরি লেখাটা সম্পর্কে মনোবিজ্ঞানের একটা অভ্যাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। মানে গবেষণায় এটা দেখা গেছে যে যখন আমরা অনুভূতিগুলোকে, ধরো এই যে লেখা দিয়ে, রং দিয়ে বা প্রকৃতির মাধ্যমে প্রকাশ করি, তখন দেখবে আমাদের মধ্যে সেই আবেগগুলোকে আস্তে আস্তে আমরা গুছিয়ে নিতে শুরু করি। এই যে এলোমেলো চিন্তাভাবনাগুলো থাকে, সেইগুলোকে আমরা খুব সহজে কিন্তু বোঝাতে পারি। তাই পৃথিবীর নানান প্রান্তে দেখবে আর্ট থেরাপি এবং এক্সপ্রেসিভ রাইটিং, এগুলোর পাশাপাশি আমাদের এই ভিজুয়াল জার্নালিংকেও কিন্তু আমাদের মানসিক যে সুস্থতা, সেটা সহায়ক একটি অভ্যেস হিসেবে দেখানো হয়েছে। তবে অবশ্যই এটা কোনো রকম কোনো চিকিৎসার বিকল্প একেবারেই নয়, কিন্তু নিজের সঙ্গে একটু সময় কাটানো, নিজের আবেগকে বোঝা এবং সেটাকে খুব নিরাপদভাবে একটা সেফ জায়গা

জায়গাতে প্রকাশ করা, এটা কিন্তু একটা খুব সহজ উপায় হচ্ছে ভিজুয়াল জার্নালিং। আর আমাদের আর্টলে চলতেই থাকবে, তবে তার আগে তোমাদের জন্য থাকছে দেবায়ন ব্যানার্জির কণ্ঠে এই গানটা।

হিরে এসেছে গানের পর, আর তুমি শুনছ অল্প অল্প গল্প কথা। তোমার সঙ্গে আছি আমি মৌরি। আর একটু আগে গান শুনছিলাম নিক পিয়নের কথায়, আর এই নিক পিয়ন যে মনের কথাগুলোকে বয়ে নিয়ে যায় সেই কথাগুলোই কিন্তু আমরা লিখতে পারি আমাদের সেই জার্নালে, আমাদের সেই ডায়েরিতে। সেই ডায়েরি হয়ে যেতে পারে আমার প্রিয় বন্ধু, যে বন্ধুকে আমি নির্দ্বিধায় যা খুশি তাই বলতে পারি। জানতে এই যে জার্নালিংয়ের ব্যাপারটা, এটা আমার সবচেয়ে বেশি কী ভালো লাগে,

0: মানে কোনো রকম কোনো নিয়ম নেই। একদিন ধরো একটা পুরো খাতায় তুমি শুধু লাল রং ভরে দিয়েছো, আর একদিন ধরো শুধু গোটা খাতা জুড়ে তুমি গোল গোল করে গো লিখে গেছো, মানে এখানে কোনো রকম কোনো বাধা নেই। ধরো তুমি একটা কফির বিল আটকে দিলে, এবং কিংবা হয়তো তোমার গোটা খাতায় তুমি শুধু তিনটে শব্দ লিখলে, আজ মনটা খুব শান্ত লাগছে, বা হয়তো ধরো সবই ঠিক আছে। কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ডায়েরি লিখছি বলে তুমি শুধু খাতায় পেন দিয়েই লিখবে, বা তুমি ধরো শুধু নানান ধরনের কোনো ব্যক্তিগত চিন্তাভাবনার কথা লিখবে। এখানে তুমি রং দিয়ে, ছবি দিয়ে, স্টিকার দিয়ে, কিংবা কোনো ফুলের পাপড়ি দিয়ে, কোনো পাতার কোনো একটা অংশ দিয়ে, যা খুশি তাই দিয়ে, মানে যেটাকে বলি আমরা সে আর্ট অ্যান্ড ক্রাফট বলে, সেই বিভিন্ন রকম সামগ্রী দিয়ে তুমি কিন্তু তোমার মনের কথাগুলোকে বলতে পারো। কারণ এখানে নিখুঁত করে কিছু তৈরি করার কোনো রকম কোনো চাপ নেই, আর যেটা আছে সেটা শুধু হচ্ছে তোমার যে অনুভূতিটা আছে সেটার কাছে সৎ থাকা, এবং সেগুলোকে খুব ক্রিয়েটিভভাবে নিজেকে নিজের কাছে প্রকাশ করা, যাতে সেগুলো দেখলে মনে হয় যে নাই তো আমি আমার চিন্তাগুলোকে কী সুন্দর আমি গুছিয়ে নিয়েছি, আমার কোনো চিন্তা ভাবনাকে আর আমাকে মনের মধ্যে রাখতে হচ্ছে না। এটাকে আমি আরও একটা আলাদাভাবে বলতে পারছি, যে বলতে যাওয়া জায়গাতে এত একটানা লেখা নেই, কিংবা ওই রোজ প্রত্যেক দিন এসে বসে তখনই আমাকে সারাদিনের কথা লিখতে হবে, একদম শব্দ থেকে শব্দ শুরু করে প্রত্যেকটা ঘটনা লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার যেটা ভালো লাগছে, যখন ভালো লাগছে, যেই ব্যাপারটা ভালো লাগছে আমি সেটাই লিখতে পারি, আর এই ব্যাপারটাই আমার জার্নালিংয়ের মধ্যে খুব ভালো লাগে। আর আমাদের আর্টটা তো চলতেই থাকবে। এবার তোমাকে একটা প্রশ্ন করছি, আচ্ছা তুমি শেষ কবে বলো তো তোমার এই মনের কথাগুলোকে তুমি লিখতে চেয়েছো, বা হয়তো বলতে চেয়েছো কাউকে কিন্তু সেগুলো ব্যাখ্যা করার কোনো চেষ্টা করোনি? বা ধরো এমন অনেক সময় হয় না যে আমাদের মনের মধ্যে অনেক রকম কথা চলে কিন্তু সেগুলো কোনো নাম দেওয়ার হয়তো প্রয়োজন বোধ করোনি, শুধু যেমনই ছিল ঠিক তেমনভাবেই তোমার মনের মধ্যে আছে, সে কথাগুলো কিন্তু এখনও বলা বাকি আছে? একবার একটু ভেবে দেখো তো। আর যতক্ষণ তুমি ভাবছো, ভাবতে ভাবতে আমি বরঞ্চ তোমাদেরকে শুনিয়ে দিই আমাদের এই অগস্ট মাসে যুবাণীর জন্মদিনে যে কনটেস্ট আছে, সেই কনটেস্টে তোমরা কি করে সেই কনটেস্টে অংশ হতে পারো।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয় তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
4: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
5: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
4: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
6: #YV56।
0: তাহলে কনটেস্টে পার্টিসিপেট করতে কিন্তু একেবারেই ভুলো না। আচ্ছা, এর আগে তোমাকে যে প্রশ্নটা করছিলাম, দেখবে ছোটোবেলায় আমরা সবাই হয়তো এটাই করেছি, মানে একটা খাতা পেলে, বাঁকার খাতা পেলে সেখানে আমরা সূর্য আঁকতাম গোল করে, তার মধ্যে একটা কাটা কাটা দাগ দিয়ে সূর্য তৈরি হয়ে যেত, নীল রঙের আকাশ আঁকতাম, সবুজ ঘাস আঁকতাম। কেউ কিন্তু আমরা শিখিয়ে দেয়নি, দেখবে যারা আঁকা শিখতো না তারাও কিন্তু এইভাবেই আঁকতো, তবু আমরা রঙ দেখে সুন্দরভাবে ছবি আঁকতাম জানো তো। যখন আমরা বড় হলাম তখন আস্তে আস্তে আমাদের বোঝানো হলো যে সব কিছুর কিন্তু ব্যাখ্যা থাকতে হবে আর প্রতিটি অনুভূতিরও একটা নাম থাকতে হবে। অথচ দেখো সত্যিটা হলো সব অনুভূতির কিন্তু কোনো ভাষার প্রয়োজন নেই, আর সেখানেই কিন্তু আমাদের এই ভিজুয়াল জার্নালিং এই ব্যাপারটার আসল সৌন্দর্য। এটা কোনো আর্ট ক্লাস নয়, কোনো স্কেচবুক নয়, বরং এটা এমন একটা ব্যক্তিগত জায়গা যেখানে তুমি তোমার লেখা, ছবি, রং, তার প্রতীক এবং ছোটো ছোটো যে স্মৃতি, সব কিছু মিলেমিশে তৈরি করে তোমার নিজের মনের একটা ছোট্ট ম্যাপ বা মানচিত্র। চাইলে একটা মুড পেজ বানাতে পারো তুমি, যেখানে ধরো প্রতিদিন এক একটা রং দিয়ে তুমি তোমার অনুভূতি

এগুলোকে তুমি বোঝালে। আবার ধরো তুমি তৈরি করলে একটা মেমোরি পেজ, মানে সেখানে তুমি জমি রাখতে পারো, ধরো তুমি কোথাও ঘুরতে গেলে সেখানকার কোনো ট্রেনের টিকিট বা সেখানকার কোনো জায়গার কোনো একটা ছবি বা কোনো কিছুর একটা হয়তো বিল তুমি লাগালে, বা বন্ধুর লেখা ছোটাটা নিট নোট যেটা তোমাকে দেওয়া হয়েছিল সেটা ধরো তুমি লিখলে, কিংবা ধরো রাস্তায় হাঁটতে গিয়ে কুড়ি পাওয়া কোনো গাছের পাতা, কোনো একটা শুকনো ডাল কিংবা কোনো একটা ফুল, এই সব কিছুই কিন্তু তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো, কিংবা এলোমেলোভাবে, কারণ এর তো কোনো রকম কোনো নিয়ম নেই। মানে দেখতে এগুলো খুব সুন্দর, কিন্তু দেখবে যে কয়েক বছর পর এই ছোটো ছোটো জিনিসগুলোই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান স্মৃতি। কারণ একটা ছবি বলে দিতে পারে তুমি কোথায় ছিলে, কিন্তু একটা ভিজুয়াল জার্নাল সেটা বলে দেবে সেদিন তোমার কেমন লাগছিল, তুমি কি অনুভব করছিলে। হয়তো তোমার একটা প্রশ্ন হতেই পারে যে এই যে ভিজুয়াল জার্নালিং এটা আমি শুরু কিভাবে করব। এগুলো মূলত শুরু করা খুবই সহজ, কারণ তুমি যে কোনো কিছুতে এটা শুরু করতে পারো, হতে পারে একটা যে কোনো সাধারণ খাতা, কিংবা হতে পারে ছোটো একটা ডায়েরি, কিংবা একটা ছোট্ট নোটবুক, সেটা লাগবে, একটা পেন লাগবে, আর নিজের জন্য হয়তো সারা দিনের সময় থেকে দশটা মিনিট সময় লাগবে। ধরো প্রথম দিন থেকেই ধরো তুমি খুব নিখুঁতভাবে সুন্দরভাবে যেভাবে আমরা বাকিদেরকে দেখি ছবিতে বিভিন্ন রকম জায়গায় দেখি, সেরকম চেষ্টা করলে কিন্তু একেবারেই হবে না, কারণ তোমার যে লেখা, তোমার যে জার্নালিংটা সেটা শুধুমাত্র তোমার নিজের, সেখানে কিন্তু অন্যকে নকল করতে চাইলে হবে না, তোমার মনের ভাষাটা তুমিই বলতে পারো। কিংবা ধরো তুমি একটা ছোটো সূর্য আঁকলে, একটা জানলা আঁকলে, এবং সেখানে কয়েকটা এলোমেলো রেখা বা একটা মাত্রা দিয়ে একটা শব্দ লিখে রাখলে, দেখবে এগুলি মানে যেগুলো তুমি অনুভব করছো সেটাকেই তুমি লিখবে তোমার সেই জার্নালে। হতে পারে তোমার মনটা খুব খারাপ, তো তুমি সেখানে নীল রঙের, যেরকম বলছিলাম যে নীল রঙ করে দিলে, বা হয়তো তোমার খুব ভালো লাগছে, তুমি প্রচুর ফুল আঁকলে, একটা হৃদয়ের চিহ্ন আঁকলে সুন্দর করে, সেটাকে লাল রং করলে, নীল লিখে দিলে, খুব খুশি, ভালো আছি। কারণ এই যে অভ্যেসগুলো দেখবে যখন তুমি বসবে, বসে এইগুলো তুমি তৈরি করবে, দেখবে তুমি নিজে থেকে মন থেকে অনেকটা শান্ত হয়ে যাবে, তোমার ভালো লাগবে, কারণ তুমি এমন কিছু করছো যেখানে তুমি নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজে এমন কিছু তৈরি করছো যেটা ধরো তুমি যখন হয়তো ফাঁকা আছো বা চুপচাপ বসে আছো, বা সেটা যখন তুমি উল্টে পাল্টে দেখছো, তখন তোমার ভালো লাগবে। আর এটা যে দিনের শেষে লিখতে হবে এমন কোনো কথা নেই, ধরো তুমি বাইরে গেছো, ঘুরতে গেছো, বা ধরো পাহাড় পর্বত নদী যে কোনো জায়গায় গেছো, এবং সেখানে কি তোমার খুব ভালো লাগছে, এবং তুমি অনেক রকম অনুভূতি তোমার মনের মধ্যে চলছে, তুমি চাইছো সেগুলোকে বন্দি করতে, কিন্তু অবশ্যই ফোনের ক্যামেরায় নয়, সেলফিতে নয়, আবার কোনো ছবিতেও নয়, তখন তুমি তুমি সেই তোমার জার্নালটাকে বের করে সে জার্নালেও কিন্তু এই ছোটো ছোটো অংশ দিয়ে যেভাবে বলছিলাম সেইভাবেই তৈরি করতে পারো তোমার নিজস্ব ডায়েরিটি, আর সেই ডায়েরিটা হয়ে উঠবে তোমার মনের কথার একটা সুন্দর জায়গা, যেখানে তুমি নিজের মতন করে সব কিছু বলতে পারবে। আর আজকের দিনে এই যে জার্নালিং, এটা কিন্তু কাগজেই সীমাবদ্ধ একেবারেই নেই, অনেক রকম অ্যাপ তৈরি হয়েছে যেখানে তুমি লেখা, ছবি, কোলাজ, অডিও কিংবা মুড ট্র্যাক করার সুযোগ রয়েছে, এবং প্রযুক্তির এই যে অভ্যেসগুলো সেগুলো কিন্তু আরও সহজ করে দিয়েছে আমাদের ডায়েরি লেখা যে অভ্যেসটা। মানে তুমি যেখানেই থাকো, যে কোনো জায়গাতেই থাকো, যে কোনো অবস্থাতেই থাকো, তুমি কিন্তু মুহূর্তের মধ্যেই তোমার নিজের যে অনুভূতিগুলো সেগুলোকে তুমি ধরে রাখতে পারো। কিন্তু সব সুবিধার মধ্যেও একটা ব্যাপার আমার যেমন মনেই হয় যে ওই যে নতুন একটা খাতা খুলে বসা, সেই খাতার যে গন্ধটা, সেটাকে নিয়ে পেন দিয়ে সেটার যে লেখার যে অনুভূতি, সেইটা কিন্তু হয়তো এই অ্যাপগুলোর মধ্যে আমরা সেভাবে পাবো না। কিন্তু যেরকম জায়গায় যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা যেটাকে বলে, মানে একটা অ্যাপ তোমার স্মৃতি সংরক্ষণ করতে পারে, কিন্তু দেখবে একটা কাগজ সংরক্ষণ করে রাখে তোমার সেই স্পর্শগুলোকেও, তোমার যে হাতে চাপটা দিলে, যে কালি যে দাগটা হলো, রঙের ছোপ, আর সেই যে সময়ের চিহ্নটা, সেটাকে কিন্তু একটা সাদা কাঁথা বা একটা সাদা পাতা, সেটাই কিন্তু ধরে রাখতে পারে। হয়তো তোমার এটা শুনে আজকের অনুষ্ঠান শুনে এটা মনে হতেই পারে যে তুমি আজকে রাত্রিবেলা বসবে এবং বসে সেই সুন্দর করে একটা জার্নাল বানাবার কথা ভাববে, বা হয়তো কিছুক্ষণ সোশ্যাল মিডিয়াতে তুমি স্ক্রল করলে তারপর হয়তো ভুলেও যেতে পারো, অথবা তোমার হয়তো এটাও মনে হতে পারে যে না, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, একবার চেষ্টা করে দেখতেই পারি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করে দেখো, আশা করি তোমার ভালোই লাগবে, কারণ এত সহজভাবে নিজের কথা বলা, এত সহজভাবে নিজেকে নিজের কাছে তুলে ধরার রাস্তা কিন্তু সত্যি খুব কমই আছে। আর এতক্ষণ আমরা যে আড্ডা দিচ্ছিলাম ভিজুয়াল জার্নালিং নিয়ে, দেখবে এগুলো কিন্তু কোনো শিল্পকর্ম নয়, এটা কিন্তু শুধুমাত্র একটা নিজের মনের কথাগুলোকে বলে রাখার একটা জায়গা,

কারণ সব গল্প যেমন শব্দ দিয়ে লেখা যায় না, সেরকমই কিছু গল্প থাকে যেগুলো শুধু রং বোঝে, কিছু গল্প শুধু রেখা বোঝে, আর কিছু গল্প শুধু আঁকিবুকি বোঝে, আর কিছু গল্প থেকে যায় নীরবে। আর সেই নীরবতা জায়গা পায় একটা সাদা পাতা বুক জোড়ে। আর ঘড়ি কাঁটা বলছে যে এইবার আমাকে যেতেই হবে। তাই আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা কিন্তু তুমি জানাতে পারো আজকের আমাদের চুমুবাণীর ফেসবুক পেজে গিয়ে, আজকের অল্প অল্প গল্প কথার পোস্টারে গিয়ে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। এতক্ষণ তোমাদের সঙ্গে যুববাণী অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম আমি মৌলি, আর যেতে যেতে তোমাদের জন্য থাকছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে আর বাবুল সুপ্রিয় কণ্ঠে এই গানটা, যে গানটা আমি তোমাদেরকে সবসময় বলি

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন মৌলী চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নজরুল গীতির অনুষ্ঠান, শুরুতেই ইন্দ্রাণী সেন।

তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে নজরুল গীতি, এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক তন্দ্রা।
1: আজকের নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, নাট্যানুষ্ঠান তন্দ্রা।
2: মা, বৌদি কাঁদছে।
3: কাঁদলে কি হবে? গ্রাম শুদ্ধ লোকের কথা তো আমি আর সহ্য করতে পারছি না। ও মরুক মরুক।
2: বৌদি বলো না, বৌদি কি হয়েছে তোমার?
4: বিশ্বাস করো ঠাকুরজি, আমি এসবের কিচ্ছু জানি না।
3: বৌমা সত্যি কথা বলো তো ভালো, নইলে আমি তোমাকে
4: বলছি মা, আমি কিচ্ছু জানি না।
3: জানো না? কিচ্ছু জানো না? তাহলে বিনার মা, দিনুবাবু, চাটুচে মশাই, এরা সবাই মিথ্যে কথা বলছে? তুমি ধোবা তুলসী পাতা? সেদিন বিনয় মল্লিক ওদের শান বাঁধানো ঘাটের চাতালে তোমার হাত ধরে কি করছিল?
4: আমি এসব কিছু বুঝতে পারছি না। আর ওদের ওখানে আমি যাবই বা কেন?
2: তোমার আর কি বৌদি, আমাদের তো গায়ে মুখ দেখানো যাচ্ছে না। বলো না বৌদি, বলো না সত্যি কি হয়েছে?
3: এসব কেলেঙ্কারির কথা ও কি আর বলবে ভেবেছিস?
4: আপনার পাছে আমি দিব্যি করে বলছি মা, আমি এসবের কিচ্ছু জানি না।
3: তুমি তো বলবি, ভালো বংশের মেয়ে যদি হতে তাহলে কি আর এইভাবে লোকের কথা শুনতে হতো আমাকে? এমন ভাগ্য আমি করেছিলাম।
4: ভাই আপনার, আমাকে যা খুশি বলুন, কিন্তু এই নিয়ে আমার মা বাবাকে টানবেন না, আমি সহ্য করতে পারবো না।
3: কি কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। ফের মুখের উপর তক্ষ কলঙ্কিনী কোথাকার, আজই তোমায় আমি ঝেঁটিয়ে
2: দিই। পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো ছাড়ো বলছি, দাদা শুনলে কি ভাববে বলো তো?
3: গীতা সরে যা, সরে যা এখান থেকে, একটা কথা বলবি না।
2: না মা না, বৌদির গায়ে একদম হাত দেবে না তুমি। যাও যাও এখান থেকে।
3: আচ্ছা ঠিক আছে, নসিভাগে কলকাতা থেকে আসুক, তারপর তোমার ব্যবস্থা করব।
2: কেঁদো না বৌদি কেঁদো না, এসো তো আমার ঘরে এসো। আরে গাল দুটো একেবারে লাল হয়ে গেছে।
4: ডাক্তার

0: আরে ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা, ঘরের বউ হ্যাঁ রাত দুপুরে ঘর থেকে বেরিয়ে পর পুরুষের সঙ্গে পুকুর ঘাটে ফষ্টি নষ্টি।
1: ফষ্টি নষ্টি কি গো দিনুদা, বলো আটটা আটটি? বিনয় মল্লিকের পুকুর ঘাটে বিনয় মল্লিকের কোলে মাথা রেখে।
2: আপনি দেখেছেন শর্মামশাই?
1: আমি আমি আমি ঠিক দেখিনি, তবে

0: দিনুদা দেখেছে।
1: কি দিনুদা দেখেছেন?
0: না না না, ঠিক দেখিনি, তবে শুনেছি।
1: ও শুনেছেন?
2: উড়িয়ে দিলেন জর্জি মশাই।
0: বাহ বাহ বাহ,
2: শোনা কথা বুঝি বিশ্বাসযোগ্য নয়? সব ব্যাপারটা কি চোখের উপরে ঘটে? হ্যাঁ, চোখে না দেখলে বুঝি ঘটনাটাকে সত্যি বলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ গো দিনুদা।
0: হ্যাঁ, শোনা মানে ঘোড়ার মুখের খবর। আই উইন টেস।
1: আই উইন টেস? না দিনুদা, কথাটা হচ্ছে আই উইটনেস।
0: ওই হলো, ওই হলো আর কি।
1: আমি বলছি, তাই বলে সত্যি মিথ্যে যাচাই না করে গায়ের একটা বইয়ের নামে কেচ্ছা রটাবেন, এটা কি ঠিক?
0: রটাবার তুমি আমি কে চাটছে? বাতাস বলে যাচ্ছে, বাতাস। গায়ে বাস করতে গেলে গায়ের ভালো মন্দ, কেচ্ছা কেলেঙ্কারি, এগুলো তো প্রবীণরাই ডাকে। ছেলে ছোকরারা এইসব দেখেই শিখবে।
2: আচ্ছা চাটুজি, তোমার এত গরজ কেন বলো দেখি? হ্যাঁ,
0: বিনার মা নিজের মুখে সব বৃত্তান্ত আমাকে বলে গেছে।
1: বিনার মা কি দেখেছে, কি শুনেছে, আর তাই শুনে আপনারা একবারে নাচতে শুরু করলেন?
0: আচ্ছা বেশ বেশ, তাই যদি হবে, তবে পুকুর ঘাটে বিনার মাকে দেখে বিনয় মল্লিক চমকে উঠল কেন? আমতা আমতা করে বিনয় মল্লিক বললে, বিনার মা, নসিবের বউকে একটু ধরতে পারিস? মনে হচ্ছে জ্ঞান নেই, ঘাটের একেবারে নিচের ধাপে অজ্ঞান হয়ে পড়েছে, ধত্ত।
2: ভাজা মাছ উল্টে খেতে জানে না। হ্যাঁ, তারপর তারপর কি হলো?
0: তারপর বিনার মা গিয়ে নসিবের বউকে ধরে। বিনয় মল্লিক ফের বললে, মনে হয় আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তবে ঘোর কাটেনি। শোন বিনার মা, তুই নসিবের বউকে ধরে সাবধানে আস্তে আস্তে বাড়ি দিয়ে আয়।
1: না না, আমি বলছিলাম কি, তবু বিনয় মল্লিকের কাছে ব্যাপারটা গিয়ে একটু জানলে ভালো হতো না?
0: কাকে ধরবে? বিনয় মল্লিক তো কলকাতায় চলে গেছে। তুমি এই ব্যাপারটা নিয়ে আর তেঁতো করো না তো চাটুজ্জা।
1: না না, আমি বলছি ব্যাপারটা কতটা সত্যি তা তো আমাদের জানা দরকার। নাকি
2: সবটাই সত্যি? সবটাই সত্যি, তা জানবারও দরকার নেই আর শোনারও কিছু দরকার নেই। দরকার হলো এখন এটা বিহিত করা। কি গো দিনুদা?
0: হ্যাঁ হ্যাঁ।
1: তার আগে সর্বম্বসাই, দিনুদা একটা কথা আমি বলি, ব্যাপারটা একবার নসিবকে জানানো দরকার আছে।
0: ব্যস্ত ব্যস্ত, তুমি না হয় নসিবকে চিঠি দিয়ে ব্যাপারটা জানিয়ে দাও না চাটুজ্জে।
1: খারাপ বলেনি সর্বম্বসাই। কি দিনুদা?
0: হ্যাঁ
1: হ্যাঁ। কি সর্বম্বসাই?

0: কেশব?
1: হ্যাঁ,
0: এসো, ভেতরে এসো।
1: কি ব্যাপার নসিব, একেবারে জরুরি তলব?
0: আরে বসো না, বলছি কেশব, তুমি তো জানো যে আমাদের গ্রামে একটা ক্লিনিক খোলা হয়েছে, তো সেখানে একটা মানসিক রোগের বিভাগ খোলবার খুব ইচ্ছে আমার। তা তুমি তো একজন প্রখ্যাত সাইকোপ্যাথ, একেবারে এই ব্যাপারে বিশেষজ্ঞ, আমাদের খুব ইচ্ছে তুমি যদি এর দায়িত্বটা নাও তাহলে খুব ভালো হয়। মানে এ ব্যাপারে তুমি যতটা সহযোগিতা করতে পারবে এই আর কি।
1: হ্যাঁ, কথাটা মানে প্রস্তাবটা খুবই ভালো, আর আমি গ্রাম ভালোবাসি।
0: হ্যাঁ, সে তো জানি।
1: ঠিক আছে, যাবো।
0: আরে না না, যাবো না, আজকেই যেতে হবে আমার সঙ্গে।
1: আজই?
0: হ্যাঁ, আমি ওদের বলে রেখেছি।
1: আচ্ছা বেশ, তো তোমাদের গ্রামেই কদিন কাটিয়ে আসবো।
0: চলো।
1: কাজের চাপে একেবারে হাঁপিয়ে উঠেছি বুঝলে, বাইরে যাবো ভাবছিলাম, তা চলো তোমার ওখানেই যাবো।

0: ওইগো কোথায় গেলে?
1: যাই।
0: এই দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি।
1: ও মা, ডাক্তার ঠাকুরপা, কি ভাগ্যি, এতদিন আপনার মনে পড়লো। আমি তো ভেবেছিলাম বৌদিকে ভুলেই গেছি।
2: ভুলবো কেন বৌদি, জানি তো ডাক্তার মানুষ মানে সময় করে ওঠার। তা তো নসিব একটা জোর করেই ধরে নিয়ে।
1: জোর করে না নিয়ে এলে তো আসতেনই না, তাই না? আজ আমার সত্যি কি আনন্দ হচ্ছে না।

0: তুমি বরং কেশবকে আমাদের ঘরে নিয়ে যাও, আমি মায়ের সঙ্গে দেখাটা করে আসি।
1: আচ্ছা আসুন ঠাকুরপো, আস। এই হলো আমাদের ঘর, অনেকদিন তো আসেননি, বিয়ের সময় যা দেখেছেন তার থেকে কতটা পাল্টে গেছে বলুন তো।
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদের ঘরটা কিন্তু ভারী সুন্দর না? এটা তো দক্ষিণ।
1: হ্যাঁ
2: হ্যাঁ, দেখেই বুঝেছি দক্ষিণ খোলা, দূরেই ফাঁকা মাঠটা রয়েছে, মনে হচ্ছে যেন আকাশটা একেবারে ছুঁয়ে আছে না? সত্যি প্রকৃতির কি অপরূপ রূপ, মনটাকে একবারে ভরিয়ে দিচ্ছে।
1: বেশ তো, ডাক্তার মানুষ, প্রকৃতিকে নিয়ে আপনি কাব্য করুন।
2: আরে না,
1: আমি ততক্ষণ চা নিয়ে আসি,
2: একটু বসুন।

0: তুমি কি গো, কতদিন পরে এলে বলো তো? একটা চিঠি নেই, খবর নেই, আমার জন্য তোমার মন কেমন করে না? না,
1: এবারেই তো যা একটু দেরি হয়েছে, না হলে আমি তো প্রতি সপ্তাহেই তোমার কাছে আসি। কি করব বলো, গ্রামের ক্লিনিকের ব্যাপারে কয়েকটা ঝামেলা এমন আটকে গিয়েছিল।
0: থাক থাক থাক, তোমাকে রাতও কই ফের দিতে হবে না, এসেছ এতেই আমি খুশি। জানো আমার ভীষণ ভয় করছিল।
1: কেন গো?
0: তুমি যদি না আসো কলকাতায় কোথাও।
1: পাগল কোথাকার, তাই কখনো হয়? তোমাকে এত ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি, এটা তুমি ভাবলে কি করে?
0: তোমাকে না দেখে আমিও থাকতে পারি না। আমাকে তোমার কাছে নিয়ে যাবে, কলকাতায় আমরা দুজনে থাকব, তাহলে তোমার জন্য আর আমার এত কষ্ট পেতে হবে না।
1: তোর সে কি করে হয়, গ্রামের ঘর বাড়ি ছেড়ে শহরে? না না না, তাছাড়া মা গীতা এরা সব রয়েছে, এদের ফেলে যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর তোমাকে মন খারাপ করতে হবে না। এবারে দেখো, প্রত্যেক শনিবারে আমি ঠিক তোমার কাছে আসবো, কেমন? দেখি দেখি দেখি দেখি দেখি, তোমার গালে এসব কিসের দাগ?
0: ও কিছু না, ওই গাছের মাথায় কঞ্চি দিতে গিয়ে না একটু ছড়ে গেছে। ও কিছু না, তবু ভালো, এতক্ষণে আমার মুখের দিকে তোমার একটু নজর পড়েছে।
1: এই মুখটার কি অবস্থা হয়েছে গো? দেখি দেখি দেখি দেখি, কাছে এসো কাছে এসো কাছে এসো, দেখি দেখি ভালো করে দেখি।
2: একবার এদিকে এসো তো, ওদের জল খাবার নিয়ে যাও।
0: মা ডাকছে, আমি এক্ষুনি আসছি।
1: যাই মা। আমিও যাই, ততক্ষণ কেশবের সঙ্গে একটু গল্প টল্প করি।

0: দাদা, তোমার একটা চিঠি, দিনু কাকা এটা তোমাকে দিলেন।
1: ও দে, দিনু কাকা কোথায়?
0: চিঠিটা দিয়েই চলে গেলেন, বললেন পরে কথা বলবেন।
1: আচ্ছা ঠিক আছে, তুই যা। কিসের চিঠি দেখি তো? নাসিব তোমার বউকে নিয়ে গ্রামে যে দুর্নাম রটেছে তার একটা বিহিত করা দরকার। সেদিন বিনয় মল্লিক আর তোমার বউকে ওদের পুকুর ঘাটে, এর বেশি আর কিছু তোমাকে চিঠিতে লেখা যাবে না, পরে কথা বলবো। এতে দিনু কাকা, এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। সবিতা এসব, না না না, আমি কিছু ভাবতে পারছি না। মা, মা,
2: যাই
1: মা, শোনো।
2: কিরে, কি বলছিস?
1: মা, মা, দিনু কাকা বিনয় মল্লিককে নিয়ে ওই সবিতার নামে এই সমস্ত কি লিখেছে তুমি কিছু জানো মা?
2: আমিও তো এসব শুনেছি বাবা, সারা গায়ে এই নিয়ে ঢিঢি পড়ে গেছে, মুখ দেখানো ভার।
1: কিন্তু মা, সবিতা তো সেরকম মেয়ে নয়।
2: আমি আর কি বলবো বল, আমার কপালে এসব ছিল, জমজি কেন আমাকে এখনো নিচ্ছে না? ঠাকুর, এসব দেখার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর?
1: সবিতা, সবিতা,
0: যাই,
1: শোনো, শোনো।
0: কি গো
1: সবিতা? সবিতা শোনো, আমি তোমাকে আমার নিজের

0: যে বিশ্বাস করি, ভালোবাসি, আমার এই বিশ্বাস কোনোদিন ক্ষুণ্ণ হবে না। কিন্তু বিনয় মল্লিককে নিয়ে তোমার নামে যে সমস্ত কথা রুটেছে আমি বিশ্বাস করি না, হতে পারে না, এসব মিথ্যে। সবিতা, কিন্তু তুমি নিজের মুখে বলো, লক্ষ্মীটি বলো, এসবে তুমি কিছু জানো না? তুমি তুমি কি সত্যি?
1: আমি আমি তো কিছু বুঝতে পারছি না, ওরা কেনই বা এসব কথা বলছে? আর তোমার পাছুই আমি বলছি, আমি কিছু জানি না গো, তুমি বিশ্বাস করো আমাকে, আমি এসব বলতে নেই, আমি কিছু জানি না, তুমি আমাকে বিশ্বাস করো।

0: লোকে বললো আর তুমি তা মেনে নেবে? না না নসিব, এটা হয় না, লেট দেম সে।
1: মহা মুশকিলে পড়েছি কেশব, সবিতা তো কিছুই বলছে না, জিজ্ঞেস করলে বলে আমি কিছুই জানি না। আমি কিছু বুঝতে পারছি না কেশব, ওরা কেন সবিতার নামে এই সমস্ত দুর্নাম রটাচ্ছে আমি কিছু বুঝতে পারছি।
0: দেখো নসিব, সবিতা যদি সত্যিই কোনো অন্যায় করেই থাকে, সে অন্যায় ও চেপে রাখতে পারবে না। আরে অন্যায় কেউ কখনো চেপে রাখতে পারে না, আর সে যদি কোনো পাপ না করেই থাকে তো সে সে একই কথা বলবে, আমি কিছু জানি না। আচ্ছা তুমি আমার মাকে ডাকো তো।
1: মা মা, একবার এখানে এসো। কেশব কেশব, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, থামো না, মাকে আসতে দাও। মা
2: কি বলছিস বাবা নসিব, বল।
0: কাঁদবেন না মা। আচ্ছা বলুন তো, সবিতা সম্পর্কে আপনি ঠিক কি শুনেছেন?
2: কি আর বলবো বলো বাবা, সেদিন খুব ঝড় জলের রাতে বৌমা বাড়ি থেকে বেরিয়ে ওই বিনয় মল্লিকদের পুকুর পাড়ে গেছিল। বিনয় সেখানে, না বাবা না, আমি ওসব বলতে পারবো না। তারপর ওই ভোর রাতে বিনয় বিনার মাকে দিয়ে বৌমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
0: আচ্ছা আপনারা যখন রাত্রিরে শুতে যান তখন তো সদর দরজা বন্ধ করে দেন?
2: হ্যাঁ।
0: তাহলে সবিতাই দরজা খুলে বাইরে গিয়েছিল।
2: তাছাড়া কে খুলবে বলো তো বাবা।
0: আচ্ছা বিনয় মল্লিককে কিছু জিজ্ঞেস করেছিলেন?
2: না, আর সে তো এখানে থাকে না, মাঝে মাঝে আসে।
1: কেশব কেশব, তাহলে সবাই কি ভুল বলছে?
0: দেখো আসল কারণটা জানতে না পারলে একটার পর একটা ভুল হতেই থাকে। আচ্ছা নসিব, সবিতাকে ঘুমের ঘরে বাইরে যেতে কোনোদিন দেখেছো?
1: আসলে বিয়ের পরের দিন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলেছিলেন।
0: কি বলেছিলেন?
1: বলেছিলেন যে ওই ছেলেবেলায় নাকি সবিতা ঘুমের ঘরে কখনো সখনো উঠে যেত, এমনকি দরজা খুলে বাড়ির বাইরে সদর দরজার পাশে একটা হাসনুহানার গাছ ছিল, তার তলায় ফুল কুড়োতেও দেখেছিলেন।
0: আচ্ছা,
1: উনি খুব নজরে রাখতেন, বড় হলে আর দেখেননি। তো উনি আমাকে বলেছিলেন, তুমি একটু নজরে রেখো বাবা, অনেকে বলে ওটা আবার হতেও পারে নাও পারে।
0: আচ্ছা এই বাড়িতে আসার পর তুমি ওরকম কিছু দেখেছো?
1: মানে দেখেছি, ঠিক বাড়ির বাইরে চলে যেতে তো দেখিনি, তবে দু একবার ঘুমন্ত অবস্থায় আমাদের ছাদের উত্তর দিকের পাঁচিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে দেখেছি।
0: আচ্ছা
1: তখন এটা লক্ষ্য করেছি, কাছে গেলে ওর কোনো হুঁশ থাকতো না, যখন ঘরে নিয়ে আসতাম তখন কিরম স্বাভাবিক মনে হতো না। বিছানা শুয়ে দিতাম তখন ওর ওই একই ভাব, বেশ খানিক্ষণ ওই ভাবটা থাকতো, ডাকলে স্বাভাবিকভাবে সাড়া পেতাম না। তবে সে অনেকদিনের কথা, অনেকদিন দেখিনি সেরকম।
0: আমার মনে হচ্ছে এটা সাইকোপ্যাথির কেস হতে পারে। জিনিসটাকে তুমি খুব হালকা মনে করো না, হ্যাঁ আমার মনে হয় তুমি মাসখানেকে ছুটি নিয়ে নাও। হ্যাঁ ব্যাপারটার পরীক্ষা নিরীক্ষার দরকার।
1: ছুটি?
0: হ্যাঁ হ্যাঁ, সবিতার জন্য তোমার ছুটি নেওয়া দরকার, নেগলেক্ট করো না। আচ্ছা একজোড়া মল জোগাড় করতে পারো।
1: মল?
2: মল? মল তো গীতার একজোড়া ছিল, জানি না এখন সে কোথায় আছে বাবা।
0: আপনি গীতাকে বলে মলটা জোগাড় করে সবিতাকে পড়িয়ে দিন।
2: সবিতা মল পড়বে?
0: হ্যাঁ।
2: ঘরের বউ মল পড়বে কি গো বাবা?
0: আপনি পড়ান না, উদ্দেশ্য একটা আছে নিশ্চয়ই, পরে সব জানতে পারবেন।
2: বলছো যখন, দেখি কোথায় আছে একটু খুঁজে দেখি গে যাই তাহলে।
1: মল পড়বে সবিতা?
0: হুম।
1: কেন কেশব প্লিজ বলো, মল পড়বে কেন?
0: সমনাম্বুলিজম, বুঝো
1: না?
0: ঘুমন্ত অবস্থায় মানুষ ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ,

0: অজ্ঞানের মতন ঘুমের মধ্যে চলতে থাকে, যাকে বলা হয় ওয়াক ইন স্লিপ। একটা তন্দ্রার ঘোর থাকে, মানে নিজে কিছু বুঝতে পারে না কোথায় যাচ্ছে কেন যাচ্ছে, এতে স্নায়ুর ওপরও প্রতিক্রিয়া হয়।
1: তো এখানে মলের দরকার কি?
0: সাক্ষী, সবিতা যখন ওই রকম তন্দ্রার মধ্যে ঘর থেকে ভবিষ্যতে বেরিয়ে যাবে, আমরা ওই মলের শব্দ অনুসরণ করে সবিতার পুরো কর্মধারাটা দেখতে পাব।
1: সে কবে আবার এইরকম হবে তা ঠিক নেই, এখন থেকে মল পরে বসে থাকবে?
0: তা আজই যে হতে পারে না তুমি বলতে পারো, এক্ষুনি যে হবে না তুমি তা জানো, এ তো আর দিনক্ষণ বেছে বা ইচ্ছে মতো আসে না। তবে আমার খুবই সন্দেহ হচ্ছে যে আজকালের মধ্যেই একটা কিছু ঘটবে।
1: কি জানি কেশব, কেমন যেন অলৌকিক মতো লাগছে ব্যাপারটা, মল পরে এরকম ভাবে।
0: আরে বাবা, মল পরাতে তোমার আপত্তিটা কিসের? হ্যাঁ, আজকাল তো অনেক বউরা মেয়েরা পরে। কেন, মলের মিঠে ঝুমঝুম আওয়াজ করে তোমার বউ ঘুরে বেড়াবে, কি খারাপ লাগবে?
1: কি যে বলো।

0: না ঠাকুর জি না, মল পরব কি করে, ঘরের বউ থাকছে।
1: তাতে কি হয়েছে, অনেকেই তো পরে, আর তোমার শাশুড়ি তোমাকে পড়তে বলেছে।
0: মা বলেছেন?
1: হ্যাঁ, সামনে কি সব তিথি ফিতি আছে জানি নে বাপু। আহ পড়ই না, অত কথা বলো না তো বৌদি, না না পড়ো
0: না, তোমার দাদা দেখবে।
1: আরে সে ভার আমার, আমি কেন, মাই দাদাকে বলবে, নাও লক্ষ্মীটি পড়ে নাও। আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি, দাও দাও না পাটা দাও।

0: কেশব, কেশব, শুনতে পাচ্ছ?
1: মলের শব্দ?
0: হ্যাঁ, আমি জেগেইছিলাম।
1: শোনো নসিব, তুমি চট করে যাও তো, দিনু কাকাকে ডেকে আন।
0: আচ্ছা,
1: আমি মাসিমার গীতাকে ডেকে আনছি।
2: ডাকতে হবে না বাবা, আমরাও এসে গেছি, মলের শব্দ আমরাও শুনেছি বাবা।
3: কিন্তু বৌদি যে বেরিয়ে গেল মা।
1: তুমি ছুটে যাও নসিব, যাও যাও যাও, দেরি করো না। আসুন মা, গীতা এসো।
2: ও বাবা কেশব, বৌমার আমার কি হলো বলো তো, এই অন্ধকার রাতে পাগলের মতন কোথায় চলেছে?
3: ওমা দেখো দেখো, বৌদি তো কাঁটা ঝোপটার গা দিয়ে চলেছে, কাঁটা ফুটে গা হাত পা ছুড়ে। কেশবদা, বৌদিকে ধরবো গিয়ে?
0: না, কেশব
1: এসে গেছে না সে, ওরা এসেছেন সব।
0: হ্যাঁ, ওই দিনু কাকাকে নিয়ে এসেছি।
4: বড্ড অন্ধকার, চারিদিকে জঙ্গল, টর্চটা জ্বালবো ডাক্তারবাবু?
1: ও এখন সম্পূর্ণ ঘুরেই রয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে চলেছে। আচ্ছা ঠিক আছে, জাল আলোটা জাল।
0: সুবিধা যে বিনয় মল্লিকের পুকুরের দিকে চলেছে কেশব।
2: ও কেশব, বৌমা যে পুকুর ঘাটে ধাপ বেয়ে নিচে নামছে বাবা।
3: একেবারে শেষ ধাপে নেমে বৌদি বসে পড়ল মা। ওমা দেখো দেখো, বৌদি মনে হয় পুজো করছে।
2: হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে, ধাপের উপর বসে বিড়বিড় করে কেশব বলছে মনে হয়।
1: শুধু দেখে যান মা, কথা বলবেন না। কি দিনু কাকা?
4: তাই তো, ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে, বৌমার ভর হয় নাকি?
2: ও নসিব, নসিব, নসিব, বৌমা জলে পড়ে গেল রে, ওরে তোল তোল, যা ছুটে
1: যা। শিগগি যা, শিগগি যা, সবিতাকে তুলে এনে বাড়ি নিয়ে চলো। দিনু কাকা, আপনি আপনার ওই সঙ্গীদের নিয়ে নসিবদের বাড়িতে আসুন, কিছু বলার আর দেখারও আছে। হ্যাঁ, অন্তত ভুলটা তো আপনাদের ভাঙুক।
0: গীতা, গীতা, একটু আয় তো।
3: হ্যাঁ যাচ্ছি।
0: ধর,
2: আস্তে আস্তে ধর, আস্তে আস্তে ধর, চল বাবা, চল চল
0: চল চল
3: চল। আহ মা চুপ করো তো, চলো বাড়ি চলো সব।
0: আমি ধরছি।

0: কগো ডাক্তারবাবু, আমরা এসে গেছি, আমি শর্মা চাটুজ্জে।
1: আসুন আসুন আসুন, বসুন বসুন। আপনারা
0: অনুশীব,

0: কুমার জ্ঞান ফিরেছে?
1: হ্যাঁ, তবে পুরো ঘোর কাটেনি।
0: কি কাণ্ড রে বাবা!
2: হ্যাঁ, কাণ্ড বলে কাণ্ড, এমন কাণ্ড অনেকেই আপনারা দেখেননি দিনু কাকা, আর এই কাণ্ড আজও কচ্ছিত কখনো ঘটেও।
0: হ্যাঁ, মানে ঘুমন্ত অবস্থায় মানুষ ঘর থেকে বেরিয়ে যায়, একে তো নিশিতে পাওয়া বলে।
2: না, এটা ঠিক তা নয়, যাকে নিজের চোখেই তো সব দেখলেন। দেখুন, না দেখে না বুঝে মিছিমিছি একটা মেয়ের স্বভাব চরিত্র নিয়ে।
0: আর আর বলবেন না ডাক্তারবাবু, লজ্জায় মরে যেতে ইচ্ছে কর।
2: আচ্ছা, কাল রাতে তুমি কোথায় যাচ্ছিলে?
3: আমি?
2: হ্যাঁ, বাড়ি থেকে রাত্রিরে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে।
3: কি বলছেন ঠাকুরপো, আমি তো কাল রাত্রিতে আমার ঘরে ঘুমাচ্ছিলুম।
4: সে কি বৌমা, তুমি অন্ধকার রাতে বিনয় মল্লিকদের পুকুর ঘাটে বসে পুজো করছিলে না?
3: আমি?
5: হ্যাঁ, তুমি জলে পড়ে গিয়েছিলে, দাদা তোমাকে জল থেকে তুলে আনলো।
3: আমি রাত দুপুর আবার পুকুর ঘাটে যেতে যাব কেন?
1: তোর কি কিছুই মনে পড়ছে না সবিতা?
3: না, আমার তো কিছু হয়নি যে মনে পড়বে। তোমরা এসব কি বলছো?
4: মাগো, না বুঝে তোমাকে কত গালমন্দ করেছি, মেরেছি। এসো মা আমার কাছে এসো, তোমাকে বুকে করে একটু আমি শান্তি পাই। পাড়ার লোকে পাঁচ কথা বলে আমার মাথাটা কেমন খারাপ করে দিয়েছিল মা, আমি বুঝতে পারিনি।

0: ছবি তো শোনো।
1: কেন গো?
0: আমাকে তুমি ক্ষমা করো সবিতা। শোনো, তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু লোকের মিথ্যে অপবাদে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে যে ব্যথা তোমাকে দিয়েছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো।
1: না না না, এসব কথা বলতে নেই গো। তুমি স্বামী, গুরুজন, তোমাকে ক্ষমা করবো কি? বরং তুমি আমাকে ক্ষমা করো। আমার মুখের দিকে একবার তাকাও তো, দেখো তো এর মধ্যে পাপের কোনো চিহ্ন আছে কি না।
0: না না সবিতা, তুমি নিষ্পাপ, তুমি পবিত্র, আমি তোমাকে বিশ্বাস করি সবিতা, আমি তোমাকে ভালোবাসি।
1: আমাদের এই ভালোবাসা যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে।

0: পন্ডরা নাটকটি শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মা সন্তু বসু, নাসিব সৌমিত্র বসু, কেশব তারাপদ মুখোপাধ্যায়, দিনু কাকা দেবকুমার চক্রবর্তী, চাটুজ্যে জীবনকুমার ঘোষ, গীতা শর্মিষ্ঠা মিত্র, সবিতা মিতা চট্টোপাধ্যায় এবং মায়াদেবীর ভূমিকায় মেনকা দাস। রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক তন্দ্রা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা

0: ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: একটু পরেই শুনবেন সংবাদ।

0: একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35 ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। আজ মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণার পর শ্রী মালহোত্রা জানান, আরবিআই রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী মালহোত্রা বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করায় কেন্দ্রীয় ব্যাংক 2026-27 সালের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 6.7% নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য পদগুলি ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। 2027 অর্থবছরের জন্য সিপিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.1% থেকে কমিয়ে 5% নির্ধারণ করেছে আরবিআই।
1: Real GDP growth for this year is now projected at 6.7%. This is 10 basis points higher than our previous projections. Q1 at 7%, Q2 at 6.4%, Q3 at 6.5% and Q4 at 6.8%.
0: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিবৃতি দাবি করেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনা জন্য সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব অধিবেশন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেক সদস্য জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সুযোগ পায়। বিরোধী সদস্যদের আচরণে বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, গণতন্ত্রের সংসদ কক্ষের ভিতরে প্ল্যাকার্ড প্রদর্শন বা স্লোগান দেওয়া সমীচীন নয়। ওম বিড়লা বলেন, সংসদ হল আলোচনা, প্রশ্ন উত্থাপন এবং অর্থবহ মত বিনিময়ের স্থান।
2: संसद चर्चा संवाद के लिए, आपके विचारों की अभिव्यक्ति के लिए प्रश्नकाल में महत्वपूर्ण प्रश्न पूछो, कई विभागों के महत्वपूर्ण प्रश्न है और आप नियोजित तरीके से पोस्टरबाजी करके प्रदर्शन कर सदन की गरिमा को घटाना चाहते हैं। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভার অধিবেশন ওই একই ইস্যুতে দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়েছে। দুপুর 12টায় প্রথমবার মুলতবির পর উচ্চকক্ষ পুনরায় মিলিত হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি জানান যে দেশের বিভিন্ন প্রান্তে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যে এ ধরনের 300টি প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। মন্ত্রী বলেন যে দেশে প্রায় 22 লক্ষ চালকের রয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্রমবর্ধমান সংখ্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় 1,80,000 মানুষের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। সকাল 11টায় অধিবেশন শুরু হলে বিরোধীদের শোরগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। জম্মু কাশ্মীরে বিজেপির সাংসদ সতপাল শর্মা 370 ধারা বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে ঠিক 7 বছর আগে এই দিনেই সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, আজকের দিনটি কেবল জম্মু কাশ্মীরের ইতিহাসে নয়, সমগ্র দেশের ইতিহাসেও এটি একটি ঐতিহাসিক দিন। শ্রী শর্মা বলেন, এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি উল্লেখ করেন যে কয়েক দশক ধরে 370 ধারা জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35 ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতন ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে আজকের দিনটি আরও বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ, কারণ দেশজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় ঐক্যের প্রতি ডক্টর মুখোপাধ্যায়ের আজীবন

0: নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। 2019 সালের 5ই আগস্ট ডক্টর মুখোপাধ্যায় সেই স্বপ্নই ঐতিহাসিক রূপ লাভ করেছিল বলেও প্রধানমন্ত্রী জানান। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। মুখপাত্র গৌরব ভাটিয়া নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন যে 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তা সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
1: It's an historic day today because 7 years ago on 5th of August 2019, honoring the spirit of the Constitution of India, Article 370 was abrogated. Shri Amit Shah ji, the Home Minister, displaying the will of Sardar Patel ji, ensured that the same is done. The leader of opposition, the immature, irresponsible part-time leader, is not letting the parliament function.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়াও চলছে। তিনি এও বলেন, আদালতের ক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্য তাকে SSKM হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছেন না। SSKM এর মেডিকেল বোর্ডের রিপোর্ট না পাওয়ায় আদালত কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, সেই কারণেই আবেদন বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, অভিষেককে আগামীকাল বেলা দুটোর সময় SSKM এর চক্ষু বিভাগ প্রধানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের কাছে হাজিরা দিতে বলা হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে নাকি এখানেই চিকিৎসা সম্ভব, মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে তা স্থির করা সম্ভব হতো, কিন্তু সাংসদের আইনজীবীর বক্তব্য আগে থেকেই তাঁর বিদেশে চিকিৎসা হচ্ছে বলে তিনি সেখানেই চিকিৎসা করাতে চান। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে সূচনা করে বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্যসাজ, কুটিরশিল্প সহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে। তিনি বলেন, মহিলার নেতৃত্ব দিলে দেশ এবং সরকার আরও সফল হয়। CRPF ও ঝাড়খণ্ড পুলিশ এক যৌথ অভিযানে সেরাইকেল্লার খারসান জেলা থেকে 3 জন নিষিদ্ধ মাওবাদী কট্টর জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ইন্সপেক্টর জেনারেল নরেন্দ্র কুমার সিং এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেছেন যে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে মদন মাহাতো, এর মাথার দাম 15 লক্ষ টাকা, এবং রবি সর্দার, তারও মাথার দাম 5 লক্ষ টাকা ছিল। অন্য নারী জঙ্গি মাওবাদী মিনার মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 7 বছর আগে 370 ও 335 ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আমরা কথা বলবো লোকগান নিয়ে। কি অবাক হচ্ছেন, আসলে বাংলা ব্যান্ডের গানের সঙ্গে তো লোকগান ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। লোকগীতির একটা আলাদা মাধুর্য আছে। জেন জেড থেকে মধ্যবয়স্ক বা বার্ধক্যে পৌঁছয় লোকগীতি শুনতে ভালোবাসেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম।

ষাটের দশকে কবি অরুণ চক্রবর্তীর লেখা গানটির কথা মনে পড়ে? লাল পাহাড়ের দেশে যা, কবিতা থেকে এই গানের সুর দেন সুভাষ চক্রবর্তী। বহু শিল্পী গান গেয়েছেন, বাংলা ব্যান্ড ভূমিও একসময় ঝড় তুলেছিল এই লোকগানে। শুনবো

নাগরিক মননের সঙ্গে লোকায়ত সংস্কৃতির সেতুবন্ধনে পড়শির গান, পড়শির কথা পায় সর্বজনীনতা। আর সেই পথ ধরেই কালিকাপ্রসাদের হাত ধরে দোহার তাদের লোকগান নিয়ে হাজির হয়েছিল 1999 সালের এক সন্ধ্যায় দর্শকদের সামনে। আর তারপর তো সবারই জানা, শুনি দোহারের গান।

এরকমই লোকগীতিকে আশ্রয় করে গড়ে উঠেছে নারী প্রধান বাংলা ম্যান, ঠিকই ধরেছেন, বলছি মাদুলের কথা। বাংলার সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যকে আঁকড়ে ধরে সকলের সঙ্গে পথ চলা, সেই সঙ্গে অনায়াসে জায়গা করে নেওয়া সঙ্গীতপ্রেমী মানুষের মনে।

মাদলের মতন আরও একটি নারীকেন্দ্রিক ফোক ব্যান্ড রঙ্গিলা নাও। ভাটিয়ালি, ধামাল, ভাদু, টুসু, ভাবাইয়া, এই সব গানগুলিকে নাগরিক সমাজের কাছে তুলে ধরার কাজটি নিরন্তর করে যাচ্ছেন তারা। এই প্রয়াস একইভাবে চালিয়ে যাচ্ছে মোকাম পারিজাতের মতো ব্যান্ডগুলিও, আর এই লোকগানে বুঁদ হয়ে তার রসাস্বাদন করছে জেন জেড থেকে ওয়াই প্রত্যেকে। শেষ করব রঙ্গিলা নাওয়ের একটি গান দিয়ে।

0: শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন মিড ডে নিউজ।
1: Good afternoon, this is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi says people's lives in Jammu and Kashmir and Ladakh transformed after abrogation of Article 370. RBI projects the GDP growth at 6.7% this financial year.

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:53। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণ 31.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা কিনা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি

কম এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 80%। আজ 5ই অগস্ট সকাল 8:30

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের অর্থাৎ 5ই অগস্টের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। অধিবেশনের সূচনা 3:30, বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর। এই অনুষ্ঠানে শুনবেন ঘর কন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আত্রেয় সমাজপতি। উপস্থাপনায় থাকবেন স্মৃতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান। বিষয় শব্দ সংগ্রহশালা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 4:50 শুনবেন লালন গাথা। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানের সার ব্যবস্থাপনা বিষয়ে ডক্টর গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 নিয়মিত অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে শুনবেন মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর মধুমিতা দুবে। 7:00 বেতার নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা, শুনবেন প্রথম পর্ব। দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাঁশি পরিবেশনে স্বরূপ কুমার চক্রবর্তী রাগ যোগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়। 10:45 শুনবেন উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এই ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের 5ই অগস্টের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রী শুরু করছি অনুরোধের আসর। উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি অর্পিতা পোদ্দার। আজকে প্রথম যে গানটি অনুরোধের আসরে শোনাব সেটির অনুরোধ করেছেন শর্মী সরকার ও তরুণ সরকার। অনুরোধটি খুব আবেগ ঘন। শর্মী তার মা মিতালি বেতালের জন্মদিন উপলক্ষে মাকে এই গানটি আজ শোনাতে চান। আমরাও অনেক শুভেচ্ছা জানালাম শ্রীমতী মিতালি বেতালকে এবং সঙ্গে অবশ্যই গানটি।

শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে শুনতে চেয়েছিলেন শর্মী সরকার ও তরুণ সরকার, তার মায়ের জন্মদিনে এই গানটি শোনালাম আমরা, সঙ্গে শুভেচ্ছা রইল তার জন্য। চলে যাব পরের গানে। শুনতে চেয়েছেন অচিন্ত্য দাস চুঁচুড়া হুগলি থেকে। যে শিল্পীর কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন সেটি শোনানো সম্ভব হয়নি, তবে শ্রোতাবন্ধু আমাদের সেই স্বাধীনতাও দিয়েই রেখেছেন যে কোনো শিল্পী যে কোনো অন্য শিল্পীর কণ্ঠে হলেও চলবে গানটি। তাতেই ভরসা পেয়ে শ্রাবণী সেনের বদলে প্রমিত সেনের কণ্ঠে গানটি শোনাচ্ছি।

চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলী গড় দরজা বিষ্ণুপুর থেকে গান শুনতে চেয়েছেন। আগের বার শোনানো হয়নি, তবে এবার আর অভিযোগের সুযোগ দেব না। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ ছবি থেকে শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে এই গানটি।

এবারে চলে যাই পরের গানে। বড্ড প্রিয় গান শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু সৌম সেন কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে সেটা লেখেননি, তবে এখন অরিজিৎ সিংহের কণ্ঠে এই গানটি।

পরের গানে চলে যাচ্ছি। পরের গান শুনতে চেয়েছেন কিংশুক বন্দ্যোপাধ্যায়, ঠিকানা দেননি। শুনতে চেয়েছেন উৎপলা সেনের কণ্ঠে এই গানটি।

এবারে যে গানটি শুনতে চেয়েছেন তাতে অনেকের নাম বলতে হবে। শুনতে চেয়েছেন মুসফিকা নৌরিন ফতেমা সাতক্ষীরা বাংলাদেশ থেকে, শুনতে চেয়েছেন কাটোয়া পূর্ব বর্ধমান থেকে চন্দন পারুল ও প্রিয়াঙ্কা সেন, এবং আশিস বসু আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে। এরা সবাই মান্নাদের কণ্ঠে খুব জানতে ইচ্ছে করে গানটি শুনতে চেয়েছেন।

মান্নাদের গান দিয়ে শেষ করলাম আজকের অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আজ আর অতটা সময় নেই যে আরও একটা গান শোনাব, তাই প্রতিবারের মতো এবারেও কিছু অনুরোধ বাকি রয়েই গেল। আমাদেরও খুব জানতে ইচ্ছে করে আপনারা কি রাগ করলেন না, বুঝতে পারলেন যে এই সময়টুকুর মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই শোনালাম। তবে কাল থেকে শুরু হবে আবার 5 দিনের নতুন পর্ব। আপনারা আপনাদের অনুরোধ পাঠাবেন, কোথায় পাঠাবেন সে আপনারা জানেন। ফেসবুক পেজ আছে আমাদের আকাশবাণী মৈত্রীর, তাতে অনুরোধের আসরের পোস্টের নিচে অবশ্যই আপনাদের অনুরোধ পাঠাবেন। পাঠাতে পারেন জিমেলে maitribondhu23@gmail.com। এছাড়া পাঠাতে পারেন অনুরোধের আসর আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায় চিঠি লিখে। এবং আপনারা লেখেনও তাই, অনেক শ্রোতা বন্ধুরা আছেন যারা অপূর্ব সুন্দর হাতের লেখায় অপূর্ব সুন্দর কারুকার্য করে চিঠি লিখে পাঠান, সেসব চিঠি আমাদের সম্পদ। তবে আজকের অনুরোধের আসর এখানেই শেষ করি, অপেক্ষায় রইলাম আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবার, উত্তরের আর অবশ্যই আপনাদের অনুরোধের। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়।

0: দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আর মহিলাদের আসরে ঘরকন্যায় আজ শুনবেন যার কথা, তিনি আমাদের অতিথি এবং তার সঙ্গে কথা বলেছেন আমাদেরই বন্ধু আত্রেয়ী সমাজপতি। তাহলে আসুন আগে শুনে নেওয়া যাক তাঁদের কথোপকথন।
1: সারাদিন কাজ করার পর যখন আমরা ঘরে ফিরি, ফিরেই যেন অনাবিল আনন্দে মন ভরে যায়। শুধুমাত্র শৌখিন আসবাব কিংবা রং বেরঙের আরনিতে মোড়া নয়, ঘরের মানুষের ভালো থাকা, কাছের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানো আমাদের মনকে সজীব করে তোলে। আর সেই কাছের মানুষের তালিকায় যদি ছোট্ট সদস্যরা হয় তাহলে তো আর কথাই নেই। আজকের ঘরকন্যায় কথা হবে সন্তানদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক নিয়ে, কিভাবে অভিভাবকরা ছোটদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেবেন, তাই নিয়ে কথা বলে নেব কনসালটেন্ট সাইকোলজিস্ট উদিতা বড়াল সেনের সঙ্গে।
2: ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন,
1: বর্তমান সময়ে অভিভাবক এবং সন্তানদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
2: সবার প্রথম হচ্ছে সময়ের অভাব, আর একটা হচ্ছে জেনারেশনের যে গ্যাপটা, মানে প্রজন্মগত যে পার্থক্যটা রয়েছে, এবং যোগাযোগের যে ঘাটতি, মানে কেন তিনটে জায়গা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা কিন্তু শারীরিক চাহিদাগুলো সন্তানের পূরণ করছেন, মানসিক যে জায়গাগুলো বোঝার যে সময়টা প্রয়োজন সেইটা দিয়ে উঠতে পারছে না। ফলে কি হচ্ছে, সন্তানদের মনে হচ্ছে যে আমার অভিভাবকরা আমায় বোঝে না, মানে আমার বাবা মা আমায় ঠিক বুঝতে পারছে না। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি।
1: মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম অভিভাবক এবং সন্তানদের সম্পর্ককে কতটা প্রভাবিত করছে?
2: দুটোরই তো ভালো খারাপের দিক থাকবে, পজিটিভ নেগেটিভ দুটো জায়গায় রয়েছে। যদি আমরা অতিরিক্ত সেটার ব্যবহার করি তাহলে যেটা হয় যে সরাসরি কথোপকথন, কোয়ালিটি টাইম, ফ্যামিলি টাইম এগুলো কমে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে যদি এটা পজিটিভ ইউটিলিটি হয় তাহলে সেখানে একটা নলেজ বেস রয়েছে, সেগুলোকে ডিসকাস করা যেতে পারে। সেটা একটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে করা যায় তাহলে কি হবে, সম্পর্কের কিন্তু উন্নতিও ঘটবে। তাহলে যে জায়গা বিশেষ করে খেয়াল রাখতে হবে, এটা অভিভাবকদের সন্তানের সামনে কিন্তু তারাও অতিরিক্ত এই যন্ত্রটি ব্যবহার করবেন না। যদি আমরা কারোকে তাকে না করি তাহলে অটোমেটিকলি আমাকেও কিন্তু সেই জায়গাটা মেনটেন করতে হবে আর কি।
1: সন্তানের প্রতি ভালোবাসা এবং শাসন, এই দুয়ের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখবেন অভিভাবকেরা?
2: বড় জায়গা হচ্ছে শাসন তো করতে হবে, কিন্তু সেই শাসনটা যেন সন্তানকে প্রত্যাখ্যান করা না হয়, সেটা যেন হয় আচরণ সংশোধন করার মতন। মানে সে যদি আজকে ভুল কিছু করে তাকে এরম বলা নয় যে ছি তুমি এত খারাপ, তুমি এরম ভাবে কেন করলে, তোমার জন্য আমার মান সম্মান থাকলো না, এই কথাগুলো না বলে আমরা যদি তার আচরণটা নিয়ে কথা বলি এবং আচরণটাকে সংশোধন করার চেষ্টা করি, তাহলে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি সম্পর্কটাকেও পজিটিভলি বাইন্ড করবে। কারণ ভালোবাসারও যে জায়গাটা, সেই জায়গায় সন্তানের প্রতি একটা রেসপেক্ট তো সবার আগে থাকবে, এবং বাড়িতে যদি বাবা মা সেই জায়গাটা তাকে দিতে পারে তবেই কিন্তু এই তাদের শাসনটাও কিন্তু সন্তান তখন গ্রহণ করবে। তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট।
1: কর্মব্যস্ততার মাঝে বাবা মায়েরা কিভাবে সন্তানদের সঙ্গে সময় কাটাবেন?
2: তো বিষয়টা হচ্ছে ব্যস্ততার মধ্যেও যদি আমরা কোনো একটা কোয়ালিটি টাইম, যেটা আমরা বারবার বলে থাকি যে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট নয়, কোয়ালিটি, মানে যদি আধ ঘন্টা হোক, 45 মিনিট হোক, সেই সময়টুকু যদি আমি তাকে তার জন্য দিই, যে সময়টায় আমি শুধু তার সাথে কথা বলছি, তার সারাদিন কিভাবে কেটেছে, সে কিভাবে, তার সেদিনের নতুন কিছু তার শেখা হয়েছে কিনা, বাবা মা হিসেবে তাদের দিন কেমন গেছে, যখন এই জায়গাটা পুরো আলোচনা করার সময়, গল্প বলা হতে পারে, একসাথে খাওয়া দাওয়া হতে পারে, এই সময়গুলো কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কের বন্ডকে আরো বেশি স্ট্রং করবে। ঠিক আছে? তো এইভাবে আমার মনে হয় সিচুয়েশনটাকে বেটার হ্যান্ডেল করা যেতে পারে, যেই সময় কোন যান্ত্রিক যোগাযোগ থাকছে না, শুধু কথোপকথন হচ্ছে, যেখানটা পিওর কমিটমেন্ট টু দ্য চাইল্ড, যেখানে ব্যস্ততার মধ্যেও যখন বাবা মা এই সময়টা বার করবে, তাহলে সন্তানও মনে করবে যে আমি তার কাছে গুরুত্বপূর্ণ।
3: কোন সন্তান যদি তার সমস্যা অভিভাবকদের সঙ্গে শেয়ার না করে, এর কারণ কি হতে পারে? অভিভাবকরা এক্ষেত্রে তাদের কিভাবে সাহায্য করবেন?
2: প্রথম কথা হচ্ছে, যখনই সন্তান বুঝবে যে তাকে সম্মান করা হচ্ছে না, তখনই কিন্তু এই জায়গাটা তৈরি হবে। আমাদের চেষ্টাই করতে হবে যে তার ছোট ছোট পজিটিভ যে চেঞ্জ গুলো তার মধ্যে আমরা নোটিস করছি, সেটাকে গুরুত্ব দেওয়া, তার ছোট ছোট উন্নতিকে গুরুত্ব দেওয়া, সবসময় ফলটা নয় তার প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া। তো যখনই আমি অতিরিক্ত শাসনে রাখবো, সে তখন কি জানে যে এটা আমি যদি শেয়ার করি তাহলে আমার আমি বকুনি খাবো, আমাকে তো সে আমার দিকটা দিয়ে বুঝবে না। তাহলে আমাকে অভিভাবক হিসেবে তার যে এই আচরণটা, সেই ভুলটা কেন করেছে, সেই জায়গাটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তার কথা শুনতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে তাকে বিবেচনার জায়গায় রাখতে হবে যে অন্যভাবে সে আর কিছু করতে পারছে কিনা। এই যখন কমিউনিকেশনটা করার একটা স্পেস সে পাবে, তখনই কিন্তু তার এই অ্যাভয়েড করা, লুকিয়ে রাখা এগুলোর প্রয়োজন পড়বে না। যখনই সে বুঝবে যে আমি আমার কথা কেউ শুনবে, আমায় বুঝবে, আমি রেসপেক্টেড, আমাকে কনক্লুশন ড্র করবে না, আমি খারাপ বলে আমাকে বিচার করবে না, সেই সময় কিন্তু এই জায়গাটা বেটার হবে আর কি।
3: পড়াশোনার অতিরিক্ত চাপ এবং বন্ধুদের সঙ্গে নিয়মিত তুলনা সন্তান এবং অভিভাবকদের সম্পর্কের মধ্যে কতটা নেতিবাচক প্রভাব ফেলে?
2: আমরা অভিভাবক হিসেবে সবসময় যেটা মনে করি যে রেজাল্টটা খুব ভালো করতে হবে, ও যদি পারে তুমি পারোনি কেন? যখন এই কম্প্যারিজন গুলো হচ্ছে, আমি আমার সন্তানের সেলফ যে কনফিডেন্স, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা, এগুলোকে আমি চ্যালেঞ্জ করে ফেলছি, তখন অটোমেটিক ভাবেই কি হচ্ছে, সে কিন্তু আদপে আরো গুটিয়ে যাচ্ছে, মেনে ধরার থেকে নিজেকে আরো না ডিটোরিওরেট করতে শুরু করছে। তার জন্য কি আমাকেও কিন্তু দেখতে হবে যে আমি কি কিভাবে তাকে পুশ করব, এনকারেজ করব, যেখানে সে পরের পরীক্ষাটা আরো বেটার চেষ্টা করবে, মানে অন্যদেরটা ভালো হয়েছে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু তার মানে যে তোমার খারাপ এটা নয়, তোমারও চেষ্টাটা আরো যদি দুগুণ হতো, মানে যেটা তুমি দিয়েছ এটা তো, মানে সন্তানের সঙ্গে আলোচনা করা যে আচ্ছা তোমার দিয়ে এরকম রেজাল্ট হলো, তোমার কি মনে হয় তুমি কত পার্সেন্ট তোমার এফোর্ট দিয়েছ? যখনই এইভাবে বাবা মারা কমিউনিকেট করতে শিখবে সন্তানের সাথে, তখনই কিন্তু আলটিমেটলি সন্তানও না তার চেষ্টার দ্বিগুণ দিতে শুরু করবে, কারণ কোথাও তার রেজাল্টটা তার, আলটিমেটলি ওই রেজাল্টটা বাবা মা বহন করবে না, ওই ফিউচারে বহন করবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা তখন বাচ্চাকে দিয়ে দিতে পারবো, তখনই অটোমেটিক্যালি কিন্তু সে অনেক বেশি রেসপন্সিবল হবে। আমরা সবসময় বলি না যে একটা রুটিন করে পড়ো, জোরে জোরে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, কিন্তু আমরা কি বলি, আমরা কিন্তু তাদের সামনে কখনো এই অ্যাকশন গুলো শুধু বলছি, করছি না, অ্যাকশনটা করতে হবে। সেই অ্যাকশনটা যখন সে দেখবে অটোমেটিক্যালি সে কিন্তু করতে শুরু করবে, এটা একদম ছোটবেলা থেকেই কিন্তু করতে হবে। হঠাৎ গিয়ে অ্যাডোলেসেন্সে মনে হলো এই তো আমার সন্তানের সঙ্গে আমার একটা দূরত্ব হয়ে যাচ্ছে, সেইটাকে বেটার হ্যান্ডেল করতে গেলে কিন্তু একদম শুরুর থেকে তাকে সময় দেওয়া, তার কথাটা শোনা, এই যে রেজাল্টটা খারাপ হওয়ার পেছনে কারণটা তাকে আইডেন্টিফাই করতে দেওয়া, জাজমেন্ট না দিয়ে ওপেন কমিউনিকেশন যখন আমি করতে পারবো, তখন ব্যাপারটা কিন্তু অনেক বেশি সমুদায় বিজি হয়ে যাবে। আমি পড়াশোনাটা আমার জন্য পড়ি, বাবা মার জন্য না, তো সেই জায়গাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ।
3: অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্কুলের কাজ শেষ না করে বাড়ি চলে আসছে, এদিকে শিক্ষক শিক্ষিকারা অভিযোগ জানাচ্ছে, তারা বলছে যে বাচ্চারা ক্লাসে গল্প করছে। অভিভাবক হিসেবে প্রাথমিকভাবে কি কি করণীয় হতে পারে?
2: মাঠটা বন্ধ করে দিতে হবে। বাচ্চা কিন্তু যত বড় হতে থাকবে বুঝতে শিখে যাবে যে আর কিছু না, আমি তো খালি মারই খাবো। এই যে একদম ছোট বাচ্চা 1-2 যারা লেখে না, তাদের কিন্তু জায়গাটা আগে আইডেন্টিফাই করতে হবে। টিচাররা যে কমপ্লেন করছে, টিচারকেও সেন্সিটিভ জায়গাটায় আসতে হবে, টিচারকেও বুঝতে হবে যদি সে বোর্ড ওয়ার্ক করতে পারে, যদি সে বাড়িতে কমপ্লিট জিনিসটা করতে পারে, স্কুলে কোথায় ল্যাক হচ্ছে সেটা প্যারেন্টসকেও দেখতে হবে। হতে পারে ও বাড়িতে সবসময় 1-to-1 ফোকাস পাচ্ছে, যেটা স্কুলে পাবে।

0: না, তাহলে বাড়িতে বাবা মার সব থেকে বড় যে দায়িত্বটা, যে তাকে তার কাজের জন্য রেসপন্সিবল করা, তাকে দিয়ে ছোট ছোট দায়িত্ব ছোটবেলা থেকেই করানো। যেমন সে যতক্ষণ না নিজের কাছে ক্লারিটি আনবে কোনো কাজে, তাতে ইন্টারেস্ট থাকবে না। একটা বাচ্চা যে বাড়িতে সুন্দর করে সবকিছু করতে পারছে, যে স্কুলে কেন পারছে না, তার মেজর কারণ একটাই, যে বাড়িতে হয়তো পড়াটা মায়ের পড়া হয়ে যাচ্ছে। তার পড়া ব্যাপারটা বোঝাতে গেলে তাকে তো জায়গাটা ছাড়তে হবে। মা তাহলে সর্বসময় তার সামনে বসে থাকবেন না, ওকে একটা ছোট কাজ দিয়ে, মাও একটা তার কাজ করছে, ও ওর কাজ করছে, একটা টাইম রয়েছে। আমরা একটা টাইম ফ্রেম সেট করলাম যে 15 মিনিটসে তুমি এই 4 সেন্টেন্স লিখবে, তো এটা তোমার কাজ, এই 15 মিনিটসে আমিও আমার এই কাজটা কমপ্লিট করব। এবং 15 মিনিটস পর এসে দুজনেই দুজনেরটা লেখা, তাহলে কি হলো, বাচ্চা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেল, কোথাও গিয়ে নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, টাইমের ফ্রেম সেন্স তৈরি হলো, ডিসিশন নিতে শিখলো, এবং আলটিমেটলি নিজের পড়াটা যে ওর, ওটা যে মার পড়া নয়। যার জন্য আমি সবসময় প্যারেন্টসদের বলি, বাচ্চা যদি কিছু না করে আসে স্কুল থেকে, সেটা অন্য প্যারেন্টসদের থেকে জেনে করিয়ে দেওয়ার দরকার নেই। লেট দ্য চাইল্ড টেক দ্য রেসপন্সিবিলিটি, যে ওকে এটা পরের দিন স্কুল থেকেই নিয়ে আসতে হবে। এখন তো আমাদের সবার প্যারেন্টসদেরই বাচ্চাদের স্কুলের গ্রুপ আছে, সবই তারা জানতে পারেন, কিন্তু যদি সেটা সে বাচ্চা তাকে কমিউনিকেট না করে, তাহলে কিন্তু সেটা যেন বাদই থাকে। যেদিন বাচ্চা জানবে যে ওটা আমি না বললে হবে না, সেদিন বাচ্চা কিন্তু বুঝে যাবে পড়াটা আমার কাজ, এটা মায়ের না। এটা কিন্তু প্যারেন্টসদেরকে খুব প্রথম থেকেই কিন্তু বুঝতে হবে, মানে 1-2 তখন মনে হয় ছোট আহারে, ব্যাপারটা কিন্তু তারা ছোট না, ওরা কিন্তু ওই সময় থেকেই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা ডেভেলপ করছে। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা তুমি করাতে আমার মনে হয় যে এটা খুব অনেকের জন্যই হেল্পফুল হবে, যে ছোটবেলা থেকেই কিন্তু তাকে রেসপন্সিবল করতে হবে। তাকে ছোট ছোট কাজ দিন, কিছুই না, তাকে হয়তো জল বটলস ভরা হয়ে গেছে, সে বটলস গুলো একটা জায়গা, যেটা তার অ্যালটেড জায়গা, সেখানে তাকে রাখতে দিন। তাহলে কি হবে, সেও রিয়ালাইজ করে, দিস আর মাই ওয়ার্ক, আমার এই পোটেনশিয়াল গুলো আছে, আই এম কেপেবল অফ ডুইং দিস থিংস। সেটাই যখন করতে থাকবে, সেটা পড়াশোনার ক্ষেত্রেও তাই হবে। তো তাকে যে এই পড়াশোনাটা তার নিজের জিনিস, সেটা বুঝিয়ে দিতে হবে। এখন প্রত্যেকটি বাচ্চা ইন্টেলিজেন্স, কিন্তু ইন্টেলিজেন্স তাকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, সেটা কিন্তু অভিভাবকদের কাজ, সেটা কিন্তু অভিভাবককে করতে হবে।
1: সন্তান যদি ভুল করে, অভিভাবক হিসেবে প্রাথমিক করণীয় কি কি?
0: সে যেন এই ভুলটা যে করেছে, সেটা যেন তাদেরকে এসে বলতে পারে। তার জন্য ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে পুরো ঘটনাটা তার পার্সপেক্টিভ থেকে শুনতে হবে, শান্ত হয়ে শুনতে হবে, উত্তেজিত হয়ে কটা কনক্লুশনে আসলে চলবে না। সে এটাকে ভবিষ্যতে যাতে না করে, সেটাকে তাকে বোঝাতে হবে যে কোন অ্যাকশনস গুলোতে কিন্তু অ্যাকচুয়ালি কি করলে সিচুয়েশনটা এত খারাপ হতো না। মারধর করে, তাকে ভয় দেখিয়ে বা তাকে অপমান করে, মানে হয় অনেক সময় প্যারেন্টসরা করে ফেলে, সেই জায়গাগুলো কিন্তু যদি আটকানো যায়, তাহলে কিন্তু সম্পর্কটা অনেক বেটার পরিণতি পাবে।
1: পরিবারের মধ্যে ওপেন কমিউনিকেশন কতটা জরুরি?
0: ওপেন কমিউনিকেশনের সব থেকে বড় জায়গা হচ্ছে সেটাতে না বিশ্বাসটা খুব বাড়ে, আই এম ট্রাস্টেড, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তো সেইটা খুব স্ট্রং হয়, এবং যে কোনো প্রবলেমে সলিউশন অনেক ইজি ভাবে আসে। কারণ সে যদি ওপেন কমিউনিকেশনের মধ্যে থাকে, তাহলে একটা ভুল করলেও তার সেটা গোপন করার প্রয়োজন পড়বে না, সে ভুলটা এসে বলে হাউ টু ডিল সেই জায়গাটা সে আলোচনা করতে পারবে, তার নিজেরও পারি।

0: decision making skills, emotional dealing, ups and downs, বা emotional outbursts গুলো, সেগুলোও কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করতে সে পারবে।
1: সন্তানের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরা বড় ভূমিকা নিয়ে ফেলেন, এটা কতটা ক্ষতিকারক হতে পারে?
0: বন্ধু নির্বাচনের যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা তো সবসময় আবার ওই কনক্লুশনে চলে আসছি যে বন্ধু তোমার এর সাথে মেশে যাবে না, ওটা ঠিক না, ওটা খারাপ, এই যে সে বন্ধু নির্বাচন করছে, তারপরে তাকে বলা যে এ খারাপ, ও খারাপ, এটা ঠিক না, এর সাথে তুমি মিশবে না, এইটা যদি অনেক আগেই তাকে আমরা এই পার্সপেক্টিভটা দেখিয়ে দিই যে কিভাবে একটি ভালো মানুষকে চিনতে হয়, একটা সম্পর্ককে কিভাবে স্ট্রং করার জন্য উভয় পক্ষেরই একটা রেসপেক্ট দরকার আছে, একটা যে দুজনেরই একটা কো এক্সিস্টেন্সের জায়গা, মানে বন্ধুত্ব মানে তো কো এক্সিস্টেন্স, একজন আরেকজনকে ছোট করা নয়, তো এই জায়গাগুলো কিন্তু খুব প্রথম থেকেই তার সাথে ডিসকাস কর। যখন একদম সে ছোটবেলা থেকে বন্ধু নির্বাচন করছে, তুমি এর সাথে মিশো না, ভয় দেখিয়ে আটকানো নয়, ভয় দেখিয়ে আটকালেই কিন্তু বাচ্চা তার সঙ্গেই বেশি মিশবে, বরঞ্চ তার থেকে হচ্ছে আলোচনা করে জায়গাগুলো ডিল করা যেতে পারে। এবং তবে হ্যাঁ, একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যদি মানে নিরাপত্তার কোনো ঝুঁকি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু দৃঢ়ভাবেই অভিভাবকদের হস্তক্ষেপ করতে হবে। তাছাড়া আমার মনে হয় যদি আমরা তাদেরকে নির্বাচন করার পদ্ধতিগুলো খুব ভালো করে শেখাই, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি ঠিক লোককেই চুজ করবে, তখন কিন্তু এই আমার বন্ধু তারা অভিভাবককে এসে বলতে পারবে, তখন লোকাতে লাগবে।
1: সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকেরা কি কি করতে পারেন?
0: অনলাইন বিষয়টা এখন খুব কমন, সবার কাছেই যথেষ্ট অ্যাক্সেস আছে, তার জন্য যে জায়গাগুলোকে ফোকাস করা দরকার সেটা হচ্ছে যে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপন, এটার নেগেটিভ দিকটা পজিটিভ দিকটা তার সঙ্গে আলোচনা করা, ব্যক্তিগত ছবি তথ্য বা কোনো তাদের পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার না করা, মানে এইগুলো কি আলোচনার মাধ্যমেই তাকে বোঝানো, মানে আমি করতে বলছি না বলে তুমি করবে না তা নয়। হ্যাঁ, আবার সাইবার বুলিং যে কনসেপ্টটা সে সম্পর্কে একটু আইডিয়া দেওয়া। সন্তানের সঙ্গে একটা খুব বড় জায়গা হচ্ছে নিয়মিত যে সে অনলাইনে যা যা করছে সেটার একটা মনিটর করা, কিন্তু মনিটর করাটা এমন ভাবে নয় যে আমি তোমার অথরিটি হিসেবে মনিটর করছি, আমি তোমার সাথে কোএক্সিস্ট করি, সেই জায়গা থেকে তোমারটা দেখছি, তুমি আমারটাও দেখতে পারো, ভয় দেখিয়ে তো ডেফিনেটলি করা যাবে না, এবং যতই আমরা ভয় দেখাবো না যে এটা করলে এটা অমুক করতে পারে তমুক করতে পারে, অ্যাডলেসেন্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিরা হবে, তারা খুব ডেয়ারিং যারা হবে তাদের কিন্তু ক্ষেত্রে ভয়টা কাজ করবে না, তখন তারা ডেয়ারিং কিছু পদক্ষেপ নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে, সেই জন্য কিন্তু বাউন্ডারি সেটটা করা খুব ইম্পর্টেন্ট।
1: নেগেটিভ প্যারেন্টিং কতটা ক্ষতিকর?
0: নেগেটিভ প্যারেন্টিং এই জায়গাটায় যে আমরা একঘর রিলেটিভের সামনে তাকে যে খারাপ কিছু শব্দ বলছি বা সেন্টেন্সেস বলছি, সেটা কি আমাকেও যদি কেউ করত অভিভাবক হিসেবে সেটা কি আমার ভালো লাগতো? তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে, সে অসম্মানিত হচ্ছে, তার মধ্যে এইটাতে তার মধ্যে আরো ঈর্ষার একটা জায়গা তৈরি হচ্ছে, অভিভাবকদের সাথে নইনি আননইনি একটা ভীষণ ভাবে ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে এই যে জায়গাটা এটা কিন্তু আরো গ্যাপটা বাড়িয়ে তুলছে। এইভাবে যদি আমি ডিল করি মানে কার্যকরী হবে ভেবে আদপে কিন্তু কার্যকরী হবে না, এবং যেটা হবে আরো যত সন্তান বড় হতে থাকবে তত কিন্তু ওর যে লাইফের ইম্পর্টেন্ট জায়গাগুলো চাইল্ডহুডের পর যখন সে পিউবার্টি পেরিয়ে অ্যাডলেসেন্সে ঢুকবে সেই সময় কিন্তু বাবা মার সাথে তার একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যাবে, এবং সবসময় মনে হবে যে ওরা আমাকে তো মিসজাজ করে, ওরা আমায় ভুল কথা বলে, আমি ওদের সাথে কমফোর্টেবল নই, আমি ওদের থেকে আলাদা, আমি কিন্তু তাদের সাথে শেয়ার করতে কমফোর্টেবল হব। এই জায়গাটা যদি তৈরি না হয়, যদি কখনো মনে হয় যে এরম কোন জায়গা তৈরি হলো, তা খালি সবসময় আলাদা করে বোঝানো এবং বোঝানো। কোথাও যখনই আমি ডিসিশন বা জাজমেন্টে চলে যাচ্ছি, তখনই কিন্তু আমি ভীষণ ভাবে নেগেটিভ হয়ে যাচ্ছি। তো সেইটা প্যারেন্টস আমাদের কিন্তু পজিটিভ জায়গায় আসতে হবে। অন্যের বাচ্চার সাথে কম্পেয়ার করতে গেলে অনেক সময় দেখবেন বাচ্চারা বলছে, তুমি কি ওর পরিস্থিতি জানো? ডিসকাস না করি যদি আমরা জাজমেন্টলি, বাচ্চাদের কিন্তু আর্গিউ করার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি তাকে তার জায়গার ওপেননেসটা দিই, সে কিন্তু কমিউনিকেশনের জায়গায় আসছে, কেউ থ্রেট ফিল করছে না, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
1: কারুর প্রাক্ষোভিক অনিয়ন্ত্রণতা, কারুর ক্ষেত্রে মনোযোগের সমস্যা, আবার কারুর আচরণগত সমস্যা থেকে থাকে, এক্ষেত্রে অভিভাবকদের কি কি করণীয়?
0: প্রথমেই যেটা লক্ষ্য করতে হবে যে ছোটবেলাতে সন্তানরা যখন প্রথম প্রথম তারা স্কুলে যায় না, তারা খুব হয়তো বাড়িতে দৌড়ে দৌড়ে, এখন তখন তো তারা ওয়েট করছে বাড়ি যাবে বলে, অভিভাবকদের সঙ্গে দেখা হবে বা কেয়ারগিভারের কাছে করে ফিরবে। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, তারা তাদের যে কি কি হলো এটা বলতে চাইছে, এবং বড়রা হিসেবে আমরা হয়তো তাদের কথা শুনছি কিন্তু অন্য একটা কাজ করতে করতে, তার মানে কি হলো, সে কমপ্লিট অ্যাটেনশনটা পেল না, তখন কিন্তু তার এই বলার ইচ্ছেটা আস্তে আস্তে বিড্রল হয়ে যাবে। তা সেই জন্য সবসময় প্রথম খুব প্রাথমিক কাজ যেটা, সেটা হচ্ছে সন্তানের কথাটা খুব মনোযোগ সহকারে শোনার ইচ্ছেটা থাকতে হবে, এবং তার যে ফিলিং, তার যে ইমোশন, তার ভালো লাগা খারাপ লাগা, সেগুলোকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে, এবং তার যদি কোনো জায়গায় অসুবিধে হয়ে থাকে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। শাসন এবং নিয়ম এই দুটোই যেহেতু হ্যান্ড ইন হ্যান্ড চলে, সেই জন্য তার মধ্যে না ব্যালেন্স রাখাটা খুব প্রয়োজন। আমি অতিরিক্ত শাসন করে ফেললে কিন্তু, বা অতিরিক্ত নিয়ম যদি আমি এস্টাবলিশ করে ফেলি, তাহলে কিন্তু সম্পর্ক আবার লুজ হতে থাকবে, বন্ডটা লুজ হতে থাকবে। তো সেই জন্য তার মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব দরকার। শাসনের মধ্যেও কিন্তু একটা রেসপেক্ট থাকতে হবে, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি অভিভাবক বলি আমি অথরিটি, এটা কিন্তু নয়, তারা তো ছোট, তাদের হয়তো ভুল ত্রুটি অনেক বেশি হবে, সেই জায়গাগুলোতে কিন্তু তাদেরকে তাকে বুঝিয়ে বলা, আচরণটা নিয়ে কথা বলা, ব্যক্তি হিসেবে নয়, মানে একটা ভুল করা মানে তুমি খারাপ এই ব্যাপারটা নয়, তার ওই আচরণটা ঠিক হয়নি সেটাকে সংশোধন করা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যেটা আগেও বললাম, তুলনা কিন্তু করা যাচ্ছে না, তুলনা করা যাবে না, এটা আমাদের অভিভাবক হিসেবে ভীষণ ভাবে বুঝতে হবে যে প্রত্যেক জনের মধ্যে কিছু আলাদা ইউনিকনেস আছে, সেই জায়গা থেকে তাদেরকে রেসপেক্ট করো। প্রত্যেকে ক্লাসে ফার্স্ট হবে না, প্রত্যেকে আঁকার কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হবে না, এই যে পার্টিসিপেশন করা, এই যে চেষ্টা করা, সেই জায়গাটা। কিন্তু হয়তো অনেক সময় হয় যে হয়তো বাচ্চাটি একটা কম্পিটিশনে গিয়ে তা 100% দিচ্ছে না, সেইটা কিন্তু তাকে বোঝানো যে 100% দিলে তার কি এফেক্ট হতে পারত, সেটা তাকে বোঝাতে হবে। তুমি 100% দাওনি বলে তুমি প্রাইজটা পেলে না, এরম ভাবে না করে। এবং প্রত্যেকটা বয়সে যেহেতু একটা রেসপেক্টের কথা আমি বললাম, প্রত্যেকটা বয়সের না একটা ইন্ডিপেন্ডেন্স আছে, সেই জায়গাটাকে কিন্তু খুব ভালো করে ডিল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ছোট বাচ্চা বলে তার কোনো ইন্ডিপেন্ডেন্স নেই তা কিন্তু নয়। সাপোজ আমি যদি মনে করি আমার সন্তানকে এটা আমি শেখাবো যে ঘুম থেকে টাইমলি উঠতে হয় অ্যালার্মের আওয়াজে, তাহলে সেটা যেন আমিও করি, সেই অ্যাকশনটা যেন আমিও করি, তবে কিন্তু সে করবে। মানে আমি তাকে ঠিকটা শেখাচ্ছি কিন্তু আমি ফলো করছি না, তাহলে কিন্তু হবে না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা আমি বলবো সেটা আমায় করতে হবে। এই

0: এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমার মনে হয় আমরা অনেক বেটার ভাবে সামনের প্রজন্মকে বড় করতে পারব।
1: অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাডাম আপনাকে। তাহলে শুনলেন তো গুরুত্বপূর্ণ কথাগুলো, এবং এই রকম গুরুত্বপূর্ণ নানান কথা প্রতিদিন আমরা আপনাদের শোনানোর চেষ্টা করি। আজ ঘরকন্যা অনুষ্ঠান শুধু নয়, তবে যা শুনলেন আশা করি

জীবনে এগিয়ে চলুন। জীবনে এগিয়ে চলতে চলতে কত অভিজ্ঞতাই তো আমাদের সমৃদ্ধ করে বলুন দেখি, আর সেই সব আমরা জানতে চাই আপনাদের থেকে। তা জানানোর জায়গা হলো আমার কলম, আর এক কলমে দুই নারী। নতুন মাস শুরু হয়ে গেছে, তাই জানিয়ে দিই আমার কলমের বিষয়, জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে বেশ হতো। এই ধরুন না, এই এই যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, যে সত্যি যদি ছেলে মেয়ের সঙ্গে আগেই ঘটনা না ঘটাতাম, ওকে বোঝাতাম, এরকম কত কিছু থাকে বলুন দেখি। ভুল সিদ্ধান্ত, কথা না শোনা, বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারা যেত, তাহলে বোধহয় বেশ ভালো লাগতো, তাই না? মানে একটু অন্য রকম হতো জীবনের রোজনামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের লিখে পাঠান, জীবনের পেন্সিল শিরোনামে। 150 শব্দে রাখবেন প্লিজ। আমরা চাই অনেক অনেক চিঠি মেল পেতে এবং সেগুলো আপনাদেরকে পড়ে শোনাতে। মেল আইডি তো জানেন, তাও আমার অপেক্ষা থাকে নতুন নতুন বন্ধুদের। mohilamohol.aircolkata@gmail.com। পেন্সিল তো, যদি পেন নিয়ে খসখস করে লিখতে চান তাহলে চিঠিও পাঠাতে পারেন। আমার কলম উপরে বড় বড় করে লিখবেন, মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পৌঁছতে হবে 23 অগস্টের মধ্যে। মনে থাকবে তো, দেরি করবেন না কিন্তু। গত মাসে কতগুলো চিঠি পড়ে উঠতে পারলাম না বলুন দেখি, পরে এলো বলে। তাই চটপট লিখুন আর ঝটপট পাঠিয়ে দিন আমাদেরকে। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকবেন। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: মহিলাদের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। এখন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান অনুষ্ঠানে এখন শুনবেন কলকাতার শব্দ সংগ্রহশালার একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন উৎসব সিনহা।
2: ধ্বনি, শব্দ, অক্ষর, ভাষা যদি হঠাৎ প্রাণ পায়, হাজার বছরের পুরনো হরফ, লিপি যদি কথা বলতে চায় আপনার সাথে, বিশ্বের দরবারে কার পরে কে এসেছে? গুহাবাসী মানুষের আঁকা ছবি থেকে আপনার ড্রয়িং রুমে রাখা বই পর্যন্ত শব্দের যাত্রাপথ নিয়ে আজকের বিষয় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা বা ওয়ার্ড মিউজিয়াম। ভাষার বিবর্তন, লিপি এবং উচ্চারণের রূপান্তর বয়ে চলেছে ধ্বনি, শব্দ, অক্ষর, ভাষা, যোগাযোগ এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে। মূলত এই সব কিছু এক ছাদের তলায় সংরক্ষণ করার লক্ষ্যেই তৈরি হয়েছে শব্দ সংগ্রহশালা। কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরির ঐতিহাসিক বেলভেডিয়ার হাউসে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে গড়ে উঠেছে এই সংগ্রহশালা, যেখানে উঠে এসেছে শব্দ সম্পর্কে নানা বিষয় এবং প্রযুক্তির মেলবন্ধনে ও সভ্যতার বহমানতায় এই সবের আন্তঃসম্পর্কের এক অনন্য রূপ। আমাদের সাথে কথা বললেন জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার ডক্টর পার্থ সারথী দাস। তিনি বললেন এই ঐতিহাসিক ভবনের ইতিহাস, সংগ্রহশালার তাৎপর্য এবং এই সংগ্রহশালায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তিগুলি সম্পর্কে।
3: মিউজিয়াম অফ ওয়ার্ড, এটি ভারতের একটি অসাধারণ বহুভাষিক ঐতিহ্য। আমাদের মৌখিক পরম্পরা, লিপি, পাণ্ডুলিপি, মুদ্রিত গ্রন্থ, পরিবেশনা, সংস্কৃতি, শিলালিপি, প্রতীক এবং

0: জীবন্ত ভাষাগুলিকে উদযাপন করবে। ভারত বহু ভাষায় কথা বলে, কিন্তু এইসব কণ্ঠ একত্রে এক মনোরম সভ্যতাগত সুর সৃষ্টি করে। এই জাদুঘর দর্শকদের বুঝতে সাহায্য করবে যে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা পরিচয়, অনুভূতি, স্মৃতি, জ্ঞান, মর্যাদা এবং আত্মীয়তার প্রকাশ। ভারতের জাতীয় গ্রন্থাগারের একটি যে আইকনিক বিল্ডিং বেলভিডিয়ার হাউস, তার ঐতিহাসিক গুরুত্ব প্রায় 300 বছর। বলা হয় যে এই বিল্ডিংটি তৈরি করেন মির্জাফর আলী খান, যার নামে আলিপুর তৈরি হয় বা নাম পড়ে, এবং তারপর তিনি পলাশির যুদ্ধে জেতার পর ক্লাইভকে সেটা গিফট করেন এবং তারপর বিভিন্নভাবে হস্তান্তরিত হয় আশ্চর্য এই প্রাসাদটি। ভারত স্বাধীনতা হওয়ার পর প্রায় 1948 সালে আমাদের তখন তৎকালীন যে গ্রন্থাগারিক ছিলেন বিএস কেশবন, এবং ওনার চেষ্টাতে, এবং তখন ভারতবর্ষের গভর্নর ছিলেন সি রাজা গোপালাচারী, তো তার সাহায্যে এই বিল্ডিংটি জাতীয় গ্রন্থাগারের কাছে আসে। এবং যখন 2004 তখন আমাদের একটা জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ মনে করেন যে এই বিল্ডিংটি আমাদের বই, যে প্রত্যেক বছর যে বই বাড়ছে সেই বই রাখার স্থান সংকুলান হয়, তখন আমাদের একটি নতুন বিল্ডিং যেটা ভাষা ভবন, তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন নামে পরিচিত হয়, এই বিল্ডিংটি তখন তৈরি হয়। এবং 2004-05 ওই সময়টায় তখন এই বিল্ডিং থেকে, অর্থাৎ বেলভিডিয়ার হাউস থেকে, আমাদের সমস্ত বইপত্র চলে আসে ভাষা ভবনে। তখন দেখা গেল যে এই ভবনটি আমাদের রিক্ত ভবন হয়ে আছে, এবং তখন ভারত সরকার বিভিন্নভাবে এই ভবনটি, ঐতিহাসিক ভবনটি কিভাবে কাজে লাগানো যায় তখন চিন্তাভাবনা শুরু হয়। শব্দের জাদুঘর, যেটা মিউজিয়াম অফ ওয়ার্ড নামে পরিচিত, এই ধরনের যে জাদুঘর বা স্থান কলকাতায় জাতীয় গ্রন্থাগারেই আছে, এবং তখন থেকেই এই ভাবনার সূত্রপাত হয়, এবং ধীরে ধীরে এই ভাবনা এগিয়ে নিয়ে চলে। বহু মানুষ এর মধ্যে যুক্ত ছিলেন, যেমন আমাদের প্রাক্তন সেক্রেটারি কালচার সচিব সংস্কৃত মন্ত্রণালয় রাঘবেন্দ্র সিং এর হাত ধরে এই প্রজেক্টটি শুরু হয়, এবং তৎকালীন আমাদের যারা যারা সংস্কৃতি সচিব ছিলেন, যেমন এখন আমাদের যে আগরওয়াল সাহেব আছেন, তো এই মানুষগুলির হাত ধরে এই প্রজেক্টটি আমাদের চলতে শুরু করে।
1: বেলভিডিয়ার হাউসকে এইভাবে যে একটা ওয়ার্ল্ড মিউজিয়ামে রূপ দেওয়া যেতে পারে, এর জন্য তো একটা দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনার দিনগুলো কেমন ছিল, কিভাবে আপনারা ধীরে ধীরে এগিয়ে এলেন এই আইডিয়াটাকে একটা বাস্তব রূপ দেওয়ার কাজে?
0: এই কাজটা শুরু হয় আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় 2020 সালে আমাদের এই কলকাতায় আসেন, তখন উনি একটা অ্যানাউন্সমেন্ট করেন যে আমাদের এই বেলভিডিয়ার হাউসে মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর উনি প্রতিষ্ঠা করতে চান, এবং সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে এটা যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা যখন এই জাদুঘরটায় ঢুকবো তখন আমরা দেখতে পারবো একটা স্টোরি টেলিং, মানে গল্পের মধ্যে দিয়ে, অর্থাৎ কি করে আদি বাক, মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে যখন প্রথম যে শব্দটি, সেইটাকে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বা আলো এবং শব্দের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবার তার সঙ্গে আছে ওম ধ্বনি, অর্থাৎ ওমকে বলা হয় আমাদের সারা পৃথিবীতে ত্রিমাত্রিক শব্দ, সেটা কিনা আমাদের মহাবিশ্বে অনুরণন তৈরি করে, এবং সেইটাও কিন্তু আমাদের প্রথমে ঢুকলেই পাওয়া যাবে। তার সঙ্গে শিব স্তোত্র আছে, যেখানে আমরা ইউজ করেছি ইউনিডাইরেকশনাল সাউন্ড সিস্টেম। তারপর ধীরে ধীরে যখন আমরা এগোচ্ছি, তখন আমরা যদি মূল কক্ষে, অর্থাৎ মূল পাঠন কক্ষ যেটা আমাদের ছিল বা বলরুম যেটা ছিল, সেইখানে যদি আমরা প্রবেশ করি, সেখানেও কিন্তু এভি টেকনোলজি, অর্থাৎ অডিও ভিজুয়াল, এবং তার সঙ্গে এনগেজমেন্ট, অর্থাৎ আমাদের কিছু গেমস ওখানে আছে, যে টাচ স্ক্রিন আছে সেখানে, সেখানে যদি তারা স্পর্শ করে তাহলে তার মধ্যে ভেসে আসবে অনেক রকমের খেলার ছলে, কিভাবে আমরা ভাষাকে নিজের আপন করে নেব, অর্থাৎ হয়তো তাকে আমরা কোনো গল্পের মাধ্যমে, ছোট ছোট গল্পের মাধ্যমে, তাদের ছোট ছোট খেলার মাধ্যমে সেই আত্মস্থ করার যে একটা, মানে একটা মূল ভাবনা, অর্থাৎ আমি তাকে কোনো রকম বকাঝকা না করে, কোনো রকম পড়ার একটা ভয় না দেখিয়ে, কি করে আমি খেলার ছলে সেই ভাষার যে আমার পরম্পরাটা তাকে মাথার মধ্যে একদম ঢুকিয়ে দেব, সেই কাজটা মনে হয় আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেকভাবেই সফল এখানে করতে পেরেছি। এইবার আমরা আরও যদি দেখি, আমাদের নবরস গ্যালারি যেখানে আছে, সেইখানে আমরা একটা হলোগ্রাম টেকনোলজির ব্যবহার করেছি, সেখানে মনে হবে যেন আমাদের যে নৃত্যের যে বিভিন্ন ধারা আছে ভারতবর্ষে, যেমন ভারতনাট্যম আছে, এই যে কোনো আমরা যদি সেখানে আমরা একটা বাটনে ক্লিক করি, তাহলে মনে হবে যে স্টেজের মধ্যে শিল্পী যেন তার শিল্পকলা প্রদর্শন করছেন।
2: ডক্টর পার্থসারথি দাস আরও জানালেন এই সংগ্রহশালার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং আরও কিছু প্রাসঙ্গিক কথা।
0: এই মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর যেটা আমাদের উদ্বোধন হলো, এটা ফেজ ওয়ানের উদ্বোধন হয়েছে। এরকম আরও তিনটে ফেজ বা পর্যায় আছে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর সুভেনির শপ, এগুলো আমরা তৈরি করব। তৃতীয় পর্যায়ে যেটা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো উইথ 3D প্রজেকশন ম্যাপিং ইন দ্য ফাকার্ড, মানে আমরা এই বাড়িটা অর্থাৎ বেলভিডিয়ার হাউস, ঐতিহাসিক যে গল্প বা জাতীয় গ্রন্থাগারের গল্প কী করে তৈরি হয়েছে বা ভাষার গল্প কী করে আমরা এই জাদুঘরে দেখব, তো এই বিভিন্ন গল্প নিয়ে আমাদের তৈরি হবে 3D শো। আর চতুর্থ ফেজে আমরা যেটা হবে সেটা হচ্ছে আমরা যে গ্রাউন্ড ফ্লোর মানে যে একদম বেসমেন্ট যে ফ্লোরটি আছে এবং ফার্স্ট ফ্লোরের কিছু অংশ, এইটুকু যে বাকি আমাদের কাজটা আছে সেইটুকু আমরা শেষ করব। অর্থাৎ এই চারটে ফেজ আমাদের হয়ে গেলে বা পর্যায়ে হয়ে গেলে আমাদের এই জাদুঘরটি একদম সম্পূর্ণ হবে।
2: জাতীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার কৃষাণু চট্টোপাধ্যায় জানালেন এই সংগ্রহশালার কন্টেন্ট কমিটি এবং 9টি গ্যালারির বিষয় সম্পর্কে।
3: আমাদের কন্টেন্ট কমিটি তৈরি হয়েছিল 2021 সালের মাঝামাঝি সময়ে। সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকারের তরফ থেকে একটা কন্টেন্ট কমিটি হাই লেভেল করে দিয়েছিলেন তারা। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা লিঙ্গুইস্টিক এক্সপার্ট বা ল্যাঙ্গুয়েজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা ছিলেন তারা ওই কন্টেন্ট কমিটিতে স্থান পেয়েছিল। সেই কন্টেন্ট কমিটিতে আলোচনা হয়েছিল 9টা গ্যালারি আমাদের যে ফার্স্ট ফেজে ওপেন হয়েছে সেই 9টা গ্যালারির প্রত্যেকটা ধাপে ধাপে তারা তাদের মতামত বা তাদের যে সবগুলো স্থান পেয়েছিল সেগুলোর মধ্যে প্রথম যে গ্যালারিটা, সেই গ্যালারিটার নাম হচ্ছে ফার্স্ট ওয়ার্ড অথবা আদিবাগ। সেই আদিবাগে প্রাথমিক শব্দে প্রত্যেকটা শিশু স্বাভাবিকভাবে কীভাবে কথা বলতে শিখেছে বা তাদের পড়তে লিখতে শেখার আগে যারা যে অনুভূতিটা অনুকরণ করেছে সেটা প্রথম বা ফার্স্ট ওয়ার্ড গ্যালারিতে সেটা স্থান পেয়েছে। দ্বিতীয়ত মাতৃভাষা, মাই মাদার ট্যাং বলে একটা গ্যালারি আছে সেকেন্ড গ্যালারিটা, সেই গ্যালারিতে প্রথমে ভাষা এবং প্রত্যেকটা ভাষার যে অক্ষর সেই অক্ষরগুলোকে ওখানে দেখানো হয়েছে। তারপর থার্ড যে আমাদের গ্যালারিটা সেই গ্যালারিটা হচ্ছে নবরাজ গ্যালারি, সেই নবরাজ গ্যালারিতে প্রত্যেকটা স্টেটের যে নৃত্য কলা কৌশলী অভিব্যক্তি সঙ্গীত বা তাদের যে হোলোগ্রাফিক যে ড্যান্সিং পারফরমেন্স সেগুলো সেখানে পরিবেশন করা হয়েছে। ফোর্থ গ্যালারিটা হচ্ছে সবথেকে একটু বড় আমাদের গ্যালারি, সেই গ্যালারিটার নাম হচ্ছে টাইম ল্যাঙ্গুয়েজেস বা ভাষার সময়রেখা। সেখানে আমাদের হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, সেখান থেকে কীভাবে মানব সভ্যতার বিকাশ ঘটেছে, সেখানে শব্দের কীভাবে প্রথম উচ্চারিত ধ্বনি এসেছে, সেখানকার গুহাচিত্র, তার লিপির জন্ম কীভাবে এসেছে, শিলালিপি, মুদ্রা, পুঁথি এইগুলো ওখানে সংরক্ষণ করা হয়েছে। ওটা আবিষ্কার করা হয়েছে তালপাতার পুঁথি থেকে, তারপরে আপনার যে শিলালিপি থেকে যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে পরস্পর বিবর্তন হয়ে এসেছে সেগুলো ওখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এরপরে ফিফথ আমাদের যে গ্যালারিটা সেই গ্যালারিটা হচ্ছে লিজেন্ডস দ্য ওয়ার্ল্ড, মানে মহাপুরুষদের জয়মাল্য গাথা। ওখানকার গ্যালারিতে স্থান পেয়েছে বিভিন্ন সাহিত্যিক দার্শনিক পণ্ডিতদের, সেখানে দেখানো হয়েছে তাদের যে যে ভাষার যারা এক্সপার্ট তাদের ওখানে বর্ণনা করা হয়েছে। এরপরের গ্যালারি হচ্ছে পারফর্মিং আর্টস বা প্রদর্শন পরম্পরা, সেখানে দেখানো হয়েছে জীবন্ত হয়ে ওটা গল্প কিছু, সেখানে বহু নাটক, পুতুল নাচ, লোকনাট্য, বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রদেশের যে কলাকুশে বা যেগুলো নৃত্য পরিবেশন করা শিল্প পরিবেশন সেগুলো সেখানে বিস্তৃতভাবে ওখানে দেখানো হয়েছে। এরপরে ওরাল ট্র্যাডিশন গ্যালারি, সেখানে মৌখিক পরম্পরা কীভাবে গল্প থেকে বা ভারতের নানা প্রান্তের লোককথা, মহাকাব্য, মানুষের স্মৃতি সেখানে পরিবেশন করা হয়েছে। এরপরে লাস্ট নাম্বার 8 গ্যালারি হচ্ছে সার্বজনীন সংলাপ বা ডায়লগ, ওয়ার্ল্ড ডায়লগ গ্যালারি, সেখানে ভাষার তীর্থযাত্রী বা অভিযাত্রীরা কীভাবে ভারতীয় ভাষাগুলিকে বিভিন্ন সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে পরিবেশন করেছে সেখানে ওখানে পরিবেশন করা হয়েছে। আর সর্বশেষ বা নবমতম গ্যালারি হচ্ছে লাইব্রেরি মুভমেন্ট গ্যালারি বা গ্রন্থাগার আন্দোলনের ইতিহাস সেখানে ধরা হয়েছে। ভারতবর্ষে প্রথম কবে কোথায় লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি হয়েছে, সেখানকার যে আন্দোলন বা কীভাবে ধীরে ধীরে সেই আন্দোলনকে বিভিন্ন রূপে এখনকার বর্তমান পরিস্থিতিতে আঁকা হয়েছে, সেখানে জাতীয় গ্রন্থাগার কবে তৈরি হয়েছে বা কীভাবে জাতীয় গ্রন্থাগার আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে সেই ইতিহাসও এখানে দেখানো হয়েছে। এছাড়াও এই যে আমাদের 9টা গ্যালারিতে যে বিভিন্ন অরিজিনাল আর্টিফ্যাক্টস এসছে, সেই আর্টিফ্যাক্টসগুলো মূলত আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও পাঠানো হয়েছে, বিশেষ করে কলকাতার জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি থেকে আমরা অরিজিনাল আর্টিফ্যাক্টস পেয়েছি, এছাড়াও সাহিত্য নাটক একাডেমি বা সঙ্গীত নাটক একাডেমি থেকেও আমাদের বিভিন্ন আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোও আমাদের এখানে তারা সাহায্য করেছেন আমাদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে। এছাড়াও রামপুর রাজা লাইব্রেরি, সত্যমহল লাইব্রেরি, এশিয়াটিক সোসাইটি মুম্বাই, এখান থেকেও আমরা বিভিন্ন সাহায্য পেয়েছি বিভিন্ন কারণে, এবং সেই সব আর্টিফ্যাক্টসগুলো আমাদের বিভিন্ন যে গ্যালারিগুলো আছে সেই গ্যালারিতে ডিসপ্লে করে রাখা হয়েছে।
2: আমাদের সাথে কথা বলেছেন দিব্যজ্যোতি মল্লিক, বাদুড়িয়া থেকে শব্দের সংগ্রহশালা দেখতে এসেছেন তিনি।
4: প্রথমেই বলতে হয় যে মিউজিয়াম অফ ওয়ার্ড, এই শব্দের যে জাদুঘর, এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে এসে যেটা বুঝলাম, ভাষা শুধু যে যোগাযোগের মাধ্যম নয়, এটি হচ্ছে একটি সভ্যতা এবং সংস্কৃতির ধারক ও বাহক। আর ভারত হচ্ছে নানা ভাষা নানা মতের দেশ, সেখানে এই ভারতের যে বিভিন্ন ভাষার পেছনে যে ইতিহাস, যে বিবর্তন, এইগুলো আমরা দেখতে পাই বিভিন্ন শব্দ এবং আলোক মাধ্যমে এই মিউজিয়ামে এসে। আমরা এখানে দেখি যেমন বিভিন্ন যে মাইথোলজিক্যাল কনসেপ্ট দেখতে পাই, বিভিন্ন শব্দের এই ভাষার ইতিহাস কীভাবে গড়ে উঠেছে, মুদ্রণ যন্ত্র দেখতে পাই, শিলালিপি দেখতে পাই, সমস্ত কিছুই এক কথায় এখানে আসলে যে সমৃদ্ধ হব আমরা। আর এটি এমন একটা ক্যাম্পাসে আছে যেখানে ভাষা ভবন আছে, ন্যাশনাল লাইব্রেরি, যেখানে আমরা সমৃদ্ধ হয়ে জ্ঞানের সঙ্গে বিভিন্ন ভাষার গ্রন্থ রয়েছে, পাশাপাশি ঠিক একই জায়গাতে সেই ভাষার যে উৎপত্তিগত যে ইতিহাস সেটিও আমরা এখানে এসে জানতে পারি।
2: মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারগুলির একটি শব্দ, এবং প্রতিটি শব্দেরই একটি গল্প আছে। শব্দ থেকে ভাষা আর ভাষা থেকে লিপির এই দীর্ঘ বিবর্তনকে জানার জন্য কলকাতার আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভেলভেডিয়ার হাউসের এই শব্দের সংগ্রহশালা একটি অনন্য কেন্দ্র। সাধারণ দর্শক থেকে শুরু করে ভাষাবিদ ও গবেষকদের জন্য এটি এক অমূল্য তথ্য ভাণ্ডার।
5: কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কলকাতার শব্দ সংগ্রহশালার একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। কলকাতা কলতান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন লালন গাথা। ধর্ম যা ধারণ করে, কিন্তু ধারণের পরিবর্তে সেই ধর্মই যখন হয়ে ওঠে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির হাতিয়ার, তখন অন্যায়কে প্রশ্রয় দিয়ে সে হয়ে ওঠে ভয়ঙ্কর। এবং মানব সভ্যতার ইতিহাসে বারবার দেখা গেছে ধর্মের নামে, দেব সেবার নামে মানুষের রক্তের দাগ। তবে আবার ঠিক সেই বিন্দুতেই দাঁড়িয়ে দেখা যায় যুগে যুগে জন্ম নিয়েছেন এমন সব মহাপুরুষ, যারা বারবার সব অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখিয়েছেন তাদের নিজস্ব পদ্ধতিতে। লালন ফকিরও তাঁদেরই একজন। লালনকে নির্দ্বিধায় বলা যায় বাংলা লোককৃষ্টির রেনেসাঁ পুরুষ। যখন বাক স্বাধীনতা, মৌলিক অধিকার এই সমস্ত শব্দেরা আইনি তকমা পায়নি, সেই কঠিন সময়ে দাঁড়িয়েও রাষ্ট্র পরিচালিত গোঁড়ামি এবং গতানুগতিকতার উল্টো দিকে দাঁড়িয়ে ঈশ্বর চেতনার ঊর্ধ্বে গিয়ে তিনি মানুষের কথা বলেছেন।

1774 সালে জন্মগ্রহণ করে এতগুলো বছর পেরিয়েও তিনি আজও সমান প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক বলেই তাঁকে নিয়ে আজও গবেষণা হয়, যা থেকে উঠে আসে নানা জনশ্রুতি, তৈরি হয় নানা রকম মিথ। লালনের জীবন দর্শন ছিল যতটা গভীর, তাকে গানের মাধ্যমে প্রকাশ করেছেন ততটাই সহজভাবে। যে গানটি শুনলেন, কণ্ঠে ছিলেন গীতা চৌধুরী। লালনের গুরু ছিলেন সিরাজ সাঁই দরবেশ। মধ্যপ্রাচ্য থেকে এই দরবেশরা এনেছিলেন সুফিবাদ। আর তারপর আর কি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, তাই হলো। মধ্যপ্রাচ্যের সুফিবাদের সঙ্গে মিশে গেল গৌড়ীয় বৈষ্ণব চিন্তাধারা আর বৌদ্ধ সহজিয়া দর্শন। সবথেকে অবাক কথা হলো, এই ত্রিবেণী সঙ্গমে কেউ কারুর পরিচয় হারাল না, যে যার স্বাতন্ত্র্য বজায় রেখে বয়ে চলল এক নতুন পথে, জন্ম নিল এক নতুন জীবন দর্শন।

লালন শাহ এক কালজয়ী মহাসাধকের নাম। বাংলার বাউল ও মরমিতত্বের মূর্ত প্রতীক তিনি। দীক্ষার দিক থেকে তিনি একজন সুফি ও দরবেশ ধারার মহাপুরুষ ছিলেন। সেজন্য তাঁর সকল সঙ্গীতে তিনি নিজেকে বাউল পরিচয় অভিষিক্ত না করে ফকির বলে প্রচার করেছেন। এই দরবেশরা ছিলেন সুফি ধারার সাধক। আল্লাহর অন্তরঙ্গ উপলব্ধি ছাড়া যারা আর কিছুই চাইতেন না। তিনি দেহতত্ত্ব, আত্মতত্ত্ব ও আধ্যাত্মবিজ্ঞানের গুপ্ত ভেদ উন্মোচনকারী দার্শনিক। তার গানে পাওয়া যায় অসাম্প্রদায়িক চেতনা বোধ, মানুষের মনুষ্যত্ব, মানবতা ও আমিত্বের গৌরব শূন্য হয়ে গুরুর চরণে আত্মসমর্পণ। বিশ্বের সকল সম্প্রদায়ের কাছে লালনের গান পেয়েছে অপরিসীম জনপ্রিয়তা। এই মহান সাধকের সঙ্গীতের ভাষা হৃদয়স্পর্শী, মর্মভেদী ও রহস্যময়।

সহজ মানুষ বোঝে দেখ নার মন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাঁটি,

লালন সত্যই আমাদের প্রাণ মন হরণ করে নিয়েছেন। তাকে কেন্দ্র করে জমে উঠেছে কত লোক উৎসব, কত লোকনাট্য। আমরা দেখতে পাই নদিয়া জেলার ভীমপুর ও আসাননগরের মাঝে কদমখালি মহাশ্মশানে প্রতি বছর জমজমাট হয়ে উঠছে লালন মেলা। এপার বাংলা ওপার বাংলার লালন প্রেমী মানুষের ঢেউ উপচে পড়ছে সেখানে। এ যেন দুই বাংলার সংস্কৃতির সেতুবন্ধন। আর নদিয়ারই বগুলা, হাঁসখালি, মাঝদিয়া অঞ্চলের পুতুল নাচের দল লালনের নামে দেশ বিদেশ মাতিয়ে বেড়াচ্ছে। বোঝাই যাচ্ছে লালন আমাদের কত আপনার, কত গর্বের বিষয়। আমাদের চিন্তা, চেতনায়, আবেগে, অনুভূতিতে, শিক্ষা, সংস্কৃতিতে লালন অমর হয়ে আছেন, থাকবেন। তাকে নতুন করে চিনে চিনে আমাদের জীবন ভরে উঠবে অফুরন্ত আনন্দে। তার গানের ডালি যোগাবে সেই স্বর্গীয় আনন্দধারা। চিরপরিচয় মাঝে নবপরিচয় লাভ করে আমরা পরিতৃপ্ত হব, উপলব্ধি করব লোককবি লালনের মহিমা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী মৈত্রী, এখন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ চলে এলাম আজ সন্ধ্যায় আরেকটি নতুন পর্ব নিয়ে। আপনাদের সঙ্গে আমি এই সময়টুকুতে থাকব, মৈত্রীবন্ধু অর্পিতা পোদ্দার। আজকে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে থাকছে অনেক জিনিস, যেমন প্রতিদিন থাকছে ইসরো কীভাবে সাহায্য করছে মাছের ট্রলারকে, থাকছে প্রকৃতিবান্ধব বাস স্টপ, থাকছে যে বন্যজন্তুরা নাকি বন্যজন্তুদের থেকে মানে সিংহ

বাঘের থেকেও মানুষের আওয়াজকে বেশি ভয় পায়। এরকম সব নানা কিছু মজার, কিছু রোমাঞ্চকর, কিছু বিজ্ঞানের খবর আর অবশ্যই অনেক সতর্কবার্তা এবং গান, যা ছাড়া আমাদের সব অনুষ্ঠান অসম্পূর্ণ। তবে শ্রাবণ মাস, বর্ষাকাল, একটা বর্ষার গান দিয়ে শুরু করি, কণ্ঠে চিন্ময় চট্টোপাধ্যায়।

শ্রাবণ মাস, বর্ষাকাল, ঘনঘোর আকাশ দেখে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া দিয়ে বৃষ্টি উপভোগ করা দারুণ ব্যাপার, সন্দেহ নেই। কিন্তু এই ঘনঘোর বর্ষায় যে মৎস্যজীবী ভাইয়েরা সমুদ্রে মাছ ধরতে যান, তাঁদের কিন্তু প্রায়শই নানা বিপদের সম্মুখীন হতে হয়। শুধু বর্ষাকালেই নয়, তাদের এই জীবিকায় সারা বছর থেকে যায় বিপদের সম্ভাবনা। কখনো কোনো দেশের ট্রলার মাছ ধরতে ধরতে গভীর সমুদ্রে একেবারে অজান্তে অন্য দেশের সীমান্ত পেরিয়ে যান, আবার কখনো প্রতিকূল আবহাওয়া তাদের ঠেলে দেয় বিপদের মুখে। এই সমস্যা

এড়াতে এগিয়ে এসেছে ইসরো। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। এই কাজে তারা ভীষণভাবে সাহায্য করছে মৎস্যজীবীদের। আপাতত দেশের 1 লক্ষ মাছ ধরার নৌকোর সঙ্গে যুক্ত হচ্ছে ইসরো। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম প্রকল্পে প্রতিটি মাছ ধরার নৌকোর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একটু করে ট্রান্সপন্ডার। এই ট্রান্সপন্ডারগুলি সরাসরি যুক্ত থাকছে ইসরোর সঙ্গে। ইসরো এর সাহায্যে মাছ ধরার নৌকোগুলির গতিবিধির ওপরে নজর রাখতে পারবে, সেগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। শুধু ট্রান্সপন্ডার লাগানোই নয়, এই কাজে সুবিধার জন্য একটি আর্থ স্টেশন ও সংযোগ পরিকাঠামো নির্মাণও করা হয়েছে। এর আগেই ইসরোর নবমিত্র বলে একটি অ্যাপ তৈরি করে এ ব্যাপারে বিরাট একটি পদক্ষেপ নিয়েছে। নবমিত্র কি জানেন তো? এটা হলো ইসরো নির্মিত একটি দ্বিমুখী বার্তা আদান প্রদান ব্যবস্থা, যা স্থানীয় ভাষায় আবহাওয়া ও ঘূর্ণিঝড়ে সতর্কতা দেয় এবং আগুন লাগা বা নৌকাডুবির সময় কর্মীদের সাহায্যের জন্য আহ্বানও জানাতে সাহায্য করে। তবে শুধু কি বিপদ না, আরও অনেক কাজ হচ্ছে। যেমন আমাদের ইসরোর স্যাটেলাইটগুলো আমাদের মাথার ওপর থেকে ঠিক ধরে ফেলে যে মাছেরা কোথায় কোথায় বৈঠক জমানোর চেষ্টা করছে। আর দেখুন, ঠিক মানুষেরই মতো, যেখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায় এবং যেখানে একটু আরামদায়ক, একটু উষ্ণতা পাওয়া যায়, মানে অর্থাৎ সমুদ্রের মাঝে যেখানে জল উষ্ণ, সেখানে মাছেরা বেশ গল্পগুজব করবে, তাদের সেখানে তাদের খাবার তো চাই। আর এই ফাঁকে ইসরোর স্যাটেলাইট সেই সমস্ত এলাকার মানচিত্র তৈরি করে ফেলবে, আর এই অবস্থানের তথ্য নিয়মিতভাবে রেডিও বা গ্রাউন্ড ডিসপ্লের মাধ্যমে মৎস্যজীবীদের পাঠিয়ে দেবে। তাতে কি হবে? তাতে হবেই যে নৌকোগুলোকে সরাসরি মাছের কাছে পৌঁছতে কষ্ট কম করতে হবে। তাতে যারা মাছ ধরতে যান তাদের সুবিধে হবে এই যে, গভীর সমুদ্রে তাদের মাছ ধরবার জায়গা খোঁজবার জন্য এক তো সময় নষ্ট হবে না, দ্বিতীয়ত জ্বালানি সাশ্রয় করতে পারবেন। আর তাছাড়া এই ব্যবস্থাটি মাছ ধরার নৌকোগুলোকে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা, যে জলের মধ্যেও সীমানা আছে কিন্তু আমরা জলের ওপরে ভূখণ্ডে যেরকম সীমানা বুঝতে পারি জলে, অত সহজে বোঝা যায় না। কিন্তু সীমানা তো একটা আছে, তাই আন্তর্জাতিক সামুদ্রিক সীমানার যখনই খুব কাছাকাছি চলে যায় অন্য কোনো দেশের বা কোনো দেশের নৌকো, তাকে সতর্কবার্তা পাঠায় যাতে তারা অন্য দেশের জলসীমায় ভুলবশত না চলে যায়। এই খবর দিতে দিতে, মানে যখন আপনাদের এই খবরটা আমি দিচ্ছি বা এই রিপোর্টটা আমি তৈরি করছি, তখন আমার বারবার একটা কথা, একটা গানের কথা বড়ই মনে আসছে। যে দেখুন, সেই গানের কথা সেই কবিয়াল তো জানতেন না, এআইয়ের হদিস, তাই তিনি লিখে গেছেন যে আসমান আর দরিয়া একে অপরকে দেখে কত যুগ কাটিয়ে দিল, কিন্তু তারা কেউ কাউকে জানতে পারল না। তবে আজকে আজকে কি সেই গানের কথা বদলে যাবে? না, বোধহয় সেই গানের

না সত্যি, অকুল দরিয়ার কুল তো দেখতে পাওয়া যায় না যখন অন্তত দরিয়াতে থাকা যায়, মানে সমুদ্রে। কিন্তু সেই দরিয়াকেই যখন, সেই সমুদ্রকেই যখন আমরা একেবারে ওপর থেকে দেখি, যেটা ইসরো দেখছে তাদের র্যাডার দিয়ে, তাদের নানান একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে তারা একটা ছবি তৈরি করে মৎস্যজীবীদের কাছে পাঠাতে সক্ষম হচ্ছে, যেটা মৎস্যজীবীদের কাজে লাগছে, যেটা আমাদের কাজে লাগছে। জীবন

অনেক সহজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুগম হয়েছে বিজ্ঞানের সাহচর্যে, বিজ্ঞানের সান্নিধ্যে এসে। আছি আজ সন্ধ্যাতে। এবার বলি, আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। কিন্তু যারা এই চোখ মেলতেই পারেন না, অর্থাৎ দৃষ্টিশক্তিহীন, তারা কি করে অনুভব করেন এসব? না, সবটা হয়তো পারেন না, তবে অনেকটা যাতে পারেন, তাই তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের কিছু ছাত্রছাত্রীর উদ্যোগে তৈরি হয়েছে কলকাতার 12টি জনবহুল এবং জনপ্রিয় স্থানের একটি স্পর্শযোগ্য ব্রেইল চিত্র। প্লাইউডের ওপর ম্যাপের আদলে টিপু সুলতান মসজিদ, দক্ষিণেশ্বর মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা বিশ্ববিদ্যালয়, শিয়ালদা স্টেশন, স্টার থিয়েটার, দমদম বিমানবন্দর, সায়েন্স সিটি, প্রিন্সেপ ঘাট, আলিপুর আদালত, খিদিরপুর ডক এবং 8B বাসস্ট্যান্ডের 3D স্কেচ তৈরি করে ফেলেছে এই বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্রী। শুধু তাই নয়, ব্রেইল মানচিত্রের পাশাপাশি ভারতে প্রথমবার তৈরি হয়েছে শিল্পী ভিনসেন্ট ভ্যান গখের দ্য স্টারি নাইট এবং পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম লে রেভের দুটি স্পর্শযোগ্য মডেলও। ভাববার মতো বিষয় সত্যি, বহু মিউজিয়াম বা আরও নানা জায়গাতেই লেখা থাকে স্পর্শ করবেন না, ডোন্ট টাচ। তাদের জন্য যারা স্পর্শ না করেই বুঝতে সক্ষম, এই বার্তা একেবারেই তাদের জন্য। কিন্তু যারা তা পারেন না, তাদেরও তো নিজেদের মতন করে দেখবার অধিকার আছে। আশার কথা যে তাদের কথাও কেউ কেউ ভাবছে, এই নতুন প্রজন্মই ভাবছে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করা মানেই এখন মোবাইলে স্ক্রল করা। বাসস্ট্যান্ড নয়, শুধু যে কোনো জায়গাতেই দুদণ্ড স্থির হতে পারলেই হাতের মোবাইল বেরিয়ে আসে, মানে আমাদের হাতে একটা কিছু চাই। আগে যখন মোবাইল ছিল না, তখন মানুষ নিজের হাত দুটো নিয়ে যে কী করত, এখন ভাবলে সত্যি বিস্ময় জাগে। কিন্তু এদিকে স্ক্রিন টাইম ঝামেলা করছে, মোবাইলের নেশা সর্বনাশা হয়ে দেখা দিচ্ছে। কি করা যায় বলুন তো? আসলে জানেন তো, আবার সেই কবির দ্বারস্থ হই, বলেছিলেন যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। এই যেমন আলিপুরদুয়ারের শ্রেয়সী, শিল্প প্রিয়তা তাঁকে দিয়েছে নতুন ভাবনা। তিনি আলিপুরদুয়ার পার্ক রোডে খুলেছেন ওপেন আর্ট গ্যালারি। কি হবে এখানে? কিছু হবে না, হওয়াবেন। কারা? শিশু থেকে প্রবীণ, যে কেউ, যারাই একটু সৃজনশীল, তাদের প্রত্যেকের সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছেন এই তরুণী। আরেকটা গানের পরে এই রিপোর্টেরই পরবর্তী অংশ।

এই গানটা কেন মাঝখানে শোনালাম জানেন? যে কিছু কিছু মানুষের এমন আলো থাকে যে তারা যেখানেই থাকুন আলো ছড়ান। এই যে শ্রেয়সীর কথা বলছিলাম, তার বিশ্বাস মোবাইলের পর্দা নতুন প্রজন্মকে যতটা কাছে টেনেছে, প্রকৃতি আর সৃজনশীলতা থেকে ততটাই দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে। তাই শিশু উদ্যান লাগোয়া পার্ক রোডকে তিনি বেছে নিয়েছেন। তার একান্ত চাওয়া, খেলতে এসে কিংবা হাঁটতে বেরিয়ে কোনো শিশু হঠাৎ রংতুলির সামনে দাঁড়িয়ে যাক, কৌতূহল থেকেই হয়তো জন্ম নেবে শিল্পের প্রতি ভালোবাসা। শুধু শিশুদের জন্য নয়, এই গ্যালারির দরজা খোলা থাকবে তাদের জন্য যাদের জীবনের সব রং সংসারের ব্যস্ততায় সাদা কালো থেকে আস্তে আস্তে ধূসর হয়ে গেছে। তারাও আসবেন, মনের আনন্দে রঙের তুলি ডুবিয়ে টান দেবেন। এর আগে পড়ে থাকা শুকনো ফুল পাতা দিয়ে নানা শিল্পকর্মকে বাস্তব রূপ দিতে একাধিক কর্মশালা করেছেন শ্রেয়সী। একটা শুকনো গাছের ডাল হোক কিংবা ঝরা পাতা বা শুকনো ফুল, দেখার ক্ষমতা থাকলে ওই যে অবহেলায় পড়ে থাকা ফুল পাতা দিয়ে যে নতুন সৃজন করা যায় তা করে দেখিয়ে দিয়েছেন তিনি। ওই যে বললাম যে পারে সে, আপনি পারেন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: উন্নয়নের সঙ্গে সবুজের নাকি বিপ্রতীব সম্পর্ক, তাই শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে, কিন্তু তা তো চাইছি না আমরা। আজ তো বুঝতে পারছি যে সবুজ কত জরুরি। কিছুদিন আগেও নির্মমভাবে গাছ কেটে ফেলা হচ্ছিল রাস্তার জন্য, বাড়ির জন্য, কিন্তু প্রকৃতির কাছে থাকা যা আমাদের জন্য শুধু নিরাপদ তা নয়, বেঁচে থাকবার জন্য অত্যাবশ্যক, তা আজ মানুষ বুঝেছে। আহমেদাবাদ শহরে এমনই একটি বাসস্টপের খবর উঠে এসেছে সম্প্রতি। একটি পরিণত গাছকে না কেটে তাকে সঙ্গে নিয়েই তৈরি হয়েছে এই বাসস্টপ। এই নির্মাণে সব যা জিনিস ব্যবহার হয়েছে সমস্ত জিনিস পরিবেশ বান্ধব। তবে আমাদের এই বিশাল দেশে একটা বাসস্টপ নিয়ে তো খুব বেশি উচ্ছ্বসিত হবার কারণ নেই, কিন্তু তবু মনে হয় তবু শুরু তো হলো। আহমেদাবাদ পৌর সংস্থাও ভাবছে এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখবার কথা, এরপরে আরও অনেক জায়গায় এরকম বাসস্টপ শুরু করার কথা ভাবা হচ্ছে, যা অত্যন্ত আশার কথা।

সিংহকে আমরা সবাই ভয় পাই, তাই তো? শুধু আমরা না, জঙ্গলের অন্যান্য পশুরাও কিন্তু পায়, যা অন্তত দেখি আমরা নানা টেলিভিশন চ্যানেলে, যে সিংহ আসছে টের পেলে হরিণ জেব্রা বুনো শুয়োর এরা পালায়। কিন্তু এদিকে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, সিংহের গর্জনের থেকেও নাকি মানুষের আওয়াজকে বন্যপ্রাণীরা বেশি ভয় পায়। কি করে জানলাম? তাও বটে, তারা তো আর এসে বলে যায়নি যে ওগো মানুষ, তোমাদের আমরা আসলে একেবারে ভালোবাসি না, তোমাদের আওয়াজই

আমরা সব থেকে বেশি ভয় পাই, না বলেনি আমাদের কানে কানে, কিন্তু আছে বিজ্ঞান। বিজ্ঞান পত্রিকা সায়েন্স অ্যালার্ট সম্প্রতি দক্ষিণ আফ্রিকার গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কের জলাশয়গুলোতে পরীক্ষা করে দেখেছে যে, নানা রকম অডিও রেকর্ডিং চালিয়ে দেখে পরীক্ষা করেছে যে, হাতি, গন্ডার, জিরাফ, জেব্রা, চিতাবাঘ, হায়না এবং শুয়োর সহ 19টি স্তন্যপায়ী প্রজাতির প্রাণীদের মধ্যে প্রায় সবগুলোই সিংহের গর্জন বা শিকার সম্পর্কিত শব্দের তুলনায় মানুষের কণ্ঠস্বর শোনার পর প্রায় দ্বিগুণ হারে পালিয়ে যায়। এই খবর আপাতদৃষ্টিতে খুব নিরীহ মনে হয়, কিন্তু পরিবেশ ও বন্য প্রাণীদের জন্য মানুষ কতটা ক্ষতিকর হয়ে উঠছে ভেবে দেখুন। যে প্রকৃতিকে আমাদের বাঁচানোর কথা, তার কি অবস্থাই না করেছি আমরা। শেষ হয়ে আসছে আজ সন্ধ্যায় সময়, এই গানটি অবশ্যই শোনাবো আজ রূপঙ্কর বাগচির কণ্ঠে।

0: আজ সন্ধ্যার একেবারে শেষ বেলায় এসে যে একটি জরুরি খবর জানিয়ে দেওয়া দরকার, আপনারা সবাই জানেন, তবু আরেকবার জানিয়ে দিই। পশ্চিমবঙ্গে 3রা আগস্ট থেকে 9ই আগস্ট 2026 পর্যন্ত রাজ্য পরিবহন দপ্তর ও পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ 2026 পালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা এবং দুর্ঘটনা কমানো। এই সপ্তাহের মূল স্লোগান বা অঙ্গীকার হল নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আজ সন্ধ্যার সময় একেবারে শেষ। এই এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে আমি, অর্পিতা পোদ্দার।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে দেশ বিদেশের খেলার খবর, পূর্বালোচনা, পর্যালোচনা, সেই সঙ্গেই থাকে বিশেষজ্ঞদের মতামত, খেলোয়াড়দের সাক্ষাৎকার, এবং সেই সঙ্গেই থাকে বেতার প্রতিবেদন, থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, থাকে দেশ বিদেশের বিভিন্ন জানা অজানা খেলার কথা। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন এই সময় অর্থাৎ বিকেল 5:50 আমরা আসি মৈত্রী ক্রীড়াঙ্গনে। আজ বুধবার, আজ রয়েছে দেশ বিদেশের খেলার খবর, সেই সঙ্গে থাকছে আজকের দিনের কথা, থাকছে স্পোর্টস নিউট্রিশন ও স্পোর্টস মেডিসিনের উপর একটি বিশেষ অনুষ্ঠান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মৈত্রী

এক নজরে হ্যাঁ বন্ধুরা, শুরুতেই দেশ বিদেশের খেলার খবর এক নজরে। আগামী 17 আগস্ট ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আজ শুরু হলো সেই প্রতিযোগিতার ড্র। এদিকে ব্যাডমিন্টনে কোরিয়ান ওপেনে ভারতের বেশ কয়েকজন শাটলার যথেষ্ট সাফল্য পেয়েছেন। আপনাদের জানিয়ে দেব সেই শাটলারদের কথা। মহিলা ও পুরুষ বিভাগে আজ

কয়েকটি খেলায় ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডিউরান্ড কাপে গতকাল বিধ্বংসী ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্টস। সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবকে 8-0 গোলে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। হ্যাট্রিক করেছেন মনবীর সিং, দুটি গোল করেছেন সোহেল আহমেদ ভাট এবং একটি করে গোল এসেছে অ্যালবার্টো ও রড্রিগেজ ও রাহুল বেকের পা থেকে। আজ নেরোকা ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি এবং সেই সঙ্গে কিছুক্ষণ পরে শুরু হবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ভাগপাটের খেলা এবং নেরোকা খেলছে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ান নেভির সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, ডিউরান্ড কাপ আপনারা জানেন দেশের এবং এশিয়ার সবচেয়ে পুরনো অর্থাৎ প্রাচীনতম টুর্নামেন্ট এবং গোটা বিশ্বে তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট এই ডিউরান্ড কাপ। এবং এই ডিউরান্ড কাপে এই মুহূর্তে যে কয়েকটি গ্রুপ রয়েছে, গ্রুপ এ তে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটি দলই রয়েছে। মোহনবাগান এই মুহূর্তে দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতে তারা জয়ী হয়ে মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল দুটি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত হয়েছে, অর্থাৎ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড স্পোর্টস ক্লাব দুটি ম্যাচ থেকে একটি ম্যাচে জয় পেয়েছে, ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সিআইএসএফ দুটি ম্যাচে দুটিতেই পরাজিত হয়েছে, অর্থাৎ তাদের পয়েন্ট সংখ্যা শূন্য। মোহামেডান স্পোর্টিং কলকাতার আরেক বড় দল গ্রুপ বিতে রয়েছে, তারা এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে, দুটি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।

এবারে ক্রিকেটের খবরে আসবো। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে বেশ ভালো জায়গায় পৌঁছেছে পাকিস্তান। তার কারণ, ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 103 রান করেছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংস শেষ করে 387 রানে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে বেশ কিছুটা এগিয়ে থেকেছে পাকিস্তান। আবদুল্লাহ সফিক অপরাজিত থাকেন 160 রান করে। তিনি ধৈর্যশীল একটি ইনিংস খেলেন, 466টি বল খেলেন তিনি, 15টি 4 ও 3টি 6 সহযোগে তিনি এই অসাধারণ 100 রানটি করেন। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে 88 রান, তিনি 147 বলে 88 রান করেন, 10টি 4 এবং 1টি 6 সহযোগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জমেল অ্যান্ড্রেল ওয়ারিকান চমৎকার বল করেছেন, তিনি 6টি উইকেট নিয়েছেন 112 রান দিয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কার্যত ভেঙে পড়েছে। তার কারণ, দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 103 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র কোভেল হজ করেছেন 34, তিনি সর্বোচ্চ রান করেছেন 34 71 বল খেলে। সঙ্গত কারণেই ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুব একটা ভালো নয়, তার কারণ ইতিমধ্যেই 6টি উইকেট তারা হারিয়েছে এবং মাত্র তারা 103 রান করেছে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে 60 রানে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের লোয়ার ব্যাটিং অর্ডার কতটা ভালো খেলে সেটার উপরই নির্ভর করছে এই ম্যাচের ভাগ্য। হজ 34 করেছেন, আগেই বলেছি। এছাড়া রস্টন চেজ অধিনায়ক 17 রান করে ফিরে গেছেন, সেই হোপ 15 রান করে ফিরে গেছেন। অর্থাৎ বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান কিন্তু ব্যর্থ হয়েছেন আজকের ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এবার আবার ফিরবো ব্যাডমিন্টনের কথায়, যে কথা বলছিলাম ব্যাডমিন্টনে। এই মুহূর্তে আজ চলছে কোরিয়ান ওপেন। কোরিয়ান ওপেনে ভারতীয় বেশ কয়েকজন মহিলা শাটলার সাফল্য পেয়েছেন। আমরা জানিয়ে দেব সেই কোরিয়ান মাস্টার্সের সর্বশেষ কয়েকটি স্কোর। কোয়ার্টার ফাইনালে ভারতের মানসি সিং জে কিমকে হারিয়েছেন 3 গেমের লড়াইয়ে। প্রথম গেমটি তিনি পরাজিত হয়েছিলেন 14-21, তারপর 21-19।

2021-9 গেমে তিনি জয়ী হয়েছেন। রামরাজ জিতেছেন ইউনের বিরুদ্ধে 22-24, 21-12, 21-13 গেমে। ভারতের চালিহা জিতেছেন হিরামোটোর বিরুদ্ধে, জাপানের হিরামোটোকে তিনি স্ট্রেট গেমে হারিয়েছেন 22-20, 21-18। কিন্তু কাশ্যপ পরাজিত হয়েছেন কোরিয়ার এম কিমের কাছে 22-20, 21-23, 21 গেমে। তবে আরেক ভারতীয় শাটলার এস ভালিশেট্টি, তিনি জিতেছেন ওয়াইপি পাইকে হারিয়েছেন 21-15, 21-14 গেমে।

পুরুষদের বিভাগে অবশ্য রাউন্ড অফ 32-তে এসপার্কের কাছে পরাজিত হয়েছেন কে জর্জ, ভারতীয় শাটলার, এবং কিদাম্বি শ্রীকান্ত পরাজিত হয়েছেন ডুবোভেঙ্কোর কাছে 20-22, 21-14, 12-21 পয়েন্টে। ছেলেদের ডাবলসেও ভারতীয় জুটি ভার্গব রাম এবং বিশ্ব তেজ পরাজিত হয়েছেন এতাই ও এচিয়ার কাছে 17-21, 15-21 গেমে। আজকের বিভিন্ন খেলার ফল আপনাদের জানাচ্ছি। তবে মহিলাদের ডাবলসে আর ঠাকুর এবং সোনালি সিং জয়ী হয়েছেন। তারা পরাজিত করেছেন হিউং জি জ্যাং ও জি সুং ব্যাংকে 13-21, 21-15, 21-12 গেমে। আগে বলেছি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে ভারতে আসর বসে 17 তারিখ। তবে আজকে ড্র চলছে। পিভি সিন্ধু নবম বাছাই হিসেবে এই টুর্নামেন্ট শুরু করছেন। ডাবলসের পুরুষদের তারকা জুটি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি পঞ্চম বাছাই হিসেবে শুরু করছেন। তবে লক্ষ্য সেন 14 নম্বরে রয়েছেন। কিছুটা ফর্ম হারিয়েছেন লক্ষ্য সেন কিছুকাল আগে, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সম্ভাবনাময়। এই মুহূর্তেও তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক তিনি ফের আবার তার পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা। তবে পিভি সিন্ধু দারুণভাবে ফিরে এসেছেন এবং দেখা যাক তিনি কতটা সাফল্য পান এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

0: শ্রোতা বন্ধুরা, এবার বিস্তারিতভাবে খবরে যাব। শুরুতেই দেখে নেব ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ এই সফর, কতটা চ্যালেঞ্জিং ভারতীয় দলের কাছে এবং কতটা চ্যালেঞ্জিং ভারতীয় প্রশিক্ষক গৌতম গম্ভীরের কাছে।
1: আতশ কাঁচের তলায়
0: শ্রোতা বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দল সীমিত ওভারের খেলায় অর্থাৎ 50 ওভার এবং টি টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক অতীতে যথেষ্ট সাফল্য পেয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে লাল বল ক্রিকেটে বা পাঁচ দিনের ক্রিকেটে। পাঁচ দিনের ক্রিকেটে 2024-25 বাংলাদেশকে ভারত হারিয়েছিল 2-0 ম্যাচের ব্যবধানে, এবং সেটি হয়েছিল ভারতে। ভারতে নিউজিল্যান্ড এসে কিন্তু ভারতকে হোয়াইট ওয়াশ করে হারায়, 0-3 ভারত পরাজিত হয় নিউজিল্যান্ডের কাছে। এমন ফল কিন্তু আগে কখনো ঘটেনি দেশের মাটিতে নিউজিল্যান্ডের মতো দলের কাছে এই রকম শোচনীয় পরাজয়। তারপর অস্ট্রেলিয়ার কাছে আবার পরাজয় হয়েছিল 1-3 টেস্ট ম্যাচের বা 1-3 ম্যাচের ব্যবধানে। সেখানে 5টি টেস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়াতে গিয়ে। তারপর ইংল্যান্ডে যে ম্যাচ হয় 2025-এ, যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং সেটি কিন্তু উপভোগ্য হয়েছিল শুভমন গেলের অধিনায়কত্বে, এবং 2-2 ফল হয়েছিল। পুরো টেস্ট ম্যাচ টেস্ট সিরিজটাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, যে কোনো দল যে কোনো অবস্থা থেকে জিতে যাবে, এই পরিস্থিতিতে সেই সিরিজ ড্র হয়।

0: কিন্তু তারপর ভারত ওয়েস্ট ইন্ডিজকে অবশ্য হারিয়েছিল 2-0 ব্যবধানে, এবং তারপর দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ম্যাচে পরাজিত হয় ভারত 2025-26 সেই সিরিজে। ভারত আফগানিস্তানকে একটি ম্যাচের সিরিজে পরাজিত করে প্রত্যাশিতভাবে 1-0। কিন্তু আমরা এই টেস্টের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছি, এবং বিশেষ করে যে চ্যালেঞ্জ, যে চাপ রয়েছে সেটি রয়েছে প্রশিক্ষক গৌতম গম্ভীরের ওপর। গৌতম গম্ভীর এখনও পর্যন্ত প্রশিক্ষক হিসেবে থেকেছেন 20 ম্যাচে সব মিলিয়ে, এবং তার মধ্যে 8 ম্যাচে তিনি জয়ী হয়েছেন, কিন্তু 10টিতে পরাজিত হয়েছেন, 2টি ম্যাচ ড্র হয়েছে। এবং দেশের মাটিতেও কিন্তু তার যে জয় পরাজয়ের পরিসংখ্যান সেটা খুব একটা ভালো নয়। 5টিতে তিনি জিতেছেন, 5টিতে পরাজিত হয়েছেন, এবং বিদেশের মাঠে 3টি ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন বা গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত জিতেছে, 5টি ম্যাচে ভারত পরাজিত হয়েছে। অর্থাৎ এই চ্যালেঞ্জ শুধুমাত্র খেলোয়াড়দের নয়, এই চ্যালেঞ্জটি কিন্তু প্রশিক্ষক হিসেবে গৌতম গম্ভীরের কাছেও। এবং এই যে সিরিজটি শুরু হচ্ছে সেই সিরিজে, অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার সফরে গিয়ে এই সিরিজে রয়েছে 2টি ম্যাচ। কতটা গুরুত্বপূর্ণ এই সিরিজ, আমরা এই নিয়ে কথা বলেছিলাম ক্রীড়া সাংবাদিক অর্চিমান ভাদুরীর সঙ্গে, শুনে দেব তিনি কি বলছেন। আমরা শুনে দেব অর্চিমান ভাদুরী ক্রীড়া সাংবাদিক এই সফর সম্পর্কে কি বলছেন।
1: শ্রীলঙ্কায় যে সিরিজ হতে চলেছে সেটা ভারতীয় টেস্ট ক্রিকেটের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমাদের তো এখন আর বাইল্যাটারাল সিরিজ সেইভাবে হয় না, আমাদের এখন একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা কিন্তু আগের বছর আমরা ফাইনাল খেলতে পারিনি, এবং এবছরও আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে পঞ্চম স্থানে, এবং প্রথম দুজন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যত পয়েন্ট নিয়ে রয়েছে তাতে তাদের ধরা কিন্তু আমাদের পক্ষে বেশ কঠিন, আমি বলবো প্রায় অসম্ভবই এরকম পর্যায়ে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে এই শ্রীলঙ্কা সিরিজ খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের আর এই সাইকেলে বাকি রয়েছে আর মাত্র 9টি টেস্ট, তার মধ্যে 2টি টেস্ট আমরা খেলবো এই শ্রীলঙ্কায় গিয়ে, তারপরে 2টি খেলবো নিউজিল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ডে গিয়ে, যেটা আমার মনে হয় আরো কঠিন চ্যালেঞ্জ আমাদের সঙ্গে হবে, এবং তারপর 5টি টেস্ট আমরা খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ঘরের মাঠে। কিন্তু অস্ট্রেলিয়া অবশ্যই যে কোনো জায়গাতেই খুবই কঠিন প্রতিপক্ষ, সুতরাং সেই হিসেবে দেখতে গেলে শ্রীলঙ্কাই সবচেয়ে দুর্বল দল সেইভাবে ধরতে গেলে। কিন্তু শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা কিন্তু খুবই কঠিন চ্যালেঞ্জ, কারণ শ্রীলঙ্কান পিচ খুবই স্পিন সহায়ক, এবং আমরা জানি যে শেষবার আমরা যে ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে 2-0 হেরেছিলাম তাতে কিন্তু ওই স্পিনেই কাবু হয়ে গেছিলাম আমরা। তো গৌতম গম্ভীরের কাছে এই সিরিজটা তাই জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ পরে আগের বছর আমরা কোয়ালিফাই করতে পারিনি ফাইনালে, এবছরও যদি না করতে পারি তাহলে অবশ্যই একটা বড় চাপ তিনি ফেস করবেন। আর গৌতম গম্ভীরের মজাটা হচ্ছে আপনি যদি দেখেন ওনার হোয়াইট বলের ক্রেডেন্সিয়াল, মানে হোয়াইট বলের যে কোচিং তাতে কিন্তু তিনি খুব সফল। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি 2025-এ, 2026-এ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিন্তু সেই ক্ষেত্রে সে টেস্টের ক্ষেত্রে যেই মুহূর্তে আমরা আসছি এখানেই আমাদের গন্ডগোল বাজছে। আমরা নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরেছিলাম, অস্ট্রেলিয়ার কাছে 3-1 হেরেছিলাম, ইংল্যান্ডের সঙ্গে ওখানে গিয়ে অবশ্য যদিও আমরা 2-2 ড্র করতে পেরেছিলাম, কিন্তু এই যে আবার ফিরে এসে ঘরের মাঠে ফিরে এসে আবার আমরা সাউথ আফ্রিকার কাছে 2-0 হেরেছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে যে টেস্ট ক্রিকেটে কিন্তু গৌতম গম্ভীরের সেই জায়গায় সাফল্য নেই। এবার এই কারণটা কেন, একই কোচ হোয়াইট বলের তিনি এতটা সফল কিন্তু টেস্ট টিমে কেন সফল নন, আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর হয়তো আমার মনে হচ্ছে একটু বেশি ওই পার্সেন্টেজ ক্রিকেটারদের বেশি ব্যাক করছেন, যারা ধরুন হোয়াইট বলে খুব জরুরি, যিনি একটু বলও করতে পারেন, যিনি একটু ব্যাটও করতে পারেন, ফিল্ডিংটাও মোটামুটি ধরনের, সেই ধরনের ক্রিকেটারদের যে ব্যাকিং তারা গৌতম গম্ভীর তাদের দিয়েছেন তাতে কিন্তু আমাদের সফলতা অনেক বেশি এসেছে। কিন্তু টেস্ট ক্রিকেটটা কিন্তু সম্পূর্ণ অন্য খেলা, সেখানে কিন্তু আমাদের স্পেশালিস্টদের দরকার, যে বোলার সে বোলার কিন্তু সারা দিনে 20-25 ওভার বল করবে, এবং বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সময় একটা টেস্ট ম্যাচের কিন্তু আর্লি আওয়ার্স এবং লেট আওয়ার্স এই পুরো সময়টা চেঞ্জ হচ্ছে, সুতরাং একটা বোলারকে কতখানি পারদর্শী হতে হবে এই সময়টার সঙ্গে নিজেকে তাল মিলিয়ে, আমার মনে হয় সেইখানে আমরা একটু মার খেয়ে যাচ্ছি। এবং অবশ্যই কিছু কিছু প্লেয়ারের অনুপস্থিতি, এবারে যেমন আমাদের বুমরাকে আমরা পাবো না, যে টিম যাচ্ছে তার বোলিং অ্যাটাক সম্পূর্ণ নতুন, আমাদের যে জম্মু কাশ্মীরের

0: পেসারকে আমরা নিয়ে যাচ্ছি আকিবকে, তিনি প্রথমবার হয়তো খেলতে পারবেন টেস্ট ম্যাচ, তিনি আগে কখনো টেস্ট ম্যাচ খেলেননি, সেটাও ওভারসিজ খেলবেন প্রথমে, সুতরাং অতটা সোজা হবে না কিন্তু তাকে মানিয়ে নেওয়া সেইখানে। এবং স্পিনের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি আমাদের স্পিন খেলার পারদর্শিতা কিন্তু বোধহয় অনেকটাই কমে গেছে। একটা সময় যেখানে আমাদের আমরা দেখেছি সুনীল গাভাস্কার, মহিন্দ্র রমন্না, দিলীপ ভেনসারকার এত ভালো স্পিন খেলতেন, সেখানে এখনকার প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই পারদর্শিতা নেই। তার কারণ অবশ্যই আমরা সেইভাবে তাদের নিশ্চয়ই তৈরি করিনি, সেটাও একটা বড় ব্যাপার। কারণ আমার মনে আছে বিসিসিআই থেকে একবার বলা হয়েছিল যে ফিরে আসা এবার থেকে সবাইকে ডোমেস্টিক খেলতে হবে। এই ডোমেস্টিক খেলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডোমেস্টিক এই চার দিনের খেলায় আমরা বিভিন্ন পিচিং কন্ডিশনে বিভিন্ন পিচে খেলার একটা সুযোগ পাওয়া যায় প্লেয়ারদের। সুতরাং যারা ইন্ডিয়া খেলে তারা যদি সেইটা খেলে তাদের কিছুটা অভিজ্ঞতা অন্তত বাড়ে। এবং আমাদের নিজেদের স্পিনিং কোয়ালিটিও বোধ হয় কিছুটা পড়ে গেছে, যে কুলদীপ যাদব এককালে অত ভয়ঙ্কর লাগতো তাকে কিন্তু এখন আর আমরা সেরকম দেখতে পাচ্ছি না। সুতরাং সেই রকম স্পিনারও আমাদের হাতে নেই, আমাদের দেশে না স্পিনার রয়েছে না স্পিন খেলার ক্যাপেবিলিটিও হয়তো সেরকম রয়েছে। তাই আমার মনে হয় এই সমস্ত গুলো মিলিয়ে আমাদের টেস্টের যে ফলাফল আমরা পাচ্ছি সেটা সেরকম উৎসাহজনক হচ্ছে না।
1: ক্রীড়া সাংবাদিক উজ্জীবন ভাদুরী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রথমেই বলেছিলাম আজ একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে স্পোর্টস নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিনের ওপর। চলুন শুনে নিই সেই অনুষ্ঠানটি।
2: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন মানুষের কথা যিনি খেলোয়াড় তৈরির নেপথ্যে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ বন্ধুরা, স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে দীর্ঘ 30 বছর ধরে পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রারম্ভিক সূচনা লগ্ন থেকে আজও সংযুক্ত এই সংস্থার সঙ্গে ডক্টর লায়লা দাস। প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। এই যে খেলার মাঠে খেলোয়াড়দের সুস্থ রাখতে যে নিউট্রিশন বা স্পোর্টস মেডিসিনের যে দরকার হয়, এটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন।
3: দেখুন, আগের দিনে যে কনসেপ্টটা ছিল যে খেলোয়াড় তৈরি হয় তাদের ট্যালেন্ট এবং খেলার মাঠে, ট্যালেন্ট নিয়ে খেলার মাঠে ট্রেনিংটা এখনও আছে, ট্যালেন্ট ছাড়া বা প্রপার ট্রেনিং ছাড়া কিছুই হয় না। কিন্তু এখন ল্যাবেও অ্যাথলিট অ্যাজ স্পোর্টস পার্সন তৈরি করা হচ্ছে, ওয়েস্টে বলুন, ইস্টে বলুন, ইভেন ইন্ডিয়াতেও। আমাদের যে খেলোয়াড় তৈরি কারখানা, মেইনলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল বডি, তারা যেটা করে সেটা রিসার্চ, ডেটা, টেকনোলজি এবং সাইন্টিফিক ট্রেনিং, এই সবের সংমিশ্রণে খেলোয়াড় তৈরি করছে। ট্যালেন্ট সার্চ করা হচ্ছে প্রথম লেভেলেই, তারপরে তাদের গ্রুম করা এবং তাদের খেলাতে খেলাতে অনেক দুর্বলতা বেরোয়, আংশিক কিছু দুর্বলতা, আংশিক কিছু প্রতিবন্ধকতা, যেটার জন্য তারা মানে আশানুরূপ পারফরমেন্স দিতে পারে না, সেগুলোও সাইন্টিফিক ওয়েতে ডিটেক্ট করে সেগুলোর ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্টের চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা শুধু একজন ডাক্তার বা একজন সায়েন্টিস্টকে দিয়ে হয় না, দিস ইজ এ টিম ওয়ার্ক। এটা সায়েন্সের নানা ডিপার্টমেন্ট থেকে সবাই একসাথে হয়ে এগুলো করা হয়।
2: পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই শুরুর সময় থেকে আপনি এটার সঙ্গে যুক্ত আছেন। আপনার এই দীর্ঘ কর্মময় জীবনের মধ্যে দিয়ে বহু প্রতিভাবান খেলোয়াড় এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণ থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে খেলোয়াড়রা তাদেরকে শারীরিকভাবে যেটা বললেন যে সুস্থ রাখার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞান কাজ করে, সেইটার কতটা প্রাসঙ্গিক, মানে স্পোর্টসের সঙ্গে কতটা রিলেট করছে?
3: স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনি হয়তো একটা ট্যালেন্টেড বাচ্চা গ্রামগঞ্জ থেকে নিয়ে এলেন, একজন ভালো কোচ তার পিছনে তার সমস্ত ডেডিকেশন দিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু করতে করতেই তার একটা ছোট চোট হলো, সেই চোট যদি সময়ের মতো না ডিটেক্ট না করা হয়, সারানো না হয়, তাহলে সেটা অনেক বড় হয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। যদি ধরুন একটু কোনো ইনফেক্টিভ ডিজিজ হোক, অন্য কোনো সাধারণ জ্বর জারির মতন সামান্য জিনিস হোক, তাকে কিছুদিনের জন্য

0: বেডরিডিং করে দেয়, খেলার মাঠে বাইরে করে দেয়, সেই সময়টা তাদের সেট আপ করা গোলগুলো অনেক পিছিয়ে যাবে। ওই যে অ্যাবসেন্স ফ্রম স্পোর্টস, এটা অনেকটা ওই ছোটোবেলায় আমরা যে একটা অঙ্ক করতাম না, তেল মাখানো বাসে বাদরটা উঠছে তিন হাত, নামছে দু হাত, কখন উপরে গিয়ে পৌঁছবে, এইটা সেই রকম অবস্থা হয়ে যায়। তাদের ট্রেনিং করে আমরা যতটা মাসে পর মাস ইয়ে করে একটা জায়গায় আনছি, পারফরমেন্সটা ইম্প্রুভ করছি, যদি তারা দু উইক, চার উইক, ছ উইক সে হাত পা ভাঙার জন্যই হোক বা যে কোনো কারণে মাঠ থেকে বাইরে থাকে, তাহলে তারা আবার ওইখানে পিছিয়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে কোচেরা যেগুলো ঠিক করেন শর্ট টার্ম গোল, এবারে হয়তো বেঙ্গল খেলবে, এরপরে হয়তো পরের বছরে গিয়ে ইন্ডিয়া খেলবে, সেই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। আর লং টার্ম গোল, যারা আমাদের লম্বা রেসের ঘোড়া, যাদের আমরা ইন্টারন্যাশনাল ফিগার করবো ভাবছি, তাদেরও অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। আর প্রপারলি যদি তার রিকভারি না হয় সময় মতো, তাহলে তার আশানুরূপ ইয়েটা কিছুতেই হবে না। এই জায়গাতেই আমাদের মানে সার্থকতা যে আমরা এই ছোটোখাটো জিনিস থেকে প্রপার মনিটরিং কন্টিনিউয়াস করে তাদের সুস্থ রাখার চেষ্টা করি, প্লাস রিকভারি প্ল্যানিং, সেটাও একটা বড় জিনিস। আজ আপনি খাটিয়ে তাকে দিনের শেষে সে আর একটা পা ফেলবার মতন অবস্থায় থাকলো না, শিয়ালদার মুটের চেয়েও বেশি পরিশ্রম করলো, পরের দিন সকালে আবার উইলোড নেবে কী করে এসে মাঠে, তাকে তার জন্য রেডি করা, রিকভারি ইজ অলসো ইম্পর্টেন্ট। তার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, প্রত্যেকটা গেমের নিজস্ব ডিমান্ড আছে, সেই বুঝে তাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ঠিক করতে হয়, সবার একরকম হয় না। আর এগুলো সমস্তই আমাদের ইয়েতে প্ল্যান করা হয়, এবং পিরিয়ডিক যে হিউম্যান পারফরমেন্স টেস্টিংগুলো হয় ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি, সেগুলো এদের নিজস্ব স্পোর্টসের অ্যাক্ট থাকার বা ইম্প্রুভ করার জন্যে যা যা দরকার সেগুলো ডিটেক্ট করে তার প্যারামিটার, সেখানে কোথাও পিছিয়ে থাকলে তার সেই মতো ট্রেনিং দিয়ে সেগুলো ইম্প্রুভ করা হয়।
1: পেশাগত দিক থেকে যারা এই পেশাটাকে মানে স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে যারা এগোতে চাইছে, তাদের জন্য কী উপদেশ দেখবেন এবং কতটা সেটা সুরক্ষিত পেশা?
0: দেখুন, পেশা হিসেবে খুব ভালো, যারা স্পোর্টস লাভার্স, যারা দেশের কিছু করে দেখাতে চান, তাদের জন্য ভীষণই ভালো। তেমনি ফাইন্যান্সিয়ালি যদি দেখেন, একজন ডাক্তার যেটা করতে পারেন, আমি রোজগারের দিক দিয়ে বলছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানে আমাদের ইভেন এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড, সারা ইয়েতে নজন, আমি যখন ছিলাম তারপরেও মাত্র নজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ছিল, রিক্রুটেড বাই, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিফাইড পিপল, যারা রিক্রুটেড বাই সাই, তার মধ্যেও আবার কোয়ালিফিকেশন হিসেবে স্পোর্টস মেডিসিন হয়তো অর্থোপেডিক সার্জন, হয়তো প্যাথোলজিস্ট, তারাও কিন্তু কাজ করেছেন এইসব লাইনে। আর সেখানে বাইরে তো বুঝতেই পারছেন কী অবস্থা, এবং সেই সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের আলাদা। যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবেন, এখনকার, তখন তো কিছুই ছিল না, আমাদের অনেক সময় পকেট থেকে টাকা বের করেও টেস্টের জন্য পাঠাতে হতো, এখন তো একটু ইম্প্রুভ করেছে, কিছু তারা চাকরি পায়, কিছু তারা ইনসেন্টিভ পায়, সেই থেকে কিছু কিনতে পারে, কিছু দিতে পারে। কিন্তু যে লেভেলে আমরা আশা করি, আমরা অন্য ইয়েতে, আমি ফার্স্ট স্পেশালিটি ওয়াজ গাইনোকোলজি, সেখানে থাকলে আমি যে লেভেলে পৌঁছতে পারতাম এটার সঙ্গে কোনোভাবে কম্পেয়ার হয় না। আর যারা দিতে পারে, আমাদের মধ্যেও এখন ইন্টারন্যাশনাল লেভেলে ভীষণ মানে বলবো কি রিচ প্লেয়ার্স এসে গেছে, কিন্তু তারা যেহেতু তাদের ক্ষমতা বেশি, তারা অস্ট্রেলিয়া গিয়ে ট্রিটমেন্ট করবে, সাউথ আফ্রিকায় ট্রিটমেন্ট করবে, তারা আমার কাছে আসবে না, দ্যাট ইজ নট ফ্যাশনেবল। সুতরাং টাকার দিক দিয়ে যদি বলেন, আমাদের ওই গ্রাসরুট লেভেল মিডিয়াম মিডিয়াকার ইয়ে তাদেরই করতে হয়, ফাইন্যান্সিয়ালি মেবি দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, আলটিমেটলি তারা কোথাও একটা গিয়ে পৌঁছবে। আজ আমরা বাইচুং ভুটিয়াকেও দেখেছি, ইমরান এডিকেও দেখেছি, বা বিজেন সিংকেও দেখেছি ওই লেভেলে, কিন্তু এখন যারা হচ্ছে তারা আসবে না। এখন যারা ক্রিকেটে আছে তারা যখন কিছুই পেত না তখন আমাদের কাছে দেখাতো, কিন্তু এখন যারা ক্রিকেটে বড় তারা এত পয়সার মালিক, তারা আমাদের মতন ছোটোখাটো ডাক্তারের কাছে আসবে না, তারা স্পোর্টস মেডিসিনে যেতে হলে দূরে যাবে বিদেশে।
1: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম স্পোর্টস মেডিসিন ডক্টর লায়লা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা সৌর্য চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের শেষে আমরা একটু ফিরে তাকাবো, অতীতের দিকে তাকাবো, আজকের দিনের কথা বলবো। আজকের দিনে 1936 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ক্রীড়াবিদ জেসি ওয়েন্স অলিম্পিক গেমসে 200 মিটারে রেকর্ড সময় করে সোনার পদক পান। এটা ছিল ওয়েন্সের বার্লিন গেমসের তৃতীয় সোনা। বার্লিনে তিনি পান মোট 4টি সোনা, 100 মিটার, 200 মিটার, 4x100 মিটার রিলে এবং লং জাম্পে। তিনি নিঃসন্দেহে ছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। ওই দিনই 1936 সালে আরও রেকর্ড হয়। ইটালির অন্ডিনা ভ্যালে 80 মিটার হার্ডলসে সেমিফাইনালে বিশ্ব রেকর্ড করেন। 11.6 সেকেন্ডে তিনি দৌড় শেষ করেন। পরের দিন তিনি ফাইনালে সোনা জিতলেও ওই সময়ের মধ্যে কিন্তু দৌড় শেষ করতে পারেননি। আজকের দিনে 1966 সালে সদ্য প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে 174 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি 17 রান করেন মধ্যাহ্নবিরতি ও চা বিরতির মধ্যে। শুরুতে জেসি ওয়েন্সের কথা বললাম। আর এক কিংবদন্তি অ্যাথলিট জ্যামাইকারি সেন বোল্ট। উসেন বোল্ট আজকের দিনে 2012 লন্ডন অলিম্পিক্সে 9.63 সেকেন্ড সময়ে 100 মিটার দৌড় শেষ করে রেকর্ড করেন। হ্যাঁ, তিনি ভাঙেন তার নিজেরই রেকর্ড। প্রসঙ্গত 2008 বেইজিং অলিম্পিক্সে তিনি আগের রেকর্ডটি করেছিলেন। বোল্ট লন্ডনে 3টি, বেইজিংয়ে 2টি, রিওতে 3টি সোনার পদক পান। শ্রোতা বন্ধুরা, এই দিয়ে আজ শেষ করব আজকের ক্রীড়াঙ্গন, তার কারণ সময় একেবারে শেষ। আবার ফিরব আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, এই সময়টা তো একেবারে চাষাবাদের জন্য উপযোগী সময়। বৃষ্টিটাও প্রতিদিনই প্রায় আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু পশ্চিমবঙ্গ মূলত ধান চাষেরই ক্ষেত্র, ধান চাষেরই জায়গা, তো সেই কারণে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও হলো ধান সম্পর্কিত। মূলত আজকে আমরা আলোচনা করব আমন ধানের মূল জমিতে সার ব্যবহার এবং তার ব্যবস্থাপনা, এই বিষয় নিয়ে। তো এই বিষয়ে আজকে যিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিস্তারিত জানানোর জন্য, তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল ও কাকুরে মাটি ঝাড়গ্রাম কেন্দ্রের শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মঈনুদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় তো আপনি শুনলেন, এবং এই বিষয় নিয়েই আজকে আমাদের বন্ধুদের আমরা যতটা পারবো বিস্তারিত জানানোর চেষ্টা করব।
2: ধন্যবাদ আকাশবাণীকে, আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল ও কাঁকুড়ামাটির পক্ষ থেকে।
1: হ্যাঁ, তো একেবারেই প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, কারণ আসলে প্রত্যেকটি অনুষ্ঠানে দেখা যায় যে সময় খুব কম হয়ে যায়, প্রশ্ন শেষ হয় না, তাই আর কথা না বাড়িয়ে প্রশ্নে যাই। প্রথম যেটা মনে হয় যে আমার বন্ধুরাও জানতে চাইবেন যে ধান চাষে সারের দরকার হয় কেন?
2: তো চাষি ভাইদেরকে বলি যে আপনারা জানেন যে গাছের বৃদ্ধি এবং গঠনের জন্য খাদ্য উপাদানের দরকার হয়। সে খাদ্য উপাদান মুখ্য গৌণ দু ধরনেরই হয়। তো ধান চাষের জমিতে যে পরিমাণ খাদ্য উপাদান বর্তমান থাকে সেটা ধান গাছের

0: চাহিদা মেটানোর জন্য কিন্তু পরিমিত নয়। এর জন্য ধান চাষের সময়তে সে রোপণ করা হোক বা চাপান দেওয়া হোক, আমাদের বাইরে থেকে জৈব এবং অজৈব সারের মাধ্যমে কিন্তু আমাদের খাদ্যোপাদান প্রয়োগ করা দরকার, এবং সেটা অবশ্যই সঠিক মাত্রায়।
1: যে কোনো জিনিসই তো সঠিক মাত্রায় যদি আমরা প্রয়োগ না করি, ব্যবহার না করি, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ ফল আমরা পাবই। তো সেটা তো সব সময় আমাদের মাথায় রাখতেই হবে। তো যেখান থেকে আপনি কথাটা বলা শুরু করলেন সেখান থেকেই আমি জিজ্ঞেস করছি যে মুখ্য খাদ্য উপাদানের নির্দিষ্ট ভূমিকা কি রয়েছে?
0: মুখ্য খাদ্য উপাদান বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে গাছের প্রধানত দরকার হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো চাষি ভাইরা এই ছটা খাদ্য উপাদান কিন্তু গাছের, বিশেষ করে ধান গাছ বলি বা যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু দরকার হয়। এবার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা তো আমাদের যে পরিবেশ, সে পরিবেশের মধ্যে সম্পূর্ণভাবে বিদ্যমান, এবং সেখান থেকে গাছ বা ধান গাছ যেটাই আমরা বলি না কেন চাষি ভাইরা সেটা নিয়ে নিচ্ছে। এছাড়া আমাদের জানা দরকার যে প্রত্যেকটা খাদ্য উপাদান, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন গাছের মূলত বৃদ্ধি, গঠন এবং ফলনে সাহায্য করে। গাছের এই যে লতা পাতা, তার যে কাণ্ড, এ সমস্ত বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের ভূমিকা আছে। এবং নাইট্রোজেনের অভাব হলে চাষি ভাইরা দেখবেন যে অনেক সময়তেই গাছের নিচের দিকে পাতা কিন্তু হলদে হয়ে যায়, এবং যদি সেটা আরও প্রকট হয় তাহলে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায়। অন্যদিকে যদি আমরা ফসফরাসের কথায় আসি, ফসফরাস গাছের মূলত শিকড়ের বৃদ্ধি ও গঠনে সাহায্য করে, তার সঙ্গে ফল, তার উৎপাদন, তার বৃদ্ধি গঠনেও সাহায্য করে। ফসফরাসের অভাব যদি হয় তাহলে গাছের বৃদ্ধি, তার গঠন, তার ফলন মার খাবে। এবং সর্বোপরি পটাশিয়াম যদি কথা বলি, পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পটাশিয়ামের অভাব হলে কি হবে, না গাছের ফলন বৃদ্ধি কিন্তু মার খাবে। তো চাষি ভাইদেরকে বলবো যে আমরা অনেক সময়তেই চাষ করার সময় হয়তো দেখা যায় যে নাইট্রোজেন ঘটিত সার দিয়ে চাষ করলাম, ফসফরাস পটাশিয়াম দিলাম না। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে যদি একটা খাদ্য উপাদান না দিই, একটা সার যদি না দিই, তাহলে কিন্তু তার যে কাজটা সেটা গাছ পাবে না, এবং তার ফল কিন্তু আমরা ফলনে পাব।
1: অর্থাৎ কিনা আমরা যেটা বুঝলাম আপনার কথা থেকে স্যার, সেটা হচ্ছে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেমন আমরা রান্নাঘরে যখন রান্না করি নুন, হলুদ, তেল, একেবারে খুব অত্যন্ত প্রয়োজনীয় তিনটে জিনিস, এই তিনটে জিনিস না দিলে রান্নাটা ঠিক আর কি হয় না, জমে না, এই ঠিক সেই রকম চাষের ক্ষেত্রেও নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ তিনটে বিষয়। তো ধানের ক্ষেত্রেও অবশ্যই তা। তো আমার চাষি ভাইদের যদি একটু বলে দেন যে মাত্রা, সেটা তো এক্ষেত্রেও প্রযোজ্য, সেই মাত্রাটা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োগের ক্ষেত্রে ঠিক কেমন হলে সেটা একদম ঠিকঠাক হয়।
0: চাষি ভাইদেরকে এক্ষেত্রে বলবো যে কোন সার আমরা কিভাবে ব্যবহার করব। ধান গাছ হোক বা যে কোনো গাছই হোক না কেন, সেটা কিন্তু, সেই গাছ কিন্তু সরাসরি সার নেয় না, সে কিন্তু একটু আগেই যেটা বললাম, হয় নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম, এটাকে কিন্তু গাছ তার গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে এসে গ্রহণ করে। তো আমরা মূলত এই তিনটে জিনিসের জন্য আমরা সার প্রয়োগ করে থাকি। এখন নাইট্রোজেন যে সার আছে, এই সারটা কতটা দেবো জমিতে, ফসফরাস ঘটিত সার কতটা দেবো, পটাশিয়াম ঘটিত সার কতটা দেবো, সেটা দেওয়ার আগে চাষি ভাইরা কিন্তু তিনটে জিনিস কিন্তু আপনারা মাথায় মনে রাখতে হবে। আমরা করি কি, দেখা যায় যে অনেক সময়তেই পাশের চাষি ভাই এত কেজি সার দিয়েছে, আমিও এসে দুম করে এত কেজি সার দিয়ে দিলাম, বা অনেক সময়তে আর একটু বেশি দিয়ে দিলাম, ভাবলাম যে বেশি ফলন হবে, কিন্তু না। সারের মাত্রাটা নির্ভর করবে আপনার যে জমিতে আপনি ধান চাষটা করছেন সেই জমির উর্বরতা কেমন। এবার যদি বলেন উর্বরতা বুঝবো কী করে, তার জন্য কিন্তু আপনাকে আপনার মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আজকাল চাষি ভাইদেরকে বলবো যে আপনারা বিভিন্ন যে ব্লকের কৃষি আধিকারিকের অফিস আছে সেখানে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু আপনার স্বাস্থ্য পরীক্ষা করে জেনে নিন যে আপনার জমিতে কোন খাদ্য উপাদান কীভাবে আছে বা সেখানে ঘাটতি আছে কি না।
1: মাটির স্বাস্থ্য,
0: যেমন করে হচ্ছে আপনারা নিজেদের স্বাস্থ্যের জন্য হচ্ছে যে হেলথ সেন্টারে যান।

0: সেইভাবে মাটির স্বাস্থ্য পরীক্ষা করেন। দ্বিতীয়ত, যে জমিতে আপনি ধান চাষ করছেন সেই জমিতে ঠিক শস্য পর্যায়ে আগে কোন ফসল করা হয়েছে এবং সেই ফসলে কি পরিমাণে আপনি সার প্রয়োগ করেছেন। যদি দেখা যায় যে আগের যে শস্য পর্যায়ে যেটা আপনি চাষ করেছেন সেখানে হয়তো আপনি বেশি মাত্রায় সার প্রয়োগ করেছেন, তাহলে আমরা ধরে নিতে পারবো যে কিছু হয়তো অবশিষ্ট সার পরবর্তী ক্ষেত্রে থাকতে পারে, সেই হিসাবে একটা ব্যাপার থাকে। তৃতীয়ত, আমরা জানি যে আগের যে ফসলটা আপনি চাষ করেছেন সেটার শিকড়ে অর্বুদ অর্থাৎ গুটি আছে কিনা, যেমন দেখবেন বাদামের শিকড়ে গুটি থাকে বা মটরশুঁটিতে গুটি থাকে, এরকম অর্বুদ আছে কিনা নাকি নেই। সুতরাং এই বিষয়গুলো কিন্তু চাষি ভাইরা অনেক সময়তেই তাড়াহুড়োর মধ্যে খেয়াল রাখতে পারেন না। তো আমি বলবো যে চাষি ভাই, আপনারা কিন্তু এগুলো খেয়াল রেখে অবশ্যই সারের মাত্রা নির্বাচন করবেন। এইভাবে যদি আমরা দেখি তাহলে এক হেক্টর জমিতে যদি আমরা নাইট্রোজেনের কথা বলি তাহলে আমাদের প্রায় 80-90 কেজি নাইট্রোজেন দরকার। আমি কিন্তু নাইট্রোজেনের কথা বলছি, কিন্তু চাষি ভাইরা মনে রাখবেন এটা কিন্তু ইউরিয়া নয়, এর পরবর্তী ক্ষেত্রে আসব, এইটা মাথায় রাখবেন। সেই সঙ্গে এক হেক্টর জমিতে ফসফরাস এবং পটাশিয়াম সেটা দরকার অন্তত 40-50 কেজি। এই যে 80-90 বা 40-50, এটা কেন বললাম, প্রথমে যে আপনাকে বললাম যে তিনটে জিনিস মাথায় রাখবেন, উর্বরতা, আগে কোন ফসল চাষ করেছেন, সেখানে অর্বুদ আছে কিনা, এতগুলো যে ঘটনা আপনাকে বলা হলো বা এতগুলো কথা বলা হলো সেগুলোর ওপর নির্ভর করি এই ধরনের একটা 80-90, 40-50 কথাটা আমি বললাম। তো আপনারা এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন।
1: আচ্ছা, তো সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি করে জেনে এবং খেয়াল রেখে যদি চাষি ভাইরা চাষাবাদটা করতে পারেন বা ধান চাষের ক্ষেত্রেও সেগুলো যদি একেবারে ঠিক ঠিক মাথায় রেখে করতে পারেন এবং কৃষি আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে বোধহয় কাজটা অনেক ভালো হয় এবং ভালো ফলন হয়।
0: অবশ্যই
1: সেই সমস্ত দিক লক্ষ্য করেই আমন চাষের ক্ষেত্রে কিভাবে সার প্রয়োগ করবে সেই বিষয়টাও যদি তারা একটু মাথায় রাখেন এবং কিভাবে সেটা মাথায় রাখবেন, কি করে সেটা করবেন, সেটা যদি একটু বলে দেন।
0: অবশ্যই এ বিষয়ে চাষি ভাইদেরকে আমি সঠিক পথ দেখানোর চেষ্টা করব। একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে সার যেটা প্রয়োগ করব সে যেভাবেই প্রয়োগ করি না কেন, সারে কিন্তু হচ্ছে যে প্রথমে হচ্ছে মূল সার আর দ্বিতীয়টা হচ্ছে চাপান সার, এই দুইভাবে আমরা প্রয়োগ করব। রোয়ার যে জমিটা আছে সেই জমি ভালো করে তৈরি করে সেখানে কাদা তৈরি করার পরে রোয়ার আগে অর্থাৎ চারা রোপণের আগে আমরা কিন্তু মূল যে নাইট্রোজেন ঘটিত সার তার যে মোট যে সার তার 1/4 অংশ অর্থাৎ সিকি ভাগ বলতে পারেন সেটা আমরা কিন্তু মূল জমিতে মিশিয়ে দেব। এর সঙ্গে ফসফরাস এবং পটাশিয়াম ঘটিত যে সার আছে সেটা আমরা পুরো মাত্রায় প্রয়োগ করব, এটা কিন্তু মূল সার। অনেক সময়তেই আমরা বলে থাকি যে পটাশিয়ামটা মূল সারে 75% অর্থাৎ 3/4 শতাংশ, 3/4 ভাগ যদি আমরা মাটিতে প্রয়োগ করে দিই মূল জমিতে রোপণের আগে এবং বাকি যে 1/4 ভাগ যেটা থাকলো বা সিকি ভাগ সেটা আমরা দ্বিতীয় চাপানেও কিন্তু প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা,
0: এরপরে আসবো চাপান। তাহলে চাষি ভাইরা চাপানের জন্য কি সার পড়ে থাকলো, না চাপানের জন্য আপনার পড়ে থাকলো মূলত নাইট্রোজেন ঘটিত সার, সেটা কিভাবে দেব বা কখন দেব, না সেটা আমরা 15-21 দিন পরে, রোয়ার 15-21 দিন পরে কিন্তু আমরা সেই সারটা প্রয়োগ করব। আর বাকি যে সিকি ভাগ 1/4 ভাগ যেটা পড়ে থাকলো সেটা কিন্তু আমরা দ্বিতীয় চাপানে 55-60 দিন মাথায় প্রয়োগ করব, অর্থাৎ রোয়ার 55-60 দিনের পরে। এই বিষয়ে চাষি ভাইদেরকে একটা জিনিস খেয়াল রাখতে বলবো যে দ্বিতীয় চাপান যখন আপনারা প্রয়োগ করবেন সেটা অবশ্যই থোর আসার সময়তে এবং শীষ বেরোনোর আগে।
1: আচ্ছা,
0: কারণ আমরা অনেক সময়তেই দেখেছি যে হয়তো সারের সহজলভ্যতা হয়নি বা সময় পাননি, এই সমস্ত কেউ

হয়তো দেখা গেল শীষ বেরোনোর পরে দ্বিতীয় চাপান সার তিনি দিয়ে ফেললেন। এক্ষেত্রে চাষি ভাইকে বলবো, যে কোনো কারণেই হোক না কেন, যদি আপনার দ্বিতীয় চাপান দিতে না পারেন শীষ বেরোনোর আগে, তাহলে দেবেন না। কারণ আপনি যদি এই সময়তে, অর্থাৎ শীষ বেরিয়ে গেছে, আপনি দ্বিতীয় চাপান দেন, তাহলে গাছটা কিন্তু আবার পুরনো অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ পাশকাটি ছাড়তে শুরু করবে।

0: দেখাবে, অর্থাৎ হিতে বিপরীত হবে যেটা বলা যায়, যার জন্য এই যেভাবে বললাম সেটা কিন্তু আপনারা দেখবেন। আরেকটা বিষয় চাষি ভাইদেরকে বলবো যে ফসফেট ঘটিত সার সেটা কিন্তু যতটা আমার দরকার আপনার জমিতে সেটা কিন্তু পুরোটাই প্রথমবার মূল সার হিসাবে কাদাই প্রয়োগ করবেন, এটাকে চাপানে প্রয়োগ করা যাবে না, এই বিষয়টা কিন্তু চাষি ভাইরা খেয়াল রাখবেন।
1: আমন চাষে সারের প্রয়োগ বিধিটা কেমন হবে?
0: আমন চাষে সাধারণত আমরা সার কিভাবে দিই সেটাই হচ্ছে তার প্রয়োগ বিধি, অর্থাৎ কেউ ইউরিয়া ব্যবহার করছেন, কেউ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছেন, অর্থাৎ ফসফরাসের উৎস হিসাবে যেটাকে আমরা বলে থাকি SSP ইংরেজিতে, এবং পটাশিয়ামের উৎস হিসাবে কিন্তু মিউরেট অফ পটাশ অর্থাৎ MOP ব্যবহার করেন। এবং এগুলোতে দেখা যাচ্ছে যে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং যে MOP-র কথা বললাম সেখানে কিন্তু একটাই খাদ্য উপাদান আছে। ইউরিয়াতে দেখবেন 46 অর্থাৎ 46% নাইট্রোজেন আছে, ফসফরাস যেটা বলছি SSP সিঙ্গেল সুপার ফসফেট সেখানে 16% ফসফরাস আছে, আর MOP যেটা বলছি মিউরেট অফ পটাশ সেখানে কিন্তু আপনার 60 অর্থাৎ 60% কিন্তু পটাশিয়াম বর্তমান। এছাড়া যৌগ সার হিসাবে আমরা DAP যার বস্তার গায়ে দেখবেন 18:46 অর্থাৎ 18% নাইট্রোজেন, 46% ফসফরাস আছে, এবং 10:26:26 অর্থাৎ 10% নাইট্রোজেন, 26% ফসফরাস, 26% পটাশিয়াম আছে। এই সারগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। চাষি ভাইরা একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন, এই যে DAP-র বস্তায় কিন্তু কোনো পটাশিয়াম নেই, অর্থাৎ আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন আপনার সারের কিন্তু হারটা হবে অবশ্যই সুষম। যেটা একটু আগে দিদিভাই বললেন যে রান্নাঘরে রান্না করতে গেলে সবই দরকার, ঠিক সেই রকমভাবে কিন্তু আপনি যে সোর্স বা যে উৎসই ব্যবহার করুন কেন কিন্তু আপনাকে সুষমভাবে প্রয়োগ করতে হবে।
1: সেক্ষেত্রে সারের যে সুপারিশ মাত্রা সেটা কেমন হবে?
0: চাষি ভাইদের ক্ষেত্রে বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার কাছে যে উৎসটা সহজলভ্য থাকবে সেটাকে দিয়ে আপনি শুরু করবেন। অনেক সময়তেই দেখা যায় যে কোনো একটা বিশেষ প্রকার সারের প্রতি আপনার হয়তো খুব আগ্রহ আছে কিন্তু সেই সারটা বাজারে নেই, দাম হয়তো বেশি হয়ে যাচ্ছে, আপনাকে অন্যভাবে ব্যবস্থা করতে হচ্ছে, তা সেটার পিছনে না ছুটে আপনি কিন্তু যেটা সহজলভ্য সেভাবেই চাষ করবেন। যদি ধরুন ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ দিয়ে আপনি চাষ করেন, তাহলে এক্ষেত্রে চাষি ভাইদেরকে আমি 1 একর জমিতে, মনে রাখবেন 1 একর জমিতে কতটা সার লাগছে সেটা বলতে পারি। ইউরিয়া এটা যদি আমরা মূল সার হিসাবে ভাবি তাহলে মূল সার হিসাবে 17.5-20 কেজি 1 একরে, এবং তার সঙ্গে মূল সার হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ SSP যেটা বলছি সেটা 1 একর প্রতি 100-125 কেজি, এবং তার সঙ্গে MOP মিউরেট অফ পটাশ 25-35 কেজি কিন্তু কাদাতে আমরা প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করা উচিত। এরপরে চলে যাই আমরা চাপান, প্রথম চাপান রোয়ার 15-21 দিনের মাথায় আমরা শুধু ইউরিয়া দেব এবং সেটা হচ্ছে 50% অর্থাৎ 35-40 কেজি প্রতি একরে। এরপরে চলে যাব দ্বিতীয় চাপান, দ্বিতীয় চাপানে আমরা দেব 17.5-20 কেজি ইউরিয়া প্রতি একর জমিতে 55-60 দিনের মাথায় রোয়ার, এবং অবশ্যই সেটা ওই একটু আগে যেটা বললাম শীষ বেরোনোর আগে।
1: আচ্ছা,
0: তাহলে এটা আমরা পেলাম চাষি ভাইরা যদি আপনারা ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ। এখানে সুপার ফসফেট ব্যবহার করার একটা সুবিধা আছে, কারণ আজকালকার দিনে দেখবেন অনেক সময়তেই জমিতে সালফার যেটা একটা গৌণ খাদ্য উপাদান এর কিন্তু একটা ভূমিকা আছে, তো সিঙ্গেল সুপার ফসফেটের বস্তার গায়ে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু 12% সালফার আছে, অর্থাৎ আপনি ফসফরাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 12% সালফারও দিয়ে ফেলছেন, তো এটা আপনার একটা বাড়তি সুবিধা, সঙ্গে ক্যালসিয়ামও 20% আছে। এবং শতাংশর যে হারটা যেটা বলছি এটা কিন্তু অবশ্যই 100 মধ্যে, আর আপনাদের সারের বস্তা যেটা সেটা কিন্তু 50 কেজি বা 45 কেজি, সুতরাং যোগ্য করার সময়তে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক,

0: এবারে আমরা আসি, যদি কোনো চাষি ভাই ডিএপি দিয়ে চাষ করেন, করতেই পারেন, সেক্ষেত্রে মোট যে ডিএপি আমার এক একর জমিতে লাগবে সেই টোটাল সমস্ত ডিএপিটা আমাকে দিতে হবে 35 থেকে 44 কেজি প্রতি একরে। এবার ডিএপির মধ্যে অল্প পরিমাণে যেহেতু নাইট্রোজেন আছে, সেই জন্য সেই নাইট্রোজেনটা বাদ দিয়ে বাকি অন্তত ইউরিয়া লাগবে 11 থেকে 12 কেজি এবং পটাশ লাগবে 25 থেকে 35 কেজি। তাহলে মূল সার হিসাবে 11 থেকে 12 কেজি ইউরিয়া, 35 থেকে 44 কেজি ডিএপি আর 25 থেকে 35 কেজি এমওপি মিউরেট অফ পটাশ কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে মূল সার হিসাবে। চাপমান হিসাবে যেমন আগের বলেছি, প্রথম চাপানে 35 থেকে 40 কেজি ইউরিয়া আর দ্বিতীয় চাপানে 17.5 থেকে 20 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এবার চলে আসি চাষি ভাইদের কাছে 10-26-26 এটা যদি আমরা ব্যবহার করি, তা 10-26-26 মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনটাই আছে। সুতরাং আমাকে আগে দেখে নিতে হবে যে এক একর জমির জন্য কতটা আমার 10-26 দরকার। তো এক একর জমিতে আমি 60 থেকে 75 কেজি 10-26-26 সার প্রয়োগ করব। তাহলে 10-26 প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমি কিছু ইউরিয়া এবং পটাশ সার কিন্তু পেয়ে যাচ্ছি, তা সেটাকে বাদ দিয়ে বাকি যেটুকু ইউরিয়া আমাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে মাত্রা একর প্রতি 11.5 থেকে 12.5 কেজি হচ্ছে ইউরিয়া আর পটাশ হচ্ছে অর্থাৎ এমওপি মিউরেট অফ পটাশ 10 থেকে 15.5 কেজি। তাহলে চাষি ভাইদের একবার ভালো করে বলি যে 10-26 দিয়ে যদি আপনারা চাষ করেন তাহলে মূল সার হিসাবে কাদাতে 10-26-26 হচ্ছে 60 থেকে 75 কেজি, ইউরিয়া লাগবে 11.5 থেকে 12.5 কেজি এবং পটাশ লাগবে 10 থেকে 15.5 কেজি। চাপান আগের মতোই, প্রথম চাপান 35 থেকে 40 কেজি ইউরিয়া এবং দ্বিতীয় চাপান হচ্ছে 17.5 থেকে 20 কেজি। অর্থাৎ চাপানের হিসাবটা সেটা আমরা ইউরিয়া সুপার ফসফেট পটাশ দিয়ে করি বা 10-26 দিয়ে করি বা ডিএপি দিয়ে করি, ইউরিয়া চাপান কিন্তু প্রথম এবং দ্বিতীয় চাপান কিন্তু একই রকম। চাষি ভাইরা এইটা খেয়াল রাখবেন। এটা যেটা বললাম এটা হচ্ছে একটা সুষম সারের সুপারিশ মাত্রা, আপনারা এটা সবসময় মেনে চলার চেষ্টা করবেন,
1: তাহলে ফলনটা ভালো পাওয়া যাবে,
0: ফলনটা অবশ্যই আপনারা ভালো পাবেন
1: এবং লাভবান হবেন। আমার চাষি ভাইরা
0: লাভবান হবেন।
1: তো এরপরে যে বিষয়টা আমার আপনার কাছে জানতে ইচ্ছে করছে স্যার, সেটা হচ্ছে যে চাষি ভাইদের মধ্যে মোটা দানা ও সরু দানার ইউরিয়া নিয়ে একটা বিভ্রান্তি আছে, সেই ব্যাপারটা যদি একটু।
0: এটা আমরা অনেক সময়তেই দেখি যে চাষি ভাইরা অ্যাকচুয়ালি সাধারণত দেখা যায় যে সরু দানা প্রয়োগ করতে করতে তাদের হাতে একটা মাপ চলে আসছে, হঠাৎ করে দানাটা মোটা হয়ে গেল, ভাবলেন যে তাহলে আমার সার বেশি লাগবে, ব্যাপারটা সেরকম না। মোটা দানার কার্যকারিতা কিন্তু সরু দানার থেকে কিন্তু বেশি, আসলে কিছুই না। এই সরু দানার ইউরিয়ার চারপাশে একটা কিন্তু আস্তরণ থাকে, ফলে কি হয় সেই ইউরিয়ার দানা যখন মাটিতে পড়ে, আপনারা জানেন চাষি ভাইরা যে ইউরিয়ার দানা মাটিতে পড়ার পর আস্তে আস্তে সেটা গলে যায়, ফলে দানাটা যদি মোটা হয় তাহলে আবরণ থাকার জন্য এই মাটিতে মেশার সময়টা অনেকক্ষণ ধরে হয়, অর্থাৎ গাছ অনেকক্ষণ ধরে কিন্তু সেই দানাটা নিতে পারে, এতে এর কার্যকারিতাটা বেশি হয় এবং অপচয় কম হয়। তাই আজকাল অনেক সময় শুনবেন চাষি ভাইরা যে নিম কোটেড ইউরিয়া বা নিম ইউরিয়া বলে, আপনারা নিশ্চিন্তে মোটা দানার ইউরিয়া ব্যবহার করুন, নিম ইউরিয়া ব্যবহার করুন, ভালো হবে, খারাপ কিন্তু হবে না, এটা আপনারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন।
1: তাহলে মূল জমিতে সার প্রয়োগের সময় যে গৌণ খাদ্য উপাদানটা থাকে সেটা কি কি দিতে হবে? আমরা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের একদম শেষের দিকে আজকে চলে এসেছি, আমি চেষ্টা করব মূল মূল প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরতে।
0: অবশ্যই, একটু আগে যেটা বলেছিলাম যে চাষি ভাইরা আগে প্রচুর পরিমাণে জমিতে জৈব সার প্রয়োগ করতেন, মূলত গোবর সার। এবার গোবর সারের মধ্যে জৈব অজৈব দুটোই আছে, কিন্তু এখন হচ্ছে গোবর সারের ব্যবহার কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের গৌণ খাদ্য উপাদান মূলত জিঙ্ক সালফেট, এটা একর প্রতি 10 কেজি কাদাতে প্রয়োগ করতে হবে, এবং বোরন যেটা আছে আর একটা গৌণ খাদ্য উপাদান, সেটা বোরাক্স হিসাবে একর প্রতি 4 কেজি আমরা প্রয়োগ করব। চাষি ভাইদের খেয়াল রাখতে হবে যে জিঙ্ক সালফেট আমি কখনোই পাতায় স্প্রে করব না, সেটা মাটিতে করব। পাতায় যদি করি তাহলে সেক্ষেত্রে চিলেটের জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর বোরাক্সও কিন্তু আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এবং জিঙ্ক সালফেট আমরা কখনোই পাতায় স্প্রে করব না, এক্ষেত্রে পাতা পুড়ে যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
1: বেশি বয়সের চারা যখন রোপণ করা হচ্ছে সেক্ষেত্রে কী কী সতর্কতা দরকার হয়?
0: চারার বয়স যদি কোনো কারণে দেখা গেল যে বেশি হয়ে গেছে বা আমাদের রোপণের সময়টা হয়তো অনেকটা পিছিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত যে সারটা রয়েছে সেটা কিন্তু আমরা চেষ্টা করব, প্রথমে যেটা আমরা শিকি ভাগ বলেছিলাম 1:4 সেটাকে আমরা বেশি মাত্রায় ব্যবহার করব এবং চাপানে সেটা কিন্তু কমিয়ে দেবো।
1: আচ্ছা, আজকের যে আলোচনা আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম চাষি ভাইদের কাছে পৌঁছে দিতে, তার মধ্যে কিন্তু নাইট্রোজেন বারবারই উঠে আসছে। অর্থাৎ নাইট্রোজেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই তো? তো জমির উর্বরতার সঙ্গে নাইট্রোজেন সার প্রয়োগের কি সম্পর্ক?
0: এটা একটা সম্পর্ক আছে। জমি যদি খুবই অনুর্বর হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে নাইট্রোজেন ঘটিত সার কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করুন মূল সার হিসাবে। অর্থাৎ চাপানে যা দেবো দেবো তার থেকে মূল সারে বেশি দেবো। এরপরে যদি দেখি যে জমি উর্বরতাটা মোটামুটি ঠিক আছে, তাহলে একটু আগে চাষি ভাইদের যেটা বললাম যে সিকি ভাগ মূল সার, অর্ধেক হচ্ছে প্রথম চাপান আর বাকি সিকি ভাগ হচ্ছে দ্বিতীয় চাপানে। কিন্তু যদি দেখা যায় যে জমি খুবই উর্বর, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি যে প্রথমে মূল সার হিসাবে কিন্তু আমরা নাইট্রোজেন ঘটিত সার না দিলেও চলবে। আমরা যেটা সার পড়ে থাকলো সেটা আমরা প্রথম এবং দ্বিতীয় চাপানে দেব। এতে সুবিধা কি হবে, প্রথমে যদি মূল সার হিসাবে আমরা ইউরিয়া মানে নাইট্রোজেন ঘটিত সার না দিই, সে ইউরিয়াই হোক আর যেটাই হোক, সেক্ষেত্রে কি হবে আগাছার পরিমাণ কম হবে। এই সুবিধাটা কিন্তু চাষি ভাইরা পেয়ে যাবেন।
1: অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি, জৈব সারের কথা কিন্তু সেইভাবে আমাদের আজকের অনুষ্ঠানে বলা হলো না, তাই শেষ প্রশ্ন, মূল জমিতে রাসায়নিক সারের সাথে কোন জৈব সার দরকার পড়ে?
0: এক্ষেত্রে চাষি ভাইদের অবশ্যই বলবো যে দেখুন, জৈব সার আপনারা অনেক সময়তে আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা থাকে কতটা ব্যবহার করব, জৈব সারের কিন্তু কোনো মাত্রা নেই। আপনার কাছে যত জৈব সার আছে আপনি দিতে পারেন। আমরা মূলত গোবর সার ব্যবহার করি। একটা জিনিস খেয়াল রাখবেন যে গোবর সারটা কিন্তু চাষি ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই পচা গোবর সার ব্যবহার করবেন, কখনোই কাঁচা গোবর সার ব্যবহার করবেন না, এবং চেষ্টা করবেন যে সেই গোবর সারটা মূল জমিতে রোয়া করার অন্তত সপ্তাহ দুয়েক আগে জমিতে মিশিয়ে দেবেন। এছাড়া যারা আমন খন্দে চাষ করছেন অর্থাৎ খারিফ ধান চাষ করছেন, তাদের ক্ষেত্রে বলবো পরের বছর থেকে অন্তত চেষ্টা করবেন যে খারিফ ধান লাগানোর অন্তত মাস দেড়েক আগে জমিতে একটু ধনচে বীজ ছিটিয়ে দিন। এবং ধনচে যখন দেখবেন গাছটা হাঁটুর সমান উচ্চতা হচ্ছে বা 40 দিন বয়স হচ্ছে, অল্প পরিমাণে ফসফেট সার ছিটিয়ে দিয়ে সেটাকে মাটিতে মিশিয়ে দিন। 7 থেকে 10 দিনের মধ্যে ধনচে পচে মাটির সঙ্গে মিশে যাবে এবং প্রচুর পরিমাণে মাটিতে জৈব পদার্থ মিশাবে এবং সঙ্গে সঙ্গে কিছু নাইট্রোজেনও কিন্তু আমরা পেয়ে থাকব, জমির উর্বরতা বৃদ্ধি হবে। চাষি ভাইদেরকে বলবো এটা খুব সহজ পদ্ধতি, আপনারা এটা করুন, এতে আপনাদের জমির স্বাস্থ্য রক্ষা হবে।
1: একদমই অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আমন ধানের মূল জমিতে সার ব্যবহারের ব্যবস্থাপনা, এই বিষয় সম্পর্কে, এবং এই বিষয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের যিনি দিলেন তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল ও কাঁকুড়ে মাটি ঝাড়গ্রাম কেন্দ্রের শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মাইনুদ্দিন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধুদের এত সুন্দর করে প্রত্যেকটি বিষয় জানিয়ে দেওয়ার জন্য আশা করি আগামী দিনেও অন্য কোনো অনুষ্ঠানে এভাবেই আপনাকে আমরা পাব। সকলকে নমস্কার জানাই এবং সকলের জন্য অনেক শুভকামনা রেখে সকলে ভালো থাকুন। অন্য কোনো অনুষ্ঠানে আবার নিশ্চয়ই কথা হবে। আপনাকেও ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুদের।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী, এখন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা। এই ধারাবাহিক কথিকা শৃঙ্খলার আজ শুনবেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বলছেন ডাক্তার মধুমিতা দোবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
2: এটা যে কতটা দরকার সেটা আমরা দেখতে পারি একটা পরিসংখ্যান দিয়ে। যেমন দেখা গেছে ভিয়েতনামে 2014 সালে 94% বাচ্চার ডেলিভারি হচ্ছিল হাসপাতাল ফেসিলিটিতে, কিন্তু 2006 সালে সেটা মাত্র 64% ছিল। অথচ দেখা যাচ্ছিল যে এই আর্লি ইনিশিয়েশনের ব্রেস্ট ফিডিং, মানে প্রথম এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা, এটা কিন্তু 2006 থেকে 2014 অ্যাকচুয়ালি সত্যি করে 40% প্রায় কমে এসেছিল। সেটা ওরা অ্যাড্রেস করতে করলো কি, যে এই সমস্ত যারা প্রথম এক ঘন্টা মায়ের সঙ্গে কাজ করবেন বা মায়ের কাছাকাছি আসবেন তাদেরকে প্রশিক্ষণ দিল। সেই প্রশিক্ষণের ফলে ওদের ব্রেস্টফিডিংয়ের রেট অনেক বেড়ে গেল। আমাদের দেশে আমরা কি দেখছি, আমাদের দেখছি যে 2014 সালে আমাদের 81% ডেলিভারি প্রায় হেলথ কেয়ার ফেসিলিটিতে হচ্ছে, যেখানে একজন প্রশিক্ষিত কর্মী সেই ডেলিভারি করছেন, কিন্তু সেটা বেড়ে বেড়ে প্রায় 90% কাছাকাছি চলে গেছে এখন। কিন্তু 50%-এরও কম এখনও প্রথম এক ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে শুরু করতে পারছেন। তাহলে এখানে আমাদের অনেক কিছু করণীয় আছে। এখানে তখনই চাপটা সৃষ্টি হবে যখন মা নিজে এবং তার পরিবারের সবাই এটা ডিমান্ড করবেন, এটা দাবি করবেন যে আমি আমার বাচ্চাকে বুকের দুধই খাওয়াবো, আমি অন্য কিচ্ছু খাওয়াবো না। এটা মা এবং তার পরিবারের দাবি থাকতে পারে, এবং এটা যে কাজ করে, কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কা বা ছোটো ছোটো দেশ যেমন তুর্কমেনিস্তান, এখানে তাদের বেশিরভাগই ইনস্টিটিউশনাল ডেলিভারি, প্রায় 90% তাই, এবং এদের আর্লি ইনিশিয়েশনও খুব ভালো, কারণ এদের প্রত্যেকটি কর্মী যারা মায়ের সংস্পর্শে আসছে, মাকে দেখছে, তারা প্রশিক্ষিত এবং তারা এই ব্যাপারে খুব সাহায্য করে থাকে। তাহলে এ ব্যাপারে বাড়াতে হবে কি, যা বললাম, অর্থাৎ মা এবং তার পরিবারের সচেতনতা এবং ইচ্ছে। সচেতনতা বৃদ্ধি এবং মায়ের মনোবল বাড়ানোর জন্য কখন করব আমরা? আমরা গর্ভাবস্থায় যখন সে চেক আপের জন্য আসছে সেই সময় থেকেই তাকে ভালো করে বোঝাবো। এই ল্যাকটেশন কাউন্সেলিং সেই সময় থেকে অবশ্য কর্তব্য। প্রত্যেক মা যার আগে বুকের দুধ খাওয়াতে সমস্যা হয়েছে তিনি সেগুলো বলবেন এবং সমাধানের উপায় আলোচনা করবেন। যিনি নতুন মা হতে চলেছেন তাকে তো বিশেষভাবে বোঝাতেই হবে যে সন্তান জন্মের পর তাকে বিশেষ করে একটু সাহায্যও করতে হবে, যাতে তিনি বাচ্চাটিকে সফলভাবে তাড়াতাড়ি বুকের দুধ খাওয়াতে সক্ষম হন। এবং এটাতে যে তার এবং তার বাচ্চার দুজনেরই অনেক উপকার, সেই জিনিসটার উপরে কিন্তু বিশেষ জোর দিয়ে তাকে আগের থেকে মন তৈরি করতে হবে। পরিবার তথা সমাজের সকলকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। পয়সা খরচা করে আমরা নার্সিং হোমে ভর্তি করছি, টনিক খাওয়াচ্ছি, উদ্দেশ্য কি, না সুস্থ মা ও সুস্থ শিশু। এর মূল চাবিকাঠিটি কিন্তু শিশুকে তাড়াতাড়ি বুকের দুধ খাওয়াতে শুরু করার মধ্যে আছে, আর অন্তত

0: 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাইয়ে গেলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এর ফলে কি হবে? এগুলো করতে পারলে মায়ের শরীরেও অক্সিটোসিন হরমোন বেরোয় বা বেরোতে সাহায্য করবে, তার ফলে তার জরায়ু তাড়াতাড়ি সংকুচিত হবে, রক্তপাত কমে যাবে, রক্তাল্পতা রোধ করা যাবে। আমাদের দেশে বেশিরভাগ মাই রক্তাল্পতায় ভোগেন এবং সেটার প্রতিরোধ করার খুব সহজ উপায় এটা। তাছাড়া আমরা শিশুর বুদ্ধি ও বৃদ্ধি যাতে ভালো হয় সেটা তো আমরা সকলেই চাই, এবং আমরা সকলেই এখন অন্তত এটুকু জানি যে মায়ের বুকের দুধ এ ব্যাপারে একটা পরম ঔষধ। এখানে এর চেয়ে ভালো আমাদের হাতে আর কিচ্ছু নেই। আমরা জেনে শুনে এই সুবিধে থেকে নিজেদের নিশ্চয়ই বঞ্চিত করব না। আসুন আমরা নিজেরা নিজেদের পরিবারে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এবং আর যেখানে যখন পারি এই বিষয়ে আলোচনা করে আমাদের শিশুদের ভবিষ্যৎ সুস্থ ও সুন্দর করে তুলি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা ধারাবাহিক কথিকা শৃঙ্খলার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোপে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:55 হয়ে 8 সেকেন্ড। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান যে কটি বাকি রয়েছে তার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবার। সন্ধ্যে 7টায় শুনবেন বেতার নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। ১৯:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বাংলা তথ্যচিত্রের ধারা। আজ শুনবেন প্রথম পর্ব। দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:45 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজকে বাঁশি পরিবেশনে স্বরূপ কুমার চক্রবর্তী, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

জানিয়ে দিলাম আজকের এখন থেকে রাত 12টা পর্যন্ত আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের যে যে অনুষ্ঠান বাকি রয়েছে। এখন জানিয়ে দিই আজ রাতে হারানো দিনের গানের বিষয়। শ্রোতা বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন সমুদ্রের ওই সুদূর দিগন্তের ওপারে ঠিক কি আছে? কখনো কি রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কিংবা কোনো জাহাজের ডেকে বসে তাকিয়ে দেখেছেন সেই অনন্ত বিস্তার নীলের দিকে? সমুদ্র কি শুধুই বিপুল জলতরঙ্গের অবাধ খেলাঘর, নাকি প্রথম প্রাণ সৃষ্টির অবিশ্বাস্য আধার? সমুদ্রের প্রতিটি ঢেউ যেন সুদূর থেকে কোন এক হারানো দিগন্তের চিঠি বয়ে নিয়ে আসে তীরে। সত্যি সত্যিই কি প্রাচীন দর্শন বা আজকের বিজ্ঞান সমুদ্রের গভীরতাকে ছুঁতে পেরেছে? কবে কোন অনাদিকাল থেকে এ গ্রহের তিন ভাগ জলরাশি নিরন্তর মানব সভ্যতাকে বুকে লালন করছে? ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধুরা সত্যি সত্যি অসহায় লাগে। সীমিত উপলব্ধি দিয়েই আজ হোক না হয় সুদূর সমুদ্রের সন্ধান। সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু শর্মিষ্ঠা রায়। হারানো দিনের গানে ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না, অবশ্যই কান পাতবেন আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন নাটক।
2: আজকের নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, নাট্যানুষ্ঠান তন্দ্রা।
3: মা, বৌদি কাঁদছে।
4: কাঁদলে কি হবে? গ্রাম শুদ্ধ লোকের কথা তো আমি আর সহ্য করতে পারছি না। ও মরুক মরুক।
3: বৌদি, বলো না বৌদি, কি হয়েছে তোমার?
5: বিশ্বাস করো ঠাকুরজি, আমি এসবের কিচ্ছু জানি না।
4: বৌমা, সত্যি কথা বলো তো ভালো, নইলে আমি তোমাকে
5: বলছি মা, আমি কিচ্ছু জানি না।
4: জানো না? কিচ্ছু জানো না? তাহলে বিনার মা, দিনুবাবু, চাটুচ্চি মশাই, এরা সবাই মিথ্যে কথা বলছে। তুমি ধোবা তুলসী পাতা। সেদিন বিনয় মল্লিক ওদের শান বাঁধানো ঘাটের চাতালে তোমার হাত ধরে কি করছিল?
5: আমি এসব কিছু বুঝতে পারছি না। আর ওদের ওখানে আমি যাবই বা কেন?
3: তোমার আর কি বৌদি, আমাদের তো গায়ে মুখ দেখানো যাচ্ছে না। বলো না বৌদি, বলো না, সত্যি কি হয়েছে?
4: এসব কেলেঙ্কারির কথা ও কি আর বলবে ভেবেছিস?
5: আপনার পাছে আমি দিব্যি করে বলছি মা, আমি এসবে কিচ্ছু জানি না।
4: তুমি তো বলবি, ভালো বংশের মেয়ে যদি হতে তাহলে কি আর এইভাবে লোকের কথা শুনতে হতো আমাকে? এমন ভাগ্য আমি করেছিল
5: ভাই আপনার, আমাকে যা খুশি বলুন, কিন্তু এই নিয়ে আমার মা বাবাকে টানবেন না, আমি সহ্য করতে পারবো না।
4: কি কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। ফের মুখের ওপর তক্ক কলঙ্কিনী কোথাকার, আজই তোমায় আমি
3: পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো ছাড়ো বলছি, দাদা শুনলে কি ভাববে বলো তো?
4: গীতা, সরে যা সরে যা এখান থেকে, একটা কথা বলবি না।
3: না মা, না, বৌদির গায়ে একদম হাত দেবে না তুমি, যাও যাও এখান থেকে।
4: আচ্ছা ঠিক আছে, নসিভাগে কলকাতা থেকে আসুক, তারপর তোমার ব্যবস্থা করব।
3: কেঁদো না বৌদি, কেঁদো না, এসো তো আমার ঘরে এসো। হারে, গাল দুটো একেবারে লাল হয়ে গেছে।
5: ডাক্তার,

0: আরে ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা, ঘরের বউ হ্যাঁ রাত দুপুরে ঘর থেকে বেরিয়ে পর পুরুষের সঙ্গে পুকুর ঘাটে ফষ্টি নষ্টি।
1: ফষ্টি নষ্টি কি গো দিনুদা, বলো আটটা আটটি? বিনয় মল্লিকের পুকুর ঘাটে, বিনয় মল্লিকের কোলে মাথা রেখে।
2: আপনি দেখেছেন শরম?

0: সমস্যায়
1: আমি আমি আমি ঠিক দেখিনি, তবে ওই দিনুদা দেখেছে।
0: কি দিনুদা দেখেছেন?
1: না না না, ঠিক দেখিনি, তবে শুনেছি।
0: ও শুনেছে?
2: উড়িয়ে দিলেন চর্জি মশাই।
1: বাহ বাহ বাহ, শোনা কথা বুঝি বিশ্বাসযোগ্য নয়? সব ব্যাপারটা কি চোখের উপরে ঘটে? হ্যাঁ, চোখে না দেখলে বুঝি ঘটনাটাকে সত্যি বলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ গো দিনুদা।
2: হ্যাঁ, শোনা মানে ঘোড়ার মুখের খবর। আইউইন্টেস?
0: আইউইন্টেস না দিনুদা, কথাটা হচ্ছে আইউইটনেস।
2: ওই হলো আর কি।
0: আমি বলছি, তাই বলে সত্যি মিথ্যে যাচাই না করে গায়ের একটা বইয়ের নামে কেচ্ছা রটাবেন, এটা কি ঠিক?
2: রটাবার তুমি আমি কে চাটুচ্ছে? বাতাস বলে যাচ্ছে, বাতাস। গায়ে বাস করতে গেলে গায়ের ভালো মন্দ, কেচ্ছা কেলেঙ্কারি, এগুলো তো প্রবীণ রায় ডাকে। ছেলে ছোকরারা এইসব দেখেই শিখবে।
1: আচ্ছা চাটুজি, তোমার এত গরজ কেন বলো দেখি? হ্যাঁ,
2: বিনার মা নিজের মুখে সব বৃত্তান্ত আমাকে বলে গেছে।
0: বিনার মা কি দেখেছে কি শুনেছে, আর তাই শুনে আপনারা একবারে নাচতে শুরু করলেন?
2: আচ্ছা বেশ বেশ, তাই যদি হবে, তবে পুকুর ঘাটে বিনার মাকে দেখে বিনয় মল্লিক চমকে উঠল কেন? আমতা আমতা করে বিনয় মল্লিক বললে, বিনার মা, নসিবের বউকে একটু ধরতে পারিস? মনে হচ্ছে জ্ঞান নেই, ঘাটের একেবারে নিচের ধাপে অজ্ঞান হয়ে পড়েছে, ধত্ত।
1: ভাজা মাছ উল্টে খেতে জানে না।
2: তারপর বিনার মা গিয়ে নসিবের বউকে ধরে। বিনয় মল্লিক ফের বললে, মনে হয় আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তবে ঘোর কাটেনি। শোন বিনার মা, তুই নসিবের বউকে ধরে সাবধানে আস্তে আস্তে কে বাড়ি দিয়ে আয়।
0: না আমি বলছিলাম কি, তবু বিনয় মল্লিকের কাছে ব্যাপারটা গিয়ে একটু জানলে ভালো হতো না?
2: কাকে ধরবে? বিনয় মল্লিক তো কলকাতায় চলে গেছে। তুমি এই ব্যাপারটা নিয়ে আর তেতো করো না তো চাটুজ্জা।
0: না না, আমি বলছি ব্যাপারটা কতটা সত্যি তা তো আমাদের জানা দরকার না?
1: সবটাই সত্যি, সবটাই সত্যি। তা জানবারও দরকার নেই আর শোনারও কিছু দরকার নেই, দরকার হলো এখন এটা বিহিত করা। কি গো দিনুদা?
2: হ্যাঁ
0: হ্যাঁ, তার আগে সর্বম্বসাই, দিনুদা একটা কথা আমি বলি, ব্যাপারটা একবার নসিবকে জানানোর দরকার আছে।
2: বেশ তো, তুমি না হয় নসিবকে চিঠি দিয়ে ব্যাপারটা জানিয়ে দাও না চাটুজ্জি।
0: এটা খারাপ বলেনি সর্বম্বসাই। কি দিনুদা?
2: হ্যাঁ
0: হ্যাঁ, কি সর্বম্বসাই?
2: হ্যাঁ হ্যাঁ।

0: কেশব?
1: আরে কেশব!
0: হ্যাঁ,
1: এসো এসো এসো এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো।
0: কি ব্যাপার নসিব, একেবারে জরুরি তলব?
1: আরে বসো না, বলছি বলছি। কেশব, তুমি তো জানো যে আমাদের গ্রামে একটা ক্লিনিক খোলা হয়েছে, তো সেখানে একটা মানসিক রোগের বিভাগও খোলবার খুব ইচ্ছে আমার। তা তুমি তো একজন প্রখ্যাত সাইকোপ্যাথ, একেবারে এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমাদের খুব ইচ্ছে তুমি যদি এর দায়িত্বটা নাও তাহলে খুব ভালো হয়। মানে এ ব্যাপারে তুমি যতটা সহযোগিতা করতে পারবে এই আর কি।
0: হ্যাঁ, কথাটা মানে প্রস্তাবটা খুবই ভালো, আর আমি গ্রাম ভালোবাসি।
1: হ্যাঁ, সে তো জানি।
0: ঠিক আছে, যাবো।
1: আরে না না, যাবো না, আজকেই যেতে হবে আমার সঙ্গে।
0: আজই?
1: হ্যাঁ, আমি ওদের বলে রেখেছি।
0: আচ্ছা বেশ, তো তোমাদের গ্রামেই কদিন কাটিয়ে আসবো।
1: চলো।
0: কাজের চাপে একেবারে হাঁপিয়ে উঠেছি বুঝলে, বাইরে যাবো যাবো ভাবছিলাম, তা চলো তোমার ওখানেই যাবো।

0: কই গো, কোথায় গেলে?
1: যাই।
0: এই দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি।
1: ও মা, ডাক্তার ঠাকুরপা, কি ভাগ্যি, এতদিন আপনার মনে পড়লো। আমি তো ভেবেছিলাম বৌদিকে ভুলেই গেছে।
2: ভুলবো কেন বৌদি, জানি তো ডাক্তার মানুষ, মানে সময়ে করে ওঠার। তার তো নসিব একরকম জোর করেই ধরে নি।
1: জোর করে না নিয়ে এলে তো আসতেনই না, তাই না? আজ আমার সত্যি কি আনন্দ হচ্ছে না।
0: সুবিধা, তুমি বরং কেশবকে আমাদের ঘরে নিয়ে যাও, আমি মায়ের সঙ্গে দেখাটা করে আসি।
1: আচ্ছা আসুন ঠাকুরপো, আসি। এই হলো আমাদের ঘর, অনেকদিন তো আসেননি। বিয়ের সময় যা দেখেছেন তার থেকে কতটা পাল্টে গেছে বলুন তো।
2: হ্যাঁ তাই তো দেখছি, তোমাদের ঘরটা কিন্তু ভারী সুন্দর না? এটা তো দক্ষিণ।
1: হ্যাঁ
2: দেখেই বুঝেছি দক্ষিণ খোলা, দূরেই ফাঁকা মাঠটা রয়েছে, মনে হচ্ছে যেন আকাশটা একেবারে ছুঁয়ে আছে না? সত্যি প্রকৃতির কি অপরূপ রূপ, মনটাকে একবারে ভরিয়ে দিচ্ছে।
1: বেশ তো, ডাক্তার মানুষ, প্রকৃতিকে নিয়ে আপনি কাব্য করুন।
2: আরে না,
1: আমি ততক্ষণ চা নিয়ে আসি, একটু বসুন।

0: তুমি কি গো, কতদিন পরে এলে বলো তো? একটা চিঠি নেই, খবর নেই, আমার জন্য তোমার মন কেমন করে না? না,
1: এবারেই তো যা একটু দেরি হয়েছে, না হলে আমি তো প্রতি সপ্তাহেই তোমার কাছে আসি। কি করব বলো, গ্রামের ক্লিনিকের ব্যাপারে কয়েকটা ঝামেলা এমন আটকে গিয়েছিল।
0: থাক থাক থাক, তোমাকে রাত কই ফের দিতে হবে না, এসেছো এতেই আমি খুশি। জানো আমার ভীষণ ভয় করছিল।
1: কেন গো?
0: তুমি যদি না আসো কলকাতায় কোথাও।
1: পাগল কোথাকার, তাই কখনো হয়? তোমাকে এত ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি, এটা তুমি ভাবলে কি করে?
0: তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আমাকে তোমার কাছে নিয়ে যাবে, কলকাতায় আমরা দুজনে থাকবো, তাহলে তোমার জন্য আর আমার এত কষ্ট পেতে হবে না।
1: তোর সে কি করে হয়, গ্রামের ঘর বাড়ি ছেড়ে শহরে? না না না, তাছাড়া মা গীতা এরা সব রয়েছে, এদের ফেলে যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর তোমাকে মন খারাপ করতে হবে না। এবারে দেখো, প্রত্যেক শনিবারে আমি ঠিক তোমার কাছে আসবো, কেমন? দেখি দেখি দেখি দেখি দেখি, তোমার গালে এসব কিসের দাগ?
0: ও কিছু না, ওই গাছের মাথায় কঞ্চি দিতে গিয়ে না একটু ছড়ে গেছে। ও কিছু না, তবু ভালো, এতক্ষণে আমার মুখের দিকে তোমার একটু নজর পড়েছে।
1: এই মুখটার কি অবস্থা হয়েছে গো? দেখি দেখি দেখি দেখি, কাছে এসো কাছে এসো কাছে এসো, দেখি দেখি ভালো করে দেখি।
2: একবার এদিকে এসো তো, ওদের জল খাবার নিয়ে যাও।
0: মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যাই মা।
1: আমিও যাই, ততক্ষণ কেশবের সঙ্গে একটু গল্প টল্প করি।

0: দাদা, তোমার একটা চিঠি, দিনু কাকা এটা তোমাকে দিলেন।
1: ও দে, দিনু কাকা কোথায়?
0: চিঠিটা দিয়েই চলে গেলেন, বললেন পরে কথা বলবেন।
1: আচ্ছা ঠিক আছে, তুই যা। কিসের চিঠি দেখি তো? নাসিব তোমার বউকে নিয়ে গ্রামে যে দুর্নাম রটেছে তার একটা বিহিত করা দরকার। সেদিন বিনয় মল্লিক আর তোমার বউকে ওদের পুকুর ঘাটে, এর বেশি আর কিছু তোমাকে চিঠিতে লেখা যাবে না, পরে কথা বলবো। এতে দিনু কাকা, এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। সবিতা এসব, না না না, আমি কিছু ভাবতে পারছি না। মা, মা
2: যাই,
1: মা শোনো।
2: কিরে, কি বলছিস?
1: মা, মা দিনু কাকা বিনয় মল্লিককে নিয়ে ওই সবিতার নামে এই সমস্ত কি লিখেছে তুমি কিছু জানো মা?
2: আমিও তো এসব শুনেছি বাবা, সারা গায়ে এই নিয়ে ঢিঢি পড়ে গেছে, মুখ দেখানো ভার।
1: কিন্তু মা, সবিতা তো সেরকম মেয়ে নয়।
2: আমি আর কি বলবো বল, আমার কপালে এসব ছিল, জমজি কেন আমাকে এখনো নিচ্ছে না? ঠাকুর, এসব দেখার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর?
1: সবিতা, সবিতা
0: যাই,
1: শোনো শোনো,

0: কি গো?
1: সবিতা, সবিতা শোনো, আমি তোমাকে আমার নিজের চেয়েও বিশ্বাস করি, ভালোবাসি। আমার এই বিশ্বাস কোনোদিন ক্ষুণ্ণ হবে না। কিন্তু বিনয় মল্লিককে নিয়ে তোমার নামে যে সমস্ত কথা রুটেছে আমি বিশ্বাস করি না, হতে পারে না, এসব মিথ্যে। সবিতা, কিন্তু তুমি নিজের মুখে বলো, লক্ষ্মীটি বলো, এসবে তুমি কিছু জানো না? তুমি কি সত্যি?
0: আমি তো কিছু বুঝতে পারছি না, ওরা কেনই বা এসব কথা বলছে। আর তোমার পাছুই আমি বলছি, আমি কিছু জানি না গো, তুমি বিশ্বাস করো আমাকে, আমি এসবের মধ্যে নেই, আমি কিছু জানি না, তুমি আমাকে বিশ্বাস করো।

0: লোকে বললো তুমি তা মেনে নেবে? না না নসিব, এটা হয় না, লেট দেম সে।
1: মহা মুশকিলে পড়েছি কেশব, সবিতা তো কিছুই বলছে না, জিজ্ঞেস করলে বলে আমি কিছুই জানি না। আমি কিছু বুঝতে পারছি না কেশব, ওরা কেন সবিতার নামে এই সমস্ত দুর্নাম রটাচ্ছে আমি কিছু বুঝতে পারছি।
0: দেখো নসিব, সবিতা যদি সত্যিই কোনো অন্যায় করেই থাকে, সে অন্যায় ও চেপে রাখতে পারবে না। আরে অন্যায় কেউ কখনো চেপে রাখতে পারে না, আর সে যদি কোনো পাপ না করেই থাকে তো সে একই কথা বলবে, আমি কিছু জানি না। আচ্ছা তুমি একবার মাকে ডাকো তো।
1: মা মা, একবার এখানে এসো। কেশব কেশব, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, থামুন, মাকে আসতে দাও। মা
2: কি বলছিস বাবা নসিব, বল।
0: কাঁদবেন না মা। আচ্ছা বলুন তো, সবিতা সম্পর্কে আপনি ঠিক কি শুনেছেন?
2: কি আর বলবো বলো বাবা, সেদিন খুব ঝড় জলের রাতে বৌমা বাড়ি থেকে বেরিয়ে ওই বিনয় মল্লিকদের পুকুর পাড়ে গেছিল। বিনয় সেখানে, না বাবা না, আমি ওসব বলতে পারবো না। তারপর ওই ভোর রাতে বিনয় বিনার মাকে দিয়ে বৌমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
0: আচ্ছা আপনারা যখন রাত্রিরে শুতে যান তখন তো সদর দরজা বন্ধ করে দেন? তাহলে সবিতাই দরজা খুলে বাইরে গিয়েছিল।
2: তাছাড়া কে খুলবে বলো তো বাবা।
0: আচ্ছা বিনয় মল্লিককে কিছু জিজ্ঞেস করেছিলেন?
2: না, আর সে তো এখানে থাকে না, মাঝে মাঝে আসে।
1: কেশব কেশব, তাহলে সবাই কি ভুল বলছে?
0: দেখো আসল কারণটা জানতে না পারলে একটার পর একটা ভুল হতেই থাকে। আচ্ছা নসিব, সবিতাকে ঘুমের ঘরে বাইরে যেতে কোনোদিন দেখেছো?
1: আসলে বিয়ের পরের দিন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলেছিলেন।
0: কি বলেছিলেন?
1: বলেছিলেন যে ওই ছেলেবেলায় নাকি সবিতা ঘুমের ঘরে কখনো সখনো উঠে যেত, এমনকি দরজা খুলে বাড়ির বাইরে সদর দরজার পাশে একটা হাসনুহানার গাছ ছিল, তার তলায় ফুল কুড়োতেও দেখেছিলেন।
0: আচ্ছা
1: উনি খুব নজরে রাখতেন, বড় হলে আর দেখেননি। উনি আমাকে বলেছিলেন তুমি একটু নজরে রেখো বাবা, অনেকে বলে ওটা আবার হতেও পারে নাও পারে।
0: আচ্ছা এই বাড়িতে আসার পর তুমি ওরকম কিছু দেখেছো?
1: মানে দেখেছি, ঠিক বাড়ির বাইরে চলে যেতে তো দেখিনি, তবে দুই একবার ঘুমন্ত অবস্থায় আমাদের ছাদের উত্তর দিকের পাঁচিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে দেখেছি।
0: আচ্ছা
1: তখন এটা লক্ষ্য করেছি কাছে গেলে ওর কোনো হুঁশ থাকতো না, যখন ঘরে নিয়ে আসতাম তখন কিরম স্বাভাবিক মনে হতো না, বিছানা শুয়ে দিতাম তখনও ওই একই ভাব, বেশ খানিক্ষণ ওই ভাবটা থাকতো, ডাকলে স্বাভাবিকভাবে সাড়া পেতাম না। তবে সে অনেকদিনের কথা, অনেকদিন দেখিনি সেরকম।
0: আমার মনে হচ্ছে এটা সাইকোপ্যাথির কেস হতে পারে। জিনিসটাকে তুমি খুব হালকা মনে করো না, আমার মনে হয় তুমি মাসখানেকে ছুটি নিয়ে নাও। হ্যাঁ ব্যাপারটার পরীক্ষা নিরীক্ষার দরকার।
1: ছুটি?
0: হ্যাঁ হ্যাঁ, সবিতার জন্যে তোমার ছুটি নেওয়া দরকার, নেগলেক্ট করো না। আচ্ছা একজোড়া মল জোগাড় করতে পারো।
1: মল?
2: মল? মল তো গীতার একজোড়া ছিল, জানি না এখন সে কোথায় আছে বাবা।
0: আপনি গীতাকে বলে মলটা জোগাড় করে সবিতাকে পরিয়ে দিন।
2: সবিতা মল পড়বে?
0: হ্যাঁ,
2: ঘরের বউ মল পড়বে কি গো বাবা?
0: আপনি পরান না, উদ্দেশ্য একটা আছে নিশ্চয়ই, পরে সব জানতে পারবেন।
2: বলছো যখন, দেখি কোথায় আছে একটু খুঁজে দেখি কে যাই তাহলে।
1: মল পড়বে সবিতা?
0: হুম
1: কেন কে সব প্লিজ বলো, মল পড়বে কেন?
0: সামনাম্বুলিজম

0: বোঝো
1: না?
0: ঘুমন্ত অবস্থায় মানুষ ঘর থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, অজ্ঞানের মতন ঘুমের মধ্যে চলতে থাকে, যাকে বলা হয় ওয়াক ইন স্লিপ। একটা তন্দ্রার ঘোর থাকে, মানে নিজে কিছু বুঝতে পারে না, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এতে স্নায়ুর ওপরও প্রতিক্রিয়া হয়।
1: তো এখানে মলের দরকার কি?
0: সাক্ষী, সবিতা যখন ওই রকম তন্দ্রার মধ্যে ঘর থেকে ভবিষ্যতে বেরিয়ে যাবে, আমরা ওই মলের শব্দ অনুসরণ করে সবিতার পুরো কর্মধারাটা দেখতে পাব।
1: সে কবে আবার এইরকম হবে তা ঠিক নেই, এখন থেকে মল পরে বসে থাকবে?
0: তা আজই যে হতে পারে না তুমি বলতে পারো, এক্ষুনি যে হবে না তুমি তা জানো, এ তো আর দিনক্ষণ বেছে বা ইচ্ছে মতো আসে না। তবে আমার খুবই সন্দেহ হচ্ছে যে আজকালের মধ্যেই একটা কিছু ঘটবে।
1: কি জানি কেশব, কেমন যেন অলৌকিক মতো লাগছে ব্যাপারটা, মল পরে এরকম ভাবে।
0: আরে বাবা, মল পড়াতে তোমার আপত্তিটা কিসের? হ্যাঁ, আজকাল তো অনেক বউরা মেয়েরা পরে, কেন মলের মিঠে ঝুমঝুম আওয়াজ করে তোমার বউ ঘুরে বেড়াবে, কি খারাপ লাগবে?
1: হ্যাঁ, কি যে বলো।

0: না না না না ঠাকুরজি না, মল পড়বো কি করে, ঘরের বউ
1: তাতে কি হয়েছে, অনেকেই তো পড়ে, আর তোমার শাশুড়ি তোমাকে পড়তে বলেছে।
0: মা বলেছেন?
1: হ্যাঁ, সামনে কি সব তিথি ফিতি আছে জানি নে বাপু, আহ পড়োই না, অত কথা বলো না তো বৌদি, না না পড়ো
0: না, তোমার দাদা দেখবে।
1: আরে শিভার আমার, আমি কেন, মাই দাদাকে বলবে, নাও লক্ষ্মীটি পড়ে নাও। আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি, দাও দাও না পাটা দাও।

0: কেশব, কেশব, শুনতে পাচ্ছ?
1: মলের শব্দ? হ্যাঁ, আমি জেগেছিলাম। শোনো নরসিক, তুমি চট করে যাও তো, দিনু কাকাকে ডেকে আন।
0: আচ্ছা,
1: আমি মাসিমার গীতাকে ডেকে আনছি।
2: ডাকতে হবে না বাবা, আমরাও এসে গেছি, মলের শব্দ আমরাও শুনেছি বাবা।
3: কিন্তু বৌদি যে বেরিয়ে গেল মা।
1: তুমি ছুটে যাও নরসিক, যাও যাও যাও, দেরি করো না। আসুন মা, গীতা এসো।
2: ও বাবা কেশব, বৌমার আমার কি হলো বলো তো, এই অন্ধকার রাতে পাগলের মতন কোথায় চলেছে?
3: ওমা দেখো দেখো, বৌদি তো কাঁটা ঝোপটার গা দিয়ে চলেছে, কাঁটা ফুটে গা হাত পা ছড়ে। কেশবদা, বৌদিকে ধরবো গিয়ে?
0: না কেশব,
1: এসে গেছে নরসিং, ওরা এসেছেন সব।
0: হ্যাঁ, ওই দিনু কাকাকে নিয়ে এসেছি।
4: বড্ড অন্ধকার, চারিদিকে জঙ্গল, টর্চটা জ্বালবো ডাক্তারবাবু?
1: ও এখন সম্পূর্ণ ঘুরেই রয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে চলেছে। আচ্ছা ঠিক আছে, জাল আলোটা জাল।
0: সুবিধা যে বিনয় মল্লিকের পুকুরের দিকে চলেছে কেশব।
2: ও কেশব, বৌমা যে পুকুর ঘাটে ধাপে নিচে নামছে বাবা।
3: একেবারে শেষ ধাপে নেমে বৌদি বসে পড়লো মা। ওমা দেখো দেখো, বৌদি মনে হয় পুজো করছে।
2: হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে, ধাপের উপর বসে বিড়বিড় করে কেশব বলছে মনে হয়।
1: শুধু দেখে যান মা, কথা বলবেন না। কি দিনু কাকা?
4: তাই তো, ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে, বৌমার ভর হয় নাকি?
2: ও নসিব, নসিব, নসিব, বৌমার জলে পড়ে গেল রে, ওরে
1: তো তো যা, ছুটে যা, যা যা, সবিতাকে তুলে এনে বাড়ি নিয়ে চলো। দিনু কাকা, আপনি আপনার ওই সঙ্গীদের নিয়ে নসিবদের বাড়িতে আসুন, কিছু বলার আর দেখারও আছে। হ্যাঁ, অন্তত ফুলটা তো আপনাদের ভাঙুক।
0: গীতা, গীতা একটু আয় তো।
2: আহ
3: মা চুপ করো তো, চলো বাড়ি চলো সব।
0: আমি ধরছি।

0: 그래, 아순, 아순, 아순. 아, 무슨, 무슨 아빠? 아,
1: 오너씨, 뭐말 간필했지?
2: 아, 너왜 불어 걸 까대니?
1: 기 간도래, 봐봐.
0: 에, 간도 보래, 간도. 아무리 간도, 어느기 앞나라 다켰니, 대누가가. 아, 아래, 이 간도 아주 꽃짓 거꾸로 걷대요.
1: 에, 뭐니, 구멍터 버스터에 마누스 걷대게 베리에 자에, 이것도 니시때 봐와, 벌레.
0: 나, 에타 틱다, 너에. 자게 니제 쪽이도 섭 되글린. 내군 나 되게 나 부제 미시미지 약간 매일 섭합 처리트니.
1: 아아아 볼벤나 닥터 로자 무리제티 이쪽으.
0: 아저 칼 라테 투미 고타에 잤칠에.
3: 아미.
0: 에? 마리 되게 라트레 베리에 정글을 못해디에.
3: 그 볼첸 타쿠르포. 아미 또 칼 라트레 아만 거리 구박 칠룸.
4: 세키 보마. তুমি অন্ধকার রাতে বিনয় মল্লিকদের পুকুর ঘাটে বসে পূজো করছিলে না?
3: আমি? হ্যাঁ, তুমি জলে পড়ে গিয়েছিলে, দাদা তোমাকে জল থেকে তুলে আনলো।
4: আমি রাত দুপুর আবার পুকুর ঘাটে যেতে যাব কেন?
2: তোর কি কিছুই মনে পড়ছে না সবিতা?
4: না, আমার তো কিছু হয়নি যে মনে পড়বে। তোমরা এসব কি বলছো?
5: মাগো, না বুঝে তোমাকে কত গাল মন্দ করেছি, মেরেছি। এসো মা আমার কাছে এসো, তোমাকে বুকে করে একটু আমি শান্তি পাই। পাড়ার লোকে পাঁচ কথা বলে আমার মাথাটা কেমন খারাপ করে দিয়েছিল মা, আমি বুঝতে পারিনি।

0: সবিতা শোনো।
1: কেন গো?
0: আমাকে তুমি ক্ষমা করো সবিতা। শোনো, তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু লোকের মিথ্যে অপবাদে, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে যে ব্যথা তোমাকে দিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো।
1: না না না, এসব কথা বলতে নেই গো। তুমি স্বামী, গুরুজন, তোমাকে ক্ষমা করব কি? বরং তুমি আমাকে ক্ষমা করো। আমার মুখের দিকে একবার তাকাও তো, দেখো তো এর মধ্যে পাপের কোনো চিহ্ন আছে কি না।
0: না না সবিতা, তুমি নিষ্পাপ, তুমি পবিত্র, আমি তোমাকে বিশ্বাস করি সবিতা, আমি তোমাকে ভালোবাসি।
1: আমাদের এই ভালোবাসা যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে।

0: তন্দ্রা নাটকটি শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মা সন্তু বসু, নাসিব সৌমিত্র বসু, কেশব তারাপদ মুখোপাধ্যায়, দিনু কাকা দেবকুমার চক্রবর্তী, চাটুজ্জে জীবনকুমার ঘোষ, গীতা শর্মিষ্ঠা মিত্র, সবিতা মিতা চট্টোপাধ্যায় এবং মায়াদেবীর ভূমিকায় মেনকা দাস। রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: শুনলেন নাটক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কি।

কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com

0: mai.mythribandhu@gmail.com mai.tribandhu mythribandhu23@gmail.com
1: বাংলা সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। অনলাইন মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থ সামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গের সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করল। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল আজ সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কে জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট এবং শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা এবং তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা এবং সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানিয়েছেন মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জাকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। পাসপোর্ট সেবা কেন্দ্র নেই এমন লোকসভা কেন্দ্রগুলিতে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেমনা স্বামী চন্দ্রশেখর জানান, বিদেশ মন্ত্রক এবং ডাক বিভাগে যৌথ উদ্যোগে কেন্দ্রগুলি তৈরি হচ্ছে।

0: তিনি জানান, দেশের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে 515টি কেন্দ্রে অন্তত একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে 93টি পূর্ণাঙ্গ কেন্দ্র এবং 456টি পোস্ট অফিস নির্ভর সেবা কেন্দ্র। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, যে কোনো জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ডিজিকম সেন্টার 24 ঘন্টা কাজ করছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং বেআইনি দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে এক পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে একথা জানান। তিনি জোর দিয়ে বলেন, 2019-এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। সংবিধানের 370 ও 35-এর এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হল। এ উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা বলেন,
1: আজ কে দিন 2019 370 কো নিরস্ত কিয়া গিয়া। और हम सब जानते हैं कि जिस ऊंचाइयों की तरफ आज जम्मू कश्मीर अग्रसर है, वो अपने आप में दर्शाता है कि 370 हमारे ऊपर एक कलंक था, वो हट गया है। हमारी मातृशक्ति, जिसकी शादी हमारे प्रदेश के बाहर होती थी, उनका हक जो था वो छिन जाता था, उनके प्रॉपर्टी राइट्स जो थे वो चले जाते थे। वाल्मीकि समाज के लोग, गोरखा समाज के लोग, 370 हटने के बाद उनको उनका हक मिला है।
0: तमिलनाडु विधानसभा आगामीकाल 2026-27 अर्थवर्षे संशोधित कृषि बजट पेश करबेন রাজ্য কৃষিমন্ত্রী আর বিনোদ। তার আগে আজ বিধানসভায় টিভিকে সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এন মারি উইলসন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। ভারতের সভাপতিত্বে দুদিনের এই বৈঠকের আয়োজন করে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ডিওপিটির সচিব রচনা শাহ দুর্নীতির বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সততাই সুশাসন এবং সুস্থায়ী উন্নয়নের মূল ভিত্তি। বৈঠকে ভারতের প্রস্তাবিত ব্রিক্স নেটওয়ার্ক অব ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে। বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থানকে ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
0: Shri Malhotra bolen, orthobochorer prothom troimashike orthonitik protashar cheye bhalo korai kendriyo bank 2026-27 saler jonno prokrito GDP briddhir purbabhas shongshodhon kore 6.7% nirdharon koreche. গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার অনুষ্ঠানে সূচনা করে বলেন,
3: পশ্চিম বঙ্গালে আমাদের দেশকে সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা আর মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হে। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।

0: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আজ মিশ্র ফলাফল। মহিলাদের সিঙ্গলসে ভারতের সাতজন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন, তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের ছজন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রেয়াংস বালি শেট্টি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, প্রথমেই শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: মিলারা নেতৃত্ব দিলে দেশের
1: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:32 অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা, মুর্শিদাবাদ, গীতাঞ্জলি, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: নমস্কার, আমি শ্রুতমা মুখোপাধ্যায়। আপনাদের সঙ্গে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে প্রত্যেক বুধবার এই 8টা থেকে 8:30 কি কথা শোনাবেন আমাদের বিশেষজ্ঞরা।

0: ভাবছেন তো আশার কথা অনুষ্ঠানে গান কেন? আবার এটাও মনে হচ্ছে আহা, এই গান যদি একটু বাজে তাতে মন্দ কি? সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সেই কণ্ঠ শ্রাবন্তী মজুমদার। আসলে সব কার্যেরই বোধহয় একটা কারণ থাকে জানেন। এই যে মা মেয়ের চিরন্তন সম্পর্ক, সে কি শুধু জন্মের পর থেকে, নাকি মায়ের মধ্যে ইচ্ছে হয়ে ছিলিমনের মাঝারে থেকে? শিশুর সঙ্গে ছেলে হোক মেয়ে হোক সন্তানের এই যে সম্পর্ক, তা কিন্তু চিরন্তন। আর সেই সঙ্গে যখন একটি শিশু বেড়ে ওঠে একবারে গর্ভাবস্থা থেকে, তখন তো মায়ের শরীর থেকেই সে সমস্ত পুষ্টিরস সংগ্রহ করে একটু একটু করে এগিয়ে চলে পৃথিবীর আলো দেখার জন্য। এই যে বন্ধন, এই যে একে অপরের শারীরিক পুষ্টি সক্ষমতা, এই সব টুকুকে মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর পয়লা অগস্ট থেকে সাতই অগস্ট পালন করে মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহ। আজ আশার কথা অনুষ্ঠানেও সে কথাই, সে কথা যিনি বলবেন, যিনি নানান গুরুত্বপূর্ণ আলোচনায় দিকপাত আলোকপাত করবেন, তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত। কলেজ অফ মেডিসিন সাগর দত্ত কলেজের জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: প্রত্যেক বছর আজকে 2026 দাঁড়িয়েও এরকম একটা বিষয় কেন পালন করা হয়, এবং একই সঙ্গে প্রত্যেক বছর তো আলাদা আলাদা ভাবনা থাকে, এবছরের মূল ভাবনাটার দিকে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে এরকম একটা সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা যে এরকম একটা বিষয় আমাদের আছে এবং এই বিষয়টাকে চালিয়ে নিয়ে যাওয়া দরকার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটু গাটা যাতে ঝাড়া দিয়ে আমরা উঠি, আমরা যাতে এই বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি এবং মানুষকে বোঝাতে পারি যে মায়ের দুধ বা শিশুর জন্য কতটা প্রয়োজনীয়। এবং এই প্রত্যেক বছর একটা করে যে

0: নতুন স্লোগান, নতুন থিম নিয়ে আসে এবং এই নতুন থিমের সাথে আমরা এক একটা বিষয়ের দিকে, এক একটা দিকের দিকে আলোকপাত করি, ফলে সেটা আবার আমাদের খুব সাহায্য করে আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং সাধারণ মানুষের কাছে বিষয়টাকে নিয়ে যেতে। যেমন এবারের বিষয় হচ্ছে যে মাতৃদুগ্ধ পান হচ্ছে নিরাপদ, সুদৃঢ় জীবনের শুরুর জন্য খুব জরুরি, এবং যে কার্যকরী উদ্যোগগুলো আছে সেই কার্যকরী উদ্যোগগুলোকে আরও আমাদের শক্তিশালী করতে হবে।
1: ঠিক যে শব্দগুলো বললেন বা এবছরের যে স্লোগান, তার মধ্যেই বোধহয় কোথাও লুকিয়ে আছে যে নবজাতকের কাছে মাতৃদুগ্ধ কেন গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ, তা তো নিশ্চয়ই। কারণ হচ্ছে যে আমরা বলি যে মাতৃদুগ্ধ শুধু দুগ্ধ নয়, সে মাতৃদুগ্ধ হচ্ছে অমৃত, সে আমাদের মর্ত্যমানবে অমর করে, অন্তত অমর না করুক মৃত্যু থেকে যে রক্ষা করে এ নিয়ে কোনো সন্দেহ আমাদের আর নেই।
1: জন্মের পরই কি একটি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত?
0: হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 1 ঘন্টার মধ্যে অবশ্যই, কিন্তু জন্মের যত তাড়াতাড়ি সম্ভব, এটা সম্ভব। এবং আমাদের হাসপাতালগুলোতে আমাদের যারা ধাত্রীবিদ্যা বিশারদ আছেন তারা ওটি টেবিলেই মায়ের দুধ খাওয়ানো শুরু করাচ্ছেন এবং করতে পারেন এটা, ফলে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় ততই ভালো, ততই মঙ্গল।
1: আপনাদেরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা চলে আসবেন 2213-1341 এ। আপনারা শুনছেন আশার কথা। হ্যাঁ, আশার কথা তো বটেই। এই যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর চায় প্রত্যেকটি মানুষ সুস্থ থাকুন, কারণ পরিবার সুস্থ থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে। তাই তাদের এই প্রয়াসে আমাদেরও কিন্তু সচেতন হতে হবে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতার হাতটুকু প্রসারিত করতে হবে, এগিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ পানের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কেন মাতৃদুগ্ধ পান করালে শিশুর ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সুবিধা হবে?
0: প্রথমত, মাতৃদুগ্ধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারে ওই বাচ্চার জন্য যা যা, ওই শিশুর জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সব আছে, মানে এবং সেটা শুধু প্রত্যেক শিশুর জন্য একরকম মায়ের দুধ হয় না। যে শিশুটা সময়ের আগে জন্মেছে তার জন্য একরকম দুধ হয়, যে শিশুটা সময়ে জন্মেছে তার জন্য আরেক রকম মা দুধ তৈরি করেন, যে বাচ্চাটা একটুখানি দুর্বল তার জন্য মা আরেক রকম দুধ তৈরি করেন, ফলে এর মতন সুষম আহার পৃথিবীতে আর কোনো কেউ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মায়ের দুধে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো নবজাতকের যে কোনো ধরনের শরীর খারাপ বা অসুখের প্রতিরোধ করতে পারে। এবং শুধু তাই নয়, নবজাতকের যে এবং প্রথম 1 বছর বা 2 বছরের মধ্যে আমাদের মস্তিষ্কের বিকাশটা প্রায় 70% পর্যন্ত হয়ে যায়, এবং এই মস্তিষ্কের বিকাশে মায়ের দুধের অসামান্য ভূমিকা আছে।
1: আচ্ছা, মানে আপনি সেক্ষেত্রে বলছেন এখন যে নানান চারিপাশে আমরা বিজ্ঞাপন দেখি পুষ্টির, বিভিন্ন ফুডের, সেসবের কোনো দরকার নেই?
0: না, আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলা হয় তাহলে আমি বলবো না, যদি না একান্ত আমরা বাধ্য হই, যদি না সেই শিশুটি এতটাই দুর্ভাগা হয় যে সে মায়ের দুধ পেতে পারে না, তাহলে না হলে আর কোনো দরকার প্রয়োজন পড়ে না। এবং যে বিজ্ঞাপনের কথা আপনি বলছেন সেই বিজ্ঞাপন তাদের সর্বোচ্চ মেধা, তাদের সর্বোচ্চ বিজ্ঞানী দিয়েও এই মায়ের দুধের কোনো পরিপূরক খাবার বা এর কোনো সমপরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করতে এখনো পারেনি।
1: বেশ, টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো যিনি আসবেন তিনি রেডিও সেটের ভলিউমটা একবারে অফ করে দিন, তবেই আমরা আপনার কথা শুনতে পাবো। হ্যালো না, যারা আসছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা যখন কথা বলবেন তখন আপনার রেডিও সেটের ভলিউমটা অফ করে দেবেন। 2213-1341। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার
2: ডাক্তারবাবু এবং দিদি, আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
2: আমি সাগরদ্বীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবু, আচ্ছা যখন সন্তান জন্য পান করেন।

0: যখন জন্মানো করে তখন প্রথম কি স্তন পান করলে প্রথম কি জল আছে যদি বলেন? আর আর একটা প্রশ্ন আছে যে একবার কি একটা স্তন খাওয়াবে নাকি এখন দেখছি যে মারা একটা স্তন খাই আর একটা স্তন খাওয়াচ্ছি সেটা কি ভালো নাকি একটা স্তন খাওয়াবে যদি ব্যাপারে বলেন?
1: বেশ, আপনি শুনতে থাকুন, উত্তর দিচ্ছেন।
2: আচ্ছা, প্রথম হচ্ছে যে জ্বর আসার কোনো সম্ভাবনা নেই, বুকের দুধ খাওয়ার সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই, এক। দুই নাম্বার হচ্ছে যে একবারে একটা স্তন খাওয়াবে কিনা, সেটা হচ্ছে মায়ের দুধে আমরা দু রকমের জিনিস পাই। প্রথম যে মায়ের দুধটা বেরোয় সেই দুধে বা শিশুর তৃষ্ণা মেটে, তেষ্টা মেটে, আর পরে
1: যাকে বলে শাল দুধ।
2: না না, শাল দুধ তো কোলোস্ট্রাম, সেটা তো প্রথম 72 ঘন্টা বেরোয়। আমি এমনিতেও তারপরেও আর কি, প্রথম যখন একটা বাচ্চা মায়ের দুধ খেতে শুরু করে তখন যে প্রথম দুধটা বেরোয় সেটা পাতলা দুধ, তাতে তার তেষ্টা মেটে। এর তারপরে যে দুধটা বেরোয় সেটা ঘন দুধ, সেটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, সেটাতে তার খিদে মেটে। ফলে একটা স্তন একবার শেষ করার পরই তারপরেই অন্য স্তনে দেওয়া উচিত, না হলে শুধু তেষ্টা মিটবে, খিদেটা মিটবে না, এবং বাচ্চা একবার পেচ্ছাপ করার পরই তার পেট আবার খালি হবে এবং সে কান্নাকাটি করতে শুরু করবে, তখন মনে হবে যে বা মুখের দুধ বোধহয় হচ্ছে না, তাতে বোধহয় বাচ্চার পেট ভরছে না, এরকম একটা সমস্যা তৈরি হবে।
1: অর্থাৎ অনেক সময়ই দেখা যায় যে মায়েরা বুঝে উঠতে পারেন না যে কতবার দুধ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই প্রসঙ্গে যদি সেই কথাটাও একটু জানিয়ে দেন।
2: আমরা সবসময় বলি যে এইটা হচ্ছে যে বাচ্চার খিদে পেয়েছে এটা বুঝতে হবে। বাচ্চার খিদে পেয়েছে কি করে বুঝবো? জেনারেলি সাধারণভাবে আমাদের ধারণা বাচ্চা যখন চেঁচামেচি করতে শুরু করে, কান্নাকাটি করতে শুরু করে তখন খিদে পেয়েছে, কিন্তু তখন খিদে পাওয়ার একদম শেষ অবস্থা, তখন বাচ্চাকে ভোলানো খুব মুশকিল। বাচ্চা খিদে পায়, বাচ্চা বোঝা যায় কি করে, না বাচ্চা মুখটা একটু হাঁ করবে, বাচ্চা একটু জিভ বার করবে, বাচ্চার ঠোঁটের কোণা দিয়ে লালা গড়াবে, এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে বাচ্চার খিদে পেয়েছে। ফলে বাচ্চাকে তখনই মায়ের বুকে নিতে হবে, এবং বাচ্চা যতক্ষণ খেয়ে যাবে সেই বুকে তত তখন পর্যন্ত সেই বুকে খাইয়ে যেতে হবে, এবং বাচ্চা একসময় যখন ওর খিদে তেষ্টা সব মিটে যাবে তখন বাচ্চা নিজের থেকেই বুকের দুধ ছেড়ে দেবেন এবং ঘুমিয়ে পড়বেন।
1: আচ্ছা, সেক্ষেত্রে মানে এই যে প্রশ্নগুলো বা বিভিন্ন আমাদের নানান দ্বিধা দ্বন্দ্ব থাকে, যেটা উনিও বললেন, এরকম অনেক ক্ষেত্রেই ধারণা থাকে যে ডান দিক বাঁ দিক ঠিক করবো কি না, আগের বার ডান দিকেরটা খেয়েছে পরের বার বাঁ দিক, এইরকম কোনো নিয়ম মানার দরকারই নেই। এবং যতক্ষণ না বাচ্চা নিজে মুখ সরিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে স্তনপান করতে দেওয়া উচিত।
2: একদম।
1: আরেকজন টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো। হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
3: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ডাক্তার নমস্কার, দিদি ভাই নমস্কার।
1: নমস্কার।
3: কালকে একটা ঘটনা ঘটেছে, আমি আশাকর্মীকেও অনেক ধন্যবাদ দেবো, কুর্নিশ জানাবো। কারণ হচ্ছে 3 দিন আগে ভদ্রমহিলার বাচ্চা হয়েছে, তারপরই প্রচুর রক্তক্ষরণ, সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেছি, মানে হসপিটালে, মানে 5 মিনিটের মধ্যে ডাক্তার হসপিটাল, হরিপাল ব্লক হসপিটাল নিয়ে গেছি, সেখানে দেখা ডাক্তারগুলা দেখে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিল। পরে ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম, বললো যে এটা আর কি এক্লাম্পসিয়া না কি একটা বললো, কিন্তু বাচ্চাটার বুক তো বুকের দুধ পাচ্ছে না। ওই আশাকর্মী করলেন কি একটা মহিলার, মানে সে আমাদের পরে পরিচয় দিয়েছিল যে আমি আর সেটা বলছি না, সেটা বুকের দুধ তাকে দিয়েছে। আমি এই আশাকর্মীদের একটা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর ডাক্তার, এই যে রক্তক্ষরণ হয়েছে কি ওটা এক্লাম্পসিয়া না কি একটা বললেন, ওটা কি রোগ?
1: আপনি শুনতে থাকুন, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, তবে হ্যাঁ খুব ভালো লাগার আপনি যে এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, কারণ আমরা জানি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একেবারে সেই গ্রাসরুট লেভেল থেকে যাকে বলে আশা দিদিরা আছেন, তারা আমাদের পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তবে এই প্রসঙ্গে আমরা আসবো এরকম একটা ঘটনার কথায়, তবে তার আগে আপনি যে কথা বলছিলেন যে স্তন্যপান তো শিশুর ক্ষেত্রে শুনছি এবং আপনি যেভাবে জোর দিয়ে বলেছেন যে কোনো বিকল্পই নেই, অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে আসে যে অর্থনৈতিকভাবে হয়তো যারা পিছিয়ে আছে তারা এরকম বিভিন্ন বিজ্ঞাপিত যে প্রোটিন সমৃদ্ধ দুধ সেগুলো খাবার দিতে পারছেন না, সেক্ষেত্রে তাদের এটা একদম নিরসনের চিন্তার জায়গা যে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করলেই বা বাচ্চার পুষ্টির দিক থেকে কোনো রকম কোনো ঘাটতি হবে না,
2: একদম হবে না।
1: আচ্ছা, বাচ্চার স্বাস্থ্য তো আছেই, সেই সঙ্গে বুকের দুধ পান করালে কি মায়ের স্বাস্থ্যেরও কোনো ভালো দিক বা সুবিধা এই এই বিষয়টা জড়িত?
2: একদম। তার আগে আমি একটা জিনিস

0: বলতে চাই। শুধু যে বাচ্চার মায়ের মানে বুকের দুধ খাওয়ালে যে বাচ্চা ছোটবেলায় ভালো থাকবে তা নয়, যখন তার বয়স হবে, যখন সে 40 পেরোবে, তখন তার ডায়াবেটিস, হাইপার টেনশন, মোটা হয়ে যাওয়ার এই সব সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, বা তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ফলে মাতৃদুগ্ধ শুধু ওই ওই সময়টুকুর জন্য আমাদের কোনো সুবিধে দেয় না, সারা জীবন ধরে তার সুবিধে আমরা উপভোগ করি। ফলে সেইটা একটা ভাবার মতন বিষয়, এবং এইটা পৃথিবীর কোনো খাবার আজ পর্যন্ত দিতে মানে তার কারোর পক্ষে সম্ভব নয়।
1: এখনো পর্যন্ত এই জায়গায় বিজ্ঞান জয় করতে পারেনি,
0: না এখনো কোনোদিন পারবে বলে আমার ধারণাও নয়, এবং সেটা উচিতও নয় বোধহয়, কোথাও একটা সীমা থাকা উচিত। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে মায়ের স্বাস্থ্য, প্রথম বলি যে মায়েদের বিশেষ করে আমি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে কিছু কিছু মায়ের হঠাৎ ধারণা থাকে যে বুকের দুধ খাওয়ালে তাদের শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন হবে, যেটা খুব কাঙ্ক্ষিত নয়। সবথেকে বড় যেটা মজার বিষয় আর কি এক্ষেত্রে, সেটা হচ্ছে যে বুকের দুধ যদি খাওয়ান তাহলে মায়ের ওই সময়ে যে অতিরিক্ত স্নেহজাতীয় জিনিস মায়ের শরীরে জমে গর্ভবতী সময়ে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে কমে যায়, এবং মা তার পুরনো শরীর ফিরে পায়।
1: যেটা বুকের দুধ খাওয়ার ধারণার ঠিক উল্টো,
0: ঠিক উল্টোটা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে ওই উনি যেটা বলছিলেন যে হঠাৎ করে খুব ব্লিডিং হয়েছে, এই ব্লিডিং এর পরিমাণটা কিন্তু বুকের দুধ যত তাড়াতাড়ি খাওয়ানো হবে তত তাড়াতাড়ি এই ব্লিডিং এর সম্ভাবনাটাও তত তাড়াতাড়ি কমবে। কারণ আমরা যখনই বুকের দুধ খাওয়াবো তখনই আমার মায়ের মস্তিষ্ক থেকে একটা হরমোন বেরোবে, সেই হরমোনটা ওই ইউটেরাস বা জরায়ুটাকে ছোট করতে সাহায্য করে, ফলে ব্লিডিং এর সম্ভাবনা কমে যাবে। এবং মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে আরো অনেকগুলো, মানে সব থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই বনটা যত ভালো হবে, যত মা খাওয়াবেন তাতে এমন একটা হরমোন বেরোয় যেটাকে আমরা হ্যাপি হরমোন বলতে পারি, এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। ফলে এটা মায়ের জন্য, বাচ্চার জন্য, সমাজের জন্য, সবাইকার জন্য খুব জরুরি।
1: হ্যাঁ, এই এই প্রসঙ্গে আমার মনে হচ্ছিল যে আজকাল তো আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে নানান বিষয়ে চর্চা শুরু হয়েছে আগে থেকে, ধরুন আগে থেকে মানসিক স্বাস্থ্য, সেক্ষেত্রে এই যে মাতৃদুগ্ধ পান করানো, তার মধ্যে বন্ডিং যেটাকে আমরা বলছি, অর্থাৎ সন্তানের সঙ্গে মায়ের যে চিরন্তন বন্ধনের সম্পর্ক, সেই বন্ধনটাও কোথাও সুদৃঢ় হচ্ছে।
0: একদম একদম, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং যত যত যত তাড়াতাড়ি মা বুকের দুধ খাওয়াতে শুরু করবেন, যত বেশিবার খাওয়াবেন, যত মায়ের কাছে থাকবে বাচ্চা, তত মায়ের সাথে বাঁধন আরো আরো আরো আরো আরো বাড়বে।
1: আপনি যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আজকাল বিশেষ করে, ধরুন কর্মরতা মায়েদের সংখ্যা তো বাড়ছে, তাদের একটা ছুটির, সব ক্ষেত্রে সবাই ছুটি সমান পান না, সেক্ষেত্রে তাহলে মা বুকের দুধ বাচ্চাকে কিভাবে দেবেন?
0: এটা এটা এটারও সমাধান আছে। অ্যাকচুয়ালি মা বাইরে কাজ করেন, তাই তো? কতক্ষণ কাজ করেন? 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করেন। এবার মা যতক্ষণ বাড়িতে থাকছেন সকাল পর্যন্ত, যতটা সময় যখন তিনি বেরোবেন, সেটা তার বেরোনোর সময়টা বিভিন্ন হতে পারে, ততক্ষণ পর্যন্ত তিনি বুকের দুধ খাওয়াবেন, এবং বুকের দুধ খাওয়ানো এবং বাড়িতে বেরিয়ে যাওয়ার আগে মা তার বুকের দুধ গেলে একটা পাত্রে, পরিষ্কার পাত্রে রেখে দিয়ে যাবেন।
1: আচ্ছা,
0: এবং মা যদি কর্ম এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে একটা প্রাইভেসি, ছোট একটা জায়গা তিনি ব্যবস্থা করতে পারবেন, যে যেখানে তিনি বুকের দুধটা গেলে রাখতে পারবেন, তাহলে সেখানেও একটা ছোট ছোট টিফিন কৌটো নিয়ে যেয়ে সেখানেও বুকের দুধটা গেলে উনি রেখে দিতে পারেন। যদি রেফ্রিজারেটর থাকে তাহলে তো 24 ঘন্টা থাকবে, এবং ইভেন যদি রেফ্রিজারেটর নাও থাকে তাহলে সাধারণ ঘরের তাপমাত্রায়, আমাদের দেশের যা তাপমাত্রা, তাতে 6 ঘন্টা তো অবশ্যই থাকবে বুকের দুধ। এবার এই যে ছোট ছোট কৌটোগুলো হলো, এই কৌটোগুলো কিন্তু এই যে সময়টা উনি থাকবেন না, এই সময়টাই যে বাড়িতে যিনি ওনা ওই বাচ্চাটা কি দেখবে, তিনি কিন্তু ওখান থেকে চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। ফলে এবং যতটা সময় উনি বাড়িতে থাকবেন ততবার কি ততক্ষণ কিন্তু বারবার বারবার ওনাকে খাওয়াতে হবে, যেহেতু তিনি অনেকটা সময় খাওয়াচ্ছেন না, সেই কারণে তার বুকের দুধের পরিমাণ যাতে না কমে যায়, সেজন্য যে সময়টুকু উনি থাকবেন সেই সময়টুকু বাচ্চাটিকে কাছে নিয়ে থাকতে হবে এবং বারবার বুকের দুধ খাওয়াতে হবে।
1: এবার ধরুন অনেক ক্ষেত্রে হয় না যে যেখানে তিনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাড়ি থেকে অনেকটা দূর, যাতায়াতের একটা সময় থাকে, অনেক ক্ষেত্রে বাচ্চার ঘুমের যে সাইকেলটা থাকে, সেক্ষেত্রে কি মা বাচ্চাটিকে জাগিয়ে, হয়তো বাচ্চাটি খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে, তখন কি মা তাকে সেভাবেই অভ্যেস করাবেন যে প্রত্যেক দিন ওই নির্দিষ্ট সময়ে বাচ্চাটিকে তুলে?
0: নির্দিষ্ট সময়ের কোনো গল্প নেই এর ভেতরে, বাচ্চার খাওয়ার ভেতরে কোনো

0: না, সকালবেলা যখন যাচ্ছেন,
1: সকালবেলায় যখন যাচ্ছেন তখন বাচ্চাকে, বাচ্চা যদি জেগে থাকে বাচ্চা খাবে, বাচ্চা যদি একদম ঘুমিয়ে থাকে, বাচ্চা শুধু বাচ্চা যদি খিদে পায় বাচ্চা তো ঘুমিয়ে থাকবে না, ফলে বাচ্চাকে যতবার খাওয়ানো হবে বাচ্চা আর মায়ের কাছে নিয়ে গেলে বাচ্চা জেগে যায়, ওটা নিয়ে খুব সমস্যা কিছু হয় না।
0: আরও একটা কথা, অনেক সময় বুকের দুধ অনেকের যে কোনো সময় অনেক সময় ভিজে যায় জামা কাপড়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, এটা কেন হয়? হ্যাঁ,
1: এটা অ্যাকচুয়ালি এটা খুব প্রথম দিকেই হয়, এটা বরের দিকে হয় না, দু মাস আড়াই মাস পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে যখন একদিকের বুককে মা খাওয়ান তখন আরেকদিকের বুক থেকে অটোমেটিক্যালি দুধ পড়তে থাকে, এটা আমাদের শারীরবৃত্তীয় এই যে হরমোনের কথা বলছিলাম সেই হরমোনের জন্যই এটা ঘটতে থাকে। এবং তখনও পর্যন্ত মায়ের শরীর এটা বুঝতে পারেন না যে ঠিক কতটা দুধ হলে বাচ্চার যতটা চাহিদা সব ততটা পূরণ হবে, সেজন্য সে অতিরিক্ত দুধ তৈরি করে। এইটা আস্তে আস্তে দু আড়াই মাস গেলে শরীর বুঝে যায় যে আমার ওর বাচ্চার জন্য, মানে মায়ের বাচ্চা, মানে মায়ের যে বাচ্চাটি সেই বাচ্চাটির জন্য কতটা দুধ লাগবে, শরীর সেইটুকুই তৈরি করে, তার বাড়তি তৈরি করে না, ফলে তখন আর ভিজে যাওয়ার প্রশ্নটা নেই। প্রথম দিকে এই সমস্যাটা হতে পারে, একটু বেশি বাড়তি দুধ তৈরি হয় ফলে সেই কারণে এটা হতে পারে।
0: আচ্ছা, আর ওই দুধটাকে কি সংরক্ষণ করা দরকার আছে? না, দরকার নেই।
1: তখন তো মানে প্রথম দু তিন মাস তখন মায়ের দুধের মানে পর্যাপ্ত এ থাকে আর কি, যতটা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ মা বুকের দুধ তৈরি করেন, ফলে
0: দরকার হয় না সেই মুহূর্তে। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
1: নমস্কার।
2: ওদেরকে দেয়া হয় কি, আমি এইটা জানতে চাইছি।
0: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
1: আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রাম চলে, তার মধ্যে একটা হচ্ছে মাদার্স অ্যাবসোলিউট অ্যাফেকশন, মা বলে একটা প্রোগ্রাম চলে। সেই প্রোগ্রামের ভেতরে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা জন্মের এক ঘন্টার ভেতরেই মায়ের দুধ খাওয়ানো শুরু করতে পারেন। তো এক ঘন্টা মানে 49 মিনিটে নয়, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ফলে এটা এখন সরকারি হাসপাতালগুলোতে বেশিরভাগ জায়গাতেই এই পরিকল্পনাগুলো চালু আছে।
0: অর্থাৎ এই নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই, সবাই ঠিক মতো প্রশিক্ষণপ্রাপ্ত আছেন বলেই আমাদের এই সমাজ ব্যবস্থা এবং এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। নানান অসুবিধা সুবিধা থাকে, কিন্তু তার মধ্যেও এত যে সুষ্ঠুভাবে একটা এগিয়ে চলেছি আমরা, সেটা কিন্তু তারা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত বলেই এগিয়ে চলেছি। আচ্ছা ডাক্তারবাবু, মা যখন স্তনপান করাচ্ছেন তখন কি তার কোনো সাবধানতা অবলম্বন করার দরকার আছে বা কোনো বিশেষ বিষয় কিছু খেয়াল রাখার দরকার আছে?
1: না, একদমই নয়। মা এটা এটা খুব স্বাভাবিক প্রসেস আর কি, মানে আমাদের আমি মাঝে মাঝে খুব মজা করে বলি যে সুন্দরবনের বাঘকে কে বুকের দুধ খাওয়ানো শেখাতে যায়, তো কেউ তো শেখাতে যায় না। এটা মানে আমাদের যে নেচারের মানে প্রকৃতির একটা অদ্ভুত একটা বিষয় যে এটা মানুষ বোধহয় শিখেই আসে, আমরা আসলে ভুলে যাচ্ছি এখন এই সভ্যতার সাথে সাথে অন্য কিছু শিখতে গিয়ে আমাদের যেগুলো মানবিক ব্যাপার সেগুলো ভুলে যাচ্ছি, সেই জন্য আমাদের এই মাতৃদুগ্ধ পান নিয়ে আলোচনা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এগুলো হচ্ছে। কোনো সাবধানতার কিছু নেই, মা বাচ্চাকে ধরে ঠিকমতোভাবে ধরবেন, পুরোটা যাতে মা পুরো বাচ্চাটাকে যেন সাপোর্ট দেওয়া যায় সেরকমভাবে ধরবেন, বাচ্চা যতটা শরীরের কাছে আনা যায় ততটা শরীরের কাছে আনবেন এবং মুখটা যেন তার নিপিলের উল্টো দিকে থাকে সেটা খেয়াল রাখবেন, ব্যাস এই এই কটা বিষয়। এবং এটা সব মারা জানেন অলমোস্ট, এবং যারা জানেন না তাদের মা ঠাকুমারা জানেন, বলে এটা নিয়ে খুব সমস্যা নেই কিছু।
0: অর্থাৎ আজকে যিনি আমাদের আছেন, যিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলোচনা করছেন, অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, তিনি এত সুন্দর করে বলছেন এবং এমন একটা কনফিডেন্স যে খুব স্বাভাবিক ব্যাপার, আবার একই সঙ্গে বেশ অস্বাভাবিক যে কথাটা উনি বললেন যে 26 দাঁড়িয়েও আমাদের এত এত প্রশ্ন, এত এত বিষয় মানুষকে জানাতে হচ্ছে, কোথাও বোধহয় মাতৃত্বে অনীহা দেখা দিচ্ছে কিংবা নানান ব্যস্ততার কারণে মায়ের থেকে শিশু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম নানান ঘটনা নিশ্চয়ই ঘটছে বা কোথাও ঘটছে, তাই হয়তো আমাদের এত এত সচেতন।

0: কোনো তার প্রয়োজন হচ্ছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার
1: নমস্কার দিদি ভাই, আপনাকে নমস্কার, আমাদের ডাক্তারবাবুকে নমস্কার।
0: হ্যাঁ,
1: আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানার সোনাগ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ বলছি যে আপনাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা আমাদের এই সোনাগ্রাম গ্রামের আমরা সকলে এই অনুষ্ঠানটা শুনছি এবং এই অনুষ্ঠানটা শুনে আমাদের অনেক উপকার লাগছে এবং বেশ ভালো লাগছে, আমি এইটুকু জানার জন্য আমি ফোনটা করেছিলাম।
0: বেশ, আমাদেরও এটা খুব ভালো লাগে যে আপনারা প্রত্যেক বুধবার এই যে 8টা থেকে 8:30 অপেক্ষা করেন এবং রেডিও শোনেন। তার চেয়েও বড় কথা, বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক যারা আসেন তাদের কথায় আপনারা উপকৃত হন, এটুকুই তো আমাদের লক্ষ্য। বলুন, আমরা আর কী পারি? এই যে প্রচেষ্টা, আপনারা সবাই সচেতন হলে হাতে হাত ধরে আমরা সবাই মিলে এগিয়ে যাব। অনেক সময় এমন তো হয় যে ঘটনাটার কথা যেমন এক্ষেত্রেই শুনলাম যে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কোনো শারীরিক হয়তো অবস্থার অবনতি হয়েছে, সেক্ষেত্রে কি হবে তার ওই বা এমন কোনো বিষয় কি আছে যে এই এই রোগে আক্রান্ত হলে মায়ের বুকের দুধ শিশুকে দেওয়া যাবে না?
2: হ্যাঁ, সেটা খুব খুব খুব খুব বিরল। যেমন ধরুন মা যদি ক্যান্সারে আক্রান্ত হন, মা যদি ক্যান্সারের কোনো চিকিৎসা নিতে থাকেন, মা যদি এমন কোনো ওষুধ খান যে ওষুধ শিশুর শারীরিক প্রতিক্রিয়া তৈরি করবে, তো এই কতগুলো বিরল কারণ ছাড়া মায়ের দুধ না খাওয়ার কোনো কারণ নেই। এবার হচ্ছে যে কিছু ক্ষেত্রে মা অসুস্থ হয়ে অন্য জায়গায় ভর্তি হয়ে পড়েন, 2-3 দিন থাকেন, এইটা আমাদের সবার কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জ। যে প্রথম যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই সময় শিশু কি খাবে। তো কোথাও কোথাও ওয়েট নার্সিং, ধাত্রী মায়ের কথা বলা হয়, কিন্তু সেটা আজকের দিনে অনেক কিছু নিয়ম মেনে এগুলো দেখতে হয় যে যে যিনি মা খাওয়াবেন তাঁর কি এই রোগগুলো আছে কিনা সেটা দেখে নিতে হবে, বাচ্চা যে বাচ্চাটি জন্মেছে তার মায়ের কি কি রোগ আছে সেগুলো দেখে নিতে হবে। ফলে এটার ভেদ পিছনে অনেকগুলো আইনগত জটিলতা আছে, ফলে সেক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মিল্কের ওপরে অনেক সময় নির্ভর করতে হয়। দুর্ভাগ্যের হলেও কিছু ক্ষেত্রে মা যদি খানিকটা কনসাস থাকেন সেক্ষেত্রে মায়ের দুধ গেলে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, কিন্তু যেহেতু মা বাচ্চাকে কোলে নেননি, বাচ্চাকে দেখেননি, বাচ্চার গন্ধ পাননি, ফলে মায়ের দুধ তৈরি হওয়াটাও নিয়ে একটা সমস্যা হয়। এটা গেল ওই সময়ের সমস্যা। কিন্তু মা যখন ওখান থেকে বেরিয়ে আসবেন তখন তো মায়ের যে দুধ তৈরি হওয়ার যে যে শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া সেটা তো খানিকটা ব্যাহত হয়ে যায়, ফলে সেই সময়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। মায়ের ভেতরে যে মায়ের যে একটা কনফিডেন্ট সেটাকে তৈরি করতে হয়, মায়ের মাকে বারবার বলতে হয় যে তুমি পারবে, তুমিই পারবে একমাত্র,
0: এবং বাচ্চাকে বারবার আশা দিদিদের ভূমিকা গুরুত্ব,
2: আশা দিদি সমস্ত স্বাস্থ্যকর্মীদের এখানে ভূমিকা আছে যে মাকে বোঝাতে হবে যে মাই একমাত্র পারেন মা বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, আর কেউ পারে না পৃথিবীতে। ফলে এইটা বারবার বুকের দুধ খাওয়ালে যে বাকি মা বাচ্চা যতবার বুকের দুধ টানবে তত বুকের দুধ তৈরি হওয়ার প্রবণতা বাড়বে, তত বুকের দুধ তৈরি হবে, ফলে এটাও সম্ভব। এবং এমনও হয়েছে যে 2-3 মাস মা বুকের দুধ খাওয়াননি, তারপরেও সেই মা বুকের দুধ খাওয়াতে শুরু করতে পেরেছেন, এটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি রিল্যাক্টেশন, এটাও সম্ভব। ফলে এগুলো সম্ভব, এখন আজকের দিনে এগুলো কোনোটাই অসম্ভব নয়, কিন্তু এগুলোর জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদের দিক থেকে একটুখানি বাড়তি উদ্যোগ লাগবে।
0: এই যে চিরন্তন বন্ধন বারবার বলছেন উনি যে কোনো বিকল্প নেই, কেউ তৈরি করতে পারে না, এই চিরন্তন বন্ধন আরও সুদৃঢ় হোক এবং এই আশা নিয়েই আমাদের অনুষ্ঠান একদম শেষ বলা যায় শেষ মুহূর্তে আপনাকে যদি বলা হয় একটা কি দুটো লাইন মায়েদের জন্য আমার শ্রোতা বন্ধুদের জন্য বলবেন, তাহলে আপনি কি বলবেন?
2: একটাই কথা বলবো যে মায়ের দুধের কোনো বিকল্প নেই এবং একমাত্র মাই পারেন বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, ফলে সেটা চালু রাখতে হবে।
0: সবাই ভালো থাকুন, মা ভালো থাকুক, প্রতিটি শিশু ভালো থাকুক। এতক্ষণ আপনারা শুনছিলেন আশার কথা। আজকে অতিথি হয়ে যিনি উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, কলেজ অব মেডিসিন সাগর দত্ত হাসপাতালে জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আপনাকে অনেক ধন্যবাদ।

0: গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শ্রোতা বন্ধুদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, কথা হবে আগামীতেও।
1: নমস্কার,
0: আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

0: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, প্রথমেই ব্যান্ড মাদুল থেকে।

0: শুনলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। খবর একটু পরেই।

আজকের কথায় গানে অনুষ্ঠানে সুস্বাগতম। এই ভরা শ্রাবণে ঠিক বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, শুরু হয়ে গেল বৃষ্টির মাতন। মেঘবালিকারা লুকোচুরি খেলতে খেলতে কখন কাক ভেজা ভিজিয়ে দেবে যে সারাদিনের বৃষ্টিমাখা আদর নিয়ে সময় কাটানো। প্যাচ প্যাচে রাস্তায় প্যান্ট গুটিয়ে জল বাঁচিয়ে চলা যায়, কিন্তু মাথা তো বাঁচানো চাই, তাই ছাতাটি চাই। আবার যেদিন আপনি চাইছেন আজকে ভীষণ মেঘ করুক, আজকে ভীষণ বৃষ্টি ঝরুক, সেদিনই দেখলেন সূর্যদেব দাঁত কপাটি বার করে পুড়িয়ে খাক করছে, তখনও ওই ছাতাটি চাই। তবে চড়া রোদ্দুর অথবা ভরা বর্ষায় মাথা বাঁচানোর জন্য ছাতা আবশ্যক, এই মামুলি তথ্যটুকুই যথেষ্ট নয়। ইদানিং ছাতা এক অমোঘ হাতিয়ার, সে কথা বলবো বলেই তো আজ কথায় গানে অথ ছাতা। সঙ্গে রইলাম আমি শর্মিষ্ঠা রায়।

ছাতা নিয়ে অম্লমধুর গল্প শোনানোর বড়ই ইচ্ছা। প্রতিদিনের সংসারে কোনো কোনো সম্পর্ক দেখবেন রয়ে যায় ছাতার মতো, প্রয়োজনে মনে পড়ে। সংসারেও তো রোদ ঝলমলে দিন যেমন থাকে, তেমনি মুখ ভার করা মেঘলা আকাশ বৃষ্টি উগড়ে দেয়। তখন একটা শক্ত সামর্থ্য ছাতার দরকার হয় পরিস্থিতি সামাল দিতে। আসলে রোদ বৃষ্টির গোপন রসায়নটা ছাতাই জানে। এই বিশ্ব সংসারে এইসব বাদেও দরকারি দায়িত্ব বর্তায় ছাতার উপর। যেমন ধরুন সাংসারিক ভারসাম্য বজায় রাখা, তারপর ধরুন নিজের মুখ লুকোতে ছাতা, অন্যের নজর ফাঁকি দিতে ছাতা, খোঁচা মেরে পথ চলতেও ছাতা। আচ্ছা শ্রোতা বন্ধুরা, 80-90 দশকের দূরদর্শনে ছাতা নিয়ে সেই বিজ্ঞাপনের কথা মনে পড়ে? ছাতা যে কতভাবেই রূপকর্থে ব্যবহার হয়। এই গানটি শুনতে শুনতে মনে করুন দেখি সেই বিজ্ঞাপনটি।

কলকাতার ছাতাওয়ালা গলির কথা অনেকেরই জানা, এর ইতিহাস অনেক। পুরনো কলকাতায় ছাতা সারানো বাংলা ফেরিওয়ালার ডাক। কাব্যসাহিত্যেও ছাতা নিয়ে যুৎসই দৃশ্য ফুটিয়েছেন লেখকেরা। আড়াল সৃষ্টিতে ছাতার প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া দুষ্কর। কত অমোঘ চরিত্র, কত দৃশ্য মনে পড়ে কাব্যকাহিনী, চলচ্চিত্রে, কবিতায় প্রাণ ঢেলেছে ছাতা, কিংবা বলা যেতে পারে ছাতাই প্রাণ প্রতিষ্ঠা করেছে, জীবন্ত করতে চেয়েছে। তবে ঝড়ের দাপটে ভাঙা ছাতার শিকলটানো আস্ফালনও তো কম নয়। একটু ভেবে দেখুন না, বৃষ্টিতে ছাতা আর বিপদে বন্ধু অনেক সময় উল্টে যাওয়ার ভয় থাকে। মধ্যে মধ্যে ছাতার কারণে তিরস্কারও জোটে, তবে দীর্ঘ দণ্ডের ছাতা মজবুত, সহায়, হাতে থাকলেই বেড়ে যায় ছাতির জোর। সময়টা বন্ধুর একেবারেই শেষ হয়ে গেছে, তার আগে, শেষ করার আগে আমাদের ওই পুনশ্চ পর্ব তো একবার মনে করিয়ে দিতেই হবে। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংবিধানের 370 ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
1: পাক অধিকৃত কাশ্মীরে হিংসা বন্ধের পাশাপাশি সমস্ত অবৈধ দখলদারিত্ব ছেড়ে পাকিস্তানকে ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার কড়া হুঁশিয়ারি ভারতের।
0: হায়দ্রাবাদে ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কার্যকরী গোষ্ঠীর বৈঠকে ভারত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছে।
1: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সংসদে সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে।
0: অনলাইন মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।
1: চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 6.7% হবে বলে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস।
0: হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার জন্য আজই একটি সমঝোতা হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাস।
1: কোরিয়া মাস্টার ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে 7 জন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 7 বছর আগে সংবিধানের 370 ও 35A ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, উভয় কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিল্পোদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের পূর্ণ প্রয়োগের মাধ্যমে নারী, প্রান্তিক জনগোষ্ঠী বা যারা কয়েক দশক ধরে তাদের মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা ক্ষমতায়িত হয়েছেন। চলতি বছর দেশ জুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের প্রতি তার নিরবচ্ছিন্ন মূল্যবোধ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। 2019 সালের 5ই আগস্ট ডক্টর মুখোপাধ্যায়ের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বাস্তব রূপ পেয়েছিল। একটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে জম্মু কাশ্মীর ও লাদাখের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে জম্মু ও কাশ্মীরের বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সতপাল ভার্মা বলেন, 370 ধারা বাতিল একটি ঐতিহাসিক পদক্ষেপ।
2: আজ কে দিন 2019 মে 370 কো নিরস্ত কিয়া গিয়া আর হাম সব জানতে হ্যায় কি জিস উঁচাইয়ো কে তরফ আজ জম্মু কাশ্মীর অগ্রসর হ্যায় ও আপনে আপ মে দর্শাতা হ্যায় কি 370 হামারে উপর এক কলঙ্ক থা ও হট গিয়া হ্যায়। হামারি মাতৃশক্তি জিসকি শাদি হামারে প্রদেশ কে বাহার হোতি থি উনকা হক জো থা ও ছিন জাতা থা উনকে প্রপার্টি রাইটস জো থে ও চলে জাতে থে।
0: কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেন,
3: ধারা 370 ও 35 ইয়ে এক বিভেদকারী ও অন্যায় পূর্বক এক ধারা থি জিসকো সমাপ্ত কিয়া নরেন্দ্র মোদী জি নে অর উসকে বাদ জম্মু কাশ্মীর মে বিকাশ কি রফতার ভি তেজ হুই বিরাসত অর বিকাশ দোনো কো বল মিলা ওয়াহাঁ কে নাগরিকো কো রোজগার মিলা পহেলি বার উনহোনে ইনফ্রাস্ট্রাকচার মে ইতনা কাম হোতে হুয়ে দেখা তো নাগরিক তো ওয়াহাঁ খুশ হ্যায়।
1: ভারত আজ পাকিস্তানকে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে রক্তপাত বন্ধ করার, তাদের মাটি থেকে পরিচালিত জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের তথাকথিত ইয়োমি ইস্তেসাল উপলক্ষে পাকিস্তানের বিদেশ

0: বিদেশমন্ত্রী করা মন্তব্য সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে এসব নাটকীয়তায় বিশ্ব বিভ্রান্ত হবে না এবং ভারত পাকিস্তানের এই প্রচেষ্টা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। তিনি জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। 5ই আগস্ট 2019 সাংবিধানিক পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় যা এই অঞ্চলে অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়ন ও সুশাসন এনেছে। পাকিস্তানের এতে মন্তব্য করার কোনো অধিকার বা ইখতিয়ার নেই। তিনি আরও বলেন, পাকিস্তান তাদের নিজেদের খারাপ মানবাধিকার রেকর্ড এবং সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হওয়ার তকমা থেকে আন্তর্জাতিক নজর ঘোরাতেই এইসব মিথ্যা ছড়াচ্ছে। সম্প্রতি পিওজেকেতে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী হিংসা ও নির্মম দমনপীড়নই তাদের চরম ভণ্ডামিকে বিশ্বের সামনে উন্মোচিত করে দেয়।
1: इस वर्ष जून से अब तक वहाँ जन प्रदर्शन जो चल रहा है उसमें 90 लोग मारे गए हैं और कई अन्य घायल हुए हैं। पाकिस्तान की सत्ता व्यवस्था ने जनता के असंतोष का जवाब गोली से, संचार बंदी से, धमकी से और दमन से दिया है। इसके लिए उसे जवाबदेह ठहराया जाना चाहिए और विश्व समुदाय को मानव अधिकारों पर पाकिस्तान के पाखंडपूर्ण उपदेशों के इस खोखले मुखौटे के पार वास्तविकता को देखना चाहिए।
2: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার একটি প্রত্যন্ত গ্রামে সন্ত্রাসবাদীদের একটি গোপন ঘাঁটি খুঁজে পাওয়া গেছে এবং সেখান থেকে কিছু গোলাবারুদ উদ্ধার হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে সুরানকোট তহসিলের ভরিওয়ালা ধোক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানের সময় ওই ঘাঁটিটির খোঁজ মেলে। সেখান থেকে একটি AK অ্যাসল্ট রাইফেলের 2টি ম্যাগাজিন ও 117 রাউন্ড গুলি এবং 9mm পিস্তলের 17 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
0: তেলেঙ্গানার হায়দ্রাবাদে আজ ব্রিক্স দুর্নীতি দমন কার্যকরী গোষ্ঠীর দুদিনের দ্বিতীয় বৈঠক সমাপ্ত হয়েছে। বৈঠকে ভারত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ সম্মেলনের উদ্বোধন করে স্পষ্ট জানান, প্রশাসনিক সততা ও দুর্নীতির প্রতি আপোষহীন অবস্থানই সুশাসন ও সুস্থায়ী উন্নয়নের মূল চাবিকাঠি। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে তিনি শক্তিশালী প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন, প্রযুক্তিভিত্তিক স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত সহযোগিতার আহ্বান জানান। ভারতের এই জিরো টলারেন্স নীতির সুফল হিসেবে দুর্নীতি দায়ে অভিযুক্ত পলাতক অপরাধীদের খুঁজে বের করা ও স্বদেশে প্রত্যর্পণের লক্ষ্যে ব্রিক্স নেটওয়ার্ক অফ ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। পাশাপাশি অপরাধীদের তথ্য আদান প্রদান এবং সরাসরি যোগাযোগের জন্য বিশেষজ্ঞ ডিরেক্টরি ও অনানুষ্ঠানিক রিপোজিটরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। AI, বিগ ডেটা এবং ফিনটেকের মতো আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের প্রধান আলোচ্য।
2: সংসদে সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গত সোমবারই বিলটি পাশ হয়। এরপর বিলটি আলোচনার জন্য রাজ্যসভায় পাঠানো হয়। উচ্চকক্ষে আলোচনার পর বিলটি লোকসভায় ফেরত পাঠানোর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। 1956 সালের সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা আইন সংশোধন করে এই নতুন বিলে দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ব্যতীত অন্য বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত কার্যকলাপ শেষ হওয়ার পর রাজ্যসভার উপাধ্যক্ষ দিনের মতো সভা মুলতবি ঘোষণা করেন। অন্যদিকে লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল ব্যাংকসমূহের নথি সম্পর্কিত প্রমাণ সংক্রান্ত আইনকে আধুনিক ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তোলা। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়।
0: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শিশুদের অনলাইন কার্যকলাপের সঙ্গে জড়িত বিভিন্ন ঝুঁকি যেমন ক্ষতিকারক বিষয়বস্তুর সংস্পর্শে আসা, সাইবার বুলিং, অনলাইনে শোষণ এবং ডিজিটাল আসক্তি সম্পর্কে সরকার সচেতন। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন, অনলাইন নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক স্তরে পরিবর্তনশীল নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ সম্পর্কে সরকার অবহিত। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 DPDP অ্যাক্টের মাধ্যমে ডিজিটাল ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণের জন্য একটি আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই আইনটি অনলাইনে শিশুদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও একটি আইনি কাঠামো প্রদান করেছে।
2: শিশু যৌন নিপীড়নমূলক কন্টেন্ট, ডিপফেক বিষয়বস্তু এবং প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটি বিচ্যুতির জন্য মেটার CEO মার্ক জাকারবার্গ ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু কন্টেন্ট বুস্ট বা বেশি প্রচারের জন্য বিপুল অর্থ নেওয়ার কথা মেটা স্বীকার করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মেটা

0: কেবল তথ্য আদান প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে কোনো ছাড় পাবে না, কারণ প্ল্যাটফর্মে কে কী কন্টেন্ট দেখবেন তা তারাই নির্ধারণ করে। এ নিয়ে মেটা তাদের ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
1: সরকার জানিয়েছে সারা দেশ জুড়ে থাকা 579টি মূল্য পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত 41টি খাদ্যপণ্যের দৈনিক দামের ওপর নজর রেখে চলেছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য গণবণ্টন প্রতিমন্ত্রী বিএল বর্মা জানান, পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও তার প্রভাব মূল্যায়ন করতে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকার 7টি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে। মন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাত ও বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটা সত্ত্বেও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন দানাশস্য ও ডালের দাম স্থিতিশীল রয়েছে। 2025-26 সালে রেকর্ড পরিমাণ 37,65,63,000 টন খাদ্যশস্য উৎপাদন এবং সরকারের কাছে পর্যাপ্ত মজুত থাকার ফলেই কোনো সমস্যায় পড়তে হয়নি বলে মন্ত্রী উল্লেখ করেন।
0: সরকার জানিয়েছে চলচ্চিত্র, টেলিভিশন, সম্প্রচার, ডিজিটাল মিডিয়া এবং বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে মুম্বাই দেশের প্রধান কেন্দ্র হিসেবে তার অবস্থান বজায় রেখেছে এবং ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, ভারতীয় চলচ্চিত্র ও চলচ্চিত্র সংক্রান্ত ঐতিহ্যের প্রচার এবং চলচ্চিত্র বিষয়ক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ডেভেলপমেন্ট কমিউনিকেশন অ্যান্ড ডিসেমিনেশন অব ফিল্মিক কন্টেন্ট নামক একটি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। শ্রী মুরুগান আরও বলেন, টেলিগ্রামের মতো মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র অননুমোদিতভাবে ছড়িয়ে দেওয়া সহ সিনেমার অনলাইন পাইরেসি বা অবৈধ প্রচার রোধে তারা আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করেছে। তিনি জানান, সিনেমার অননুমোদিত রেকর্ডিং ও প্রদর্শন রোধে সুনির্দিষ্ট বিধান যুক্ত করার লক্ষ্যে সিনেমাটোগ্রাফ সংশোধন আইন 2023-এর মাধ্যমে 1952 সালের সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে।
1: সরকার বৈদেশিক বাণিজ্য নীতি 2023-এর আওতায় ইনভেন্টরি ভিত্তিক আন্তঃসীমান্ত ই কমার্স রপ্তানি কাঠামো কার্যকর করেছে। ভারতে উৎপাদিত বা তৈরি হওয়া পণ্যের ইনভেন্টরি ভিত্তিক আন্তঃসীমান্ত ই কমার্স রপ্তানি সহজতর করার লক্ষ্যে এই কাঠামোটি একটি সামগ্রিক নীতি ও পদ্ধতিগত পরিকাঠামো প্রদান করে।
0: সরকার জানিয়েছে ক্রেতা বিষয়ক দফতরের পরিচালনায় থাকা ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন NCH সারা দেশের ক্রেতাদের জন্য অভিযোগ নিষ্পত্তির একটি একক মাধ্যম হিসেবে উঠে এসেছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী বিএল ভার্মা জানান, ক্রেতারা দেশের যে কোনো প্রান্ত থেকে 1915 টোল ফ্রি নম্বরের মাধ্যমে 17টি ভাষায় তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। মন্ত্রী আরও জানান, গত বছরের 25 এপ্রিল থেকে চলতি বছরের 30 জুনের মধ্যে NCH সফলভাবে 1,47,000-এরও বেশি অর্থ ফেরত সংক্রান্ত অভিযোগের কার্যকর সমাধান করেছে।
1: ভারতীয় রিজার্ভ ব্যাংক চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 6.7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বিকাশ অব্যাহত রয়েছে এবং ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়ে উন্নত পারফরমেন্সের কারণে GDP বৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করে বাড়ানো হয়েছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments, as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
1: 2027 অর্থবর্ষের জন্য খুচরো মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.1% থেকে কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। গভর্নর বলেন, সাম্প্রতিক মুদ্রাস্ফীতি বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল খাদ্য জ্বালানির দাম, সার্বিক চাহিদার চাপ নয়। বিশ্বজুড়ে অস্থিরতা ও পশ্চিম এশিয়ায় সংঘাত সত্ত্বেও ভারতের অর্থনীতি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বর্তমানে প্রায় 69,300 কোটি মার্কিন ডলার, যা দিয়ে 10 মাসেরও বেশি সময় আমদানি খরচ মেটানো সম্ভব। এছাড়া RBI গভর্নর জানান যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষের শুরুতেই বাজারে অধিক স্থায়িত্বশীল পলিমার নোট প্রচলন করা হতে পারে। ডেপুটি গভর্নর রোহিত জৈন জানান, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এবং ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসের ব্যবহার করে দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
0: পশ্চিম এশিয়া ও সংলগ্ন অঞ্চলে পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি পর্যালোচনা করতে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ তার মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল জানান, কেন্দ্রীয় সরকার সর্বদা নাবিকদের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়ে এসেছে। চলতি সংকটের সময় 4,000-এরও বেশি আটকে পড়া ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি

0: করেন। মন্ত্রী জানান, SWFS এর বিশেষ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা প্রকল্পের আওতায় মৃত নাবিকদের নিকটতম আত্মীয়দের 10 লক্ষ টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এখন বিদেশের খবর।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আজকের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ে ইরান ও ওমান একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে বিশ্ব বাণিজ্য সামগ্রিক অর্থনীতির উপর সৃষ্ট চাপ কমে আসার আশা প্রকাশ করেছেন তিনি। ইরানের হুমকি ও হামলার কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 যে জলপথ দিয়ে পরিবাহিত হতো তা বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে গেছে এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
0: লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। নতুন করে শুরু হওয়া এই সংঘাত লোহিত সাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সমাজ মাধ্যমিক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী প্রধান বন্দর শহর ইয়ানবুর অদূরে ওয়াফা নামের ওই ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর ফলে সৌদি তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলার সংখ্যা বেড়ে হল 8টি। এছাড়া আরও 29টি ট্যাঙ্কারকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে সারিয়া উল্লেখ করেন। যদিও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে লোহিত সাগরে ভারতের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ MSV ফয়েজ নূরে আলিয়ার ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের বিদেশ ও প্রবাসী বিষয়ক মন্ত্রক। মন্ত্রক এই ঘটনাটিকে একটি সন্ত্রাসবাদী হামলা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। গত সন্ধ্যায় ভারতের বিদেশ মন্ত্রক MSV ফয়েজ নূরে আলিয়ার ওপর হামলার নিন্দা জানানোর এবং 13 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করার পরই ইয়েমেনের এই বিবৃতি।
1: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে একদিনের সরকারি সফরে কলম্বো পৌঁছেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা এবং শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা। সফরকালে শ্রী মিশ্রি সেদেশের প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়কে, প্রধানমন্ত্রী হারিনি আমরাসুরিয়া ও বিদেশমন্ত্রী বিজিতা হেরাত সহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনের প্রাককালে একটি প্রতিবেদন জমা দিয়েছে বালুচ ভয়েস অ্যাসোসিয়েশন BVA। এই সংঘাত মূলত রাজনৈতিক প্রকৃতির এবং দশকের পর দশক ধরে চলা প্রান্তিকীকরণ, অর্থনৈতিক শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ওই অঞ্চলে অস্থিরতা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নাগরিক স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং ভিন্নমত দমনের অভিযোগগুলি তুলে ধরা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে তথ্য অনুসন্ধানী দল পাঠানোর জন্য BVA আন্তর্জাতিক সম্প্রদায় ও রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে একটি প্রক্রিয়ার মাধ্যমে বালুচ জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়টি সমাধানের জন্যও তারা অনুরোধ জানিয়েছে।
1: ইউক্রেনের কিভ ও এর আশেপাশের এলাকায় রাশিয়া গতরাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া 24টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4টি জিরকন বা ওনিক্স ক্ষেপণাস্ত্র এবং 115টি ড্রোন নিক্ষেপ করেছে। জেলেনস্কি জানান, এই হামলায় অসামরিক গুদাম, পরিকাঠামো, একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানীয় প্রস্তুতকারক কারখানা, নির্মাণ সামগ্রীর ডিপোসহ বিভিন্ন নির্মাণে এই ক্ষয়ক্ষতি।
0: ওয়াশিংটনের সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন রফতানির ওপর নিয়ন্ত্রণ এবং 6টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, চীনা ড্রোন আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের আওতাভুক্ত তালিকায় 43টি চীনা কোম্পানিকে অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। মন্ত্রক যুক্তরাষ্ট্রকে তাদের বিধিনিষেধমূলক পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হলে চীন আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত 6টি মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপ্লাইড ডিএনএ সায়েন্সেস এবং বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস ইন চায়না।
1: ইবোলার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহানির্দেশক টেড্রোস আধানম গেব্রেসাস আজ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে পৌঁছেছেন। বকেয়া বেতনের দাবিতে কিছু স্বাস্থ্যকর্মী ধর্মঘটের ফলে

চলতি স্বাস্থ্য পরিষেবা কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকির মধ্যেই তাঁর এই সফর। সফরকালে রাজধানী কিনশাসায় সেদেশের প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি এবং স্বাস্থ্যক্ষেত্রের অংশীদারদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘোষণার পর এটি তাঁর দ্বিতীয় সফর। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে শুরু পর্যন্ত এই প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,874 এবং মৃতের সংখ্যা বেড়ে

0: 2400-এরও বেশি মানুষ তাপপ্রবাহজনিত অসুস্থতা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সেদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এবছর গরমজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বেশি। আবহাওয়া দপ্তর আজ সকালে বৃহত্তর সিওল এলাকায় তীব্র তাপপ্রবাহের নতুন সতর্কতা জারি করেছে। এদিকে জাপানও তীব্র দাবদাহের কবলে পড়েছে। টোকিওর তামা চিড়িয়াখানা জানিয়েছে, হিট স্ট্রোকজনিত জটিলতার ফলেই সেখানে তিনটি সিংহের মৃত্যু হয়েছে বলে অনুমান। এখন খেলার খবর।
1: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আজ মিশ্র ফলাফল। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 জন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন, তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের 6 জন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাব, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশ্বরণী বড়ুয়া, তন্বি শর্মা এবং শ্রেয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনগর ভারতেরই সাত্বিক রেড্ডি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। পুরুষদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি শ্রীকান্ত, মিথুন মঞ্জুনাথ, কিরণ জর্জ, রুনাক চৌহান, সনিত সায়ানন্দ এবং তরুণ মানেপল্লী সকলেই প্রথম রাউন্ডে হেরে যান। তবে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তারা প্রতিযোগিতায় ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
0: কমনওয়েলথ গেমসে সফল পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। গ্লাসগোতে অসাধারণ পারফর্ম করা রাজ্যের ক্রীড়াবিদদের জন্য মোট 13,47,00,000 টাকার নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে স্বর্ণপদক জয়ীদের প্রথম শ্রেণীর সরকারি চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি 2030 সালের কমনওয়েলথ গেমস ভারতে আয়োজনের তোড়জোড় শুরু হলো আনুষ্ঠানিকভাবে। আজ সকালে কমনওয়েলথ স্পোর্টস ফেডারেশনের অফিসিয়াল পতাকা নিয়ে আসা হয়েছে আহমেদাবাদে। এখন দৃষ্টিকোণ। অভিনেত্রী গীতা দের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: 1938 সালে ছ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবনের শুরু। ধীরেন গঙ্গোপাধ্যায়ের ছবি আহুতিতে তিনি প্রথম অভিনয় করেন। শুধু বাংলা সিনেমাই নয়, থিয়েটার, যাত্রা সর্বত্রই তিনি তার অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন। ঋত্বিক ঘটক, শিশির ভাদুড়ী, দেবকী বোস, সত্যজিৎ রায়ের মতো বাংলার প্রায় সব বিখ্যাত পরিচালকদের সঙ্গেই তিনি কাজ করেছেন। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে মাত্র 28 বছর বয়সে অনিল চ্যাটার্জি এবং সুপ্রিয়া চৌধুরীর মায়ের ভূমিকায় তার অভিনয় সকলের নজর কাড়ে। গীতা দে 1931 সালের আজকের দিনেই তার জন্ম।
1: তোরা ভাবস আমি কন্দল করি, গত 10টা বছরে মনটা আমার কোনখান থিকা কোনখানে সইলা গেছে, কেমন যেন হইয়া যাইতেছি আমি
2: বুঝি মা, কনের দরকার নেই,
1: সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না, তোরা আমাদের মুক্তি দে। সংকটটা যদি মানুষ হইত তাহলে তো তোর ওপর এমন সব কি পড়ত না
2: দাদা? বড় ভালো
1: না, কই তোর বাপের ফসার করিস না মা, হয়তো আবার খাড়া হইব আবার হাঁট, কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, তারা আর উপার্জন হইব না।
3: মেঘে ঢাকা তারায় যে পাঠ করবার কথা ছিল সেই পাঠ আমার ভাগ্যে জুটল না, কেননা তখন ডিস্ট্রিবিউটার হলো জনতা ডিস্ট্রিবিউটার মহেন্দ্র বলে ভদ্রলোক, তিনি মানে ঋত্বিকদার মুখেই শোনা যে ওকে নিতে আমি বাধ্য হলাম। তুই পারবি মায়ের পাঠ করতে? তখন 28 বছর বয়স। আমি হ্যাঁ পারব, মার কথা বলতে হবে কিন্তু পারব। 7 দিনের মধ্যে সেই শুটিং পড়ল এবং টেকনিশিয়ান স্টুডিওর মাঠটাতে পুরো সেটটা মনে হয়েছিল সত্যি সত্যি একটা কলোনি। আমি অনেক

0: কলোনি দেখেছি, কিন্তু আর ডিরেক্টর রবি চ্যাটার্জির সেই কলোনি কিন্তু আমি দেখিনি।
1: 200টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন গীতা দে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোমল গান্ধার, কত অজানারে, সুবর্ণরেখা, সাত পাকে বাঁধা, ইন্দ্রাণী, মর্জিনা আবদুল্লাহ, কাঁচের স্বর্গ প্রভৃতি। 2005-এ হিন্দি ছবি পরিণীতাতেও তিনি অনবদ্য।
2: বড়ি মা, উপর মৌসম কিতনা খারাপ হে,
3: পারা চড়া হুয়া হে,
4: খাসনি ডালনা হবে,
3: লড়কি দেখনে জানা হে, ও সাহেবজাদে অভি তক পিয়ানো বজা রহে, যা জলদি সে তৈয়ার করবানা, ওরা তেরে অঙ্কল তো, আর আজ ইতনি দের সে কিউ আয়ে তু,
5: 15 মিনিট হি তো দের হুই হে বড়ি মা,
3: আরে তো 1 মিনিট ভি দের সে আতি হে না, তো ইস ঘর কা সারা কাম রুক জাতা হে, চল আব যা ভি,
4: ললিতা ভিটি আজ ইস ঘর মে জায়েগি, উজালা কর দেগি।
1: 1954 সাল থেকে তিনি অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন। বহু বেতার নাটকে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তার অভিনীত শেষ নাটকটি হল 1996-এ গণেশ মুখার্জি পরিচালিত বাদশাহী চাল। উত্তর কলকাতার রঙ্গনা থিয়েটারে এটি মঞ্চস্থ হয়েছিল। বিভিন্ন রকম ছবিতে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ছিল তার বিশেষত্ব। ভালো মানুষ নয় এমন চরিত্রে এবং কৌতুকাভিনেত্রীর ভূমিকাতে তার অভিনয় দক্ষতা চিরস্মরণীয় হয়ে থাকবে।
6: পারাপাটটা করে দাও গো, ঘাটে ডোঙা দেখছি, তারিনী মাঝিটা আবার গেল কোথায়? সাবি সাবি, তারিনীকে দেখেছিস কোথাও?
7: ওই তো পিসি তারিনী গাছতলায় বসিয়ে।
6: চল তবে আগে ভাগে ডোঙায় চেপে বসি গে। হাই বাপু, আর যা ভিড় নিয়ে গেছে, আবার না পরে খেপে যেতে হয়।
1: জীবনের শেষ দিকে অসুস্থ অবস্থাতেও টলি লাইটস এবং চিরদিনই তুমি যে আমারে তিনি অভিনয় করেছেন। বাংলা ছবি এবং থিয়েটারে তার প্রভূত অবদানের জন্য রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম তাকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা জীবনকৃতি সম্মানে ভূষিত করেন। এছাড়াও তিনি বহু পুরস্কারে সম্মানিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর
8: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের 370 ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
9: পাক অধিকৃত কাশ্মীরে হিংসা বন্ধের পাশাপাশি সমস্ত অবৈধ দখলদারিত্ব ছেড়ে পাকিস্তানকে ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার কড়া হুঁশিয়ারি ভারতের।
8: হায়দ্রাবাদে ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কার্যকরী গোষ্ঠীর বৈঠকে ভারত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছে।
9: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সংসদে সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে।
8: অনলাইন মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।
9: চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 6.7% হবে বলে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস।
8: হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার জন্য আজই একটি সমঝোতা হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাস।
9: কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে 7 জন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে।
8: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
9: নমস্কার।
10: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সিনেমা জগৎ বাংলা তথ্যচিত্রের ধারা।
11: মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি দেবাশিস সেন শর্মা। তথ্যচিত্রের ধারা নিয়ে তাঁর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ প্রথম পর্ব।
12: কল্পনার সঙ্গে বাস্তবের মিশেল যখন গল্পের আকারে জীবন্ত হয়ে ওঠে পর্দায়, তখন তাকে আমরা বলি চলচ্চিত্র। কিন্তু যেখানে বাস্তব ছাড়া কল্পনার কোনো জায়গাই নেই, সেই তথ্যভিত্তিক চিত্রও তো জীবন্ত হয়ে ওঠে পর্দায়।

0: তাই তারও তো জন্মের মুহূর্ত আছে, আছে বেড়ে ওঠার ইতিহাস। শ্রোতাবন্ধু, বলছি তথ্যচিত্রের কথা, কারণ আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানে আজকের বিষয় তথ্যচিত্রের ধারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং নাট্য পরিচালক দেবাশিস সেন শর্মা। বর্তমানে তিনি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের রাইটিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। দেবাশিসবাবু, আকাশবাণী মৈত্রীর এই স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
1: অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য।
0: শুরুতেই যেমনটা বললাম যে আজ আমরা কথা বলবো তথ্যচিত্রের ধারা নিয়ে। দেখুন, তথ্যচিত্র ও তথ্যভিত্তিক চিত্র মোটামুটি খুব বিশদে না জানলেও এটুকু আমরা অনেকেই জানি। তবে কাহিনী চিত্র, মানে যেখানে কল্পনার একটা আশ্রয় আছে, তার থেকে তথ্যচিত্রের গতিপথ তো আলাদা। আমি শুরুতেই আপনার থেকে জানতে চাইব, ঠিক কোন জায়গায় আলাদা?
1: কাহিনী চিত্র আমরা যা বুঝি সেটা হলো গিয়ে একটা গল্প, যেটা একটা কল্পনায় তৈরি গল্প, আর তথ্যচিত্রের মধ্যে অনেকটা বাস্তব লুকিয়ে আছে। কিন্তু মজার ব্যাপার সেটা হলো গিয়ে, যখন আমরা কোনো সিনেমা দেখি, কাহিনী চিত্র বলতে যেটা বুঝি আমরা, সেই সিনেমার যে বলার ধরন, যাকে আমরা ন্যারেটিভ বলি, সেটা অনেকটা কিন্তু একটা তথ্যচিত্রের মতো। আর যখন আমরা কোনো তথ্যচিত্র দেখি আমরা, তার যে ন্যারেটিভ বা বলার ধরন, সেটা অনেকটা কাহিনী চিত্রের মতো, মানে গল্প বলার মতো করে। তো তথ্যচিত্র আসলে বাস্তবকে একটু গল্পের মতো করে প্রেজেন্ট করার একটা ফর্ম বলা যেতে পারে।
0: আচ্ছা, যখন তথ্যচিত্রের ভাবনা আসছে, যখন বিদেশ থেকে আমাদের দেশে তথ্যচিত্রের যাত্রাপথ শুরু হচ্ছে, শুরুর দিনেও কি বিষয়টা এরকমই ছিল, নাকি একদম শুরুর দিকে একেবারেই গতানুগতিক ফর্মে তথ্যচিত্র এগিয়েছে?
1: খুব ইন্টারেস্টিং, পৃথিবীর প্রথম সিনেমা যেটা বলা হয় সেটা হলো গিয়ে একটা ফ্যাক্টরি থেকে কিছু লোক বের হচ্ছে, 40 সেকেন্ডের একটা সিনেমা। আর একটা বিখ্যাত সিনেমা হলো একটা ট্রেন স্টেশনে ঢুকছে, এই প্রত্যেকটা কিন্তু আসলে তথ্যচিত্র। পৃথিবীর প্রথম সিনেমা যে তৈরি হয়েছে বা যখন আমরা সিনেমা দেখা শুরু করেছি, সেটা কিন্তু আসলে বাস্তবে কিছু ঘটছে, সেটাকে ক্যামেরা ক্যাপচার করছে। অর্থাৎ সিনেমা কিন্তু কাহিনীচিত্র দিয়ে শুরু হয়নি, শুরুই হয়েছে তথ্যচিত্র দিয়ে। পরবর্তীকালে যখন এডিটিং আসে, তখন আমরা গল্প তৈরি করা শুরু করি।
0: বাহ, বেশ ইন্টারেস্টিং, এটা হয়তো অনেকের আমাদের জানা ছিল না। ইতিহাস বলে যে ব্রিটিশরা জনমানসে যুদ্ধের যে বাতাবরণ, তার প্রভাব বিস্তার করার জন্য তথ্যচিত্র তৈরি করছেন এবং তার প্রচার করছেন। এবার কবে থেকে তথ্যচিত্রের মধ্যে নান্দনিকতা এলো?
1: তথ্যচিত্রের শুরুটাই হয়েছিল একটা পারপাস থেকে, একটা বিশেষ কারণ থেকে, যে তথ্যের আদান প্রদান এবং ইত্যাদি কারণে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1948 ফিল্মস ডিভিশন তৈরি হয়। এই ফিল্মস ডিভিশনই কিন্তু আসলে আমাদের ভারতবর্ষে তথ্যচিত্রের জনক বলা যেতে পারে, মানে স্বাধীন ভারতবর্ষে। যার কথা না বললেই চলে হয় সেটা হলো কি, হরিসাধন দাশগুপ্ত। হরিসাধন দাশগুপ্ত শুরুই করে তার কেরিয়ার তথ্যচিত্র নির্মাতা হিসাবে, এবং তার ছবিতে আমরা দেখতে পাই একটা আর্টিস্টের ছাপ, যেখানে শুধুই তথ্য দেওয়া হচ্ছে না, শুধু একটা ভয়েস ওভার যাচ্ছে না, তার বাইরেও একটা দেখানোর ধরন বা বলার ধরন বদলে যাচ্ছে। 1967-এ অ্যাকচুয়ালি এস এন শাস্ত্রী বলে একজন একটা ছবি বানান, সেটা খুব ইন্টারেস্টিং ছবি, সেটার নাম IM-20। 1947-এ জন্মানো একটা জেনারেশনের গল্প, যেটা 20 বছর পর IM-20 বলছে। তো আমরা তখন থেকে দেখতে পাই যে তথ্যচিত্র শুধু আমাকে তথ্য দিচ্ছে না, তার সঙ্গে একটু অ্যানালিসিস দিচ্ছে, তার সঙ্গে ইমোশন দিচ্ছে, তার সঙ্গে ব্যক্তির একটা পদচারণাও দেখতে পাচ্ছি আমরা। তখন থেকে তথ্যচিত্র তার মতো করে একটা শৈল্পিক বা নান্দনিক দিক পাওয়া শুরু করলো।
0: তথ্যচিত্রে মিউজিকের যে প্রয়োগ, সেটা কি শুরুর দিন থেকেই ছিল? আর এই প্রসঙ্গে জানতে চাইব যে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক তথ্যচিত্রের জায়গায় কতটা ছাপ রেখে যেতে পেরেছেন?
1: প্রথম প্রশ্নটা উত্তর দিয়ে আগে সেটা হলো গিয়ে, হ্যাঁ, তথ্যচিত্রে প্রথম থেকে মিউজিকের প্রভাব ছিল, মিউজিক এবং সেটা ফিল্মস ডিভিশনের তথ্যচিত্রে মূলত মিউজিক এবং ভয়েস ওভারের প্রভাব ছিল। পরবর্তীকালে মিউজিকটা আস্তে আস্তে তথ্যচিত্র থেকে অনেকটা উঠে যায়, তখন সাউন্ড আসে, মানে মিউজিক আর সাউন্ড দুটো আলাদা জিনিস। সত্যজিৎ, ঋত্বিক বা মৃণাল এই তিনজনকেই আমরা জানি যে দিকপাল মানুষ, এবং তারা কাহিনী চিত্রে তাদের ছাপ ফেলেছে, প্রভাব ফেলেছে, কিন্তু তথ্যচিত্রেও এদের অবদান আছে। এদের প্রত্যেকেরই ঝুলিতে বেশ কিছু তথ্যচিত্রের নাম আছে, যেরকম ঋত্বিকের আমরা দেখতে পাই আমার লেনিন, তার কারণ ঋত্বিকের মধ্যে একটা কমিউনিস্ট সত্তা ছিল, তার সোশ্যালিস্ট সত্তা ছিল, রাজনৈতিক সত্তা ছিল খুব স্ট্রং। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে দেখতে পাই আমরা ইনারাই, যেহেতু উনি নিজে কলাভবনের ছাত্র ছিলেন এবং বিনোদ বিহারী ডিরেক্ট ছাত্র ছিলেন, তার ফলে এইটা উনি একেবারে ট্রিবিউট হিসেবে তৈরি করেছেন। অর্থাৎ এই এরা কিন্তু, এদের তথ্যচিত্রগুলো ওদের জীবন এবং যে জীবন প্রবাহ তার থেকে বিচ্যুত নয়।

0: তথ্যচিত্রের এই যে ধারা নিয়ে আজ আমাদের পথ চলা সিনেমা জগৎ এই অনুষ্ঠানে, তো অতীতের কথা তো আসছে, অগ্রজদের কথা আসছে, তো আপনি নিজে চলচ্চিত্র নির্মাতা, নানান সময় নানান বিষয় নিয়ে কাজ করেছেন। ধরুন আপনি কোনো আদিবাসী অধ্যুষিত এলাকায় চলচ্চিত্র মানে তথ্যচিত্র বানাবেন বলে এটা আয়োজন করছেন বা ভাবনা, তো সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কেমন থাকে, কিভাবে সাজান পুরো ব্যাপারটাকে?
1: এটা খুবই ভালো প্রশ্ন একটি। তার কারণ যখন আমি একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় যাচ্ছি বা তাদের বিষয় নিয়ে কাজ করছি, প্রথমে মনে রাখতে হবে আমি কিন্তু সেখানে বিদেশি, আমি কিন্তু সেখানে আউটসাইডার। আমার প্রথম কাজ থাকে সেইটাকে ভাঙা, অর্থাৎ তাদের বন্ধু হওয়া। আমি যদি তথ্যচিত্রের ক্ষেত্রে একটা প্রথম মানে একেবারে বাইবেল হলো গিয়ে বিশ্বাসযোগ্যতা, যেই চরিত্র আমার, যারা আমার চরিত্র তাদের সঙ্গে আমার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে। তাই আমি যতই বানিয়েছি, আমি প্রথম ঝুমুর নিয়ে কাজ করেছিলাম, সেটা 2007-এ, তখন আমি যাদের নিয়ে কাজ করেছিলাম তারা ক্যামেরা দেখলে ভয় পেত, আমি ওদের সঙ্গে গিয়ে ওদের সঙ্গে ওদের বাড়িতে থেকে 3 দিন খাওয়া দাওয়া করে বন্ধু হয়ে আমি এবং ক্যামেরা দুটোই খুব ফ্রেন্ডলি হলো, তখন শ্যুট করা শুরু করলাম। যখন আমরা একটা শব্দ বলি রেকি, রেকি মানে আগে গিয়ে আমরা যখন তার প্ল্যানিং প্রোগ্রামিং করি আমরা, তখন ধরুন কারোর সঙ্গে ইন্টারভিউ নেব আমি, সে খুব ভালো কথা বললাম আমার সঙ্গে, যেই আমরা ক্যামেরা 4টে বুম মাইক নিয়ে এলাম সে চুপ হয়ে গেল, মানে বুঝলাম যে এইটা ওর কাছে একদম একটা অস্বস্তিকর জিনিস হচ্ছে। তখন আমরা আবার পুরো রিডিজাইন করে ক্যামেরা লেন্স বদলে তার মতো করে আলাদা টাইম স্পেন্ড করে তার সঙ্গে অনেক অন্যান্য কথা বলে হালকা হয়ে বন্ধুত্ব তৈরি করা, তো এইটা একটা প্রথম কাজ হলো গিয়ে যে মানুষগুলো আমার চরিত্র তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা। আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আমার পারিপার্শ্বিক জিনিস নিয়ে তথ্যচিত্র না করি আমি সেখানে আউটসাইডার, আমি সেখানে বিদেশি, অর্থাৎ এই সত্তা নিয়ে আমায় যেতে হবে। দ্বিতীয়ত, ধরুন কোনো আদিবাসী কোনো পরব নিয়ে কাজ করছি বা তাদের কোনো আর্ট ফর্ম নিয়ে কাজ করছি, মানে আমি রিসেন্টলি ইউনেস্কোর হয়ে অনেকগুলো কাজ করেছি আমি, তাদের বেশ কিছু যাকে বলি আমরা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ইচ ক্যাপ, এই এর মধ্যে সোহরাই পড়ে, এর মধ্যে ডোকরা পড়ে, এর মধ্যে মনসা পড়ে, এর মধ্যে গাঞ্জিফা পড়ে, এরকম নানা জিনিস নিয়ে আমি অনেক তথ্যচিত্র লাস্ট কয়েক বছরে বানিয়েছি। সেক্ষেত্রে এদের যা পরব বা এদের যা আর্ট প্র্যাকটিস, আমাকে ওই প্র্যাকটিসগুলো প্রথমে গিয়ে থেকে দেখতে হয়েছে। তারপর যেরকম বলছিলাম তথ্যচিত্র সব তো তুলে ধরতে পারে না, আমাকে সিলেক্ট করতে হয়েছে আমি এর মধ্যে কী কী দেখাবো, আমাকে সেইগুলো রিক্রিয়েট করতে হয়েছে। কিছু জিনিস বলা হয়েছে আপনারা এবার এই দেয়ালে ছবিটা আঁকুন, এবার সে যখন আকাশের মেঘ দেখে তার মনে আনন্দে ছবি আঁকছে সেই ছবি আঁকা, আর আমি বলছি আপনাকে একটু আঁকতে হবে ক্যামেরা ধরছে, এই আঁকাটা আলাদা হয়ে যায়। তো তখন সেই অনুযায়ী তার সঙ্গে প্ল্যান করতে হয় আমাদের কী করে এই ব্যালেন্সটা রাখতে পারি আমরা, যেন ও কিছুটা নিজের মতো করে রাখতে পারে আর আমার পারপাসে সার্ভ হয়। একটা দেওয়ালে পুরো মিউরাল তৈরি করতে হয়তো লাগে 2.5 দিন, কিন্তু আমি তো 2.5 দিন শ্যুট করতে পারবো না। তখন প্ল্যান করতে হয় যে আমরা দেওয়ালে ওনাদের বলা যে আপনি শুরুটা কিছুক্ষণ আপনার মতো করে আঁকুন, তারপর আবার 2 দিন এমনি আঁকি, আবার শেষটা গিয়ে হয়তো আঁকা দেখি আমরা, এরকম নানাভাবে আমাদের বাস্তবকে রেখে কিন্তু বাস্তবকে টুইক করে আমাদের প্রেজেন্ট করতে হয়। সেইটা একটা খুবই কঠিন চ্যালেঞ্জ আমাদের সবার ক্ষেত্রে।
0: এই প্রশ্নেই আসতাম যে একজন চলচ্চিত্র নির্মাতাকে, এই যেমন আপনি বললেন যে প্রান্তিক মানুষদের নিয়ে যখন আপনি কাজ করছেন তখন আপনাকে এই এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং এভাবেই আপনি প্ল্যান করছেন, তো অতীতের যেহেতু আমরা তথ্যচিত্রের ধারা নিয়ে কথা বলছি, তো অতীতে যারা কাজ করতেন তাদের ক্ষেত্রেও সেই বিষয়টা কি একই ছিল?
1: এই বিষয়টা মোটামুটি এক, কিন্তু আবার তথ্যচিত্র আমি কী বিষয় নিয়ে কাজ করছি তার উপর নির্ভর করছে, মানে আমার বিষয় নির্বাচন কিন্তু ডিসাইড করবে যে কাজের ধরনটা কীরকম হবে। মানে আমি যদি একটা আদিবাসী আর্ট ফর্ম নিয়ে কাজ করি তাহলে আমার একটা অ্যাপ্রোচ হবে, আর আমি যদি একটা স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে একটা তথ্যচিত্র বানাই তার অ্যাপ্রোচ আলাদা হবে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আমি কেন বানাচ্ছি আমি ক্লিয়ার থাকতে হবে। আমি যেরকম আমি বলতেই পারি প্রথমে যে আনন্দ পাটবাদনের নাম খুব ইম্পর্ট্যান্ট নাম, যিনি স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে ছবি বানিয়েছেন, বম্বে মাই সিটি বলে একটা খুব বিখ্যাত ওনার সিনেমা আছে,
0: কয়েদি নিয়ে বানিয়েছেন
1: উনি। কয়েদি প্রসঙ্গে বলি এই কয়েদির জীবন তো ওর জীবন নয়, তো ওকে ওই জীবনটা অনেক দিন ধরে চিনতে হয়েছে। তাহলে তথ্যচিত্রের প্রথম কাজ হলে, যে কোনো নির্মাতার কাজ হলে গিয়ে সেই জীবনটা চেনার পিছনে সময় দেওয়া, যাপনটা না হলে কিন্তু যে কোনো তথ্যচিত্র তৈরি হয় না ঠিকভাবে।
0: তো আমি আবার একটু অতীতেই ফিরে যাই, তো এই যে দশকের পর দশক ধরে তথ্যচিত্র নানাভাবে উন্নত হয়েছে, নানান কিছু তার সঙ্গে যুক্ত হয়েছে, তার প্রচার প্রসার এডিটিং সব কিছুর অনেক বদল হয়েছে, তো কোন দশক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থেকেছে তথ্যচিত্রের ইতিহাসে একটু যদি আমাদের বলেন?
1: আমি তো বলবো যে

0: তথ্যচিত্র নানা দশকেই তার মতো করে সব দশকে তথ্যচিত্র ছাপ ফেলেছে। আমি দুটো দশকের কথা বলতে চাই। একটা হলো গিয়ে 70-এর দশক, যে সময়ে অনেক ধরনের তথ্যচিত্র হচ্ছে এবং সেই তথ্যচিত্র ভারতবর্ষে কিন্তু অনেক সময় ব্যান্ড হচ্ছে, তার ফলে 70-এর দশক খুব প্রয়োজনীয় একটি দশক। 70-এর দশকে আমরা দেখতে পাই সত্যজিৎ ঋত্বিকের ছবি ছাড়াও গৌতম ঘোষ তার প্রথম ছবি হাংরি অটম করার প্ল্যান করছেন। আমি আনন্দ পাট্টবাদনের কথা একটু আগে বললাম, তিনি তার নিজের ছবির কথা করছেন। পরবর্তীকালে আমি বলবো যে মানে আমার ভারতবর্ষের তথ্যচিত্র পৃথিবীর মানচিত্রে স্থান পাচ্ছে কিন্তু 80s আর 90s সময় থেকে, যখন আমরা দীপা ধর্মরাজের কাজ দেখছি, আমরা কে কে মুকুটের কাজ দেখছি। এখন আমি বলবো আমাদের ভারতবর্ষে লাস্ট 10-15 বছরে তথ্যচিত্রে খুব বড় একটা ভালো সময় যাচ্ছে। সৌনক সেনের ডকুমেন্টারি অল দ্যাট ব্রিজ সারা পৃথিবীতে মেজর ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পাচ্ছে। এলিফ্যান্ট হুইসপারস তো ওটা অস্কারেই তার নমিনেশন পেল। পায়েল কাপাডিয়ার ছবি এই সময় খুব প্রয়োজনীয় একজন ফিল্ম মেকার, তার ছবি আমরা দেখতে পাই ঘুরছে। শ্রীময়ী সিং বলে একজন আছেন আমাদের, সে ইরানের মহিলাদের অবস্থান নিয়ে ইরানে গিয়ে থেকে একটা ডকুমেন্টারি বানিয়েছেন, সেটা খুব ইন্টারেস্টিং। সুপ্রিয় সেন কথা বলতে চাই আমি, যে ওয়াগা বর্ডার নিয়ে এবং ওয়ে ব্যাক হোম বলে সিনেমা বানিয়েছিলেন, যেখানে সে একটা মেমারি নিয়ে কাজ করছে, তার বাবা মাকে নিয়ে তার দেশের বাড়ি গেছিলেন, এই পুরো জার্নিটা উনি রেকর্ড করেছেন। তো এইভাবে তথ্যচিত্র কিন্তু লাস্ট 15-20 বছর ধরে বলবো আমি মানে ভারতবর্ষের তথ্যচিত্র পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে, সেই জায়গা থেকে আমরা খুব ভালো সময় দিয়ে যাচ্ছি।
1: দেখুন, তথ্যচিত্র নিয়ে কথা বলছি আমরা, তথ্যচিত্রের ধারা নিয়ে, এই তথ্যচিত্র এত যত্ন করে বানানো মানুষের জীবন নিয়ে, তাদের পরিশ্রম নিয়ে, তাদের লড়াই নিয়ে, সেগুলো মানুষের কাছে পৌঁছবে কি করে বা মানুষের জীবনে তার প্রভাব থাকবে কতটা?
0: খুব ঠিক কথা যে তথ্যচিত্র কোথায় দেখবে একটা মানুষ, তথ্যচিত্র মানুষ আসলে খুঁজে নেয়। অর্থাৎ আপনার যদি তথ্যচিত্রে আগ্রহ থাকে, আপনি আপনার মতো করে তথ্যচিত্র খুঁজে নেবেন। কোথায় খুঁজে নেবেন? একটা সময় দূরদর্শন খুব ভালো ভূমিকা পালন করেছে, দূরদর্শনে আমরা দীর্ঘদিন একের পর এক ভালো ভালো তথ্যচিত্র দেখতে পেয়েছি আমরা। এছাড়া NFDC জাতীয় জায়গা, যারা তথ্যচিত্র অনেক সময় সরকারি হলে রিলিজ করে, 3 দিনের জন্য দেখানো হলো, যেটা নন্দনে একটা সময় ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হতো, তার ফলে তথ্যচিত্র সবসময় এক ধরনের একটু কোণঠাসা কিছুটা, এবং তথ্যচিত্রের মানুষও তুলনামূলক কম, কিন্তু যারা আছে তারা কিন্তু খুব ডেডিকেটেড, তারা তথ্যচিত্র খুঁজে নেয় এবং তারা ঠিক তার মতো করে দেখে।
1: ভারতবর্ষের তথ্যচিত্রের ইতিহাস যে কিছু কম ঘটনাবহুল ছিল না, সে কথা তো আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, তবে এখনও বর্তমান এবং ভবিষ্যৎকে ছোঁয়া বাকি, আরও অনেক কিছু জানা বাকি, সেই কথা নিয়ে ফিরব আবারও পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন দেবাশিস সেন শর্মা। আজকের মতো সিনেমা জগৎ এখানেই শেষ করছি, নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা দেবাশিস সেন শর্মা কথা বললেন তথ্যচিত্রের ধারা নিয়ে। আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী, বাংলা খবর একটু পরেই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2000

0: 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: ন্যায়পালিকাকে বাড়তে কার্যভার, ন্যায়িক বিষয়কে বদলতে প্রকৃতি ও উভরতে কনস্টিটিউশনাল লিগাল ইন্টারপ্রিটেশন কে নয়ে সওয়ালো কো ধ্যান মে রাখকর মাননীয় সুপ্রিম কোর্ট মে ন্যায়াধীশোঁ কি সংখ্যা বাড়ানা এক সময় কি মাং और समयानुकूल सुधार भी है, जिसमें संवैधानिक पीठों के अधिक गठन की आवश्यकता भी एक प्रमुख पहलू है।
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছেন। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প JWS চালু রেখেছে বলে আজ লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। তিনি জানান, 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষের মধ্যে 456 জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে 19,41,00,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা ডিপি আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলে লোকসভায় জানান মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। এই ভুলের জন্য মেটা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি জানান, এ পর্যন্ত আটকে পড়া 4,000-এর বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

0: বিজেপি ঝাড়খণ্ডের জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা প্রতিবাদ আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন জোটের অংশ হওয়ায় রাহুল এই নিয়ে একটি কথাও বলছেন না।
1: जो बच्चे आज राहुल जी के साथ थे उन्हें मैं बहुत प्यार से कहना चाहूंगा कि निडर रहना, बिल्कुल आप घबराना मत। हम विश्व की सबसे बड़ी पॉलिटिकल पार्टी हो सकते हैं, हम सब पार्टीज हो सकते हैं, मगर आप हमारे हैं, प्रधानमंत्री आपके हैं, हम सब आपके साथ हैं। हम ऑपोजिशन की और राहुल गांधी की झूठी नरेटिव यहाँ एक्सपोज करना चाहते हैं।
0: खबर सुनछेन आकाशवाणी कोलकाता केंद्र थेके। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সাথে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তার সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। সংবিধানের 370 ও 35 এর এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। এদিকে সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা 370 অনুচ্ছেদ বাতিলকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে।
2: पश्चिम बंगाल ने हमारे देश को सामाजिक जागरण, शिक्षा, साहित्य, कला और महिला नेतृत्व की बहुत बड़ी समृद्ध परंपरा दी है। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
0: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ইসারানী বারুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। এদিকে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তবে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের 6 জন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ
3: দর্পণ কে সাথ মে রবি কাপুর। मुख्य समाचार। भारत ने पाकिस्तान को जम्मू कश्मीर के कब्जे वाले क्षेत्रों में हिंसा रोकने, आतंकी नेटवर्क को खत्म करने और भारतीय क्षेत्रों को तुरंत खाली करने को कहा। मेटा के सीईओ मार्क जुकरबर्ग ने बाल यौवन शोषण सामग्री
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই আগামীকাল অর্থাৎ 6 তারিখের অনুষ্ঠান সম্পন্ন।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন রামানন্দ চট্টোপাধ্যায় রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহিরি এবং রামকেলি, 6:30 এই মহাজীবন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানুষ ভুল শুনবেন 6:40, 6:55 কৃষক বন্ধুদের জন্য জৈব কৃষিতে পঞ্চগব্য বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 7:05 লোকগীতি আসুন বেরিয়ে যান ভারতে শুনবেন 7:15, স্থান ছবি মুড়া ত্রিপুরা উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প শ্রেয়সী দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন দেবর্ষী ঘোষ শুনবেন প্রথম পর্ব, 8:45 যুব মনে গানে গানে সম্পাদনা ঋতব্রত দে শুনবেন 233 পর্ব, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন শুনবেন 9:30 মনের মতো গান উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 10:30 রামধনু প্রথমে ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, এরপরে নজরুলগীতি পরিবেশনায় দেবযানী লাহিড়ি, 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী সমিতা মুখোপাধ্যায়, 11:30 রম্যগীতি যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য শুনবেন 12:00, 12:30 রবীন্দ্রসঙ্গীত একটায় নাটক উদাসী রচনা কৌশিক মিত্র প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি দ্বিতীয় অধিবেশন, আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয় দিগন্ত উপস্থাপনায় সোমা সাহা, 4:35 ছায়া ছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায় শুনবেন প্রথম পর্ব, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে শুনবেন 5:50, ক্ষেত খামারের কথা ছাদ কৃষি এক নতুন সবুজায়ন বিষয়টি নিয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সমীরণ বন্দ্যোপাধ্যায় শুনবেন 6:20, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় স্বাস্থ্যের উপর বিকিরণের ক্ষতিকর প্রভাব এই সম্পর্কে কথিকা বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী, 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় সৃজন পাল, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন ভ্রমন্তী সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রশান্ত দে রায় হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন যোগ রাগে শুনবেন বাঁশি, শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যোগ রাগে বাঁশি পরিবেশন করলেন শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। উপমহাদেশের খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংবিধানের 370 ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
1: পাক অধিকৃত কাশ্মীরে হিংসা বন্ধের পাশাপাশি সমস্ত অবৈধ দখলদারিত্ব ছেড়ে পাকিস্তানকে ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার কড়া হুঁশিয়ারি ভারতের।
0: অনলাইন মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।
1: চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 6.7% হবে বলে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস।
0: হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার জন্য আজই একটি সমঝোতা হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাস। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 7 বছর আগে সংবিধানের 370 ও 35 এ ধারা বাতিলের পর থেকে

0: জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, উভয় কেন্দ্রশাসিত অঞ্চলেই শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিল্পোদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোগত সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের পূর্ণ প্রয়োগের মাধ্যমে মহিলা, প্রান্তিক জনগোষ্ঠী বা যারা কয়েক দশক ধরে তাদের মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা ক্ষমতায়িত হয়েছেন। চলতি বছর দেশজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের প্রতি তাঁর নিরবচ্ছিন্ন মূল্যবোধ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। 2019 সালের 5ই আগস্ট ডক্টর মুখোপাধ্যায়ের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বাস্তব রূপ পেয়েছিল। একটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে জম্মু কাশ্মীর ও লাদাখের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রাজ্যসভা সাংসদ সতপাল শর্মা বলেন, 370 ধারা বাতিল একটি ঐতিহাসিক পদক্ষেপ।
1: আজ কে দিন 2019 মে 370 কো নিরস্ত কিয়া গিয়া और हम सब जानते हैं कि जिस ऊंचाइयों के तरफ आज जम्मू कश्मीर अग्रसर है, वो अपने आप में दर्शाता है कि 370 हमारे ऊपर एक कलंक था, वो हट गया है। हमारी मातृशक्ति, जिसकी शादी हमारे प्रदेश के बाहर होती थी, उनका हक जो था वो छिन जाता था, उनके प्रॉपर्टी राइट्स जो थे वो चले जाते थे। वाल्मीकि समाज के लोग, गोरखा समाज के लोग 370 हटने के बाद उनको उनका हक मिला है।
0: केंद्रीय आईन मंत्री अर्जुन राम मेघवाल बोलें,
2: धारा 370 और 35 से ये एक विभेदकारी और अन्याय पूर्वक एक धारा थी, जिसको समाप्त किया नरेंद्र मोदी जी ने। और उसके बाद जम्मू कश्मीर में विकास की रफ्तार भी तेज हुई, विरासत और विकास दोनों को बल मिला, वहाँ के नागरिकों को रोजगार मिला, पहली बार उन्होंने इंफ्रास्ट्रक्चर में इतना काम होते हुए देखा, तो नागरिक तो वहाँ खुश है।
3: भारत आज पाकिस्तान के पाक अधिकृत जम्मू और कश्मीर থেকে রক্তপাত বন্ধ করার, তাদের মাটি থেকে পরিচালিত জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের তথাকথিত ইয়ম ই ইস্তেহসাল উপলক্ষে পাকিস্তানের বিদেশমন্ত্রীর করা মন্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, এসব নাটকীয়তায় বিশ্ব বিভ্রান্ত হবে না এবং ভারত পাকিস্তানের এই প্রচেষ্টা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। তিনি জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। 5ই আগস্ট 2019 সাংবিধানিক পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, যা এই অঞ্চলে অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়ন ও সুশাসন এনেছে। পাকিস্তানের এতে মন্তব্য করার কোনো অধিকার বা ইখতিয়ার নেই। তিনি আরও বলেন, পাকিস্তান তাদের নিজেদের খারাপ মানবাধিকার রেকর্ড এবং সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হওয়ার তকমা থেকে আন্তর্জাতিক নজর ঘোরাতেই এসব মিথ্যা ছড়াচ্ছে। সম্প্রতি পিওজেকেতে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের ওপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী হিংসা ও নির্মম দমনপীড়নই তাদের চরম ভণ্ডামিকে বিশ্বের সামনে উন্মোচিত করে দেয়।
4: इस वर्ष जून से अब तक वहाँ जन प्रदर्शन जो चल रहा है उसमें 90 लोग मारे गए हैं और कई अन्य घायल हुए हैं। पाकिस्तान की सत्ता व्यवस्था ने जनता के असंतोष का जवाब गोली से, संचार बंदी से, धमकी से और दमन से दिया है। इसके लिए उसे जवाबदेह ठहराया जाना चाहिए और विश्व समुदाय को मानव अधिकारों पर पाकिस्तान के पाखंडपूर्ण उपदेशों के इस खोखले मुखौटे के पार वास्तविकता को देखना चाहिए।
0: তেলেঙ্গানার হায়দ্রাবাদে আজ ব্রিক্স দুর্নীতি দমন কার্যকরী গোষ্ঠীর দুদিনের দ্বিতীয় বৈঠক সমাপ্ত হয়েছে। বৈঠকে ভারত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রাজনা শাহ সম্মেলনের উদ্বোধন করে স্পষ্ট জানান, প্রশাসনিক সততা ও দুর্নীতির প্রতি আপোষহীন অবস্থানই সুশাসন ও সুস্থায়ী উন্নয়নের মূল চাবিকাঠি। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে তিনি শক্তিশালী প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন, প্রযুক্তি ভিত্তিক স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত সহযোগিতার আহ্বান জানান। ভারতের এই জিরো টলারেন্স নীতিরই সুফল হিসেবে দুর্নীতির দায় অভিযুক্ত পলাতক অপরাধীদের খুঁজে বের করা ও স্বদেশে প্রত্যর্পণের লক্ষ্যে ব্রিক্স নেটওয়ার্ক অফ ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। পাশাপাশি অপরাধীদের তথ্য আদান প্রদান এবং সরাসরি যোগাযোগের জন্য বিশেষজ্ঞ ডিরেক্টরি ও অনানুষ্ঠানিক রিপোজিটরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3: সংসদে সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গত সোমবারই বিলটি পাশ হয়। এরপর বিলটি আলোচনার জন্য রাজ্যসভায় পাঠানো হয়েছিল। উচ্চকক্ষে আলোচনার পর বিলটি লোকসভায় ফেরত পাঠানোর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। 1956 সালে সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা আইন সংশোধন করে এই নতুন বিলে দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ব্যতীত অন্য বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত কার্যকলাপ

0: হওয়ার পর রাজ্যসভার উপাধ্যক্ষ দিনের মতো সভা মুলতবি ঘোষণা করেন। অন্যদিকে লোকসভায় ব্যাংকার্স বুক এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল ব্যাংকসমূহের নথি সম্পর্কিত প্রমাণ সংক্রান্ত আইনকে আধুনিক ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তোলা। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়।
1: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শিশুদের অনলাইন কার্যকলাপের সঙ্গে জড়িত বিভিন্ন ঝুঁকি যেমন ক্ষতিকারক বিষয়বস্তুর সংস্পর্শে আসা, সাইবার বুলিং, অনলাইনে শোষণ এবং ডিজিটাল আসক্তি সম্পর্কে সরকার সচেতন। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন, অনলাইন নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক স্তরে পরিবর্তনশীল নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ সম্পর্কে সরকার অবহিত। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 ডিপিডিপি অ্যাক্টের মাধ্যমে ডিজিটাল ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণের জন্য একটি আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই আইনটি অনলাইনে শিশুদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও একটি আইনি কাঠামো প্রদান করেছে।
0: শিশু যৌন নিপীড়নমূলক কন্টেন্ট, ডিপফেক বিষয়বস্তু এবং প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটি বিচ্যুতির জন্য মেটার সিইও মার্ক জাকারবার্গ ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু কন্টেন্ট বুস্ট বা বেশি প্রচারের জন্য বিপুল অর্থ নেওয়ার কথা মেটা স্বীকার করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মেটা কেবল তথ্য আদান প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে কোনো ছাড় পাবে না, কারণ প্ল্যাটফর্মে কে কী কন্টেন্ট দেখবেন তা তারাই নির্ধারণ করে। এ নিয়ে মেটা তাদের ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশও করেছে।
1: ভারতীয় রিজার্ভ ব্যাংক চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 6.7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বিকাশ অব্যাহত রয়েছে এবং ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে নিজের স্থান ধরে রেখেছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
1: 2027 অর্থবর্ষের জন্য খুচরো মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.1% থেকে কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। গভর্নর বলেন, সম্প্রতি মুদ্রাস্ফীতি বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল খাদ্য জ্বালানির দাম, সার্বিক চাহিদার চাপ নয়। বিশ্বজুড়ে অস্থিরতা ও পশ্চিম এশিয়ার সংঘাত সত্ত্বেও ভারতের অর্থনীতি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বর্তমানে প্রায় 69,300 কোটি মার্কিন ডলার, যা দিয়ে 10 মাসেরও বেশি সময়ের আমদানি খরচ মেটানো সম্ভব। শুনছেন উপমহাদেশের খবর।

0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আজকের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ে ইরান ও ওমান একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে বিশ্ব বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর সৃষ্ট চাপ কমে আসার আশা প্রকাশ করেছেন তিনি। ইরানের হুমকি ও হামলার কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হতো তা বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে গেছে এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: শ্রীলঙ্কা সফরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি প্রতিবেশী প্রথম নীতি এবং ভীষণ মহাসাগরের আওতায় শ্রীলঙ্কার প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ সচিব হিসেবে শ্রীলঙ্কায় এটি ছিল তাঁর প্রথম একক সফর। সফরের সময় তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারাদ্দিসানায়কে, প্রধানমন্ত্রী ডক্টর হারিনি আমরাসুরিয়া এবং বিদেশমন্ত্রী বিজিতা হেরাতের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বিদেশ বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন বিষয়ক সচিব অরুণ রানারাজার সঙ্গেও আলোচনা করেন। তিনি বিরোধী দলনেতা সাজিদ প্রেমাদাসার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রীলঙ্কার তামিল ও ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের পর ঘোষিত $450 মিলিয়ন পুনর্গঠন সহায়তা সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছে। রেলওয়ে প্রকল্পের জন্য $250 মিলিয়ন এবং গবাদি পশু পালন ও অন্যান্য অগ্রাধিকারমূলক প্রয়োজনে $100 মিলিয়ন দুটি লাইন অফ ক্রেডিট বা ঋণ সহায়তা চুক্তি হয়েছে। ভারতের এক্সিম ব্যাংক এবং শ্রীলঙ্কার অর্থমন্ত্রকের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপস্থিতিতে শ্রীলঙ্কা সরকারের ট্রেজারি সচিব এবং ভারতের হাই কমিশনারের মধ্যে বিনিময় করা হয়। উভয়

0: পক্ষ বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প, সম্পূর সৌরবিদ্যুৎ প্রকল্প এবং ট্রিঙ্কমালিতে জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন জ্বালানি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
1: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনের প্রাককালে একটি প্রতিবেদন জমা দিয়েছে বালুচ ভয়েস অ্যাসোসিয়েশন বিভিএ। এই সংঘাত মূলত রাজনৈতিক প্রকৃতির এবং দশকের পর দশক ধরে চলা প্রান্তিকীকরণ, অর্থনৈতিক শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ওই অঞ্চলে অস্থিরতা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নাগরিক স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং ভিন্নমত দমনের অভিযোগগুলি তুলে ধরা হয়েছে। এতে পাকিস্তানের কমিশন অফ ইনকোয়ারি অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর জন্য বিভিএ আন্তর্জাতিক সম্প্রদায় ও রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
0: দক্ষিণ কোরিয়ার তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21। সেদেশের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত 2400 বেশি মানুষ তাপপ্রবাহজনিত অসুস্থতা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। এদিকে জাপানেও তীব্র দাবদাহে কবলে পড়েছে। টোকিওর তামা চিড়িয়াখানা জানিয়েছে, হিট স্ট্রোকজনিত জটিলতার ফলে সেখানে 3টি সিংহের মৃত্যু হয়েছে বলে অনুমান।
1: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আজ মিশ্র ফলাফল। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 জন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন, তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের 6 জন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রেয়াংসী বালিশেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। পুরুষদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি শ্রীকান্ত, মিথুন মঞ্জুনাথ, কিরণ জর্জ, রৌনক চৌহান, সনিত সায়ানন্দ এবং তরুণ মানেপল্লী সকলেই প্রথম রাউন্ডে হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের 370 ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
0: পাক অধিকৃত কাশ্মীরে হিংসা বন্ধের পাশাপাশি সমস্ত অবৈধ দখলদারিত্ব ছেড়ে পাকিস্তানকে ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করার কড়া হুঁশিয়ারি ভারতের।
1: অনলাইন মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।
0: চলতি অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 6.7% হবে বলে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস।
1: হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার জন্য আজই একটি সমঝোতা হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাস।

0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

সেই সমস্ত শ্রোতা বন্ধুদের সুস্বাগতম আজকের হারানো দিনের গানে, যারা এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন সমুদ্রের ওই সুদূর দিগন্তের ওপারে ঠিক কি আছে? সমুদ্রকে শুধুই বিপুল জলতরঙ্গের অবাধ খেলাঘর, নাকি প্রথম প্রাণ সৃষ্টির অবিশ্বাস্য আধার? বছরের পর বছর ধরে জমে থাকা হাজারো নাবিকের গল্প, কোনো অজানা দ্বীপের রহস্য, কিংবা মাঝরাতে জলপরীদের নীরব উপস্থিতির রূপকথা। সমুদ্রের

প্রতিটা ঢেউ যেন সুদূর থেকে কোনো এক হারানো দিগন্তের চিঠি বয়ে নিয়ে আসে তীরে। এমন রাতের নিস্তব্ধ প্রহরে চলুন না যাই সেই সুদূর সমুদ্রের কাছে, যেখানে নীল জল আর আকাশ একাকার হয়ে মিশেছে সমুদ্রের গর্জনে। চলুন সেই অতল সমুদ্রের জলে না হয় খানিক পা ভেজাই, মনে মনে গানে গানে কিছু কথায়। সঙ্গে তো রইলাম আমি শর্মিষ্ঠা রায়।

0: সাগরের জলে সিনানের শেষে প্রবালের শিরিবেগ
1: গন্ধামে
0: সাগরের জলে সিনানের শেষে প্রবালের শিরিবেগ
1: গন্ধামে
0: ঝিনুক নুপুরে ঝুনু ঝুনু ঝুনু যেত সে সাগরিকা।

হঠাৎ সেদিন শুভ্র শরত সকালে মায়াবী রোদের রূপালি ঝালর ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত বাসুকীর ফণা দিগ

ছোটবেলা থেকেই তো আমরা জানি দূর অতলান্ত মানেই বিরাট মানেই সাত সাগর আর ১৩ নদীর পার। কি মনে হয় বন্ধুরা, সমুদ্রের এই বিশালতা আসলে একটা বিরাট আয়নার সামনে আমাদের দাঁড় করায়? সমুদ্রের যাত্রাভিমান নেই, আসলে যা কিছু বিশাল সীমাহীন তার কোনো অহম নেই। পর্যটক, দস্যু, অভিযানকারী সবাই সমান, শান্ত সংহত তার চিত্তবৃত্তি, নিজে উত্তাল হয় না। এই অন্তহীন জলরাশি শেখায় হাজারো ঝড় গোপন রেখেও কিভাবে শান্ত সুন্দর থাকা যায়। তাকে উত্তাল করে দানব ঝড়ের ঘূর্ণি, ধ্যান ভাঙায় বিদ্যুৎ শিখার ঝলকানি। মানুষও কিন্তু কম যায় না, জল স্থল অন্তরিক্ষে সর্বত্র তার আস্ফালনের আধিপত্য। মানব জন্মের প্রথম সমুদ্র পরিক্রমায় ছিল যৎসামান্য ভেলা, তারপর ডিঙি নৌকো থেকে আজকের জায়ান্ট লাইনার আর কন্টেনারের রমরমা। একসময় মানুষের ছিল অ্যাডভেঞ্চারের দুঃসাহস, আজ অতল থেকে ঐশ্বর্য লুট করার জন্য নিরন্তর মন্থন। সমুদ্র কি আজ মানুষের অত্যাচারে বিনিদ্র?

সত্যিই কি প্রাচীন দর্শন বা আজকের বিজ্ঞান সাগরের গভীরতাকে ছুঁতে পেরেছে? কবে কোন অনাদিকাল থেকে এ গ্রহের তিন ভাগ জলরাশি নিরন্তর মানব সভ্যতাকে বুকে লালন করছে তার অনন্ত প্রেম দিয়ে? ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধুরা সত্যি সত্যি অসহায় লাগছে। সীমিত উপলব্ধি দিয়েই আজ না হয় সুদূর সমুদ্রের মন্থন। মাঝদরিয়ার ওই নীল অতলতা আমাদের বোধ হয় বলে ওঠে কিছু রহস্য উন্মোচিত না হওয়াই সুন্দর। রাতের আবছা আলো আধারি, গোধূলির সোনাঝরা আলো যখন নোনা জলে আছড়ে পড়ে, সুদূর সমুদ্র তখন এক নতুন কাব্যের জন্ম দেয়, নতুন বোধেরও জন্ম হয় বুঝি।

সাগর পাড়ের হাওয়ায় যেন ভেসে আসে সুদূর অচিন দ্বীপের শঙ্খ চিলের ডাক আর নোনা জলের না বলা কিছু গভীর প্রেম, কিছু মানুষের কাছে গোপন কান্নার স্বরলিপি সমুদ্র, বিশ্ব প্রকৃতির মাঝে এমন চলিষ্ণু সহমর্মী বোধ হয় আর নেই। মাটিরও বিস্তার আছে, তার পরিসীমা আটলাসে ধরা যায়। পাহাড়ের আছে সুবিশাল বহর, বৈভব এবং উচ্চতা, তারও সিংহভাগে মানুষের ফুটপ্রিন্ট রয়েছে। একমাত্র সাগরের অতলান্ত এখন অনেকটাই অধরা, উন্মোচনের অপেক্ষায় সাগরের অনেকটাই আজও ভার্জিন টেরিটরি। বালুচরে দাঁড়িয়ে দুদণ্ড তাকালেই মানুষের ক্ষুদ্রতা উবে যায়। নির্মোহ মনে সম্মোহন জাগে, বিদ্বেষ অসূয়া রূপান্তরিত হয় সৎ ভাবনায়। একবার না একবার একলা আসতে মন চায় এখানে, হারানো ঐশ্বর্য সাগর ঠিক ফিরিয়ে দেয়।

সুদূর সমুদ্র আসলে কোনো পর্যটনের নাম নয়, এ হলো এক পরম স্বাধীনতার নাম, যেখানে সূর্য প্রতিদিন আলো ছড়িয়ে নীল অতলে ডুব দেয়, রেখে যায় মায়াবী নীরবতা। আর রাতের তারারা যখন

তখন অতল জলে মুখ লুকোয়, মনে হয় সুদূর সমুদ্র যেন আকাশকে নিজের বুকে জড়িয়ে নিচ্ছে। সমুদ্রের গভীরতা মাপা যায় হয়তো, কিন্তু তার নীরবতার ডাক নয়, সে ডাকে সব ছেড়ে চলে যাওয়ার হাতছানি থাকে। চারপাশের সব সামাজিক দেওয়াল, মনের যত ক্লান্তি, জমানো অভিমান সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিতে ইচ্ছে হয়। আচ্ছা, কখনো কি রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন? ভাবুন না একটু এই গানটা শুনতে শুনতে।

বন্ধুরা শুনছেন হারানো দিনের গান, সুদূর সমুদ্র, সঙ্গে আছি শর্মিষ্ঠা রায়। এর মাঝেই জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয়। 1919 সালের পয়লা নভেম্বর মুক্তি পেল প্রথম বাংলা চলচ্চিত্র বিল্বমঙ্গল। সাহিত্যের সাথে হাত ধরে বাংলা সিনেমার পথ চলা শুরু হল। সময়ের সাথে তাল মিলিয়ে চলচ্চিত্রে ফুটে উঠেছে রবীন্দ্র সাহিত্য থেকে বঙ্কিম, শরৎ সাহিত্য, অগ্রগামী থেকে সত্যজিৎ রায়, প্রেমাঙ্কুর, আতর্থী, তপন সিংহের মতো পরিচালকেরা সিনেমা বানিয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো প্রমুখ সাহিত্যিকদের সাহিত্য অবলম্বনে আগামীকাল হারানো দিনের গানে তাই

গানের গল্প বুনবে সাহিত্য নির্ভর চলচ্চিত্রকে কেন্দ্র করে। উপস্থাপনায় মৈত্রীবন্ধু শ্রীরূপা মুখোপাধ্যায়। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায় ফিরে আসি বন্ধুরা আজকের সুদূর সমুদ্রে।

হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, কখনো কি রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কিংবা কোনো জাহাজের ডেকে বসে তাকিয়ে দেখেছেন সেই অনন্ত বিস্তারে নীলের দিকে? সেখানে কোনো সীমানা নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু বিশালতা আর সাদা ফেনায় মাখামাখি ঢেউয়ের ওঠানামার পালা বদল। সে কেবল নীল তরঙ্গের গল্প বলতে বেলাভূমিতে আছড়ে পড়ে। রহস্যময় সে ঢেউ শুধুমাত্র পা ভিজিয়ে চলে যায়।

সমুদ্র ডাকে না নাম ধরে, সে ডাকে অনুভূতির গভীরতায়। প্রতিটি ঢেউয়ের ভাঁজে লুকিয়ে থাকে এক না বলা আখ্যান। সমুদ্র মানেই এক দুর্নিবার আকর্ষণ, তার প্রতিনিয়ত পাল্টেতে থাকা রূপ, কখনো উত্তাল, কখনো গম্ভীর, শান্ত।

আমাদের শেখায় দুদণ্ড বসতে। সে আসলে মানুষের প্রাজ্ঞ শিক্ষক। সাগরের বিশালতা আসলে আমাদের ভেতরে শূন্যতাকে পূর্ণ করে। সমুদ্রের ওই নীল রংটা কিন্তু নদীর মতো শান্ত নয়, এ যেন এক অতল জলের আহ্বান। যখনই কোনো বাঁধনে আটকা পড়ার অনুভূতি হয়, ওই সমুদ্রের কাছে

সমুদ্রের বিস্তীর্ণ সুদূর অনুভবে দোতনা জাগায়। একান্ত আটপৌড়ে কেজো মানুষটাও ক্ষণিকের জন্য উদাস, বিহ্বল। দর্শনীবার ডাক সেও উপেক্ষা করতে পারে না। বড়ই সংক্রামক সুদূর জলরাশির পরশ। আজীবনের আমন্ত্রণ দিয়ে বসে মহাসমুদ্রের বুকে ভেসে চলার। সেই গহীন দরিয়ায় হারিয়ে যেতে যেতে সাগর সঙ্গমে অবগাহনের পালা।

সমুদ্র মানেই তো রোমাঞ্চ আর রহস্যের হাতছানি। কখনো রাতের আকাশে ধ্রুবতারা দেখে পথ চলা, কখনো ঝড়ের রাতে উত্তাল তরঙ্গের সাথে লড়াই। সমুদ্র যারা ভালোবাসে তারা জানে এই বিস্তারের বুকে লুকিয়ে থাকে অজানা এক মুক্তি, নক্ষত্র বিলাস।

শ্রোতা বন্ধুরা, দৃশ্যটা একটু কল্পনা করুন। অপরাহ্নের রাঙা আলোয় জড়িয়ে আছে মাঝ সমুদ্রের টলমল পালে, উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে ঝাঁক ঝাঁক বক আর গাং চিরের দল রুট মার্চের শৃঙ্খলায়। মাঝির কালশিটে পড়া কপোলেও অস্ত রাগের লাল, নোনাধরা চোখে বাঁচা তৃপ্তি সুখ। এই সাগরই তো তার সংসার, তার সাধনপীঠ। এখানেই তার নিত্য আসা যাওয়া, তার উৎকণ্ঠা, পরাণ বেদনা, টুকরো আহ্লাদ, কত মধ্যাহ্ন, কত বিনিদ্র রাতের জলযুদ্ধ। একসময় অবসর মতো নিজের কুটিরে ফেরা, হয়তোবা ঘরণীর অবিন্যস্ত চুলের কাঁটায় হাত বুলিয়ে ক্ষণিকের সোহাগ সুখ। দরাজ গলায় ভাটিয়ালিতে এসবেরই মালা গাঁথা। ভাটিয়ালি মাঝিমাল্লার অন্তরেরই জলছবি। সাগরের সান্নিধ্যে মাল্লাদের মনোভূমির উদারতা নাগরিক মানুষের কাছে অভাবিত, অমূল্য তার ঐশ্বর্য।

আবারও বলি, সাগর সংহত তার নীল জলরাশির অপরিমেয় বিস্তারে। তবে নিজস্ব ইকোসিস্টেমে মানুষের যথেচ্ছাচার বরদাস্ত করে না। বুকে তার লুকোনো অজস্র হিম শৈল নাবিককে সাবধান হতে শেখায়, অন্যথা নাবিকের দুর্দশার শেষ থাকে না। বন্ধুরা, স্যামুয়েল কোলরিজের অ্যানসিয়েন্ট মেরিনার কবিতায় বৃদ্ধ নাবিকের গল্পে বন্ধু ভাবাপন্ন অ্যালবাট্রস পাখির হত্যা এবং অভিশপ্ত তার ফলশ্রুতিতে জীবনভর শাস্তির কথা আমাদের অজানা নয়। মানুষের এই যে অবুঝ এবং অবাধ সমুদ্র দূষণ, যার কারণে হিমবাহের দ্রুত গলন, এল নিনোর ভয়ঙ্কর দানবলীলা, তা দেখে বিপন্নতা বাড়ে বই কি। তবু তো এত কিছুর পরেও সমুদ্রের সঙ্গে মানব জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য। সাগর যেন মানব সভ্যতার জীবন্ত স্মারক, সৃষ্টির আদিকাল থেকেই তাকে ঘিরে সভ্যতার উদ্ভব। অন্যদিকে মানুষের অসামান্য কীর্তি কাহিনীর সলিল সমাধিও তার বুকে। শ্রোতা বন্ধুরা, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার মতো সিংহল সমুদ্র থেকে নিঃশীথের অন্ধকারে মালয় সাগরে আপনাদের নিয়ে যেতে আমি আজ ব্যর্থ। হয়তো চারিদিকে জীবনের সমুদ্র সফেন, তার মাঝে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, তার কাছে পৌঁছতে পারলাম না। সুদূর সমুদ্রের অদেখা দিগন্ত আর তার ডাক কেবলই সুদূরে মিলিয়ে গেল হয়তো। কি মনে হয় জানেন, সমুদ্রের বুকে মাঝি মাল্লারাই তো কর্ণধার, তারাই তো আমাদের পাল তুলতে শেখায়। সমুদ্রের বালুচরেই দাঁড়িয়ে আজ না হয় সুদূর সমুদ্রকে অনুভব করলাম। অতৃপ্তি থেকেই গেল জানি, সাগরের পরেও আছে মহাসাগর, যেমন আকাশের পরেও মহাকাশ। তাই আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুভবে অন্য কোনো সুদূরের কথা শেষ করবো এই গানটি শুনিয়ে। তার আগে পুনশ্চ পর্ব, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি, maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন শেষ করব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনিয়ে।

আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 44 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 28 সেকেন্ড।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে। শিল্পীর কণ্ঠে পরপর আরও কয়েকটি গান শুনবেন সলিল চৌধুরীর কথায় এবং সুরে।

এবারের গানটি শুনবেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সুবর্ণকান্তি ঘোষের সুরে, শিল্পী মান্না দে।

অর্ণব বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুধীন দাশগুপ্তর সুরে গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠেই পরপর শুনবেন আরও কয়েকটি গান।

আধুনিক গান শুনছেন পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন শ্যামল গুপ্তর কথায় এবং অনল চট্টোপাধ্যায়ের সুরে।

গান শুনছেন নির্মলা মিশ্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠেই এবারের গানটি শুনবেন প্রবীর মজুমদারের কথায় এবং সুরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

2014-ই আমরা পেরিয়ে এসেছি কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন। আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ কয়েকটি গান রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:05। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

0: আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম ছায়াছবি ইন্দ্রাণী। হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে শুনবেন প্রথম গান।
1: ক্ষতি নেই, আকাশ তো বড়, নেই।

ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন দুটি গান।

0: Ves tú.
1: Bang re, bang re, bang re, bang re, bang re.

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম দেয়ানিয়া। প্রথম শিল্পী শ্যামল মিত্র। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন দুটি গান।

0: গাইতি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: দিয়ানিয়া ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার চিরদিনের ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার অমানুষ ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম রাজকুমারী। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গান আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে রাজকুমারী ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:42 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই নজরুল গীতি শুনবেন প্রথম শিল্পী সুকুমার মিত্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন রজনীকান্তের গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, তারপর শুনলেন রজনীকান্তের গান।

লোকগীতি শুনছেন। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটির শেষ শিল্পী ইমন চক্রবর্তী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনলেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি, তারপর শুনলেন রজনীকান্তের গান এবং শেষে শুনলেন লোকগীতি।

একশোর সাথে এফএম রেনবোয় হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের দ্বিতীয় পর্বের শেষ গানটি শুনছিলেন আজকের মতো শিল্পী পাপনের কণ্ঠে হামনাভা, হামারি আধুরি কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল, রাগ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল রাগ ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শিল্পী সুনীল কবিরাজ পরিবেশনায় এসরাজ রাগ নট ভৈরব।

তখন শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, এসরাজ পরিবেশনা, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, 107 FM রেনবো, নিউজন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের প্রভাতীর দুটি নিবেদন ছিল। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা, শিল্পী সুমন্ত সরকার, রাগ ভৈরব। খেয়াল পরিবেশনায় শিল্পী সুমন্ত সরকার, রাগ ভৈরব, এবং তারপরে দ্বিতীয় পরিবেশনায় এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে ফিরে আসছি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। রাত তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা, গানের কথা, প্রবন্ধের অংশ, লেখার অংশ

কবিতার অংশ, এসব কিছু নেই আনন্দধ্বনি। আজকে এই অনুষ্ঠানের একেবারে শুরুতেই অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ দুই

সারাদিন গিয়েছিলুম বনে, ফুলগুলি তুলেছি যতনে, প্রাতে মধুপানের অত মুগ্ধ মধুপের মতো গান গাহিয়াছি আনমনে, এখন চাহিয়া দেখি হায় ফুলগুলি শুকায় শুকায়, যত চাপিলাম মুঠি পাপড়িগুলো গেল টুটি, কান্না ওঠে গান থেমে যায়। কি বলিছ সখা হে আমার, ফুল নিতে যাব কি আবার, থাক বধু থাক থাক, আর কেহ যায় যাক, আমি তো যাব না কভু আর, শ্রান্ত হৃদয় অতিদিন পরাণ হয়েছে বলহীন, ফুলগুলি মুঠা ভরি মুঠায় রহিবে মরি, আমি না মরিব যতদিন। শুনছিলেন অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ দুই এই রচনাটি। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল বর্ষার গানে আনন্দধ্বনি। গতকাল দুপুর বিকেল সন্ধে রাত এবং ভোর অবধি সম্ভবত বৃষ্টি চলেছে এক টানা কলকাতা এবং সারা বাংলার বিভিন্ন অংশে। শ্রাবণ মাস চলছে, তাই বর্ষার গানে আনন্দধ্বনি 107 FM রেনবয়।

অনুষ্ঠানের শুরুতে শুনছিলেন শিল্পী রমা মণ্ডল এবং তারপরে শিল্পী পীযূষ কান্তি সরকারের কণ্ঠে গান। অনুদিত কবিতার অংশে বিদেশি ফুলের গুচ্ছ তিন। আমায় রেখো না ধরে আর আরহেথা ফুল নাহি ফুটে, হেমন্তের পড়িছে নিহার আমায় রেখো না ধরে আর, যাই হেথা হতে যাই উঠে আমার স্বপন গেছে টুটে, কঠিন পাষাণ পথে যেতে হবে কোনো মতে, পা দিয়েছি যবে একটি বসন্ত রাতে, ছিলে তুমি মোর সাথে পোহালো তো চলে যাও তবে। এবারে শিল্পী মৃণাল চক্রবর্তী এবং তারপরে শিল্পী চৈতী মজুমদার একক কণ্ঠে, পরপর দুই শিল্পীর কণ্ঠে দুটি গান।

অনুদিত কবিতার অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার। প্রভাতে একটি দীর্ঘশ্বাস, একটি বিরল অশ্রুবাড়ি, ধীরে ওঠে ধীরে ঝরে যায়। শুনিলে তোমার নাম আজ কেবল একটুখানি লাজ, এই শুধু বাকি আছে হায়, আর সব পেয়েছে বিনাশ। এককালে ছিল যে আমারই, গেছে আজ করি পরিহাস। অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার শুনছিলেন। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায়, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা। 5ই আগস্ট 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 6ই আগস্ট 2026 বৃহস্পতিবার। নতুন দিন, নতুন সময়, নতুনভাবে এগিয়ে চলা। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

যায় বুঝি আজ ফুটে, আজ শ্রাবণে রামন্ত্রণে তোমার কাঁপে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের তনে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের।